এর বল না জানো টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা, নিজেরে মনে না যেন মানিক হয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়। আমার ভার লাঘব করি, নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। চলুন শুনি আরো একটি রবীন্দ্রসঙ্গীত।

অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পন্থে মমচিত নিঃস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত

করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। বন্ধুরা, আজ কবিতা শুনছি গীতাঞ্জলি, যে কাব্যগ্রন্থ বিশ্ব সাহিত্যের অঙ্গনে ভারতকে এক বিশেষ স্থান গ্রহণ করতে সাহায্য করেছিল। হ্যাঁ, এসেছিল এদেশের প্রথম নোবেল পুরস্কার কবিগুরুর হাত ধরে। আজ তাঁরই গানগুলি শুনছি, আর এই কবিতার লাইনগুলি, গানের সুরগুলি আমাদের মনকে স্পর্শ করে দিচ্ছে আজকের ভোরে। আজ সারাদিন হয়তো অনেক পরিশ্রম যাবে আপনার, কিন্তু তারই মাঝখানে এই গানগুলি শুনতে শুনতে মনে হয় আমরা প্রত্যেকেই আমাদের জীবনের পরম পাওয়াকে স্পর্শ করছি। হ্যাঁ, এ আমাদেরই কথা, আমাদেরই অনুভূতির কথা। চলুন শুনে নিই আরও একটি রবীন্দ্রসঙ্গীত।

স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় ভোর 5:40 হয়ে 20 সেকেন্ড, আর সামান্য কিছুক্ষণ রয়েছি আপনাদেরই সঙ্গে। কিন্তু তারই মাঝখানে আজ

আর সৃষ্টি দিয়েই তাঁর অনুষ্ঠান করছি, এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো। কিন্তু মনে হয় হ্যাঁ, তিনি আমাদের সকল অনুভূতির কথা আমাদের অনেক আগেই যেন জেনে ফেলেছিলেন। তাই তো বারে বারেই জীবনের কোনো বিপর্যয়ের দিনে, কোনো আনন্দের দিনে, কোনো উৎসবের দিনে, উৎসাহের দিনে কবিগুরুরই স্মরণাপন্ন হতে হয় আমাদের। চলুন আবারও গীতাঞ্জলি থেকে একটু পাঠ করি। প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে প্লাবিত করিয়া নিখিল দুলকে ভুলকে তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া দিকে দিকে আজি টুটিয়া সকল বন্ধ মূরতি ধরিয়া জাগিয়া উঠে আনন্দ জীবন উঠিয়া নিবিড় সুধায় ভরিয়া চেতনা আমার কল্যাণ রসরসে শতদোল সম ফুটিল পরম হরষে সব মধু তব তার চরণে তোমার ধরিয়া নীরব আলোকে জাগিল হৃদয় প্রান্তে উদার উষায় উদয় অরুণ কান্তি অলস আখির আবরণ গেল সরিয়া। আবারও একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। শিল্পী কানন দেবী।

তুমি নবনবরূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে অমৃতময় হরষে, এসো মুগ্ধ মুদিত দুনয়নে। তুমি নবনবরূপে এসো প্রাণে, এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত।

এসো হে বিচিত্র বিধানে, এসো দুঃখে সুখে এসো মর্মে, এসো নিত্য নিত্য সবকর্মে, এসো সকল কর্ম অবসানে, তুমি নব নব রূপে এসো প্রাণে। চলুন শুনি আরো একটি রবীন্দ্রসঙ্গীত। শিল্পী স্বপন গুপ্ত।

আজ ধানের ক্ষেতের রৌদ্রছায় লুকোচুরি খেলা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ফেলা, আজ ভ্রমর হলে মধুর ক্ষেতে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে, আজ কিসের তরে নদীর চরে চখাচখির মেলা। ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ করে, ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেবরে লুট করে। যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি, আজ বিনা কাজে বাজিয়ে বাসি কাটবে সকল বেলা। সত্যি গানটা শুনলেই মনে হয় যেন আমরা শৈশবে ফিরে গেছি। হ্যাঁ, গান না শুনে যদি কবিতার আকারেও শুনি তাহলেও মনে হয় শিশুপাঠ্য কোনো অংশ আবারও আমাদের মনের মাঝে ভেসে উঠেছে। চলুন শুনে নিই আবারও একটি রবীন্দ্রসঙ্গীত। শিল্পী দেবব্রত বিশ্বাস।

কাবেরী সাগর থেকে এসেছে আজ বান, দাঁড় ধরে আজ বসরে সবাই, টানরে সবাই টান। বোঝা যত বোঝাই করি, করবরে পার দুঃখের তরি, ঢেউয়ের পরে ধরব পারি, যায় যদি চাক প্রাণ। আনন্দের সাগর থেকে এসেছে আজ বান, কে ডাকেটে পিছন হতে, কে করেটে মানা, ভয়ের কথা কে বলে আজ, ভয় আছে সব জানা। কোন সাপে কোন গ্রহের দোষে, সুখের ডাঙায় থাকব বসে, পালের রশি ধরব কষি, চলব গেয়ে গান। আনন্দের সাগর থেকে এসেছে আজ বান। যদি প্রতিদিন এভাবেই মনে করতে পারি, যদি প্রতিদিন এভাবেই ভাবতে পারি যে আনন্দের সাগর থেকে বান এসেছে, আমাদের জীবনটাকে নতুন আনন্দে, নতুন চিন্তায়, নতুন চেতনায় ভাসিয়ে নিয়ে যেতে, তাহলে জীবনটা অনেক সুন্দর সুমধুর হয়ে ওঠে। কবিগুরুর রচনার বিভিন্ন অংশ পাঠ করি মাঝে মধ্যেই, কখনো ছোট গল্প, কখনো কবিতা, কখনো কাব্যনাট্য, আর প্রতিটা অংশেই কোথাও কোথাও যেন মনে হয় এই অংশটি, আরে এ তো আমার জন্য লেখা হয়েছে। আর মনে হয় আপনাদের সকলেরই এই কথাটাই মনে হয় যে এটা আমার জন্য লেখা হয়েছে। কবিগুরু আমাদের সকলের মনের কথা বোধহয় আগেই জেনে ফেলেছিলেন, তাই তো তার রচনা আমাদের কাছে এতটা আপন মনে হয়, এতটা কাছের মনে হয়, এতটা জীবনের সম্পৃক্ত মনে হয়। এই জীবনে আমরা অনেকগুলি দিন অতিবাহিত করি, আর প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো না কোনো অভিজ্ঞতা আমাদের সমৃদ্ধ করে। এই যেমন আজকের আনন্দধ্বনির অভিজ্ঞতা আমার কাছে খুব সুন্দর অভিজ্ঞতা, আমি এই সুন্দর অভিজ্ঞতাটুকু নিয়ে বাড়ি চলে যাব। এই যে আপনাদের গান শোনাতে পারলাম, আপনাদের কবিতা পাঠ করে শোনাতে পারলাম, এ আমার জীবনের এক পরম প্রাপ্তি। এই প্রাপ্তিটুকুর মাধুর্যটুকে হৃদয়ের অন্তঃস্থলে রেখে আজকে দিনের বাকি কাজগুলো সারব। আশা রাখব আপনার আপনাদের সকলের জীবনটাই একই রকমভাবে আনন্দে ভরে উঠবে, সকলের।

জীবন অনেক আনন্দে ভরে উঠুক, সকলের জীবন পূর্ণতা প্রাক, সকলের জীবনের দুঃখ মুছে যাক, সকলের জীবনেই বয়ে যাক আনন্দের প্লাবন। আর যদি দুঃখ আসে, আর যদি যন্ত্রণা আসে, আর যদি ব্যথা বেদনা আপনাকে ঘিরে ধরে, তাহলে সত্যি কথা বলছি, রবীন্দ্র রচনাবলী খুলে একটু পাঠ করে নেবেন, দেখবেন মনটা আশ্চর্যভাবে ভালো হয়ে যাচ্ছে, দেখবেন মনটা আশ্চর্যভাবে যন্ত্রণা থেকে দূরে সরে যাচ্ছে। বিদায় বন্ধু আজকের মতন।

গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই

107 FM Rainbow তে ভরাই ভরাই 107 FM Rainbow তে

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। আরো একটা নতুন সকাল, আর আবারও সেই দিনের আলোর প্রথম শুভেচ্ছা নিয়ে শুরু করছে ভোরাই। সঙ্গে রয়েছে আমি দেবারতী। সত্যি সকালগুলো যদি খুব সুন্দর হয়, সারাটা দিন যেন অন্যরকম কাটে। একটা সকালই হয়তো বুঝিয়ে দেয় যে গোটা দিনটা ঠিক কি কি অপেক্ষা করিয়ে রেখেছে। আজকের সকালটা কিন্তু আট পাঁচটা সকালের থেকে সামান্য অন্যরকম। আজকে শৈশবে ফিরে যাব। তবে শৈশবে যেমন সুখের দিন থাকে, তেমনি দুঃখের দিনও থাকে। আজ 14 জুন এবং আজ আমরা শৈশবের সেই নিষ্পাপ অধ্যায়, শৈশবকে তো আমরা সবচেয়ে নিষ্পাপ সময় মনে করি, সেই নিষ্পাপ অধ্যায়টাকে আগলে রাখার অঙ্গীকার করার দিন হিসেবে মেনে চলি। তাই আজ ভোরাইয়ের বিষয় হলো নিরাপদ শৈশব। হাতে থাকুক এক কাপ চা, কানে থাকুক ভোরাই, আর তার সঙ্গে অবশ্যই খুব সুন্দর সুন্দর কিছু গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: শৈশব শব্দটা শুনলেই আমাদের মনে কি ভেসে আসে বলুন তো? সে ধুলোবালি মাখা বিকেল, কাগজের নৌকো, দিদিমার আঁচল আর এক বুক নিষ্পাপ হাসি। কিন্তু একটু যদি চারিদিকে তাকিয়ে দেখি, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের চারপাশের শিশুরা কি সত্যি সেই নিশ্চিন্ত শৈশবটা পাচ্ছে, নাকি কোথাও একটা মস্ত বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেছে ওদের সামনে? ওদের চারপাশটা নিরাপদ রাখা কিন্তু কোনো বাইরের কারোর কাজ নয়, এটা শুরু হয় আমাদের নিজেদের ঘর থেকে। একটা নিরাপদ শৈশব প্রত্যেক শিশুর অধিকার, আর সেই শৈশবটাকে পাইয়ে দেওয়া আমরা যারা তুলনামূলক বয়সে বড়, ওদের থেকে তাদের কাজ। তাদের এগিয়ে আসতে হয় একটা নতুন প্রজন্মের, একটি শিশুর শৈশবকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। আজ ভোরাইয়ের বিষয় নিরাপদ শৈশব, সঙ্গে রয়েছি আমি দিবারতী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: মোরাইয়ের সঙ্গে রয়েছে আমি দেবারতী। আজ 4 জুন, ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অফ আগ্রেশন, অর্থাৎ আগ্রাসনের শিকার হওয়া নিষ্পাপ শিশুদের জন্য একটি নির্ধারিত আন্তর্জাতিক দিবস। এই দিনটার পিছনে একটা বড় ইতিহাস রয়েছে। 1982 সালের আগস্ট মাসে লেবানন যুদ্ধের সময় ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছিল অসংখ্য নিরপরাধ ফিলিস্তিনি এবং লেবানিস শিশু। এই মর্মান্তিক ঘটনায় বিশ্ববিবেক কেঁদে উঠেছিল। রাষ্ট্রপুঞ্জ অর্থাৎ ইউএন তখন জরুরি অধিবেশন ডেকে সিদ্ধান্ত নেয় যে প্রতি বছর 4 জুন বিশ্বজুড়ে সেই সব শিশুদের স্মরণ করা হবে যারা যুদ্ধ, হিংসা, শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার। এই দিনটার আসল উদ্দেশ্য পৃথিবীকে মনে করিয়ে দেওয়া যে বড়দের তৈরি করাই যুদ্ধ বা হিংসার মাশুল যেন কোনো শিশুকে নিজের জীবন বা শৈশব দিয়ে দিতে না হয়। ওদের রক্ষা করা আমাদের আন্তর্জাতিক কর্তব্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: এইভাবে বাড়ির শিশুরা বলে যে তারা আছে তাদের বাবা মার জন্য, তারা সব সময় তাদের বাবা মার সময় পেতে চায়, তাদের বাবা মাকে সময় দিতে চায়। কিন্তু আমি একটু আগে যুদ্ধের কথা বলছিলাম না, যুদ্ধ তো দূর দেশের কথা, আমাদের ঘরের ভিতরের যে শিশুরা তারা কি সত্যি নিরাপদ রয়েছে? আজকের দিনে শৈশব আটকে গেছে চার দেওয়ালের মাঝে, মুঠোফোনের স্ক্রিনে। আমরা ব্যস্ততার অজুহাতে বাচ্চাদের হাতে ফোন তুলে দিচ্ছি, কিন্তু ইন্টারনেট নামের এই যে অতল সমুদ্র, এই অতল সমুদ্রে কি ওরা সত্যি নিরাপদ? সাইবার বুলিং, অ্যাডাল্ট কন্টেন্ট বা অনলাইন গেমিংয়ের নেশা ওদের অজান্তেই মানসিক অবসাদের দিকে ঠেলে।

দিচ্ছে। আমরা মাঝে মাঝে বলি যে বাড়ির ছোটরা দূর ফোন না দিলে না খেতেই চায় না, জানো তো, খালি ফোন ঘাটে, খালি ফোন ঘাটে। একবার ভেবে দেখেছেন ওর হাতে ফোনটা কে তুলে দিয়েছে? আমরা নিজেদের ব্যস্ততা মধ্যে ওদের সময় বের করতে পাচ্ছি না বলে, নিজেদের কাজের ফাঁকে ওদের সময় দিতে পাচ্ছি না বলে ওদের হাতে ফোন তুলে দিই, কারণ ওটা সহজেই ওদের অ্যাটেনশন গ্র্যাব করতে পারে এবং তার ফলে সেই মুহূর্তে হয়তো ব্যস্ত করে না মা বাবাদের, ওরা বিরক্ত করে না, বহু প্রশ্নকে আমরা এইভাবেই দাবিয়ে দিই। কিন্তু তারপর এই স্ক্রিন টাইম এতটাই বেড়ে যায় যে ওদের স্ক্রিন টাইম কমিয়ে আমাদের মনের টাইমটা বাড়াতে অনেকটা অধ্যবসায় লেগে যায়। এবং একজন মা বাবার দায়িত্ব একটি শিশুকে নিরাপদ শৈশব দেওয়া, এবং তার একটা কিন্তু পদক্ষেপ তার স্ক্রিন টাইম কমানো, তবেই না তারা মেকপিয়নের হাত ধরে এক কল্পনার জগতে ওড়ার শক্তি পাবে। মনে রাখতে হবে এই ইন্টারনেট, মোবাইল, মুঠোফোন সব কিন্তু ওদের কল্পনা শক্তিকে কোথাও একটা শেষ করে দেয়।

0: সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: এই কথাটা আজ বলতে সত্যি আমার মুখ কেঁপে উঠছে, কিন্তু আজ না বললে আর আমরা কবে বলবো এই নিয়ে কথা। শিশুদের উপর হওয়া নির্যাতনের বেশিরভাগটাই কিন্তু ঘটে যায় চেনা পরিচিত মানুষদের দ্বারা, এবং এই চেনা পরিচিত মানুষদেরকেই ভরসা করে শিশুরা এগিয়ে যায় তাদের নিষ্পাপ মন নিয়ে, এবং তারপরই তাদের নির্যাতনের শিকার হতে হয়। তাই প্রতিটা বাবা মার উচিত তাদের সন্তানদের খুব সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া, ভালোবাসার মাধ্যমে আদরের করে, যে গুড টাচ আর ব্যাড টাচ বা স্পর্শের তফাতটা ঠিক কতটা, এই তফাতটা বুঝিয়ে দেওয়াটা খুব দরকার। নিজের সন্তানকে ভরসা দিতে হবে যে কোনো কিছু ভালো না লাগলে ও যেন নির্দ্বিধায় সবার আগে এসে আপনাকে বলতে পারে, ভয় নয়, ও যেন আপনার কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় খুঁজে পায়। আমরা মাঝে মাঝে ভাবি যে শাসনে রাখা খুব দরকার, শাসন করতে গিয়ে কোথাও তাদের মনের কথাটা আমরা আড়াল করে দিচ্ছি না তো। আপনার শিশু হয়তো, আপনার সন্তান হয়তো আপনাকে ভয় পাচ্ছে এবং সব কথা এসে বলতে পারছে না, জানে মা যদি বকে, বাবা যদি বকে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই হয় এইটাই একটা হাতিয়ার করে যে এই কথাটা বাড়িতে বললে কিন্তু তুমি খুব বকা খাবে। এমন একটা পরিসর তৈরি করাটা খুব দরকার যেখানে সন্তান আপনার কাছে এসে সব কথা বলতে পারে এবং আপনাকে ধৈর্য ধরে সব কটা কথা শুনতে হবে। এই পৃথিবীর বুকে যখন একটা নতুন প্রাণ আসে, সেই প্রাণটাকে একটা চারাগাছ থেকে বড় করার দায়িত্ব তার মা বাবার, এবং সেই দায়িত্ব শুধুমাত্র ভালো স্কুলে পড়ানো, ভালো জামাকাপড় কিনে দেওয়া, ইংরাজি শেখানো নয়, তার প্রত্যেকটা কথাকে মন দিয়ে শোনা, তার বড় হওয়াটাকে আরও সুন্দর প্রাণোচ্ছল করে তোলা, দায়িত্বটা অনেকটা বড়। এবং সেই দায়িত্বটা পালন করতে গেলে অনেক অনেক অনেক অনেকটা কষ্ট করতে হয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: আজ ভোরাইয়ের বিষয় হলো নিরাপদ শৈশব। নিরাপদ রাখা মানে হলো কিন্তু শুধুমাত্র খারাপ দৃষ্টি থেকে, খারাপ স্পর্শ থেকে বাঁচানো নয়। শিশুদের শৈশবটাকে সুন্দর করে সাজিয়ে তোলাটাও কিন্তু নিরাপদ শৈশবের একটা অংশ। সকালবেলা রাস্তায় বেরোলে একটা দৃশ্য খুব চোখে পড়ে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পিঠে নিজেদের ওজনের থেকেও ভারী স্কুল ব্যাগ নিয়ে কুঁজো হয়ে হেঁটে যাচ্ছে। স্কুল, প্রজেক্ট, টিউশন, ড্রয়িং, সাঁতার, আরও আরও আরও কত ক্লাস। আমরা আমাদের সব অধরা স্বপ্নগুলো ওদের ছোট্ট কাঁধে চাপিয়ে দিচ্ছি না তো? তো অসাধারণ রেজাল্ট করলো কিনা, বা প্রথম হলো কিনা, প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম দর্শনের মধ্যে থাকলো কিনা, তার চেয়েও বড় কথা ও একজন ভালো এবং হাসি খুশি মানুষ হয়ে উঠছে কিনা। শৈশবকে একটু ডানা মিলতে দিতে হয়। প্রত্যাশার কাঁটা দাঁড়িয়ে ওকে রক্তাক্ত করলে শৈশবটাই কোথাও একটা হারিয়ে যায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: শিশুরা কিন্তু অনেক সময় মুখে সব কথা বলতে পারে না, কিন্তু তাদের আচরণের পরিবর্তন অনেক কথা বলে দেয়। হঠাৎ করে শান্ত হয়ে যাওয়া, খাওয়া কমিয়ে দেওয়া বা একা একা থাকা, এগুলো কিন্তু একটা বড় বিপদের লক্ষণ, যাকে আমরা মডার্ন ল্যাঙ্গুয়েজে বলি রেড ফ্ল্যাগ। শিশুদের মনেরও একটা নিরাপদ আশ্রয়ের প্রয়োজন হয়, যেখানে দাঁড়িয়ে ও কাঁদলে কেউ ওকে দুর্বল মনে করবে না, কেউ ওকে দুর্বল বলবে না। একটা সুন্দর অ্যাড বিজ্ঞাপন টেলিভিশনে দেখা যায়, যেখানে একটা বাচ্চা খেলতে খেলতে পড়ে গেছে এবং তার পায়ে খুব লেগেছে। বাড়ি ভর্তি রিলেটিভস, ফেস্টিভ্যাল চলছে উৎসবের মধ্যে, ও প্রায় 3-4 সিঁড়ি উপরে উঠে আসে এবং সেই সময় যতজন জিজ্ঞেস করছে কি হয়েছে, এরকমভাবে হাঁটছিস কেন, বলছে না না কিছু হয়নি তো। যেই ঘরে ঢুকলো ওর মাকে দেখলো, কেঁদে ফেলল। মা বুঝল ও ব্যথা পেয়েছে, ওকে ওষুধ লাগিয়ে দিল এবং যখন ওকে আদর করে জড়িয়ে ধরলো বলল, মা আমি এর আগে কারোর সামনে কাঁদিনি।

এই যে নিরাপদ আশ্রয়টা, এটা মা হতে পারে, বাবা হতে পারে, দাদু দিদা, ভাই বোন, দাদা দিদি, যে কেউ হতে পারে, তবে সেই আশ্রয়টা সত্যি নিরাপদ হওয়াটা খুব দরকার। ওদের কান্নাটা, ওদের জেদটা একটু ধৈর্য ধরে শোনার অভ্যেস করতেই হবে, প্রত্যেক বাবা মাকে সেটা করতে হবে। কারণ একটা নিরাপদ শৈশব সত্যি বলতে খুব একটা সহজ বিষয় নয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুধু নিজের সন্তান, নিজের ঘরের সন্তান ভালো থাকলে কি একটা নিরাপদ সমাজ তৈরি হয়? আমাদের চায়ের দোকান, কোনো হোটেল বা ট্রাফিক সিগন্যালে যে ছোট ছোট ছেলে মেয়েরা নোংরা জামা পরে ফুল বা জলের বোতল বিক্রি করছে, ওদের শৈশবটা কোথায় গেল? ওদের শৈশব, ওদের কি কোনো নিরাপদ ছাদ পাওয়ার অধিকার নেই? আসুন না, আমাদের সাধ্যমতো ওদের একটু পাশে দাঁড়াই। অন্তত কোনো শিশুকে বাল্যশ্রম করতে দেখলে রুখে দাঁড়াই, ওদের জন্য পড়াশোনার সামান্য ব্যবস্থা করি।

কারণ প্রতিটা শিশুই এই পৃথিবীর সম্পদ। একটা নিরাপদ শৈশব মানে শুধু একটা সুরক্ষিত বাড়ি নয়, এর অর্থ হলো এমন একটা সমাজ যেখানে একটা শিশু নির্ভয়ে হাসতে পারে, নির্ভয় রাস্তায় দৌড়াতে পারে। আজকের এই বিশেষ দিনে চলুন না আমরা সবাই মিলে একটা প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের চারপাশের প্রত্যেকটা শিশুর জন্য একটা সুন্দর, হিংসামুক্ত এবং নিরাপদ পৃথিবী উপহার দেব। কারণ আজকের এই ক্ষুদে ও নিষ্পাপ হাসির উপরেই কালকের পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে। ভোরাই সাজিয়ে তুলেছিলাম নিরাপদ শৈশব নিয়ে, সঙ্গে ছিলাম আমি দেবারতী। তবে একটা সুন্দর গান আর তারপরে একটি বিজ্ঞাপন বিরতির পর নিয়ে ফিরব নমস্কার কলকাতা, থাকবো আমি, তাই কোথাও যাবেন না। শেষ করছি ভোরাই, তবে ফিরে আসছি নমস্কার কলকাতা নিয়ে।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি বিষয়ে তাদের কথা হবে। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। দিল্লির মালব্যনগরে গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। দমকল সূত্রে জানা গেছে বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের

0: সভার বৈঠকে গতকাল বিএসএফ এর হাতে সীমান্তে বেড়া নির্মাণ, সীমান্ত চৌকি গঠন এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কাজে এই বিপুল পরিমাণ সরকারি জমি চিরস্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
3: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
4: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: সুপ্রভাত, গুড মর্নিং। আরেকটা নমস্কার কলকাতায় চলে এসেছি আমি দেবারতী, আর এই সকাল সকাল তোমার সঙ্গে আড্ডা দেওয়াটা আমার কাছে একটা বড় পাওনা। আর আজকে সকালটা মানে আর পাঁচটা গরমের সকালের মতোই ঠিকই, তবে এই যে সপ্তাহের মাঝখানে আজকে বৃহস্পতিবার এবং চৌঠা জুন বৃহস্পতিবার এসে গেছে, মানে এরপর আমরা ভাবতে পারি যে পরের দিন থেকে

দ্রুততম রাউন্ড শুরু করতেই পারি যে এরপর উইকেন্ড আসবে, আমি উইকেন্ডে প্ল্যান করব, অনেক কিছু প্ল্যানিং পর্ব চলবে আমি জানি, তবে সব কিছুর সাথে তো আমি হতেই পারি। মানে তোমার এরপর আজকের দিনটা সাজিয়ে তোলা, তোমার গোটা সপ্তাহটা সাজিয়ে তোলার দায়িত্ব নিতে পারি আমি। আর সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর নমস্কার কলকাতা মানে কিন্তু তোমাকে সেভ করে রাখতে হবে একটা নাম্বার, সেটা হলো 9903653992। এই নাম্বারেই হবে আড্ডা। হ্যাঁ, এই কী নিয়ে আড্ডা দেবো সেই আড্ডাটাও কিন্তু তোমার সঙ্গেই শেয়ার করব। আর তবে তার আগে একটা সুন্দর মিষ্টি গান শুনবো, কারণ গানে গানেই তো আমরা ভালোবাসায় মজে আছি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: হাওয়া অফিসের হালচাল, হালচাল।
2: হাওয়া অফিসের হালচাল বলছে যে আকাশ, মানে কলকাতার আকাশ আজকে আংশিক মেঘাচ্ছন্ন। আজকে শহরের কিছু কিছু জায়গায় দুপুর এবং সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 36 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 29 ডিগ্রি সেন্টিগ্রেড। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সামান্য বেশি, 1 ডিগ্রি বেশি, 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেন্টিগ্রেড। গতকাল সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল 86% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল 49%। আজকে পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের জন্য কোনো রকমের কোনো সতর্কবার্তা নেই এই মুহূর্তে, তাই আশা করছি আজকের ওয়েদার কিন্তু আমাদের সকলের জন্য খুব ভালোই যাবে।
0: হাওয়া অফিসের হালচাল,
1: হালচাল।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: এক একটা দিন এক একভাবে স্পেশাল হয়ে ওঠে, কখনো কখনো সেটা ভালোবাসার দিন হয়, তো কখনো কখনো একটু সেন্টিমেন্টাল। আজ 4 জুন ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন্স ভিকটিম অফ অ্যাগ্রেশন, অর্থাৎ যুদ্ধ আর হিংসার শিকার হওয়া নিষ্পাপ শিশুদের জন্য নির্ধারিত একটি আন্তর্জাতিক দিবস। ইতিহাস ঘাটলে দেখা যায় 1982 সালের কথা, বৈরুত আর লেবাননে ইসরায়েলি আগ্রাসনের কারণে অসংখ্য ফিলিস্তিনি এবং লেবানিজ শিশু নির্মমভাবে প্রাণ হারায়। সেই ভয়াবহ ঘটনায় স্তব্ধ হয়ে 19 আগস্ট 1982 সালে রাষ্ট্রপুঞ্জ অর্থাৎ ইউএনের সাধারণ পরিষদ এক জরুরি অধিবেশনে এই দিনটা পালনের সিদ্ধান্ত নেয়। উদ্দেশ্য একটাই, বিশ্বের দরবারে সেই সব শিশুদের যন্ত্রণার কথা তুলে ধরা যারা কোনো অপরাধ না করেও যুদ্ধ, বিধ্বংসী বোমা আর হিংসার শিকার হচ্ছে। এই দিনটার গুরুত্ব কিন্তু অপরিসীম। যুদ্ধ শুধু একটা দেশ বা শহর ধ্বংস করে না, ধ্বংস করে একটা শিশুর শৈশব, তার মানসিক, তার শারীরিক ভবিষ্যৎ। এবং সত্যি আমাদের শপথ নেওয়া দরকার যে পৃথিবীর যেখানেই যুদ্ধ হোক, শিশুরা যেন সুরক্ষিত থাকে। হিংসা নয়, ওদের প্রাপ্য শুধুই ভালোবাসা, শিক্ষা আর সুন্দর নিরাপদ পৃথিবী। এবং শুধুমাত্র কি যুদ্ধ, আমাদের ঘরে, বাইরে, রাস্তায়, স্কুলে, বিভিন্ন জায়গায় শিশুদের বিভিন্ন এমন সিচুয়েশনের মধ্যে পড়তে হয়, এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয় যা তাদেরকে আরও চেনার মুখের আড়ালে অচেনা কিছু ব্যবহার তাদের সহ্য করতে হয়, যে তারা সত্যি তাদের নিরাপত্তা হারায়। তাই

মা বাবাকে শেখাতে হবে গুড টাচ কী, ব্যাড টাচ কী, এমন একটি শান্তির পরিসর তৈরি করতে হবে, ভালোবাসার পরিসর তৈরি করতে হবে যেখানে এসে আপনার সন্তান আপনার কাছে এসে সব কথা বলতে পারে। এই যে নিরাপদ আশ্রয় তৈরি করা একটি শিশুর জন্য সত্যি খুব কঠিন কাজ, প্রচুর ধৈর্য লাগে, কিন্তু আমাদের প্রত্যেকের যারা মা বাবা তাদের তো কর্তব্য রয়েছে। তাই একটা নতুন ভবিষ্যৎকে, একটা নতুন সুন্দর একটা সমাজ পরিবেশ তৈরি করে দেওয়ার কর্তব্য আমরা পালন করতে পারি। চলছে নমস্কার, কলকাতায় রয়েছে ইতিভারতী। এখন আরও একটা সুন্দর গান।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: সালটা 1783, আর আজকের দিনটা সেদিন ছিল চৌঠা জুন। জায়গাটা কোথায়? ফ্রান্সে অ্যানোনায়, এই শহরটা। ভাবুন তো একবার, চারদিকে হাজার হাজার মানুষের ভিড়, সবার চোখ আকাশের দিকে। কারণ কারোর আজ নাকি মানুষ ওড়াবে আকাশে এক আস্ত একটা বেলুন। না, সেই বেলুনের মধ্যে মানুষ নেই, তবে সেই বেলুনটা আকাশে উড়বে। জোসেফ এবং এতিয়েন মন্টগলফিও, এই দুই ভাই মিলে তৈরি করে ফেললেন এক অদ্ভুত আবিষ্কার, বিশাল এক কাপড়ের বেলুন, আর তার নিচে জ্বলছে আগুন। গরম বাতাসের টানে দেখতে দেখতে সেই মানুষহীন বেলুনটা মাটি থেকে হু করে উঠে গেল আকাশে। পুরো 10 মিনিট ধরে মেঘের দেশে ভেসে বেড়ালো সেই বেলুন, আর এই 10 মিনিটেই বদলে গেল পৃথিবীর ইতিহাস। শুরু হলো মানুষের আকাশ জয়ের স্বপ্ন, সূচনা হলো এভিয়েশনের একটা নতুন যুগ। আজকে দিনে দাঁড়িয়ে যখন আমরা প্লেনে চড়ি, তখন এই কৃতিত্ব কিন্তু তাদেরকেও দেওয়ার দরকার, তাই না? সত্যি এক একটা দিন কতটা স্পেশাল হয়ে দাঁড়ায় তার ইতিহাসের কারণে, তার বিভিন্ন গল্প উঠে আসে। শুনছেন 107 FM রেইনবো, চলছে নমস্কার কলকাতা, রয়েছে দেবারতী। আর যারা এরকম ধরনের সৃষ্টি করতে যায়, প্রথম প্রথম তাদেরকে মানুষ পাগলই বলে, কেউ কী করছে, তবে তাদের সৃষ্টি মন কেড়ে নেয়।

0: এই গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছিলেন উৎপল মাইতি বেহালা থেকে, তো সেই রিকোয়েস্টে গান শুনিয়ে দিলাম। তুমিও তোমার পছন্দের গান রিকোয়েস্ট করতে পারো 9903653992 তে।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

কলকাতা শহরের বড় রাস্তাগুলো দিয়ে আমরা তো রোজই হেঁটে বেড়াচ্ছি, বাস অটো বা ট্রামের জানলা দিয়ে কত চেনা অচেনা বাড়ির চোখের সামনে দিয়ে চলে যাচ্ছি। সেই বাড়িগুলো আমাদের দেখছে, আমরা বাড়িগুলোকে দেখছি, তাই না? এই প্রত্যেকটা বাড়ির বেশ গল্প লুকিয়ে রয়েছে, কিন্তু শতবর্ষ প্রাচীন এক অদ্ভুত স্থাপত্যের গল্প। সেরকমই চিত্তরঞ্জন অ্যাভিনিউ আর বিপিন বিহারী গাঙ্গুলী স্ট্রিটের মোড়ে, ঠিক মোহাম্মদ আলী পার্কের বিপরীতে মোড়টা দাঁড়ালেই চোখে পড়ে ধুলোবালি আর বিজ্ঞাপনের হোর্ডিংয়ের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে থাকা একটা প্রাচীন লাল ইটের ক্লক টাওয়ার বা ঘড়ির মিনার। এটা কোনো সাধারণ ঘড়িঘর কিন্তু নয়, এটা কলকাতার দমকল ইতিহাসের একটা জীবন্ত দলিল। গল্পটা বিংশ শতাব্দীর একেবারে শুরুর দিকে, 1905 সালের বঙ্গভঙ্গের পর কলকাতা শহরের আধুনিকীকরণ এবং রাস্তাঘাট চওড়া করার জন্য তৈরি হয় কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, CIT। এই ট্রাস্টেরই অন্যতম বড় প্রজেক্ট ছিল সেন্ট্রাল অ্যাভিনিউ তৈরি করা। ঠিক সেই সময় অর্থাৎ 1910 থেকে 1912 সালের মধ্যে ব্রিটিশ সরকার বউবাজারের এই ব্যস্ত মোড়ে একটা আধুনিক এবং কেন্দ্রীয় ফায়ার স্টেশন তৈরি করার সিদ্ধান্ত নেয়, এবং সেই স্থাপত্যশৈলী দেখার মতো লাল ইটের উপর ইউরোপীয় গথিক আর্কিটেকচার, এবং সেই আর্কিটেকচারের ছোঁয়া এই ভবনটার নিচের তলায় মস্ত বড় বড় খিলান বা আর্চ। আসলে এই স্টেশনটা যখন তৈরি হচ্ছে ততদিনে কলকাতা দমকলে পুরনো ঘোড়ায় টানা গাড়ির বদলে প্রথম মোটর চালিত ফায়ার ইঞ্জিন আসতে শুরু করেছে। সেই বড় বড় আধুনিক

গাড়িগুলো যাতে অনায়াসে ঢুকতে আর বেরোতে পারে, আর সেই কথাটাই মাথায় রেখে স্থপতিরা এই বিশাল প্রবেশদ্বার বানিয়েছিল। এবার এই স্থাপত্যের সবচেয়ে আকর্ষণীয় অংশ কোনটা জানেন? মাথার উপর থাকা বিশাল আকার ক্লক টাওয়ারটা। প্রথম দেখায় মনে হতেই পারে যে সাধারণ মানুষকে সময় দেখানোর জন্যই বুঝে ব্রিটিশরা এই ঘড়ি বসিয়েছিলেন, কিন্তু এর পিছনে লুকিয়েছিল দমকলের দুটো অত্যন্ত জরুরি বৈজ্ঞানিক এবং কৌশলগত কারণ। সেই জমানায় কলকাতায় আজকের মতো এত বহুতল বাড়ি বা স্কাইস্ক্রাপার ছিল না। দমকল কর্মীরা এই উঁচু মিনারের মাথায় দূরবীন দিয়ে পালা করে পাহারা দিতেন। পুরো উত্তর ও মধ্য কলকাতার কোথাও ধোঁয়া বা আগুনের ফুলকি দেখা গেলেই উপর থেকে ঘণ্টা বাজিয়ে নিচের কর্মীদের অ্যালার্ট করে দেওয়া হতো, যাতে এক মুহূর্ত সময় নষ্ট না করে ফায়ার ইঞ্জিন রওনা দিতে পারে। আর আগুন নেভানোর পর ক্যানভাসের তৈরি বিশাল লম্বা হোস পাইপগুলো যদি জল ভেজা অবস্থায় গুটিয়ে রেখে দেওয়া হতো, তবে তাতে ছত্রাক ধরে পাইপ নষ্ট হয়ে যেত। এই মিনারটার ভিতরে ছিল সম্পূর্ণ ফাঁকা। আগুন নিভিয়ে ফেরার পর সেই লম্বা ভেজা পাইপগুলো এই মিনারের উপর থেকে নিচে ঝুলিয়ে শুকোনো হতো। স্থাপত্যের পরিভাষায় এই বিশেষ মিনারগুলোকে বলা হতো হোস টাওয়ার। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন এই মোড় দিয়ে যাই, তখন বাস অটোর হর্নের আওয়াজে এই মিনারের ইতিহাসটা হয়তো অনেকটাই ঢাকা পড়ে গেছে, খুব স্বাভাবিক। মিনারটা নিচের তলায় এখনও দমকলের আধুনিক গাড়ি সাইরেন বাজাতে প্রস্তুত থাকে, আর ওপরে সেই শতাব্দী প্রাচীন ঘড়িটা আজও টিকটিক করে কলকাতার বিবর্তনের নীরব সাক্ষী হয়ে চলেছে। পরের বাস সেন্ট্রাল মোড়ে ট্রাফিকের জ্যামে আটকালে বিরক্তির বদলে জাস্ট একবার মাথা তুলে এই লাল ঘড়িটার দিকে তাকাবেন। ভাববেন এককালে এখান থেকে দূরবীন হাতে কোনো এক দমকল কর্মী পুরো কলকাতা শহরকে আগলে রেখে দিতেন।

তো শেষে এই পথে যদি আসি আবার, আজ থেকে 1000 শীত বসন্ত শেষে

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতায়। তোমার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর আজকে আমাদের হ্যালো ডক্টর সেগমেন্টে কথা হবে স্ক্রিন টাইম এবং ড্রাই আই নিয়ে, মানে স্ক্রিন টাইম বেশি ফোন দেখার জন্য যে ড্রাই আই হয়ে যায় এবং ড্রাই আইয়ের আরও বিভিন্ন সমস্যা, সেগুলো নিয়ে কথা হবে। আমাদের সঙ্গে থাকবেন ডক্টর নীলাক্ষী মল্লিক, অপথালমোলজিস্ট। এবং আর ধরে নাও আধ ঘন্টার মধ্যে ডক্টর আমাদের সঙ্গে থাকবেন, তাই এই বিষয় নিয়ে, চোখের ড্রাই আই নিয়ে বা স্ক্রিন টাইম কীভাবে আমাদের চোখকে নষ্ট করে সেগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে লিখে পাঠাও 9903653992। আর শুরুতে লিখবে হ্যালো ডক্টর, তারপর তোমার প্রশ্ন, তারপর তোমার নাম আর শর্ট লোকেশন লিখে পাঠিয়ে দিতে পারো এই নাম্বারেই। আর নাম্বারটা আরেকবার বলে দিই, 9903659992 এই নাম্বারে। আর এখন নিউ টিউনে থাকছে একদম আপকামিং ফিল্ম, এবং যে ফিল্মে আমরা দেখতে পাবো যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ এবং শুভশ্রীকে, অভিমান ফিল্ম থেকে একদম একটা নতুন গান, গানটা গেয়েছে সুতীর্থ চক্রবর্তী, সেই গানটা থাকছে তোমার জন্য।
1: এফএম রেইনবোতে রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা। তোমার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর আজকে আমার খুব ওই ছোটোবেলার স্কুলের বাইরের গেটের সে আচার কাকু, তারপর ঝালমুড়ি কাকু, এদের কথা খুব মনে পড়ছে। আসলে স্কুলে যখন আমরা ফিরে যাই না, মানে ছোটোবেলায় ফিরে যাই, তখন টিফিন টাইমে তো মা টিফিন দিতই আর কি। সেই টিফিনটা খাওয়ার পরে ওই যে হাতে এক টাকা দু টাকা থাকতো, তখন মনে হতো যে একটুখানি আচার খেলে কেমন হয়। আর তখনই দৌড়ে চলে যেতাম স্কুলের গেটে, স্কুলের গেটের থেকে কোনো রকমেই ছোট্ট হাতটাকে বার করে কাকুকে বলতাম, কাকু কাকু আমাকে এক টাকার আমশি আচার দাও না গো। সে তখন ওই হাতে দিয়ে দিত আচারটা, একটা ছোট্ট কাগজের ওই ঠোঙার মধ্যে নিয়ে, ব্যাস ওই যে একটা দুপুরবেলা আনন্দের সাথে জমে যায়। এবং মাঝে মাঝে বন্ধুরাও আসে, এই আমার একটা দে, এই আমার একটা দে। টিফিন কিন্তু বাড়ি থেকে আসতো, কিন্তু তারপরেও এই এক টাকা দু টাকা দিয়ে নিমকি, চানাচুর, ঝালমুড়ি, আচার, আর একটা নুন খুব খেতাম, কারেন্ট নুন। এই এই খাবারগুলো না স্বর্গীয় খাবারে পরিণত হতো। এবং জিভে তো জল আসছেই আমার এই কথাগুলো বলতে বলতে, তার সঙ্গে আমার স্কুলের ওই গেটটা মনে পড়ে যাচ্ছে, মনে পড়ে যাচ্ছে সেই ঝালমুড়ি কাকুর মুখটা। ওই মানুষগুলোর নাম হয়তো আমরা জানি না, তবে তাদের নামই হয়ে গেছে আচার কাকু, ঝালমুড়ি কাকু, পেপসি কাকু। পেপসি বলতে আমি ওই সরু সরু ওই যে রঙিন যে গোলা টাইপের সেইগুলোর কথা বলছি। তো এইগুলো না কোথাও একটা আমাদের কাছে নস্টালজিয়া। আজকে তোমার স্কুলের বাইরে, মানে তোমার স্কুলের গেটের বাইরে আচার খাওয়ার গল্প শুনব। এই যে আমাদের স্কুলের বাইরে গেটে যারা খাবার নিয়ে বসে, এবং এই টিফিন টাইমে তারাই আমাদেরকে একটা আলাদাই অনুভূতি দেয় তাদেরই ঝালমুড়ি মাখা দিয়ে, তাদেরই আচার দিয়ে, সেটা সত্যি কোথাও একটা স্পেশাল হয়ে দাঁড়ায়। এবং তোমারও এরকম স্মৃতি যদি থেকে থাকে অবশ্যই লিখে পাঠাও 9903659992 এই নম্বরে, 9903659992 এই নম্বরে মেসেজ করে অথবা হোয়াটসঅ্যাপ করে। আর এখন তোমার জন্য থাকছে সেই এফএম থেকে এই গানটা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতায় রয়েছি তোমার সঙ্গে আমি দেবারতী। আর এখন স্টুডিও ক্লকে বাজে 7:56 হয়ে 12 সেকেন্ড। গরম তো ভালোই পড়েছে এবং গরমকালে মনে হয় যে উফ বাপরে বাপ, বাড়ি থেকে বেরোবো না, কিন্তু যতই ভাবি বেরোবো না, প্ল্যান তো সেই অনুযায়ী হয় না, বেরোতে হয়। মানুষের দৈনন্দিন জীবনে কাজ থাকে, কারো কারোর কাজ তো আবার রাস্তায় দাঁড়িয়ে, কাউকে আবার সারাটা সময় রাস্তায় কাটাতে হয়, অনেকটা সময় রাস্তায় থাকতে হয়। তাদের বলবো প্লিজ সঙ্গে করে জলের বোতল ক্যারি করো, একটা বোতলে জল রাখো আর একটা বোতলে কোনো ইলেকট্রোল পাউডার বা ওআরএস গুলে রাখো। কী হয়, আমাদের শরীর যখন ডিহাইড্রেটেড হয়ে যায় তখন তাকে আবার

হাইড্রেটেড করার জন্য, রিহাইড্রেটেড করার জন্য ওআরএস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সেক্ষেত্রে তুমি যদি এক লিটার জলে একটা প্যাকেট বা তুমি দেখে নেবে মাপটা লেখা থাকে সেইটা যদি গুলে তুমি ক্যারি করো তোমার সঙ্গে জল খাওয়ার পাশাপাশি ওআরএসের জলটাও খেলে, তাহলে তোমার শরীরে ডিহাইড্রেশনটা হবে না। এবং এই গরমকালে চেষ্টা করো বেশি ভাজাভুজিযুক্ত খাবার না খেতে এবং একটু হালকা খাবার খাওয়া, আর তার সঙ্গে একটু ফলমূল, সিজনাল প্রচুর ফল যেমন আম রয়েছে, তরমুজ রয়েছে, এই ফলগুলো খাও। জুস ইম্পর্টেন্ট, জুস খাওয়াটা ভালো, কিন্তু জুসের পাশাপাশি আম বা তরমুজি, লিচু, জাম সব কিন্তু এসে গেছে অলরেডি মার্কেটে, এগুলো খাও। আর তার সঙ্গে অপেক্ষা করো, কারণ একটা সুন্দর গান, এই গানের পর একটা ছোট্ট নিউজ ব্রেক, আর নিউজ ব্রেকের পর ফিচি নিয়ে নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টার সঙ্গে রয়েছে আমি দেবারতী। তুমি কিন্তু কোথাও যেও না, তুমি কি জানো তোমার ঘরে কি বসত করছে? দেখে নাও, খুঁজে নাও কি বসত করছে তোমার ঘরে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা হবে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন তিনি। রাজ্য সরকার সব সরকারি দপ্তরে কর্মীদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করেছে। আগামী 15 জুন থেকে নবান্নে এই পদ্ধতি শুরু হবে। নতুন নির্দেশ অনুযায়ী সকাল 10:15 মধ্যে সমস্ত কর্মীদের অফিসে ঢোকা বাধ্যতামূলক। অফিসে ঢুকতে 11টা বেজে গেলে লেট মার্ক পড়বে, 11টা পেরিয়ে গেলে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। বিকেল 5:15 আগে অফিস ছাড়া যাবে না। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 20 জুনকে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, এতদিন পয়লা বৈশাখকে পশ্চিম

বঙ্গ দিবস হিসেবে পালন করা হলেও বর্তমান সরকার 20 জুনকেই রাজ্য দিবস হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ কেরালা ও মাহেতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কর্ণাটক, কোঙ্কণ ও গোয়া, লক্ষদ্বীপ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি এবং উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় দিনের বেলা বৃষ্টির সম্ভাবনা।

0: নমস্কার। কলকাতার পরের ঘন্টা শুরু হয়ে গেল, তোমার সঙ্গে রয়েছি আমি দেবারতী। আর এই যে পরের ঘন্টাটা, এই ঘন্টা কিন্তু আরও ব্লকবাস্টার হতে চলেছে। ইয়াস, তোমার পছন্দের গান তো শোনাচ্ছি, তার সঙ্গে জানিয়ে রাখি আজকে হ্যালো ডক্টর সেগমেন্ট আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এবং আজকে আমাদের সঙ্গে থাকবেন ডক্টর নীলাক্ষী মল্লিক, অপথালমোলজিস্ট, এবং আজকে কথা হবে স্ক্রিন টাইম এবং ড্রাই আই নিয়ে। চোখ মাঝে মাঝে ড্রাই হয়ে যায় এবং সেটা আমরা বুঝতে পারি না। এই ড্রাই আই আর স্ক্রিন টাইম, মানে যত ফোন দেখা হোক, ল্যাপটপ দেখা হোক, কম্পিউটার দেখা হোক, এই স্ক্রিন টাইম কতটা কানেক্টেড, কী সমস্যা হয় এই বিষয়ে, যদি পার্টিকুলার এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই লিখে পাঠাও 9903653992। এর বাইরে ডক্টরের কাছে জিজ্ঞেস করার মতো প্রশ্ন প্লিজ জিজ্ঞাসা করো না, কারণ এক একটা নির্দিষ্ট বিষয়ে এক একদিন কথা হয়। তো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই শুরুতে লিখো হ্যালো ডক্টর, তারপর তোমার প্রশ্ন, তারপর তোমার নাম আর শর্ট লোকেশন লিখে পাঠিয়ে দাও 9903653992। আর আজকে গল্প হচ্ছে মানে স্কুলের গেটের বাইরের পাওয়া খাবারগুলো নিয়ে। লিখেছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে যে গরমকালে আমাদের গেটের সামনে আইসক্রিম কাকুরা থাকতেন, টিফিনের সময় দু একটা আইসক্রিম না খেলে চলতো না। সত্যি তাই, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন এবং শুরুতেই বলেছেন দেবারতী গুড মর্নিং। গুড মর্নিং, ওকে, গুড মর্নিং দিদি। স্কুলের গেটের ছোট্ট ফাঁক দিয়ে আমরাও খেতাম আমড়া মাখা, পেপসি, পেপসি বলতে আমি বুঝতে পেরেছি গোলা টাইপের, বিভিন্ন ভাজা, ফুচকার, চুরমুর মাখা, রজত বিশ্বাস, বানপুর নদিয়া থেকে। আচ্ছা, পরের মেসেজটা পড়ি। 90-এর দশক আমার কাছে ছিল ছেলেবেলার প্রাথমিক বিদ্যালয়ের দিন। স্কুলের সামনে একটা ছোট দোকান ছিল, দোকানের এতটাই উঁচুতে ছিল, দোকানটা এতটাই উঁচুতে ছিল যে নাগাল পেতাম না। আর আমাদের কাছে তখন 50 পয়সা পাওয়া মানে 100 টাকা সমান ভেবে নিতাম। সেই দোকানে চাটনি কেনা, তার ভিতরে বিভিন্ন উপহার থাকতো। আচ্ছা, চাটনির প্যাকেটে, ঠিক ঠিক ঠিক, প্লাস্টিকের ছোটো ছোটো খেলনা থাকতো। অপরদিকে স্কুলের পাশেই ছিল একজনের বাড়িতে পেয়ারা গাছ, তাদের পেয়ারা কিনতে যাওয়া। গাছের দিকে তাকিয়ে ভাবতাম আমাদের বাড়িতে কেন এরকম গাছ হয় না, 50 পয়সাতে 5টা পেয়ারা। সেই আনন্দ স্মৃতি আজও মধুর। অর্জুন সিং তামিলনাড়ু থেকে, 50 পয়সায় 5টা পেয়ারা, ভাবা যায়, ভাবার বাইরে। আর আপাতত ভাবার বাইরে যেটা নেই সেটা হলো পছন্দের গান। এই পছন্দের গান শোনানোর দায়িত্ব অবশ্যই আমি নিয়েছি, মানে তুমি তোমার পছন্দের গান রিকোয়েস্ট করতে পারো 9903653992। তোমার পছন্দের গান অবশ্যই আমি শোনাবো। আর এখন একটা পছন্দের গানই শুনিয়ে দিই। শুভ সকাল দিদি ভাই, ভোরাই শুনলাম, খুবই ভালো লাগলো। গান মিলান্তিতে কিশোরী গান শুনতে চাও খাদান সিনেমা থেকে, শর্মিষ্ঠা মুখার্জির সাকরাইল হাওড়া থেকে। সো যেরকম রিকোয়েস্ট সেরকম কাজ।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হ্যালো ডক্টর,
4: এই যে আমাদের চোখটা একটু খারাপ হলো, বেশিক্ষণ ফোন দেখলেই খালি মায়েরা বলে না যে আরো দেখ ফোন চোখটার বাজবে 12টা, এই কথাটা শুনে শুনে আমরা মাঝে মাঝে খুব বিরক্ত হই, দূর এই একই কথা বলো, একই কথা বলো। তবে একই কথার পিছনে কি কোনো বিজ্ঞান রয়েছে? না, আমি বলবো না। আজকে স্ক্রিন টাইম আর ড্রাই আই নিয়ে কথা হবে, আর আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নীলাক্ষী মল্লিক, অপথালমোলজিস্ট, এবং তাকে সরাসরি আগে ওয়েলকাম জানিয়ে নিই আমাদের শোতে। গুড মর্নিং ডক্টর।
5: থ্যাংক ইউ দেবারতী।
4: গুড মর্নিং জানাই প্রথমেই আপনাকে, আর আজকে আপনাকে থ্যাংক ইউ জানাই যে আমাদের শোতে আসার জন্য, আপনার ব্যস্ত শিডিউলের মধ্যে সময় বের করার জন্য। এবং আজকে এমন একটা বিষয় আপনি কথা বলতে চলেছেন যে বিষয়টা নিয়ে কিন্তু মানে প্রতিদিনের জীবনের একটা পার্ট মনে হয় এই বিষয়টা, তাই না?
5: একদম একদম, আজকের মডার্ন লাইফস্টাইলে এটা খুব ইম্পর্টেন্ট, একটা বোধহয় সবারই হচ্ছে অল্প।
4: একদমই। আচ্ছা, আমরা যখনই স্ক্রিন টাইমের কথা বলি সবাই বলে যে ফোনের দিকে তাকিয়ে থাকলেই নাকি চোখ খারাপ হয়ে যায়, কিন্তু এর পিছনে আসল বিজ্ঞানটা কি?
5: অ্যাকচুয়ালি ফোন বা কম্পিউটারে যখন আমরা অনেকক্ষণ ধরে কাজ করি, তখন আমাদের ব্লিঙ্কিং যে রেটটা, মানে নর্মাল আমাদের একটা চোখের ব্লিঙ্কিং যে রেট, স্বাভাবিক নর্মালি আমরা 15 থেকে 20 বার চোখটা ব্লিঙ্ক করি।
4: আচ্ছা,
5: কিন্তু সেইটা তখন কমে গিয়ে 4-5 বার এরকম দাঁড়ায়। কেন এরকম হয় যে ব্লিঙ্কিংটা কমে গেলে কেন আমাদের ড্রাই আই হয়, তার কারণ যে টিয়ার ফিল্ম যেটা আছে, সেই টিয়ার ফিল্মটা খুব তাড়াতাড়ি ইভাপোরেট করে যায়।
4: আচ্ছা।
5: হ্যাঁ, আর মেমোবিয়ান গ্ল্যান্ড বলে আমাদের চোখে একটা গ্ল্যান্ড আছে, যে গ্ল্যান্ড থেকে অয়েল সিক্রিশন হয় আমাদের চোখটাকে ময়েস্ট রাখার জন্য, সেই মেমোমিয়ান গ্ল্যান্ড গুলো খুব কম পরিমাণ অয়েল প্রোডাকশন করতে শুরু করে যখন আমরা এই স্ক্রিন টাইম বাড়িয়ে দিই। এটাই হচ্ছে মেন সমস্যার কারণ।
4: আচ্ছা, এই যে ড্রাই আই বললেন আপনি, এই ড্রাই আই বিষয়টা কি একটু যদি বলেন।
5: ড্রাই আই হচ্ছে খুব স্বাভাবিক, বাংলা ভাষায় বললে চোখের যে জলের স্বাভাবিক পরিমাণ সেটা কমে যাওয়া, সেটা মেজার করারও নানা রকমের পদ্ধতি আছে। তো এটা দুভাবে হতে পারে, কেন কমে যেতে পারে, এক তো যে চোখে জল প্রোডাকশনটাই কম হতে পারে ইটসেলফ, অথবা যেটুকু জল প্রোডাকশন হচ্ছে সেটা সঙ্গে সঙ্গে ইভাপোরেট করে যেতে পারে, সেটা চোখে স্টে না করতে পারে, এই দুটো কারণে মেইনলি ড্রাই আই হয়।
4: আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আজকাল আমাদের অনেকেরই সারাটা দিন কাটে সেন্ট্রাল এসি অফিসে, আর যাতায়াত অনেকে এসি বাসে, এসি ক্যাবে করে, এই যে ঠান্ডাটা, কৃত্রিমভাবে যে ঠান্ডা হাওয়াটা আসছে, আর তার সঙ্গে অনবরত আমরা ল্যাপটপ দেখছি, ফোন ব্যবহার করছি, এইটা কি কোনোভাবে ড্রাই এর সমস্যাটা আরো বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ?
5: এগেন সেমই জায়গা যেখানে কম্পিউটার ফোনের ব্যাপারটা আমি আপনাকে যেটা বললাম দেবারতী, সেরকম ভাবে এসি তে কি হয় যে যে সারাউন্ডিং এয়ারটা আছে না, যে ঘরে আপনি এসি তে কাজ করছেন, তার সারাউন্ডিং এয়ার যেটা, সেটার হিউমিডিটিটা খুব কমে যায়।
4: আচ্ছা।
5: তো এই হিউমিডিটিটা কমে গেলে আমাদের চোখ থেকে টিয়ারটা খুব দ্রুত ইভাপোরেট করে যায়।
4: আচ্ছা।
5: এই জন্যই এসি তে লং পিরিয়ড থাকলে এগেন আবার ড্রাই আই হবে।
4: আচ্ছা, এই ল্যাপটপের পজিশন বা বসার ধরন কোনো ভাবে কি চেঞ্জ করলে এর এফেক্ট একটু অন্যরকম কিছু হতে পারে, মানে এরকম কিছু ব্যবস্থা কি রয়েছে?
5: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ল্যাপটপের ব্যাপারে পজিশন যেমন ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও একটা ইম্পর্টেন্ট, এই প্রসঙ্গে একটু ছোট করে বলে দিই, একটা 20-20-20 রুল বোধহয় আপনারা খুব ফ্রিকোয়েন্ট আপনারা শুনেছেন, 20-20-20 রুল আমরা সবাইকে বলি অপথালমোলজিস্টরা। এটা কি একটুখানি ল্যাপটপের প্রসঙ্গ যেহেতু বললেন, একটু ছোট করে বলে নিই, তারপর আমি পজিশনের ব্যাপারে।

0: সাথে আসছি, 2020 গোলটা কিচ্ছু না, সিম্পল ভাষায় প্রত্যেক 20 মিনিট বাদে আপনি 20 ফিট দূরত্বে মাত্র 20 সেকেন্ডের জন্য কিছু দেখলেই হবে। যেমন ধরুন যদি আপনি কম্পিউটারে সারাদিন, কোনো ধরুন আপনি কল সেন্টারে কাজ করছেন কি পড়াশোনাই করছেন, গুগল ক্লাসরুমই করছেন সারাদিন, তো ভুলে যাবেন না যে 15-20 মিনিট পরে একটু জানলা দিয়ে বাইরের দিকে তাকাবার জন্য। সেটা 15-20 সেকেন্ডের জন্য হতে পারে। এটা এইটাই হচ্ছে 2020-20 রুল, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এবারে আমি, আপনি যেটা প্রথম কোয়েশ্চেন করলেন যে স্ক্রিন লেভেলটাকে কোথায় রাখতে হবে, হ্যাঁ, এটার আইডিয়াল ল্যাপটপ পজিশন যেটা বলা হয় সেটা হচ্ছে 10-20% বিলো আই লেভেলে রাখতে হবে। এবং যে ভিউইং ডিস্টেন্স সেটা খুব কাছে আসলে হবে না, সেটা মিনিমাম 50 সেন্টিমিটার একটা ভিউইং ডিস্টেন্স আপনাকে দিতে হবে। আর স্ক্রিনটাকে স্লাইটলি আপনি নিচে রাখলে ডেফিনেটলি একটু আপওয়ার্ড করতেই হবে, নাহলে তো দেখতে পাবেন না। এই দুটো জিনিস আপনি একটু আপনার ভিউয়ারদের বলবেন, একটা হচ্ছে 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি নিচে রাখতে হবে চোখের লেভেলে, আর 50 সেন্টিমিটার মিনিমাম দূরত্বে রাখতে হবে, খুব কাছে রাখলে হবে না।
1: বেশ বেশ বেশ। আচ্ছা, সৌমিক ঠাকুরিয়া থেকে জিজ্ঞাসা করেছে আপনার কাছে যে মোবাইল, কম্পিউটার বা টিভি কতক্ষণ ব্যবহার করা নিরাপদ এবং চোখে জ্বালা, চুলকানি আর চোখে জল ঝাপসা, আচ্ছা ঝাপসা দেখার কারণ কি ড্রাই আই, এই দুটো প্রশ্ন করেছে।
0: প্রথম কোয়েশ্চেনটার অ্যান্সার দিয়ে কতক্ষণ কাজ করা যাবে, এই কোয়েশ্চেনটার উত্তর অ্যাকচুয়ালি এইভাবে ভেগলি দেওয়া সম্ভব না। দেখুন, মানুষের যদি সত্যিই কাজ থাকে তো তাকে তো কাজ করতেই হবে, সেটা তো সে অ্যাভয়েড করতে পারবে না। তো কাজ 8 ঘন্টা কেন, 12 ঘন্টাও করা যাবে, ঠিক আছে। তো চোখেরও অনেক মাসলস থাকে, যেরকম আপনি ধরুন অনেকক্ষণ দৌড়াচ্ছেন, আপনি যদি অনেকক্ষণ দৌড়ান আপনার পায়ে ব্যথা করবে, আপনাকে রেস্ট নিতে হবে। কিন্তু এরকম কি কোথাও লেখা আছে যে আপনি 8 ঘন্টার বেশি দৌড়াতে পারবেন না, কোথাও তো লেখা নেই। তেমনি চোখেও মাসলস আছে, আপনি চোখকেও 8 ঘন্টা থেকে 12 ঘন্টা খাটাতে পারেন, এরকম কোনো নিয়ম নেই যে কম কাজ করতে হবে। কিন্তু একটা নিয়ম যে আপনাকে রেস্ট নিতে হবে, আপনি যেমন কন্টিনিউয়াস দৌড়াতে পারবেন না তেমনি কন্টিনিউয়াস চোখের কাজও আপনি করতে পারবেন না। আপনি করুন সারাদিন, কিন্তু আপনাকে ওই 20-20-20 রুল নিয়ে আপনাকে চলতে হবে। আচ্ছা, আর ওনার আর একটা কোয়েশ্চেন যে চোখে ঝাপসা দেখা যেটা, সেটা ড্রাই আই রিলেটেড কিনা, হ্যাঁ খুব বেশি পরিমাণে এটা ড্রাই আই রিলেটেড, কারণ চোখের সামনের যে লেয়ারটা সেইটা যদি ঠিক না থাকে আমরা কোনোভাবেই চশমা দিয়ে বা কোনোভাবেই আপনাকে স্পষ্ট ভিশন দিতে পারবো না।
1: আচ্ছা,
0: তো এইটা আপনার একটা আর্টিফিশিয়াল লুব্রিকেটিং ইউজ করা যেতে পারে, যাদের সত্যি অনেকক্ষণের কাজ এবং এটা ছাড়া অন্য কোনো উপায় নেই কাজ করা ছাড়া, তো এই লুব্রিকেটিং ইউজ করা যেতে পারে কাজের মধ্যে 1-2 বার, তাতে এই প্রবলেমটা কমবে।
1: বেশ বেশ বেশ। আচ্ছা ডক্টর, এই যে ড্রাই আই, এর প্রাথমিক লক্ষণগুলো যদি একটু বলেন।
0: হ্যাঁ, ড্রাই আই মানে খুব, দেখুন একটু সিমটম দিয়েই শুরু হয়, প্রথমে হালকা জ্বালা করবে, মনে হবে যে চোখের ভেতরে কিছু বালির মতো আছে হয়তো, খুব রেয়ারলি ব্লারিং অফ ভিশন, রেডনেস, আর ফটোফোবিয়া হয়। ফটোফোবিয়া মানে লাইটের দিকে বেশিক্ষণ তাকানো যায় না।
1: আচ্ছা,
0: আর অনেক সময় কারুর কারুর টিয়ারিং হয়েছে ড্রাই আই, এটা একটুখানি শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু কোনো আলোর দিকে বা কোনো দিকে, যেমন ধরুন কম্পিউটারে অনেকক্ষণ কাজ করলো হঠাৎ করে চোখ দিয়ে রিফ্লেক্স টিয়ারিং শুরু হলো, এরকম হয়। তবে মেইনলি ফার্স্ট সিমটম হচ্ছে বার্নিং, স্টিংগিং সেন্সেশন এন্ড স্ক্র্যাচি সেন্সেশন, এটাই ফার্স্ট সিমটম।
1: আচ্ছা আচ্ছা, চোখ দিয়ে জল পড়াটাও কি এরই সিমটমের মধ্যে পড়ে, ড্রাই আই এর?
0: এটা হয় কারণ চোখে যখন ওই ড্রাই আই হয় তখন চোখ ভেতর থেকে হঠাৎ করে এক্সট্রা প্রোডাকশনের জন্য একটা রিফ্লেক্স রেসপন্স হয় চোখের।
1: আচ্ছা,
0: তো ওই রিফ্লেক্স রেসপন্সে হঠাৎ করে প্রচন্ড এক্সেসিভ ওয়াটারিং শুরু হয়, সেটাও হয়।
1: আচ্ছা, এই যে একটু ধরুন চোখ চুলকাচ্ছে বা লাল হয়ে গেল, আমাদের খুব কমন একটা বদভ্যাস হয়ে গেছে যে মেডিকেল শপে গেলাম, একটা যে কোনো আই ড্রপ বা কুলিং ড্রপ কিনে চোখে লাগিয়ে নিলাম। এই যে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের যে ওভার দ্য কাউন্টার ড্রপগুলো বা এই ধরনের
0: ড্রপগুলোর ব্যাপারে আমি আপনাদের অবশ্যই না করব।
1: আচ্ছা,
0: প্রথম কথা হচ্ছে যে এই ওটিসি ড্রপগুলো তো অনেক সময় স্টেরয়েড থাকে বা স্টেরয়েড জাতীয় কম্পোনেন্টস কিছু কিছু থাকে।
1: আচ্ছা,
0: তো সেইগুলো কিন্তু প্রচন্ড হানিকারক, কারণ সেগুলো থেকে লং টার্ম, আপনারা তো লং টার্মই ইউজ করবেন, কারণ যারা কম্পিউটারে কাজ করেন তারা রোজই ইউজ করবেন, তো যারা এটা রোজ ইউজ করবেন তাদের কিন্তু অল্প বয়সে চোখে ছানি বা গ্লকোমা বা অন্ধত্বেরও চান্স থাকে। তো এই ধরনের ড্রপ যেগুলো ওটিসি যে ড্রপ গুলো সেগুলো একদম ইউজ করা উচিত নয়। আর লুপ

0: যেটা আমি বললাম সেটাও প্রিজারভেটিভ ফ্রি লুব্রিকেটিং ইউজ করা উচিত, যেটা কিনা আমার মনে হয় স্যার বা ম্যাডাম যে একবার অপথালমোলজিস্ট যারা আপনার নিয়ার বাই আছেন তাদের একটু দেখিয়ে একটা ছোট ড্রাইনেস এর টেস্ট স্ক্রিনিং করে নিয়ে যে সত্যি ড্রাইনেস হচ্ছে না আর কিছু ইস্যু আছে, একটা প্রিজারভেটিভ ফ্রি ড্রপ সেই ডক্টরই সাজেস্ট করবেন আপনাদের, সেটা ইউজ করা বোধহয় অনেক ভালো হবে।
1: বেশ বেশ বেশ। আচ্ছা, বাড়ির যে ছোট ছোট বাচ্চারা তাদের হাতে তখন ফোন আর ট্যাব এসে গেছে, তো এই যে ছোটরা খুদেরাও যে এখন ড্রাই আই এর সমস্যায় পড়েছে বা চশমা মোটা মোটা চশমা পরে তাদের পড়তে হয় তাদেরকে, এই সেক্ষেত্রে বাবা মাদের কি করা উচিত?
0: হ্যাঁ হ্যাঁ, এটা তো খুবই বিষয় ইম্পর্টেন্ট, কারণ আমরা আজকাল বাচ্চাদের চোখে পাওয়ারের পরিমাণ অ্যাকচুয়ালি মাইনাস পাওয়ার যেটা আমরা বলি, মানে মাইনাস পাওয়ার মানে দূরের জিনিস দেখার ক্ষমতা দিনে দিনে কমে যাওয়া, সেই মাইনাস পাওয়ার বা সিলিন্ডার পাওয়ার এই মোবাইল দেখলে খুব বেশি পরিমাণ হয় এবং খুব দ্রুত সেই পাওয়ার ইনক্রিজ করতে থাকে।
1: আচ্ছা,
0: তো অফকোর্স বাচ্চাদের টানা 10-15 মিনিটের বেশি কখনই ট্যাব বা মোবাইল দেবেন না, আপনারা গ্যাপে গ্যাপে দিন যদি দিতেই হয় একান্ত, কিন্তু বাচ্চাদের আউটডোর অ্যাক্টিভিটি করতে একটু নিজেদেরও আপনাদের বলতে হবে, তারা তো ব্যাপারটা বুঝছে না, তাদের কাছে এটা খুব এন্টারটেইনিং, কিন্তু আপনাদের অ্যাজ আ গার্জিয়ানই এটা মানা করতে হবে। এবং এগেন আমি বলবো যে বাচ্চাদের বিশেষ করে আজকালকার বাচ্চাদের খুব রেগুলার আই স্ক্রিনিং এর খুব দরকার, কারণ এত পরিমাণ বাচ্চাদের আমরা দেখি যে চোখে পাওয়ার এসে যাচ্ছে এবং সেই পাওয়ার এত দ্রুত গতিতে বছর বছর ইনক্রিজ করে যাচ্ছে মায়োপিয়া, তো এটা আমার মনে হয় একটা এপিডেমিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো আপনারা অবশ্যই এটার দিকে নজর দিন।
1: বেশ বেশ বেশ। ওভারঅল আমি একদম শেষে জিজ্ঞেস করব আপনার কাছে যে এই যে ড্রাই আই আর তার সঙ্গে যে স্ক্রিন টাইম, এটা নিয়ে যদি আপনি সচেতন করার জন্য শেষে আমাদের লিসেনারদের যদি কিছু বলেন।
0: দেখুন, আমাদের যে লাইফস্টাইল বা বাইরের জগতে যে পলিউশন, তো ড্রাই আই অল্প বিস্তর সবার হবেই, মানে এটা থেকে বাঁচার কোনো উপায় নেই, মানে একটু আপনার হবেই, সেরকম পলিউশন ফ্রি শহরও নয় বা সেরকম আমরা কেউ মোবাইল কখনো দেখবো না এটাও তো সম্ভব নয়, কিন্তু আপনারা বেশি করে জল খান, শরীরে হাইড্রেশন থেকেও টিয়ার ফিল্ম প্রোডাকশন বাড়ে এবং চোখের যা যা নর্মাল সুস্থ থাকার জন্য যে সমস্ত কাজ সেগুলো করুন, 20-20-20 রুল যেটা আমি শেখালাম সেটা ফলো করুন, এবং আপনার অপথালমোলজিস্টের সঙ্গে 5-6 মাস ছাড়া ছাড়া একটা রুটিন স্ক্রিনিং করিয়ে নিন, এতেই আপনারা ভালো থাকবেন, এটা রোগটাকে অ্যাভয়েড করা যাবে না কিন্তু প্রিভেন্ট করা যেতে পারে।
1: ওকে ওকে, থ্যাংক ইউ ডক্টর আজকে সকাল সকাল আপনার সময় দেওয়ার জন্য এবং এই বিষয়ে আমাদেরকে অ্যাওয়্যার করার জন্য, থ্যাংক ইউ
0: ম্যাডাম।
1: থ্যাংক ইউ। আর আজকে আমাদের সঙ্গে ছিলেন অপথালমোলজিস্ট ডক্টর নীলাক্ষী মল্লিক এবং আজকে কথা হচ্ছিল স্ক্রিন টাইম এবং ড্রাই আই নিয়ে। আশা করি তোমরা প্রত্যেকে সচেতন হয়েছো এবং নিজের চোখের কিন্তু যত্ন নিতে হবে।
2: হ্যালো ডক্টর,
3: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো, কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব, প্রশ্ন করতেই বলল
4: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না।
3: আমি বললাম ও এটা ঠিক কাজ।
5: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা।

0: নমস্কার কলকাতা,
1: মর্নিং মন্ত্র, মর্নিং মন্ত্র।
2: নমস্কার, কলকাতায় রয়েছি তোমার সঙ্গে আমি দেবারত্তী। আর একটু আগে ডক্টরের সঙ্গে কথা হলো, আর মর্নিং মন্ত্র শোনাচ্ছ মানেই বুঝতে পেরেছো যে এবার কানে মন্ত্রণা দেওয়ার সময়। না না না, কুমন্ত্রণা না, সুমন্ত্রণা। আচ্ছা একটা কথা বলো তো, আমাদের চারপাশে, আমাদের আশেপাশে কি শিল্পীর অভাব রয়েছে? একদমই নয়, আনাচে কানাচে শিল্পী লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে আজকে আমি যেসব শিল্পীদের কথা বলবো, তারা কিন্তু তুলি রং ছাড়াই ক্যানভাসে রং ভরিয়ে দেয়। একদম ঠিক ধরেছ, আমি আমাদের আশেপাশে যে পিক সম্রাট তাদের কথা বলছি। ক্যাস, বিশ্বাস করুন, আমাদের শহরের কিছু মানুষ আছেন যারা নিজেদের মনে মনে মস্ত বড় মানে আর্ট ডিরেক্টর বা চিত্রশিল্পী ভাবেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ ওনাদের নজরে পড়ল কর্পোরেশনের সদ্য চুনকাম করা একটা চকচকে সাদা দেওয়াল, কিংবা মেট্রো স্টেশনের ঝকঝকে পরিষ্কার একটা সিঁড়ির কোণ। ব্যাস, অমনি ওনাদের ভিতরের যে সুপ্ত শিল্প সত্তা জেগে উঠল। এক গাল পান বা যে কোনো নেশার জিনিসপত্র থাকুক না কেন, মুখে মুখটাকে সামান্য কুচকে দেওয়ালে একদম তাক করে পারফেক্ট স্ট্রোক। ওরে বাবা, এরকম স্ট্রোক মনে হয় আর্টের মানে আসল যারা হাতে তুলি নিয়ে আঁকে তারাও পারবে না দিতে। দেওয়ালটা ওনাদের পার্সোনাল ক্যানভাস হয়ে যায় তখন, এবং ওনারা হয়ে যান লিওনার্দো দ্য ভিঞ্চি, পিকাসো। লাল হলুদ খয়েরি রঙের এমন সব বিমূর্ত আর্ট আর গ্রাফিটি দেওয়ালে বানিয়ে রেখে যান যে দূর থেকে দেখলে মনে হবে দেওয়ালটার কোনো মানে ইন্টারনাল ব্লিডিং হয়েছে, নয়তো কেউ দেওয়ালে আলপনা দেওয়ার চেষ্টা করতে গেছে, দিয়ে খেয়ে হারিয়ে ফেলেছে আর কি। সবচেয়ে বড় ট্র্যাজেডি কখন হয় জানেন? যখন কোনো দেয়ালে বড় বড় করে লেখা আছে, এখানে থুতু ফেলিবেন না, ফেলিলে 500 টাকা জরিমানা। আমাদের যে শিল্পে মানুষেরা আছে তাদের ইগোতে তখন চোট লাগে এইসব পড়ে, যে কী বলছে। ওনারা ভাবেন আমাকে চ্যালেঞ্জ করছে, দাঁড়া দেখাচ্ছি মজা। ব্যাস, ঠিক ওই না শব্দটার উপরেই এমন নিখুঁত টিপ করে পিকটা ফেলবে যেন মনে হবে যে ওটাই ওনার আসল সিগনেচার। 500 টাকার জরিমানা তো দূর, ওনারা ওটাকে ওনাদের পৈতৃক সম্পত্তি ভেবে বসেন। যতই মজা করে বলি না কেন, এই বিষয়টা কিন্তু খুব একটা গ্রেভ প্রবলেম, মানে খুব গুরু একটা সমস্যাতে পরিণত হয়েছে। আমাদের শহরটা না আমাদের বাড়িরই একটা এক্সটেন্ডেড ভার্সন। আমরা কি আমাদের ঘরে যেখানে সেখানে নোংরা করি? করি না তো। যেখানে সেখানে পিক ফেলি? ফেলি না। কিন্তু এই শহরে কেন? শহরের সাদা দেওয়াল হোক বা একটু রঙিন দেওয়াল হোক, যে কোনো দেওয়াল হোক, হসপিটালের দেওয়ালে এই মানুষগুলো যদি সচেতন হয় তাহলে এই দাগগুলোই হয় না, তাহলে এই যে দূষণটা ছড়ায়, এই ধরনের দূষণ, এটাও ছড়াতে পারে না। শহরটা কিন্তু আমার আপনার বাড়ির ড্রয়িং রুম নয় অ্যাকচুয়ালি। দেওয়ালে রং করার জন্য বাজারে রং আছে, দয়া করে আপনার ওই বহুমূল্য পিকের আর্ট দেখানোর কোনো দরকার নেই। ওটা মুখের ভিতরে জমিয়ে রাখুন, অথবা যদি খুব কষ্ট হয় বের করতে হয় তাহলে ডাস্টবিন আছে, পিকদানি আছে, ওখানে গিয়ে ফেলুন। নিজে পরিষ্কার থাকুন, এবং শহরটাকেও, আমাদের এই তিলোত্তমাকেও প্লিজ প্লিজ প্লিজ পরিষ্কার রাখুন। আর যখন এরকম কাউকে করতে দেখবেন, আপনি হয়তো নিজে খুব পরিষ্কার, খুব মেনটেন করে চলেন, কিন্তু আপনার সামনে কেউ একটা করলো, তাহলে প্রতিবাদ করুন। আমার মনে হয় প্রতিবাদ করলে হয়তো এই সমস্যাগুলোর অন্তত তাৎক্ষণিক সমাধান তো কিছুটা হবে, আর মানুষকে তো অবশ্যই অ্যাওয়্যার হতে হবে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট,
4: ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।
5: ইন্ডি পপের কথা বললেই আমার 90s এ ফিরে যাই আমি আবার, এবং ফাল্গুনী পাঠকের সেই মিষ্টি রোম্যান্টিক গানগুলো মনে পড়ে যায়। এবং সেই রকমই একটা গান তোমার জন্য থাকলো এখন ইন্ডি পপ প্লেলিস্ট, এবং তারপরেই গান মিলন্তিতে তোমার পছন্দের গান রত্না সান্যাল শুনতে চেয়েছেন বেলঘরিয়া থেকে, সেই গানটাও থাকলো। সো ব্যাক টু ব্যাক তোমার জন্য গান থাকছে, স্টে টিউনড।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবারতী, আর পরপর দুটো ব্যাক টু ব্যাক সুন্দর গানের পর ফিরে এসেছি আবারও। আর আজকে কথা হচ্ছে স্কুলের বাইরে যে বিভিন্ন খাবারের পসরা সাজিয়ে যে মানুষগুলো থাকতেন এবং তাদের থেকে আমরা খাবার কিনতাম, সেই নিয়ে কিন্তু প্রচুর স্মৃতি আমাদের রয়েছে। সেটা কখনো আচার হতে পারে, কখনো আলু খাবলি, আমার তো খুব পছন্দ ছিল। তার সঙ্গে বিভিন্ন ধরনের নুন, আমি তো নুন চেয়ে চেয়ে খেতাম 2 টাকা 1 টাকা দিয়ে। তো এই স্মৃতিটা ভাগ করে নাও আমার সঙ্গে 9903653992। মেসেজ করেছে শাওন বারাসাত থেকে যে আমাদের স্কুলের বাইরে একজন ঠেলাগাড়িতে ঝালমুড়ি নিয়ে বসতো ঠিকই, কিন্তু আমি ওখান থেকে কোনোদিন কোনো কিছু কিনে খেয়েছি সেটা হাতে গুনে বলতে পারবো হয়তো। আচ্ছা, মানে এত কম খেয়েছো, কারণ মিড ডে মিল স্কিম চালু হওয়ার আগে থেকেই আমাদের স্কুলে এক অন্য ধরনের টিফিনের ব্যবস্থা ছিল। স্কুলের এক ক্যান্টিন ছিল, সেখানে স্কুলের প্রতিটা ছাত্রের জন্য সোমবার থেকে শুক্রবার রোজ রান্না হতো। বিনিময়ে বছরের শুরুতেই আমাদের থেকে অন্যান্য খাতে টাকা নেওয়ার সাথে সাথে টিফিনের জন্য একটা স্বল্প পরিমাণ টাকা নেওয়া হতো। সেই কারণেই আমাদের স্কুলে পড়াকালীন আচার খাওয়ার স্মৃতি তেমন একটা নেই। শাওন লিখেছে বারাসাত থেকে। এটা কিন্তু আমি জানতাম না, মানে বেশ ভালো কিন্তু না, মানে এই যে বিষয়টা যে স্কুলেই একটা খাবারের ব্যবস্থা করে দেওয়া, মানে মিড ডে মিল তো পরে চালু হয়েছেই, তার আগেও, এটা বেশ ভালো লাগলো শুনে। আর এই যে মাঝে মাঝে আমরা বাড়ি থেকে আনা খাবার না খেয়ে আমরা বাইরের খাবার দাবার কিনে টিনে খাই, তার জন্য বকুনিও খেতে হয় হয়তো, তবে ঠিক আছে, ফাইন, ছোটোবেলার তো স্মৃতি থাকে। সেগুলো লিখে পাঠাও 9903653992। তুমি স্কুলের

বাইরে কি কিনে খেতে সেইটা। আর এখন একটা সুন্দর ছোট্ট একটা রোম্যান্টিক গান, তারপর একটা ছোট্ট 2 মিনিটের নিউজ ব্রেক, আর তারপরে ফিরছি নিয়ে 9:02। নমস্কার, কলকাতার সঙ্গে রয়েছে আমি দেবরতি। তুমি কিন্তু কোথাও যেও না।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে সুজিত নাথ মিত্রের নিয়োগে অনুমোদন করেছে মন্ত্রিসভা। এছাড়া মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের মাসিক একত্রিত বেতন 18,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত হয়েছে। রাজ্য সরকার সব সরকারি দপ্তরে কর্মীদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করেছে। আগামী 15 জুন থেকে নবান্নে এই পদ্ধতি শুরু হবে। নতুন নির্দেশ অনুযায়ী সকাল 10:15 মধ্যে সমস্ত কর্মীদের অফিসে ঢোকা বাধ্যতামূলক। অফিসে ঢুকতে 11টা বেজে গেলে লেট মার্ক পড়বে, 11টা পেরিয়ে গেলে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। বিকেল 5:15 আগে অফিস ছাড়া যাবে না। রাজ্যের মানুষ যাতে অনায়াসেই নিজেদের অভাব অভিযোগ সরকারকে জানাতে পারে, সেই লক্ষ্যে আপনার সরকার আপনার পাশে নামে একটি নতুন পরিষেবার সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে এই কর্মসূচির সূচনা করেন। সোম থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজ্যের নাগরিকরা 8282082820 নম্বরে ফোন করে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। রাজ্য সরকার মা ক্যান্টিনের নাম পরিবর্তন করে রেখেছে মা আহার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়েছে। একই সঙ্গে ক্যান্টিনের সংখ্যা 390 থেকে বাড়িয়ে 500 করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিহারের মুজফ্ফরপুরে এক বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল রাতে ব্রহ্মপুরা থানা এলাকায় ওই হাসপাতালে আচমকা আগুন লাগে। জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, গুরুতর আহতদের জন্য হাসপাতালে স্থানান্তরিত করে তাদের চিকিৎসা চলছে। এ মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107।

কথা তৃতীয় ঘন্টা শুরু হয়ে গেল, তোমার সঙ্গে রয়েছি আমি দেবারতি, আর এই ঘন্টাতে শুধু তোমারই মেসেজ। ইয়েস, জিজ্ঞাসা করেছি যে স্কুলের ধরো গেটের বাইরে যে আচার বিক্রি হতো, বিভিন্ন গোলা বিক্রি হতো, তারপরে এক ধরনের সেই ওই চিনি জাতীয় একটা জিনিস দিয়ে, আমি জানি না ওগুলোকে কী বলে, মিষ্টি, কিন্তু সেগুলো দিয়ে মোড়ক বানিয়ে দিত, ফ্যান বানিয়ে দিত, এবং তখন ওগুলোর দাম 5 টাকা 10 টাকা ছিল। বিশ্বাস করো, তখন 10 টাকা দিয়ে ওটা কেনা মানে ছিল প্রায় বিলাসিতা বলা যায়, কারণ প্রতিদিন 1 টাকা করে পেতাম। আর তাও আবার রবিবার ছুটি, রবিবার ছুটির দিন তো কোনো টাকা পাওয়ার কোনো ব্যাপার নেই, তো ওই 1 টাকা 10 দিন জমি ওটা কিনতে হতো। ওইটা যে কী বড় বিলাসিতা ছিল, ঠিক কাট্টু, আমি প্রায় 15-20 বছর পর একদিন রাস্তা দিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে যাচ্ছি, এরকমই একটা বয়সে হঠাৎ ওইটা পেলাম, পেয়ে কিনলাম, কিনে খাচ্ছি, সিরিয়াসলি খেতে পাচ্ছি না, এত মিষ্টি। কিন্তু ছোটোবেলা ওইটা খাওয়ার জন্য মায়ের আঁচল ধরে যে কী পরিমাণে বায়না করেছি, এবং মা ততবারই বলেছে খাস না, দাঁতে পোকা হবে, দাঁতে পোকা হবে, কে শোনে কার কথা। তো স্কুলের গেটের বাইরে যে খাবারগুলো পাওয়া যেত, স্কুল টাইমে টিফিন টাইমে মা যতই সবচেয়ে রাজকীয় খাবার বানিয়ে দিক না কেন, ওই খাবারের প্রতি একটা আলাদাই টান ছিল। তো সেই খাবার নিয়ে তোমার সেই টিফিন টাইমে গেটের বাইরের খাবারের গল্প শুনছি 9903653992 তে, এবং মেসেজ করেছে যে তার নামটা একটু বাদে বলছি, আগে তার মেসেজটা পড়ি। আজকের এই সুন্দর সকালে বিষয়টি বেশ ভালো জমেছে, কত কত স্মৃতি জড়িয়ে আছে আমার স্কুলের টিফিন টাইমের সাথে, তার মধ্যে একটা বলি, স্কুলের টিফিনের সময় মাঝে মধ্যে বাইরের খাবার খাওয়ার জন্য বাড়ি থেকে টাকা পেতাম, আর সেই টাকা জমিয়ে খেতাম যত সব আজে বাজে জিনিস। বাড়িতে কড়া বারণ ছিল, ভয় দেখানো হতো যে ওসব খেলে পেট খারাপ হবে, তবে আমায় আটকানো একটু মুশকিলই ছিল। টিফিনের সময় স্কুলের গেটের বাইরে বেশ কয়েকজন কাকু বসেন, তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় ছিলেন আচার কাকু, আর সাথে ছিল আমচুর আর বিটনুন। আহ, কত বছর হয়ে গেল, এটা লিখেছে ইতি, স্কুলে নিয়মিত নীল ডাউন হওয়া এক অবাধ্য ছাত্র। অবাধ্য ছাত্ররাই তো এগুলো করে, তাই না? না না, তাই বললাম, তোমাকে অবাধ্য ছাত্র হতে বলছি না, যারা এখন স্কুলে পড়ছো তোমরা বাধ্য, আমরা ছিলাম একটু অবাধ্য, তো কী হয়েছে। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছে, সুপ্রভাত দিদি, কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে কোলে হোটেল থেকে তোমার অনুষ্ঠান শুনছি, এত সুন্দর পরিবেশ, অসাধারণ ঠান্ডা হালকা আছে, আমার হিংসে হচ্ছে সৌভিক, লিটারেলি আমার হিংসে হচ্ছে, তুমি কোথায় দক্ষিণ কলকাতার কসবা হালতু ছেড়ে কাঞ্চনজঙ্ঘার ওখানে গিয়ে পাহাড় দেখছো, আমার চোখ কাঁটা বাজে, সত্যি কাঁটা বাজছে। যাই হোক, না ঠিক আছে, হিংসে করবো না, ভালো করে এনজয় করো। টপিকে বলছে যে তুমি বলেছো যে আমার স্কুলের গেটের বাইরে আমের আচার, কুলের আচার পেতাম, আমড়া মাখা ও কাঁচা আম মাখা পেতাম, খুব বারণ ছিল তাও খেতাম আমরা, খুব সৌভিক সরকার লিখেছে কসবা হালতু থেকে। সত্যি এগুলো বারণ তো করে, এবং আরও বড় বিষয় ওই যে যেটাকে আমরা তখনকার সময় পেপসি বলতাম, যে সরু একটা বরফের রং দেওয়া থাকতো যে ঠান্ডা খাওয়ার জিনিসটা, সেইটা আমাদের মায়েরা অদ্ভুতভাবে বলে রেখেছিল যে ওটা নাকি নর্দমার জল দিয়ে তৈরি, খাবি না একদম, নর্দমার জল দিয়ে তৈরি। তখন মাঝে মাঝে ভয় খেতাম ওনা যে আচ্ছা ঠিক আছে, মা বলেছে মানে ঠিকই বলেছে, পরে ভাবতাম এত পানীয় জল চারদিকে পাওয়া যায়, আমাদের কলকাতা শহরে পানীয় জলের অভাব আছে, হঠাৎ একটা মানুষ নর্দমার জল তুলে সেটা দিয়ে কেনই বা বানাবে, সেটাই বড় বয়সে এসে রিয়েলাইজ করছি। তবে এই যে বাচ্চারা খাবে না বলেছে মা বাবারা কী কী বলে, তার কোনো মানে এইটা নিয়ে একদিন আমি সিরিয়াসলি একদিনের আড্ডার টপিক রাখবো। তবে আজকে তোমার থেকে জিজ্ঞাসা করেছি যে এই স্কুলের গেটের বাইরের খাবার, তার নস্টালজিয়া, তার যে গল্প, তার যে স্মৃতি রয়েছে তোমার, সেটা লিখে পাঠাও 9903653992 তে। আর এখন সময়টা থাকে না, তবে যেটা থাকে মুহূর্তগুলো থাকে, তাই এই গানটা মনে হয় খুব প্রাসঙ্গিক সেই জন্য।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: স্টুডিও ক্লকে এখন 9:08 হয়ে 18 সেকেন্ড, আর তৃতীয় ঘন্টা নমস্কার।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
4: আজকের দিনটা আমাদের ভারতীয় সিনেমার ইতিহাসের পাতায় ভীষণ স্পেশাল। আর 4 জুন আজকের দিনে আমাদের খুবই মানে পছন্দের একজন অভিনেত্রীর জন্মদিন, যিনি শুধু তার অভিনয় দিয়ে নয়, নিজের চোখের ভাষা, তার মিষ্টি হাসি দিয়ে কোটি কোটি মানুষের মন জয় করেছিলেন। আমি বলছি আমাদের সকলের প্রিয় এভারগ্রিন অ্যাক্ট্রেস নূতনের কথা। বন্দিনী, সুজাতা, সীমা বা অনাড়ি, এই ছবিগুলোর নাম নিলেই চোখের সামনে ভেসে ওঠে এক পরম সুন্দরী অথচ ভীষণ সাদামাটা এক ভারতীয় নারীর মুখ। নূতনজি এমন একজন শিল্পী ছিলেন যিনি গ্ল্যামারের চেয়ে অভিনয়ের গভীরতাকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। তার ওই শান্ত গভীর দুটো চোখ যেন এক একটা আস্ত গল্প বলতো। পর্দায় তার উপস্থিতি মানেই ছিল একটা আলাদা ম্যাজিক। শুধু কি অভিনয়, তার ছবির গান আজও আমাদের প্লে লিস্টে জাস্ট রাজত্ব করছে। তুমসে হি তুমকো ছিন কর ছোড় দো আচল জমানা ক্যা কহেগা, এই গানগুলো, এই গানগুলো শুনলেই মনটা কেমন যেন নস্টালজিক হয়ে যায় না, তাই না? আজ তার জন্মদিন, আজ নূতনের শুভ জন্মদিন, এবং আজকের এই বিশেষ দিনে তাকে শ্রদ্ধা জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, জানাই ভালোবাসা। তিনি আজ আমাদের মধ্যে হয়তো নেই, কিন্তু তার অভিনয়, তার চিরন্তন হাসি চিরকাল তার সিনেমা প্রেমীদের হৃদয়ে থেকে যাবে। তাই আজ নূতনজিকে গোটা

0: বন্ধু পরিবারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শ্রদ্ধার ফ্ল্যাশব্যাককে থাকছে সেই গানটাই, যেটা আমি একটুখানি গুনগুন করার চেষ্টা করলাম, তবে আমার গলায় শুনতে একদমই ভাল লাগবে না।
1: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song।

0: 107 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর?

Price tag. মার্কেটে কার দর কত দূর সেটা তোমাকে জানাবে এবার দেবারতী, কারণ নমস্কার কলকাতায় তোমার সঙ্গে আমি রয়েছি। আর আজকে পেট্রোলের দাম জানিয়ে দিয়ে, যে প্রতি লিটারে পেট্রোলের দাম 113.47, ডিজেলের দাম 99.82। তুমি যদি আজকে সোনা কেনার প্ল্যান করছো তাহলে বলে দিই যে আজকে 99.9% যে গোল্ড কন্টেন্ট মানে 24 ক্যারেট সোনার দাম হলো প্রতি গ্রামে 15,938 টাকা, 22 ক্যারেট সোনার দাম 91.6%, যে গোল্ডের কন্টেন্ট স্ট্যান্ডার্ড গোল্ড যেটা, 22 ক্যারেট সোনার দাম হলো 14,610 টাকা, 18 ক্যারেট সোনার দাম হলো 11,954 টাকা। আর আজকে রূপোর দাম বলে দিই প্রতি গ্রামে হলো 285 টাকা। তাহলে এবার কিনে ফেলো যেটা তোমার পছন্দ। আর আপাতত আমার কী চাই সেটা হলো তোমার গান শোনানো চাই। Yes.

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
1: FM রেইনবোতে

0: FM Rainbow Tee, Tine Ke Teen, Tine Ke Teen, Ganer Hat-Trick, Ganer Hat-Trick. শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow তে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা.
2: নমস্কার, সার্জন অভিজিৎ ঘোষ বলছি ট্রাফিক কন্ট্রোল রুম লালবাজার থেকে. শহর কলকাতা যান চলাচল এখনো পর্যন্ত সর্বত্র স্বাভাবিক আছে. আজ সারাদিনে উল্লেখ করার মতো তেমন কোন বড় মিটিং বা মিছিলের খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই. তাই আশা রাখছি দিনের বাদবাকি সময় তো শহর কলকাতার যান চলাচল স্বাভাবিক থাকবে. নমস্কার, হ্যাভ এ গুড ডে.
0: Jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump,

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
2: কিছু কিছু মানুষের কণ্ঠ এমন হয় যা সময়ের সীমানা পেরিয়ে আমাদের মনের মণিকোঠায় সারা জীবন আজীবন থেকে যায়। আজ চৌঠা জুন তেমনই এক জাদু করিয়ে মিউজিক্যাল ভয়েস, এমনই একটা ম্যাজিক্যাল ভয়েস যা রয়েছে সেরকম একটা মানুষের জন্মদিন। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় পদ্মবিভূষণ এসপি বালাসুব্রহ্মণ্যম। আমরা যাকে ভালোবেসে বা মিউজিক ওয়ার্ল্ডে যিনি ফেমাস এসপিবি নামে, 16টা ভাষায় 40,000-এরও বেশি গান পাওয়া যায়। সলমান খানের সে চকলেট বয় ইমেজ থেকে শুরু করে রজনীকান্তের এন্ট্রি সং, সব জায়গাতেই তার ভয়েস, তার কণ্ঠ অবধারিত ছিল। শুধু কি হিন্দি বা সাউথ ইন্ডিয়ান সং, না, ওনার মিষ্টি গলায় বাংলা গান আজও বাঙালি শ্রোতাদের কাছে নস্টালজিয়া। 6 জাতীয় পুরস্কার বিজয়ী শিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যমের আজ জন্মদিন, এবং আজ তার জন্মদিনে FM রেইনবো পরিবারের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। তবে সেটা অবশ্যই গানে গানে, বললাম না সলমান খানের সেই চকলেট বয় ইমেজ, হ্যাঁ ম্যানে প্যার কিয়া থেকেই গান থাকছে আজকের ফ্ল্যাশব্যাক সঙ্গে।
3: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
4: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতায় রয়েছি আমি দেবারতী। স্টুডিও ক্লক এখন 9:53 হয়ে 50 সেকেন্ড। আর স্কুলের বাইরের গেটের বাইরে যে ধরনের খাবারগুলো পাওয়া যেত সেই নস্টালজিয়া নিয়েই আজকে গল্প হচ্ছে। মেসেজ করেছেন মাধেই দাস বহরু ঘোষপাড়া থেকে, শুভ সকাল, নমস্কার কলকাতা খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ, শুভ সকাল। গানগুলো ভালো সাজিয়েছেন, মিষ্টি কথার মায়াজালে শ্রোতাদের বন্দি করেছে। এবার বিষয় বলি, ছোটবেলায় স্কুলের গেটের সামনে ছোটদের জন্য পশরা সাজিয়ে বসে থাকতেন কাইদানা কাকু। আর দাঁতের লড়াই কাকু, আচ্ছা দাঁতের লড়াই একরকম লজেন্স যেটা কামড়ালেই দাঁতে জড়িয়ে যেত, কিছুতেই ছাড়ানো যেত না। যতই চেনানো হবে আরও দাঁতে জড়িয়ে, আচ্ছা যতই চেবানো হবে ততই আরও দাঁতে জড়িয়ে যাবে। টিফিনের সময় ওটা কিনে খাওয়া চাই। আর কাইদানা হলো আঠার তৈরি একরকম শক্ত ধরনের খাবার, লম্বা চ্যাপটা সরু স্কেলের মতো, 5 পয়সা 10 পয়সা হলে এগুলো কিনে খাওয়া যেত এবং খেতাম আমরা। এখনকার ছেলেরা কাইদানা কি হয় তো অনেকেই জানেন না, দাঁতের লড়াই জানলেও জানতে পারে মাধেই দাস বহরু ঘোষপাড়া থেকে। কাইদানাটা আমিও প্রথমবার শুনলাম, আমিও একদম নতুন জিনিস শিখলাম আপনার থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ভেরি গুড মর্নিং। স্কুলের টিফিন টাইমে আমি ছোট ছোট লালকুলের হাওয়া মিঠাই খেতাম, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। এই লালকুল আমার কেন জানি না ভালো লাগতো না, এখনও ভালো লাগে না। ওকে, সুপ্রভাত দেবারতী। খোসা ছাড়িয়ে লাল ঝাল নুন মেখে দিত শশায়, টিফিন ঘন্টা পড়বে কখন থেকেছে সেই আশায়, ডালায় সাজিয়ে কলা পাতা রাখত শশা কাকু, সবার সেরা খাবার যেন মনটা আকুপাকু। টিফিন বক্সে ডিম সেদ্ধ, পাউরুটি, কলা, সবই যেন বড্ড তুচ্ছ করেছি অবহেলা। 2 টাকার কচি শশা স্বাদে মনোহরা, মারপিট করে আবার বন্ধু হতো ছাড়া। ছোটবেলার স্মৃতির কথা মনে করালে বোন, ভাবলে পরে একা বসে ভাসে 2 নয়ন, ছোটদের সেই ছোটবেলা একটু যেন মলিন। এত মজা এত আনন্দ, বলতো আসবে কোনোদিন? শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর থেকে। সত্যি তাই, কি সুন্দর লিখেছেন, এবং সত্যি এই দিনগুলো আর ফিরে আসে না, সেটা তখন বুঝতাম না, এখন বুঝি। ওকে সুপ্রভাত, আমার স্মৃতিতে যেসব কথা যদি না হয় ভুল, সেই হজমিগুলি কারেন্ট নুন আর টোপাকুল, স্মৃতিতে পুরানো সেই সব দিনে টিফিনের সময় মাঝে মধ্যে খেয়েছি আমি কিনে, এখন সেই সব দিনের কথা চোখ বুঝলে পরে ছায়াছবির মতো ভেসে ওঠে যে অন্তরে। জ্যৈষ্ঠের উষ্ণতায় শীতল শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্রদে বারাসাত থেকে। কি সুন্দর, খুবই সুন্দর লিখেছেন, এবং এরকমই সুন্দর সুন্দর লেখা পেয়ে আমি আপ্লুত, সত্যি আমি আপ্লুত। আর আজকে সত্যি নস্টালজিক হয়ে গেলাম, মেসেজ পড়লাম, খুবই ভালো লাগলো। আর এখন শেষ করতে হবে আজকে আমাদের নমস্কার কলকাতা, ছিলাম আমি দেবারতী। একটা খুব সুন্দর গান দিয়ে শেষ করব অবশ্যই, আর এই গানের পরেই পরবর্তী অনুষ্ঠান শুরু হবে, সো আপনি কিন্তু কোথাও যাবেন না, শুনতে থাকুন 107 FM রেইনবো, একদম গানে গানে আমাদের সঙ্গে জুড়ে থাকুন সারাক্ষণ।

আকাশবাণী কলকাতা এফ এম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবে। বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ আজ গুজরাটের আহমেদাবাদে শুরু হচ্ছে। বিশ্ব ক্রীড়া জগতে এটি একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বজুড়ে যোগ প্রেমী এবং ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। পাঁচ দিনের এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ 60টি দেশ থেকে 400-এরও বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন। অস্ট্রিয়া, কিরগিজস্থান, পর্তুগাল, ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবোয়ে এই পাঁচটি দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দুবছরের জন্য নির্বাচিত হয়েছে। 2027 পয়লা জানুয়ারি থেকে 2028 31 ডিসেম্বর পর্যন্ত এই সদস্যপদ থাকবে। অস্থায়ী সদস্য ডেনমার্ক, গ্রিস, পাকিস্তান, পানামা এবং সোমালিয়ার কার্যকালের মেয়াদ শীঘ্রই শেষ হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার জীবনতলার বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনআইএ। আজ ভোর থেকে এই অভিযান চলছে তার বাড়ি ও কার্যালয়ে, যদিও শওকত মোল্লাকে তার বাড়িতে পাওয়া যায়নি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তির কোন অংশ অবৈধ, নথি সমেত বিস্তারিতভাবে 7 দিনের মধ্যে তা জানাতে কলকাতা পুরসভাকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি স্মিতা দাসদের অবসরকালীন বেঞ্চে পুরসভার নোটিশ খারিজের আর্জি জানিয়ে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায় দায়ের করা মামলার শুনানি হয়। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ কেরালা ও মাহেতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচলপ্রদেশ, আসাম, মেঘালয়, কর্ণাটক, কোঙ্কন ও গোয়া, লক্ষদ্বীপ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি ও উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় দিনের বেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাজ্য সরকার সব সরকারি দপ্তরে কর্মীদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করেছে। আগামী 15 জুন থেকে নবান্ন এই পদ্ধতি শুরু হবে। নতুন নির্দেশ অনুযায়ী সকাল 10:15 এর মধ্যে সব কর্মীদের অফিসে ঢোকা বাধ্যতামূলক। অফিসে ঢুকতে 11টা বেজে গেলে লেটমার্ক পড়বে, 11টা পেরিয়ে গেলে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। বিকেল 5:15 আগে অফিস ছাড়া যাবে না। রাজ্যের বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী আগামী শনিবার কলকাতায় আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন তিনি। জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের সব সরকারি এবং আধা সরকারি দপ্তরের কাজের ক্ষেত্রে কাগজের পরিবর্তে অনলাইন ব্যবস্থাকে গুরুত্ব দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভারত সরকারের সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করবেন। নবান্ন থেকে ভার্চুয়ালি এই চুক্তি স্বাক্ষরিত হবে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার জীবনতলার বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনআইএ। ভোর থেকে অভিযান চলছে শওকত মোল্লার বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়ে, যদিও শওকত মোল্লা বাড়িতে নেই বলে খবর। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা টোল প্লাজা সংলগ্ন চায়ের দোকান থেকে আধার ভোটার সহ বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হয়েছে 35টি আধার কার্ড, 9টি ভোটার পরিচয়পত্র, 38টি এলআইসি বন্ড। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 20 জুনকে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, এতদিন পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হলেও বর্তমান সরকার 21 জুনকেই রাজ্য দিবস হিসেবে স্বীকৃতি দিচ্ছে। বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ আজ গুজরাটের আহমেদাবাদে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেবেন। 5 দিনের এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ 60টি দেশ থেকে 400-এরও বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

স্টুডিওর ঘড়ি বলছে সকাল 11টা বেজে 3 মিনিট হয়ে 25 সেকেন্ড। স্টুডিওতে আমরা দুজন স্বপ্না এবং নীলাঞ্জনা, আমরা থাকবো একটা পর্যন্ত। আর আজ বৃহস্পতিবারের গান দরিয়া। আপনারা সকলে জানেন যে বৃহস্পতিবারের গান দরিয়া মানে লোকগান। তো লোকগান নিয়ে

0: লোকগানের সম্ভার নিয়ে যথারীতি আমরা দুজন হাজির। আমরা আপনাদের মন পছন্দ, আপনাদের রুচি, আপনাদের পছন্দ মতো আপনার আমরা আপনাদের গান শোনাবো, এবং দেখা যাক লোকসঙ্গীতের নানান দিক নিয়ে আমরা দুজন যেমন কথা বলবো, তেমনি নানান রঙের রসের লোকগান কিন্তু আজকে আপনাদের শোনাবো।
1: মানে আজকে কিন্তু আমরা এমন লোকগানই বেছে নিয়েছি যে লোকগান এমন নয় যে কোনো একটা বিশেষ ধারাকে কেন্দ্র করেই আজকের স্বপ্ন নীলাঞ্জনার সাথে লোকগান আবর্তিত হবে এমনটা নয়। আজকে কিন্তু আমরা নানান স্বাদ, নানান রঙের লোকগানের মালা তৈরি করব। আসলে লোকগান তো একটা বিস্তৃত, তার একটা অঞ্চল রয়েছে, হ্যাঁ, আকাশের মশো ব্যাপ্ত।

0: লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার।
1: আমরা গান শুনছিলাম নির্মলেন্দু চৌধুরীর গলায়।
2: নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে গান শুনলাম এবং গান শোনার ফাঁকে একটা জিনিস খুবই বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে লোকগান কিন্তু আমাদের মনের মধ্যে একটা অন্যরকমের শিকড়ের বিস্তার করে এবং লোকগান তার নিজস্ব ভাষা নিয়ে চলে। লোকগানে অবশ্যই আঞ্চলিক একটা ভাব থাকে, আঞ্চলিক ভাষার প্রয়োগ থাকে এবং সেই কারণেই কিন্তু দেখা যায় যে এক একটা অঞ্চল ধরে লোকগানের কিন্তু জন্ম হয়।
1: একেবারেই তাই। আর প্রাগৈতিহাসিক যুগে শাস্ত্রকারেরা ছিলেন না, কিন্তু মানব জীবন ছিল এবং বাঁচার তাগিদে এই সমস্ত মানুষেরা ছোট ছোট গোষ্ঠীতে এক জায়গা মিলিত হয়ে এক ধরনের যুথবদ্ধ জীবনযাপন করতেন। আমরা সেই সমস্ত বিষয়ে আবারও আসব, তবে তার আগে পরের গান আব্বাসউদ্দিন আহমেদের গলায়। এই গানটা একটু শুনে নিই, আমরা পরপর দুটো গান শুনবো, তারপরে আবারও আসবো কথায়।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া ছুঁয়ে যাক মন।

0: শচীন দেববর্মনের গলায় শুনছিলাম এই গান। স্টুডিওর ঘড়ি বলছে 11:15 হয়ে 25 সেকেন্ড। আমরা একটু লোকসঙ্গীত এবং সমাজ জীবন নিয়ে কথা বলছি আর কি, প্রাগৈতিহাসিক যুগের কথা বলছিলাম এবং তখনকার মানুষের কৃষিকাজ কিন্তু জানা ছিল না, ফলে কোনো নিয়ম বাঁধা জীবনযাপনের প্রশ্নই ওঠে না এবং বন জঙ্গলের ফলমূল কুড়িয়ে শিকার করে এবং বনের হিংস্র জন্তু জানোয়ারদের সঙ্গে লড়াই করে তাদের দিন কাটত এবং প্রকৃতির রহস্যগুলো তখনকার মানুষের কাছে ছিল অজানা। কিন্তু জীবন ধারণের জন্য একসঙ্গে হওয়া যে প্রয়োজন সেটা কিন্তু তারা বাধ্য হয়ে বুঝতে পেরেছিলেন এবং শিকার অথবা বন্যজন্তুর সঙ্গে লড়াই কোনোটাই যে একলা করা সম্ভব নয় এই ভাবনা থেকেই তারা যুথবদ্ধ হতে শিখেছিলেন এবং তারা একসঙ্গে বাস করতে শুরু করেন। এর সঙ্গে ছিল রুক্ষ ছন্দ, এই ছন্দের মাধ্যমে অনেক মানুষের পক্ষে একত্রিত হয়ে একই সঙ্গে হাত পা সঞ্চালন করার চেয়েও সহজ হয়েছিল এবং এই ধরনের জাতি হল নেগ্রিটো, প্রোটো, অস্ট্রোলয়েড, মঙ্গোলয়েড, মেডিটেরিনিয়ান, এদের প্রত্যেকেরই নিজস্ব সংস্কৃতি ছিল এবং বাকি দুটি জাতি আর্যদের সঙ্গে যুক্ত। ছটি জাতির মধ্যে সংখ্যাধিক্য ছিল প্রোটো অস্ট্রোলয়েডদের, এদের ভাষা ছিল অস্ট্রিক ভাষা গোষ্ঠীভুক্ত।
1: আমরা জানি যে আমাদের দেশে কিন্তু আর্য অনার্যদের মধ্যে বরাবরই কোথাও যেন একটা সংঘাত ছিল এবং বিভেদ ছিল এবং পরবর্তীকালে এই যে একটা দীর্ঘস্থায়ী সংঘাত হয় এবং তারপর একটা নিজেদের মধ্যে সমঝোতা হয়ে যায়, সেখান থেকেই কিন্তু আমাদের যে পরবর্তী সমাজ, ধর্ম এবং সংস্কৃতির একটা বিকাশ তৈরি হয় এবং এইভাবেই নানান ধরনের নাচ, গান, পারস্পরিক সংস্কৃতির আদান প্রদান হয় আর্য এবং অনার্যদের মধ্যে, যেটা কিন্তু আমরা আমাদের লোকসঙ্গীতের মধ্যে দেখি। নানান ধরনের লৌকিক অনুষ্ঠানের গান, নানান ধরনের লৌকিক আচার, নানান ধরনের ব্রত, সে সমস্ত কথাতে আমরা আসব, কিন্তু সুরের একটু একটু ছোঁয়া নিয়ে নিয়ে আমরা কি যাব আজকের গান দরিয়াতে।
0: প্র্যাকটিক্যালি আমরা আজকে একেবারে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করেছি, মানুষ কিভাবে যুথবদ্ধ হতে পারল এবং কিভাবে তাদের যুথবদ্ধ মানে ছন্দবদ্ধ মানে ছন্দটা কী করে মানুষের মধ্যে এলো এবং তারপরে যেটা আমরা দেখব যে আস্তে আস্তে সেই ছন্দ মানুষ লোহা পেটাচ্ছে, ছাদ পেটাচ্ছে, যত শারীরিক কায়িক পরিশ্রমের কাজ তারা করছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ছন্দের দিকে, সুরের দিকে তাদের ঝোঁক বাড়ছে। আমরা সেই সমস্ত প্রসঙ্গে আবারও আসব, তবে তার আগে আরও দুটো গান পরপর।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় আমরা পেরিয়ে এলাম, 11:25 হয়ে 30 সেকেন্ড। যে কথা বলছিলাম যে মানুষ কিভাবে যুথবদ্ধ অর্থাৎ গোষ্ঠীবদ্ধ জীবন যাপন করতে শিখল, এবং সুসংহত কৃষি সমাজ গঠনের আগে কোনো নৃগোষ্ঠী শক্ত সুরের সৃষ্টি করতে পারেনি। এটা সঙ্গীতের ক্ষেত্রে নৃতত্ত্বের বিষয়, তাই আর্যরাও প্রথম থেকে শক্ত সুর জানতেন না। লোকসঙ্গীত এবং শিল্প সঙ্গীতের বিভাগ তখনই করা সম্ভব হলো যখন কৃষি সমাজে উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর উদ্ভব হলো। তাই শ্রেণী বিভাগের আগে যে আদিবাসী সঙ্গীত তা সামগ্রিকভাবে কমিউনিটি সঙ্গীত বা গোষ্ঠী সঙ্গীত, এবং সেখানে লোকসঙ্গীত কথাটা কিন্তু আজকের সংজ্ঞা অনুযায়ী খাটে না, কিন্তু লোকসঙ্গীত যে আদি সঙ্গীত সে ব্যাপারে কিন্তু কোনো রকম সন্দেহ নেই।
1: আসলে এই যে লোকসঙ্গীত, আমরা বলছিলাম না যে লোকসঙ্গীতের সংজ্ঞা নিয়ে কিন্তু বহু জায়গায় বহু রকমের তত্ত্ব আছে, বহু রকমের কথা আছে। কেউ বলেছেন যে লোকসঙ্গীত নাকি গ্রামের গান, কেউ কেউ বলেছেন যে লোকসঙ্গীত কৃষিজীবীদের গান, কিন্তু শেষ পর্যন্ত বেশিরভাগ যারা বিশেষজ্ঞ বা গবেষক তারা যে মতটা নিয়ে একমত হয়েছেন সেটা হচ্ছে যে লোকসঙ্গীত গ্রামীণ অর্থনীতি থেকে উদ্ভূত হয়ে গান। আসলে ওই যে একটু আগে স্বপ্না বলছিল না যে ধীরে ধীরে মানুষ যত সংঘবদ্ধ হয়েছে এবং শ্রমের মাধ্যমে উপার্জনের দিকে এগিয়েছে, ততই কাজের ফাঁকে ফাঁকে কাজকে যাতে তারা উপভোগ করতে পারে, কাজ করতে করতে তো একটা একঘেয়েমি আসে, সেই জিনিসটা থেকে রিলিফ পাওয়ার জন্যই বোধহয় লোকসঙ্গীতের দিকে ঝুঁকেছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন এই যে শ্রমজীবী মানুষদের যে গান, মানে বাইচ কিংবা
0: নৌকা বাইচের গান, শাড়ি জারি গান কিংবা ধান কাটার গান, সবই কিন্তু যুদ্ধবদ্ধ এবং শারীরিক পরিশ্রম লঘু করার জন্য এই গানগুলো গাওয়া হতো, এবং সেটা কিন্তু এখনো চল আছে,
1: এখনো চল আছে। এবং সেই সব গানের কথা অত্যন্ত সরল, সুর অত্যন্ত সরল, এবং গানগুলো শুনলেই যেন মনে হয় এই গানগুলো আমাদের গান। সেই জন্যেই লোকসঙ্গীত কোথাও গিয়ে যেন বারবার যখনই আমরা শুনি তখনই যেন বড্ড বেশি বেশি করে নিজের বলে মনে হয়,
0: মাটির সংযোগ আছে বলে। আমরা এবারে রুনা লাইলা একটু শুনি, রুনা লাইলার কণ্ঠে একটি গান
1: নিশ্চয়ই।

0: আসলে লোকসঙ্গীত জীবনেরই সম্পদ, একথা বলার কোনো অপেক্ষা রাখে না। জীবন, সমাজ, পরিবেশ, আবহাওয়া এবং জীবিকা থেকে তাকে আলাদা করে চেনা যায় না। এজন্যই গ্রাম্য ছড়া এবং ছড়া গান সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন যে গাছের শিকড়টা যেমন মাটির সঙ্গে জড়িত এবং তাহার অগ্রভাগ আকাশের দিকে ছড়াইয়া পড়িয়াছে, তেমনি সর্বত্রই সাহিত্যের নিম্ন অংশ স্বদেশের মাটির মধ্যেই অনেক পরিমাণে জড়িত হইয়া ঢাকা থাকে। তাহা বিশেষ রূপে, সংকীর্ণ রূপে দেশীয়, স্থানীয়। তাহা কেবল দেশের জনসাধারণেরই উপভোগ্য ও আয়ত্তগম্য নয়, সেখানে বাহিরের লোক প্রবেশের অধিকার পায় না। তাহলে বলা যায় যে লোকসঙ্গীতের বিকাশ অর্থাৎ পরিবর্তন বা বিকাশের অধিকারী বিশেষ লোকসঙ্গীতের সঙ্গে যুক্ত সাধারণ মানুষ, জনসাধারণ, অন্য কেউ নয়। এটা কিন্তু খুব সত্যি কথা যে ধরো যে মাটির সঙ্গে যে মানুষের সংযোগ নেই, তিনি যদি সেই অঞ্চলের উচ্চারণ বলো, তার সুর বলো, তার গায়ন শৈলী বলো আয়ত্ত করতে চান, এখন এখন তো এটা মিলিমিশে একাকার হয়ে গেছে। শহুরে অনেক মানুষ লোকগান গান এবং শহুরে অ্যাকসেন্টে তারা গান, কিন্তু সেটা কি আদেও লোকসঙ্গীতের যে নিজস্ব শৈলী বা ধারা, তার প্রতি জাস্টিস হয়, বিচার হয়? এই প্রশ্নটা কিন্তু মানে খুব প্রাসঙ্গিক এবং বহুল চর্চিত একটা বিষয়।
1: আসলে কি জানো তো, লোকসঙ্গীতের এই যে একটা ধারাবাহিকতা, একেবারে আমরা যে একদম প্রাগৈতিহাসিক সময় থেকে আজকে কথা বলছি, মানুষ যখন আদিমভাবে জীবনযাপন করত, সেই সময় থেকে শুরু করে বর্তমান এই যে লোকসঙ্গীতের ধারা, একটা নিরীক্ষণ করলে দেখা যায় যে বহু যুগ বা সময় ধরে লোকসঙ্গীতের কোনো পুঁথি বা বই কিন্তু নেই, বেশিরভাগটাই মুখে মুখে প্রচারিত হয়েছে এবং বিকশিত হয়েছে। তো সেই কারণেই যদি আমরা এরকম লোকসঙ্গীতের শিকড়ের উৎসটা খুঁজতে যাই, কিছুটা সময় যাওয়ার পর কিন্তু একেবারে টোটালি ব্ল্যাঙ্ক, ফাঁকা সেই জায়গাটা। এই যে এতটা ফাঁকা সেই জায়গাটা বোধহয় কোথাও গিয়ে আমাদের এই লোকসঙ্গীতের ইতিহাসের পথটাকে ব্যাহত করে। তবে একটা আমাদের কাছে বিশেষ সম্পদ, সেটা হচ্ছে যে লোকসঙ্গীতের এই যে একটা বিস্তৃত ভাণ্ডার, এবং সেই বিস্তৃত ভাণ্ডার যেটা মানুষ যুগ যুগ ধরে সংগোপনে বা অত্যন্ত যত্নের সাথে সংগ্রহ করে রেখেছে, কোথাও গিয়ে হয়তো গাইতে গাইতে গাইতে গাইতে ভাষার একটু এদিক ওদিক হয়েছে, সুরের একটু এদিক ওদিক হয়েছে, কিন্তু এমন অনেক গানও লোকসঙ্গীতে রয়েছে যে গান কিন্তু বহুদিন ধরে গীত হয়ে রয়েছে। পদকর্তাকে আমরা জানি না, সুর কে দিয়েছেন আমরা জানি না, কিন্তু সেই গান আমাদের কানের মধ্যে দিয়ে মরমে এমনভাবে ঢুকে গেছে যে সেই গান কিন্তু মানে আমরা শুনলেই বুঝতে পারি এই গান আমাদের অত্যন্ত প্রিয়। আবারও আমরা গানে যাই।

0: মনের মানুষ সত্যিই মিলিয়ে পাওয়াটা বা মনের সাথে মনের মিল হওয়াটা অত্যন্ত দুষ্কর। এবং আমরা যে কথা বলছিলাম যে লোকসঙ্গীত কিন্তু আমাদের অনেক কিছু শেখায়, লোকসঙ্গীত আমাদের এই যে সামাজিক আচার বা লৌকিক আচার বা আমাদের এই যে ছোট্ট ছোট্ট চাহিদা, এই সমস্ত কিছুর দিকে আবারও আমাদের ফেরানোর চেষ্টা করে।
1: একদমই তাই। আর মানে বিভিন্ন সময়ের হাত ধরে নানা দর্শনের প্রভাব পড়েছে কিন্তু এই লোকগানে, তার অজস্র প্রমাণ আছে। এবং এই ধরনের প্রভাবেই বাংলার মরমি বা আধ্যাত্মবাদী লোকসাহিত্য বা সঙ্গীতের বিকাশ হয়েছে। এর মধ্যে সবার প্রথম যে কথা বলতে হয় সেটা হচ্ছে সহজিয়া পন্থীদের প্রভাব। সহজবি ওরে মন সহজবি, মুসলমান শাসনের অনেক আগেই ভারত এবং বাংলাদেশে অনাচার ও কুসংস্কারজাত বিশৃঙ্খলা সাংঘাতিক চেহারা নেয় এবং ব্রাহ্মণ্যবাদের চাপে পড়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে বৌদ্ধদের বিদ্রোহের পটভূমি তৈরি করার সহায়ক হয়েছিল সেই পরিবেশ। এবং বৌদ্ধ দর্শনের মূল সুর হচ্ছে চর্যাপদ।
0: একদম
1: চর্যাপদ, ধরো আজ থেকে কত বছর আগেকার বিষয়। এবং ব্রাহ্মণদের আচার অনুষ্ঠানের সম্পূর্ণ উল্টো দিকে বৌদ্ধ দর্শন তথা চর্যাপদ জীবন সাধনার এক নতুন পথ দেখিয়ে দিল। দেহকেই তারা বলছেন পরম জ্ঞানের আধার, এবং দেহের ভিতরে আছে যে শক্তি তাকে বাইরে কেন খোঁজাখুঁজি করো, আগে ঘর দেখো তারপর প্রতিবেশীকে জিজ্ঞেস করো।
0: এবং এই যে আমরা পরবর্তীকালে লালনের গান শুনেছি, সেখানেও কিন্তু এই একই দর্শন। এবং 800 বা 1200 এই খ্রিস্টাব্দ, এই সময়টা যদি আমরা দেখি, সেই সময় চর্যাপদের কীরকম বলছে দেখুন। কা তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিত্র পৈঠাকাল দৃঢ় করিয়া মহাসুখ পরিমাণ লুই ভনাই গুরু পুচ্ছিও যান। মানে সেই সময়ের ভাষা তো অন্যরকম চর্যাপদে। এবং যিনি রচনা করেছেন সিদ্ধাচার্য লুইপা, তিনি এই পদে কি বলছেন যে আমাদের দেহকে গাছের সঙ্গে তুলনা করেছেন। যেমন একটা বড় বিশাল বড় গাছকে তার শাখা প্রশাখা পল্লব তারা সমস্ত জড়িয়ে থাকে, ঠিক তেমনিভাবে একটা দেহকে তার ষড়রিপু বা পঞ্চ ইন্দ্রিয় তারা কিন্তু জড়িয়ে থাকে। এবং এইভাবেই গাছের সঙ্গে দেহকে তুলনা করা হয়েছে। এবং বলছে যে কিছু কিছু সময় যেমন আমরা জালে না দেখবে ধুলোতে বা জালেতে কোনো জিনিস ঢাকা পড়ে থাকে না, সেমনিভাবে আমরা অনেক সময় চিত্তচাঞ্চল্যের শিকার হই। বিভিন্ন রকম দুঃখ বলো, আবেগ বলো বা মানসিক বৈকল্য আমাদেরকে গ্রাস করে নেয়। তখনই এই সমস্ত চর্যাকারেরা বলছেন যে মানব দেহ বা মানুষের মনকে সেই সময় কিন্তু গুরু শরণে যে
1: মানব জমিন, সে কথাটাকে যদি একটু ঘুরিয়ে বলি, মানব জমন জনম, এমন মানব জনম আর কি হবে। আমরা অরুন্ধতী হোম চৌধুরীর গলায় এই গানটা একটু শুনবো এখন।

ওই বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: অনেকদিন বাদে নীলাঞ্জনা দীনেন্দ্র চৌধুরীর গলায় একটা গান শুনলাম এবং বন্ধুদের শোনালাম। ওনার মতো ওই রকম লোকসঙ্গীত গবেষক এবং শিল্পী আসলে খুবই কম আসবে, এত বড় মাপের উনি শিল্পী। যেমন এর আগের দিন আমরা শুভেন্দু মাইতির গান শুনছিলাম, শোনাচ্ছিলাম,
1: আজকেও চেষ্টা করব। আসলে লোকসঙ্গীতে এত অসংখ্য গুণী মানুষ এসছেন এবং আসছেন এই ধারাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য, যে লোকসঙ্গীতের এই বিস্তৃত ভাণ্ডার ক্রমশই সমৃদ্ধ হচ্ছে। তো আমরা সেই কারণে চেষ্টা করি নানান স্বাদের গান বন্ধুদের যেন শোনাতে পারি। কথা বলতে বলতে কিন্তু স্টুডিও বলছে 11:56 হয়ে 27 সেকেন্ড। গান শুনতে শুনতে চলে যাব খবরে, খবরের পর আবারও স্বপ্না নীলাঞ্জনা ফিরবে গান দরিয়া নিয়ে,
0: এবং আমরা থাকবো একটা পর্যন্ত। তারপরে দুপুরের নাটক নিয়ে স্বপ্না নীলাঞ্জনা আবারও ফিরবে দুটোই। সুতরাং আপনি টিউন করেছেন 107 FM রেইনবো, কোথাও যাচ্ছেন না।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। তীব্র গরমের জেরে রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে মালবাজার মহকুমার সরকারি স্কুলগুলির সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী গত বুধবার থেকে প্রতিদিন সকাল 6:30 থেকে 10:30 পর্যন্ত স্কুল চালানো হচ্ছে। গরমের ছুটি শেষে গত সোমবার স্কুল খোলার পর থেকেই উত্তরবঙ্গে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। তীব্র দাবদাহে শিক্ষক ও পড়ুয়ারা চরম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্কুল সকালের শিফটে এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় শিক্ষা দপ্তর। কলকাতা পুরসভার 1994 সালের পুর আইন মেনে চেয়ারপারসন মালা রায় পুরসভার মাসিক অধিবেশন ডাকতে পারবেন বলে আদালত নির্দেশ দিয়েছে। গত 22 মে চেয়ারপারসন মাসিক অধিবেশন ডাকলেও পুর সচিবালয়ের নির্দেশে তা স্থগিত করা হয়। এই স্থগিতাদেশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন চেয়ারপারসন মালা রায়, মেয়র ফিরাদ হাকিম সহ তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা। এর প্রতিবাদে ওইদিনই পুরসভার কাউন্সিলর ক্লাব রুমে একটি অধিবেশন ডাকা হয়, যেখানে মূলত এই স্থগিতাদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে দক্ষিণ বামুড়িয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার জীবনতলার বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনআইএ। আজ ভোর থেকে অভিযান চলছে শওকতের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়েও। যদিও শওকত মোল্লা বাড়িতে নেই বলে খবর, তাঁর ছেলে ইমরান মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। মুর্শিদাবাদের দৌলতাবাদে বজ্রাঘাতে এক কিশোরী সহ দুজনের মৃত্যু হয়েছে। গড়াবাসায় গতকাল দুপুরে 28 বছরের ইব্রাহিম শেখ মাঠে কাজ করার সময় বজ্রাহত হন। অন্যদিকে ছয়ঘড়ি পশ্চিমপাড়ার বাসিন্দা 12 বছরের সুরাইয়া খাতুন বাড়ির উঠোনে খেলা করার সময় বজ্রাঘাতে প্রাণ হারায়। জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের সব সরকারি এবং আধা সরকারি দপ্তরের কাজের ক্ষেত্রে কাগজের পরিবর্তে অনলাইন ব্যবস্থাকে গুরুত্ব দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভারত সরকারের সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করবেন। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: শুভেন্দু মাইতির গলায় শুনছিলাম এই গানটি। এবং একটু আগে আমরা দীনেন চৌধুরী, শুভেন্দু মাইতি, তাঁদের কথা বলছিলাম, স্মরণ করছিলাম। শুভেন্দুদা এখনও ধরো 80 বছর বয়স, কিন্তু আমরা যখন দেখা হয় তখন বলি যে একেবারে এভার ইকোয়িং গ্রিন, চিরপ্রতিধ্বনিরত সবুজ, এখনও কী পরিমাণ কাজ উনি করছেন। তো তার গলায় গান শুনলাম এবং এই গানের যে ভাব এবং তার যে ডেলিভারি সেটা কিন্তু উনি একেবারে হাটে মাঠে বাটে জঙ্গলে ঘুরে বেড়ানো মানুষ।
1: এই যে সাঁজ বিহানের নদী একা
0: একাই চলে,
1: এবং
0: এই নদীটাকে মনে হয় না যে শুভেন্দু মাইতি, মানে তার যে ওই ধুতি পাঞ্জাবি পরেন, চশমা পরা, কাঁধে একটা ব্যাগ, মানে খানিকটা নিজেই বলেন যে গেছো দাদা টাইপ আর কি। শুভেন্দু মাইতি কোথায় আছেন জানতে গেলে আগে জানতে হবে উনি কোথায় নেই।
1: এবং এই যে সাঁজ বিহানের নদী একা একা চলে, গানটার চলন বলো, গানটার অর্কেস্ট্রেশন বলো, সব কিছু সত্যি যেন মনে হচ্ছে সাঁজ বিহান বেলায় একটা নদী, সে বয়ে বয়ে বয়ে যাচ্ছে। এবং কখন তো মানে নদীরও যে একা লাগে, নদীও যে একাকিত্বে ভোগে, সেটা বোধ হয় লোকগানই আমাদের এই ভাবনাগুলো, এই যে কল্পনা শক্তির প্রসারণ, এগুলো লোকসঙ্গীত ছাড়া তো ভাবা যায় না।
0: একদমই তাই। আমরা আবারও পরপর দুটি গান শুনবো, প্রথমে জয়তী চক্রবর্তী।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন।

স্বাগতর গলায় শুনছিলাম এই গান। আমরা লোকগান নিয়ে কথা বলছিলাম এবং বৈষ্ণব পদকর্তাদের কথা খুব সঙ্গতভাবেই এ প্রসঙ্গে আসার কথা। বৈষ্ণব কাব্যের প্রথম যুগে বড়ুচণ্ডীদাস থেকে জয়দেব এবং বিদ্যাপতির কলমে বাংলার লোকমানুষের প্রতিফলন বিশেষভাবে আমরা দেখতে পাই এবং

0: পরবর্তীকালে শ্রীচৈতন্য অন্য রূপে অন্য রূপ দেনের, নিজের মধ্যেই রাধার কল্পনা, অর্থাৎ ভগবান আমার স্বামী। কিন্তু চৈতন্যোত্তর কাব্য, বৈষ্ণব কাব্যেও তার পূর্বতন লৌকিক রূপকে সম্পূর্ণ অতিক্রম করতে পারেনি, তাই সম্ভবত বৈষ্ণব কবিতা সম্পর্কে রবীন্দ্রনাথ একটা অসাধারণ কাব্য কবিতা লিখেছিলেন। সে কবিতাটা এরকম, সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেমচ্ছবি, কোথা তুমি শিখেছিলে এই প্রেমগান, বিরহ তাপিত হেরি কাহার নয়ান, রাধিকার অশ্রু আঁখি পড়েছিল মনে, বিজন বসন্ত রাতে মিলন শয়নে, কে তোমারে বেঁধেছিল দুটি বাহু ডোরে, আপনার হৃদয়ে রগাত সাগরে, রেখেছিল মগ্ন করি এত প্রেম কথা, রাধিকার চিত্ত দীর্ণ তীব্র ব্যাকুলতা, চুরি করি লইয়াছ কার মুখ কার আঁখি হতে, আজ তার নাহি অধিকার সে সঙ্গীতে, তারি নারীর হৃদয় সঞ্চিত, তার ভাষা হতে তারি করিবে বঞ্চিত চিরদিন।
1: কি অসাধারণ অসাধারণ, সত্যি এই কবিতার পর আর কিছু বলার থাকে না।

0: অভিজিৎ বসুর গলায় আমরা শুনছিলাম এই গান। দেখতে দেখতে স্টুডিওর ঘড়ি বলছে বেলা 12:31 হয়ে 50 সেকেন্ড। এখন নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর।
1: এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
0: ফিরে এলাম বিরতির পর। আমরা রবীন্দ্রনাথ প্রসঙ্গে ছিলাম এবং একথা আমরা এর আগেও একাধিকবার বলেছি যে বঙ্গভঙ্গের সময়তে রবীন্দ্রনাথ তার বেশিরভাগ স্বদেশ পর্যায়ের গান রচনা করেছেন এবং সে গানের সুর কিন্তু তিনি লোকগান থেকে নিয়েছিলেন। আমরা একটু আগে যে গানটা শুনছিলাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গান লিখছেন ওই গানের সুর ভেঙে, এবং এর পরেও যে গানটি শুনব সেখান থেকেও একটা গান রবীন্দ্রনাথের কলম থেকে বেরোচ্ছে। তবে রবীন্দ্রনাথ প্রসঙ্গে যে কথাটা অবশ্যই বলতে হবে যে উনি বিভিন্ন সময়তে পাশ্চাত্য সঙ্গীত থেকে উনি সুর নিয়েছেন, হিন্দুস্তানি গান থেকে, রাগ সঙ্গীত থেকে নিয়েছেন,
3: দক্ষিণ ভারতীয় কর্ণাটকী রাগ থেকে।
0: কিন্তু যেটা বলার, সে গানগুলো একেবারে আপাদমস্তক রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছে। মানে তার যে বাণী, তার যে সুরের চলন, তিনি সুরটা নিয়েছেন বটে কিন্তু বাণী এবং সুর মিলে সেই গানটা একেবারে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছে।
3: আসলে আত্মীকরণ তুমি কিভাবে করবে, নিজেই তো বলেছেন মিলাবে মিলিবে, তো সেইটা তুমি কিভাবে করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তবে আমরা যে প্রসঙ্গে ছিলাম রবীন্দ্রনাথ কিভাবে বৈষ্ণব কবিতার সাথে নিজেকে মিলিয়ে দিচ্ছেন, তিনি বলছেন বা তার কবিতার ভাব এইভাবে বলছে যে বৈষ্ণব কবিতায় আসলে মানব জীবনের প্রেম ভালোবাসাই প্রকাশিত হয়েছে। বাংলা লোকসঙ্গীতের ভাটিয়ালি, ঝুমুর, এমনকি রাঢ় অঞ্চলের যে বাউল গান, সেখানে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে এবং সেটা প্রমাণিত। তো পূর্ব বাংলায় জানো তো একটা প্রবাদ চালু আছে, রাধা ছাড়া কানু ছাড়া গীত নাই, এবং সত্যি তাই পূর্ব বাংলার প্রায় সমস্ত লোকসঙ্গীতেই তুমি দেখবে রাধা কৃষ্ণের উজ্জ্বল উপস্থিতি আছে।
0: মানে ব্যাপারটা হচ্ছে রাধা ছাড়া, রাধা বিনে, অনেকে বলে রাধা বিনে গীত নাই, কেউ বলে কানু বিনে,
3: কানু বিনে গীত নাই। মানে অ্যাকচুয়ালি এই যে প্রেমের আকুলতা, এবং প্রেমের আকুলতা সেটাকে অতিক্রম করে গিয়ে যে একটা আত্মদান বা উৎকণ্ঠা, এবং সেটার জন্য তাদের যে একটা দৃঢ়তা, সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রাণ পেয়েছে এই পূর্ববঙ্গের বেশিরভাগ গানগুলোতে। কাজেই রবীন্দ্রনাথ, বৈষ্ণব পদকর্তারা এবং তার সাথে লোকসঙ্গীত, সব কিছু মিলেমিশে গিয়ে ওই একটা জায়গাতেই পৌঁছায় যে মনের মানুষ এবং সেই মনের মানুষকে খোঁজা।
0: কাঁচা সোনা,

0: একদমই। এবং তুমি যে গানের কথা বলছো সেই গান আমরা শুনবো দোহারের, সেই গানের মানে সুরটা শুনতে শুনতে দেখবে মনের মধ্যে ভেঙে মোর ঘরের চাবি,
1: একদম
0: আমার এক পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাশে। আর আমরা শুনবো দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

হরিনামদি জগৎমাতালে আমার একলা নিতাই, এবং এই একলা শব্দটাও রবীন্দ্রনাথ নিচ্ছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। এই গানটার যে যে ফর্ম, তার যে চলন, তার যে সুর, এবং যখন আমরা ধরো শুনছি যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা, একলা শব্দটাও তিনি নিচ্ছেন এখান থেকে, কিন্তু দেখো আকাশ পাতাল তফাত হয়ে গেছে। এই জন্যই তিনি রবীন্দ্রনাথ অত বড় সুরস্রষ্টা। কিন্তু ওই যে আমরা শুরুতে বলছিলাম যে লোকগান হচ্ছে আদি গান, মানে হেমাঙ্গ বিশ্বাসের একটা গল্প মনে পড়ছে, হেমাঙ্গ বিশ্বাস তখন তার শরীর খারাপের জন্য নৈনিতালে একটা পাহাড়ের উপর একটা নিবাসে তিনি রয়েছেন, এবং সেই পাহাড়ের কোলে রোজই ওই পাহাড়িয়া মেয়েরা কাট

0: ঠাকুরতে আসে আর একই সুরে গান গায়। তো হেমাঙ্গ বিশ্বাস খুব অবাক হয়েছেন যে রোজই একই সুর শুনি, তবু কেন আমার ক্লান্তি লাগে না। তো ওই নিবাসেই একজন শাস্ত্রীয় সঙ্গীতকার ছিলেন, তাকে গিয়ে হেমাঙ্গ বিশ্বাস জিজ্ঞেস করেন যে আচ্ছা এই মেয়েগুলো রোজই একই সুরে গান গায় কিন্তু আমার একবারও বোর লাগে না, কেন বলুন তো? তখন তিনি অর্থাৎ ওই শাস্ত্রীয় সঙ্গীতকার, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, তিনি হেসে বলেছিলেন যে ওরা যে গানটা গায় ওটা দুর্গা ঠাঁটে বাঁধা, তোমার কেন ক্লান্ত লাগবে। তার মানে কি, শাস্ত্রীয় সঙ্গীতেরও আদি সুর হচ্ছে লোকগান, আর সেই লোকগান এখনো পর্যন্ত যে চ্যানেলটি বাঁচিয়ে রেখেছে তার নাম হচ্ছে আকাশবাণী FM রেনবো, আকাশবাণীর সমস্ত চ্যানেল, সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে আকাশবাণী, যে আমাদের শিকড়কে, আমাদের ঐতিহ্যকে যারা সযত্নে লালন করে, এবং আমরা আমরাও ঋদ্ধ যে এরকম একটা প্রতিষ্ঠানে আমরা সেই গান বাজানোর এবং শোনানোর সুযোগ পাই,
1: এবং সেই কারণেই কিন্তু আকাশবাণী আজও আমাদের সংস্কৃতির ধারক বাহক। আজকের এই গান দরিয়াতে প্রতি বৃহস্পতিবারই যখন আমরা এই লোকসঙ্গীতের আসর নিয়ে আসি, তখন আমরা নিজেরাও অবাক হয়ে যাই যে সত্যি তো মানে আমাদের কাছেই তো কত রত্ন রয়েছে। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, সত্যি বিবিধ রতনের মধ্যে থেকে মানে এই রতনগুলোকে যত্ন করে বাঁচিয়ে রাখাটা সেটাই বোধ হয় সব থেকে বড় কাজ।
0: তো আরেক রতনের কণ্ঠে তাহলে মানে আমরা এখন পরপর দুখানা গান শুনবো, প্রথমে শুভেন্দু মাইতি। আজকে শুভেন্দু দা একটু বেশি শুনতে ইচ্ছে করছে, আসলে উনি ওনার সুরের মধ্যে এমন একটা মাদকতা আছে, এমন একটা ডুব আছে।
1: হ্যাঁ, দীনেন চৌধুরীর গান আবারও শুনলাম। আসলে এই সমস্ত মানুষগুলোই তো আমাদের এই শিকড়গুলোকে বাঁচিয়ে রেখেছেন, তাই তাদের কণ্ঠস্বর আমাদের আবার নতুন করে জীবনে ফেরায়।
0: ঠিক,

0: দেখতে দেখতে নীলাঞ্জনা সময় কিন্তু একদম শেষের পথে, এবং আজকে যে গানগুলো আমরা শুনলাম এবং শোনালাম, সেই গানগুলোর মধ্যে দিয়ে কিরকম যেন আত্মদর্শন, আত্মোপলব্ধি, একেবারে মাটির কাছে যাওয়ার একটা আবরণ, বাতাবরণ তৈরি হলো।
1: একটা অদ্ভুত জিনিস দেখো, যখন আমরা অনুষ্ঠান শুরু করছিলাম তখন একরকম আমাদের মুড ছিল, আর যখন অনুষ্ঠানটা একেবারে শেষের দিকে, তখন একটু আগে যখন আমরা অফ এয়ার আলোচনা করছিলাম, তখন কিন্তু আমাদের মন মানসিকতাও একেবারে অন্যরকম।
0: একদম তাই,
1: এটাই বোধ হয় লোকগানের সার্থকতা।
0: লোকগান, যে কোনো গান, মানুষের যখন ধরো কোনো কোনো দিন তোমার খুব মন খারাপ আছে, সেই সময় সবচেয়ে যে হিল করতে পারে সে হচ্ছে গান, গানের সুর। তো সুতরাং সেটা কিন্তু, সেটাও কিন্তু আকাশবাণীর একটা সাংঘাতিক ঐতিহ্য, যে ঝানাকা ঝানানা নয়, শুধু ওই ওই নয়, মানে

0: একটা ব্যালেন্সড মানে ব্যালেন্স একটা ব্যাপার রয়েছে।
1: তুমি যেমন আনন্দেও মেতে উঠবে, তুমি তেমন বিষাদেও আকাশবাণীর সাথে তোমার দুঃখটা ভাগ করে নেব।
0: আমরা একদম শেষ করব পৌশালী ব্যানার্জির গাওয়া এই গান দিয়ে, ফিরে আসব দুপুরের নাটকের দুপুর নিয়ে। এই গান শুনতে শুনতে বিদায় দিন আপনাদের বন্ধু স্বপ্না এবং

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গতকাল আদানি গোষ্ঠীর অন্যতম কর্তা করণ আদানি বৈঠক করেছেন পরিকাঠামো উন্নয়ন বিদ্যুৎ লজিস্টিক

এবং গ্রিনফিল্ড সড়ক নির্মাণ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে দুপক্ষের কথা হয়েছে বলে জানা গেছে। তাজপুরে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর এবং ফলতায় এসিজেড তৈরির ব্যাপারেও আলোচনা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় শিলিগুড়ির আইনজীবী রিঙ্কু সিং চ্যাটার্জি অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, দুদিন আগে কলকাতার ওয়াই চ্যানেলে ধর্ণা চলাকালীন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি খুনের ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে জড়িয়ে কিছু বক্তব্য রাখেন মমতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। নাসার মঙ্গল অভিযানের মহাকাশযান ম্যাভেন আর কাজ করছে না। টানা 6 মাস কোনো সংকেত না পাওয়ার পর নাসা জানিয়েছে মহাকাশযানটিকে আর সচল করা সম্ভব নয়। মঙ্গলের বায়ুমণ্ডল নিয়ে গবেষণার জন্য 2013 সালে ম্যাভেন উৎক্ষেপণ করা হয়েছিল। গত বছরের ডিসেম্বরে মঙ্গল গ্রহের পেছনে চলে যাওয়ার পর এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ আজ গুজরাটের আহমেদাবাদে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেবেন। 5 দিনের এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ 7টি দেশ থেকে 400 অংশগ্রহণকারী এতে যোগ দেবেন। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

2027 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায় বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্র ও ভারতের মধ্যে বৌদ্ধ ধর্ম এবং রামায়ণ কেন্দ্রিক সভ্যতা ভিত্তিক সম্পর্ক রয়েছে। গতকাল নতুন দিল্লিতে সেদেশের ভারত সফররত উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী থংসাভান ফোমভিয়ানের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে তিনি এক বৈঠকে মিলিত হন। পরে শ্রীমতী মুর্মু বলেন, ভারত এবং লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, তবে দুদেশের মধ্যে বাণিজ্য এবং লগ্নির এক বিরাট সম্ভাবনা রয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ দিল্লিতে ভারত সফররত ভেনেজুয়েলার অস্থায়ী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ড জয়শঙ্কর বলেন, ভারত ও ভেনেজুয়েলার মধ্যে সম্পর্ককে দীর্ঘমেয়াদী ভিত্তিতে মূল্যায়ন করা হয়ে থাকে। তিনি আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক দুদেশের মধ্যে সহযোগিতাকে আরও শক্তিশালী

0: তুলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। তিনি সুরাটে 18,800 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং কিছু প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এছাড়াও শ্রী মোদী সুরাটে একটি 200 শয্যার অত্যাধুনিক ইএসআই হাসপাতালের উদ্বোধন করবেন। অন্যদিকে গুজরাট সরকারের কয়েকটি উন্নয়নমূলক উদ্যোগেরও উদ্বোধন করবেন তিনি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আজ মায়ানমার সীমান্তে মিজোরামের চাম্ফাই শহরে 9টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে। সীমান্তের ওপার থেকে বেআইনিভাবে বার্মি সুপারি চোরাচালান প্রতিরোধে এই অভিযান চলছে। স্থানীয় অধিবাসীদের বাড়ি এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই অভিযান চালিয়ে মায়ানমার থেকে বেআইনিভাবে সুপারি চোরাচালান রুখতে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। রাজ্য সরকার সব সরকারি দপ্তরে কর্মীদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করেছে। আগামী 15 জুন থেকে নবান্নে এই পদ্ধতি শুরু হবে। নতুন নির্দেশ অনুযায়ী সকাল 10:15 এর মধ্যে সমস্ত কর্মীদের অফিসে ঢোকা বাধ্যতামূলক। অফিসে ঢুকতে 11টা বেজে গেলে লেট মার্ক পড়বে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর। আজকের নাটক জীবন বিতৃষ্ণা, রচনা রমেন লাহিড়ী, প্রযোজনা গীতা গঙ্গোপাধ্যায়। নাটক জীবন বিতৃষ্ণা।

0: उसी रायचौधरी बोल सर ना सर ना सेकंड ऑफिसर गुरु फिर नहीं सर एख ना सर हाँ सर कल 10 मध्य केस डायरि नहीं कोर्टे पहुंचे जाब राइट सर एक घंटा पर ओके सर गो फिर रिपोर्ट रेडी कर फिलबो थैंक यू सर गुड नाइट सर
1: सर आमी ताहले
0: ओ ओ सॉरी सॉरी आपने कौन कौन बोशी रखे थे की की की जन नाम बोल रहे हैं अपना
1: अगे श्री कामाख्या चरण राय
0: गुड
1: लोके अवश्य काट बाबू बोली डाके
0: काट बाबू काट बाबू ओ अपनी काठेर व्यवसा करें बुझी
1: ওই আহিরিটোলা ঘাটের কাছে আমাদের কাঠের দোকান তা প্রায় হ্যাঁ 20 বছরের ব্যবসা
0: জাস্ট এ সেকেন্ড দাঁড়ান দাঁড়ান আমি একটু নোট করে নিই না
1: হ্যাঁ
0: আচ্ছা কাঠবাবু বলুন তো ওই মেয়েটি আপনার কে হয়
1: মেয়েটি মানে মানে
0: বলবেন কিছু লুকোবার চেষ্টা করবেন না সত্যি কথা বলবেন একটাও বাজে কথা বলবেন না প্লিজ হ্যাঁ বলুন বাড়িতে আপনার কে কে আছেন
1: আগে স্ত্রী আছেন আর দুজন কাজের লোক
0: স্ত্রী থাকা সত্ত্বেও আপনি অন্য একটি মেয়ের সঙ্গে বাস করতেন আপনি কাজটা কত অন্য আপনি জানেন
1: সে স্ত্রী থাকার চেয়ে না থাকাই ছিল ভালো স্যার
0: কেন তিনি বুঝি পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন আজ
1: আগে সেজন্য নয় সেজন্য নয় সারা বছর সে রোগে ভোগে ভুগে ভুগে তার মেজাজটা তেমনি খিটখিটে হয়ে উঠেছে রোজকার স্যার ভালোই করি ভালো ডাক্তার দেখাই দামি দামি শাড়ি গয়না এসব কিনে দিই তবু তার মন পাইনি জানেন বড্ড সন্দেহবাতিক
0: খুব অন্যায় সন্দেহ করতেন বুঝি হ্যাঁ না না না না রং নাম্বার রং
2: নাম্বার
0: দত্ত বাইরে তো গোলমাল কিসের মাছের বাড়ি নাকি দাঁড়া চল হ্যাঁ চল চল

0: কাটবাবু, তো আপনি মেয়েটি কতদিন আপনার আশ্রয় ছিল?
1: আগে তা মাস আষ্টেক হবে।
0: মাস আষ্টেক, গুড। তা মেয়েটির সঙ্গে কোথায় আপনার পরিচয় হয়?
1: গঙ্গার ঘাটে।
0: গঙ্গার ঘাটে?
1: হ্যাঁ।
0: বাহ, আলাপ করার পক্ষে তো খুবই ভালো জায়গা বলতে হবে। তো কে আপনাদের মধ্যে আলাপ শুরু করেছিল?
1: না স্যার, ব্যাপারটা

0: যেমন যাই। আপন মনে সাত পাঁচ ভাবতে ভাবতে চলেছি, হঠাৎ দেখলাম একটি মেয়ে, একটি মেয়ে হন হন করে জলের দিকে নেমে যাচ্ছে।
1: বাবা
0: কেমন সন্দেহ হলো জানো, আমিও পিছু নিলাম।
1: আর পেছন থেকে আপনি ডাকতেই সে মেয়ে ফিরে দাঁড়ালো।
0: না না না,
1: তাহলে
0: পেছন ফিরে আমাকে দেখেই জলে ঝাঁপিয়ে পড়ল। আমিও সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিয়ে ওর পাটা ধরে ফেলি, অনেক কষ্টে টেনে তুলি, বিড়বিড় করে কয়েকটা কথা বলে ও তখন অজ্ঞান হয়ে পড়ে।
1: তারপর আপনি কি করলেন?
0: দু চারজন লোক দাঁড়িয়ে গিয়েছিল, তাদের বুঝিয়ে বললাম যে আমার স্ত্রী রাগ করে গঙ্গায় ডুবে মরতে যাচ্ছিল। তারপর স্যার রিক্সা করে ডেকে ওকে বাড়ি নিয়ে গেলাম।
1: বাবা বাবা, বেশ বুদ্ধি আছে তোমার সাথে আপনার। তো আপনি ওকে আপনার নিজের বাড়িতে নিয়ে গেলেন?
0: আগে হ্যাঁ, আগে হ্যাঁ।
1: আপনার স্ত্রী কিছু বললেন না?
0: বলতে শুরু করেছিল, ধমকে তাকে থামিয়ে দিই, তারপর ওকে বুঝিয়ে সুঝিয়ে সব কথা বলি। তখন দেখি ও নিজেই শুশ্রূষা করে তাকে সারিয়ে তোলে, তবে প্রতিজ্ঞা করিয়ে নেয় যে সাত দিনের মধ্যেই ওকে বাড়ি থেকে বিদায় করতে হবে।
1: আর আপনি যথারীতি সেই প্রতিজ্ঞা রাখতে পারেননি?
0: আগে হ্যাঁ রাখতে পারিনি।
1: এইসব প্রতিজ্ঞা রাখা খুব শক্ত। সেই থেকে কি তাহলে মেয়েটি আপনার কাছে ছিল?
0: আগে হ্যাঁ।
1: হ্যালো, আগে না। হ্যাঁ কাঠবাবু, আপনি একটি অপরিচিত মেয়েকে এইভাবে আটকে রাখলেন, কত বড় অন্যায় এটা জানেন আপনি?
0: আটকে তো রাখিনি, ও নিজেই বলেছিল একটা আশ্রয় দেখে দিতে আর একটা কিছু রোজগারের বন্দোবস্ত করতে।
1: আর আপনিও তখন এতে মহাপুরুষের মতো মেয়েটিকে আপনার আশ্রয়ে রেখে দিলেন। তা আপনি কাঠবাবু ওর স্বামীর খোঁজ করেছিলেন?
0: ওর স্বামী মানে?
1: হ্যাঁ হ্যাঁ, ওর স্বামী মানে স্বামী, খোঁজ করেছিলেন তো?
0: আগে ও বিধবা।
1: বিধবা?
0: হ্যাঁ।
1: না আমি তো দেখলাম ওর স্মৃতিতে সিঁদুর রয়েছে।
0: হ্যাঁ, সেটাও আমার কথাতেই পড়েছিল। আমার কোনো কথাই তো অমান্যই করতো না।
1: নোটে তা মেয়েটির আত্মীয় স্বজনের কোনো খোঁজ করেছিলেন?
0: আত্মীয় স্বজন ও কেউ কোথাও নেই।
1: আপনি নিজে খোঁজ করে জেনেছিলেন?
0: আগে ও নিজেই বলেছিল।
1: আর আপনিও ওর নিজের কথা বিশ্বাস করে বেশ নিশ্চিন্তই ছিলেন?
0: আগে ওর কথা অবিশ্বাস করবার তো উপায় ছিল না স্যার।
1: মেয়েটি আগে কথা থাকতে জানেন?
0: আগে মানে কত আগে?
1: যে রাতে আপনি ওকে গঙ্গার জল থেকে তুলে আপনার বাড়িতে এই শোভাবাজারের বাড়িতে নিয়ে যান সেই রাতের আগে?
0: জেলে।
1: জেলে?
0: হ্যাঁ
1: জেলে।
0: সেই দিন দুপুর পর্যন্ত জেলে ছিল।
1: জেলে? চোর না পকেট মার? কি
0: না না স্যার, ও কারো কিছু চুরি করেনি।
1: তাহলে
0: বরং ওরই সর্বস্ব খোয়া যাবার পর যখন দেখে পৃথিবীতে মাথা তুলে দাঁড়াবার উপায়টুকু পর্যন্ত নেই, তখনই ও মরবার সংকল্প করে। একদিন দুপুরে উল্টোডাঙা রেল পুলের কাছ থেকে গিয়ে দাঁড়িয়েছিল, একটা ট্রেন কাছাকাছি দেখেই ঝাঁপিয়ে পড়ে। সেটা ছিল অন্য লাইনের গাড়ি, মরা হলো না, ধরা পড়লো রেল পুলিশের হাতে। বিচারে আত্মহত্যার চেষ্টার অপরাধে 3 মাসের জেল হয়ে গেল।
1: তো এইসব কথা আপনি মেয়েটির মুখ থেকেই শুনেছেন তো?
0: আগে হ্যাঁ হ্যাঁ, তবে আমি তো অবিশ্বাস করিনি ওকে, কারণ জেল থেকে ছাড়া পাবার হুকুমনামাটা ওর আঁচলেই বাঁধা ছিল কিনা।
1: তো সেইবারে মেয়েটি আত্মহত্যা করতে গিয়েছিল কেন
0: সে খবরটা স্যার আপনাদের পুলিশ রিপোর্টেই ভালো পাবেন।
1: আপনি বলুন না মশাই, পুলিশ রিপোর্ট আমি জানি, আপনাকে বলেছে কিছু?
0: হ্যাঁ বলেছে। ওই কি বলেছে?
1: কি বলেছে?
0: বলছি বলছি, সেই রিপোর্টগুলো পড়ুন, তাহলে বুঝবেন কত দুঃখে মেয়েরা জীবনের উপর মমতা হারিয়ে ফেলে।
1: আপনার তো মশাই, সরি সরি, আপনার তো

0: বিচারপতি বেশ সত্যি জেনুইন দরদ রয়েছে দেখছি।
1: দরদ?
0: হম,
1: তার চেয়েও বেশি কিছু।
0: হম,
1: ও আমার জীবনে নতুন করে আশা জাগিয়েছে, আনন্দ দিয়েছে।
0: হ্যাঁ মশাই, সত্যি বলছেন নাকি আপনি?
1: আপনি ওদের ভাবছেন যে ওই মেয়ের অতীত জীবন না জানি কত না নোংরা, সে মেয়েকে সত্যি ভালোবাসা সম্ভব কিনা।
0: কাঠবাবু, মানুষের প্রবৃত্তি বড় সাংঘাতিক, সাংঘাতিক বস্তু দমন করা বড় শক্ত।
1: হ্যাঁ, আপনার কথাটা বড় খাঁটি। তবে ওর সঙ্গে এতদিন ঘর করে আমার মনে হয়েছে ওর বাইরের পরিচয়টায় জোর করে কলঙ্কের কালি মাখানো হলেও অন্তরেও আজও নিষ্পাপ।
0: কিন্তু আমি আমি এখন রিপোর্টে কি চাই?
2: স্যার, ওই মেয়েটির খাওয়া হয়ে গেছে।
0: হয়ে গেছে? আচ্ছা, তুমি তুমি এসো, নিয়ে এসো।
2: আচ্ছা,
0: বুঝলেন, ওই মেয়েটিকে যখন নিয়ে এলো থানায় মনে হলো মুখ দেখে অনেক খায়নি কিছু, তো ওপরে আমার কোয়ার্টার্সে পাঠিয়ে দিয়েছিলাম। তো
1: আপনার অশেষ দয়া। হ্যাঁ স্যার, এবার ওকে ছেড়ে দিন, হ্যাঁ, আমরা বাড়ি ফিরে যাই।
0: কাঠবাবু, আপনার কথা শুনে মনে হচ্ছে মেয়েটি আপনার কাছে খুব সুখে ছিল, তাহলে সে আত্মহত্যা করতে যাচ্ছিল কেন বলুন তো মশাই? আবার আত্মহত্যা কেন সে করতে যাচ্ছিল, এসব কারণ বলতে আমাকে জানতে হবে নাকি?
1: কারণটা তো আপনাকে আগেই বলেছি স্যার।
0: হ্যাঁ, আপনি বলেছেন, এই যে এই তো, আপনি বলছেন মেয়েটিকে বিদায় করে না দিয়ে আপনার শোভা বাজারের বাসায় রেখেছিলেন, তাই তো? তো সেইটি আবার আপনার স্ত্রী জানতেন না। আজ সন্ধ্যে কোন ক্রমে সে খবরটা তার কানে পৌঁছলে আপনার স্ত্রী ছুটে সে যান সেই শোভা বাজারের বাড়িতে। তারপর
1: তারপর তারপর যান হয় তাই বলে, পাড়ার লোকজন ডেকে এনে সে বাড়ি থেকে বের করে দেয়। আমি বাড়ি ফিরে সব শুনে ছুটে যাই শোভা বাজারে, লোক মুখে শুনি ওকে কেউ কেউ গঙ্গার দিকে যেতে দেখেছে। আমি তখনই ছুটে যাই গঙ্গার ধারে, সেখানে গিয়ে খবর পাই যে কয়েকজন লোক দেখেছে যে একটি মেয়েকে গঙ্গায় ঝাঁপিয়ে পড়তে, তা তারাই সেখান থেকে উঠিয়ে নিয়ে এসে আপনার এখানে থানায় নিয়ে আসে,
0: আর সেই শুনেই আপনি দ্রুত গতি থানায় ছুটে আসেন।
2: মেয়েটি এসছে স্যার।
0: এসছে?
2: হ্যাঁ, পাশের ঘরে বসিয়েছি।
0: আচ্ছা ঠিক আছে, তুমি যা, তুমি মেয়েটিকে এখানে নিয়ে এসো, যাও। তুমি কাঠবাবু,
1: আগে
0: আপনি তাহলে এখন
1: স্যার, আমি কি ওর সঙ্গে একটু দেখা করতেও পারবো না?
0: না, আপনি কাল সকালে আসবেন।
1: দারোগাবু, দারোগাবু,
0: ওদের
1: ছাড়া পায় সেই চেষ্টা,
0: সেটা তো আমার হাতে নয়, যা হবার আদালতে হবে। আপনার তো টাকা পয়সা আছে, ভালো উকিল দেবেন।
1: এসব ব্যাপার নিয়ে তো আদালতে হইচই হয় তা আমি চাই না, সে বড় কেলেঙ্কারির ব্যাপার হবে।
0: আপনি সকাল 9টার মধ্যে আসবেন, তখন দেখা যাবে। এখন যান, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যালো, না রং নাম্বার, না না এটা নিমতলা শ্মশান ঘাট নয়।
2: এসো এসো, কোনো ভয় নেই, এসো স্যার।
0: হ্যাঁ হ্যাঁ, এসো বসো বসো। তো তুমি এখন কেমন বোধ করছো?
3: ভালো,
0: গুড গুড। তোমার কাছে আমার কিছু জানার আছে বুঝলে, যা জানতে চাইবো সত্যি উত্তর দেবে। হ্যাঁ গুড গুড। দত্ত দত্ত, তুমি এখন যাও, পাশের ঘরে থেকেও ডাকলে আসবে।
2: আচ্ছা স্যার।
0: কি নাম তোমার?
3: তা তো আগেই জেনেছেন।
0: হ্যাঁ জেনেছি, কিন্তু তোমার নিজের মুখ থেকে আরো জানতে চাই, কি নাম?
3: মায়া।
0: মায়া কি মানে পদবী কি হলো
3: মানে কি বলবো আমি বুঝতে পারছি না, তাই
0: দেখো যা বলবে সত্যি কথা বলবে।

0: কিছু লুকোবার চেষ্টা করবে না, কারণ তাতে ফল খারাপ হতে পারে।
1: খারাপ হতে পারে? কত খারাপ হতে পারে?
0: হয়তো ধরো বেশ কয়েক মাস জেল হয়ে যেতে পারে।
1: ফাঁসি? ফাঁসি হতে পারে না?
0: ফাঁসি? সেরকম কোন অপরাধ তুমি করোনি?
1: তাহলে একটা কিছু অপরাধ আমি সত্যি করেছি, তাই না?
0: ও, সেটা তুমি এখনো বুঝতে পারছো না?
1: পেরেছি।
0: পেরেছো?
1: হ্যাঁ, অনেক অপরাধই আমি করেছি, তবে সব থেকে বড় অপরাধ করেছি বোধহয় মেয়ের জন্য।
0: তুমি তো বেশ গুছিয়ে কথা বলতে পারো মেয়ে। তুমি কতদিন লেখাপড়া করেছো?
1: লেখাপড়া স্কুলের বিদ্যে বিশেষ কিছু নেই, তবে হ্যাঁ জীবনটা আমার অভিজ্ঞতার পাঠশালে অনেক শিক্ষা আমার হয়েছে বই কি।
0: অনেক উপন্যাস গল্প সব পড়েছো বোধ হয়?
1: তা পড়েছি।
0: কোথায় পড়লে?
1: কেন আমাকে যেন এক এক সময় তাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন, তারা তো কেউই আমার এই জ্ঞেয় হয়ে থাকাটা পছন্দ করতেন না। সবাই তাই কিছু না কিছু নিজে ঘষে দুরস্ত করে নিয়েছেন।
0: আচ্ছা, তোমার ঘুম পাচ্ছে বুঝি?
1: বড্ড ঘুম পাচ্ছে, ক্লান্ত লাগছে।
0: কিন্তু দেখো আমার তো আরো অনেক কিছু জানবার ছিল।
1: আরো বলুন, কি জানতে চান?
0: জানবার কথা তো অনেক আছে, ঠিক কোন জায়গা থেকে শুরু করবো সেটাই তো বুঝতে পারছি না। তুমি তাহলে একেবারে শেষ থেকে শুরু করি, কি বলো? তুমি কাঠবাবুর আশ্রয়ে তো বেশ সুখেই ছিলে।
1: কাঠবাবু? কাঠবাবুর কথা আপনি কেমন করে জানলেন?
0: তুমি একটু আগে এসেছিলেন, কিন্তু তুমি তো আমার কথা জবাব দিচ্ছ না।
1: কাঠবাবুর আশ্রয়ে আমি বেশ ভালোই ছিলাম। হ্যাঁ, ভালোই ছিলাম। জীবনে জীবনে সত্যিকারে সুখের মুখ দেখেছিলাম, কিন্তু ভাগ্যে হইল না।
0: তোমার বয়স কত?
1: বয়স কি জানি, ওই 22-23 কিছু হবে।
0: 22-23? কিন্তু মুখ দেখে তো মনে হয় তার চেয়ে বেশি হবে তোমার বয়স।
1: তা হতে পারে, এই বয়সে কম অভিজ্ঞতা তো হলো না।
0: আচ্ছা, শুনেছি তোমার বিয়ে হয়েছিল।
1: হ্যাঁ হ্যাঁ হয়েছিল। 24 পরগনার এক অজ পাড়ানো আমার বাড়ি ছিল, দাদা ছিলেন সেখানকার একটা প্রাথমিক স্কুলের শিক্ষক। তো ওই কাইরে এক গরিব ঘরের ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন। সে অবশ্য আর 6-7 বছর আগেকার কথা।
0: বলো তারপর।
1: আমার স্বামী কাজ করতেন নৈহাটির একটা চটকলে, রোজগার খুব কম ছিল, কিন্তু কিন্তু আমাকে খুব খুব সুখে রাখবার চেষ্টা করতেন।
0: তাহলে তুমি তার আশ্রয় ছাড়লে কেন?
1: আমি তো ছাড়িনি।
0: তাহলে
1: তিনি আমাকে ছেড়ে চলে গেলেন বিয়ের বছর দেড়েক পরে। আমার একটা একটা ছেলে হয়েছিল জানো ভার্গববাবু?
0: আচ্ছা।
1: টুকটুকে ছেলে হয়েছিল, চন্দন মাস কানক পরে মরে গেল। তখন শ্বশুরবাড়িতে ঠাঁই দিল না, তা বিধবা হয়ে বাবার কাছে ফিরে গেলাম।
0: তোমার বাবার বাড়িতে মানে বাপের বাড়িতে বাবা ছাড়া কে কে ছিলেন?
1: কে না কেউ না, মানে আমার মা আর আমার এক ভাই আমার বিয়ের আগেই মারা গিয়েছিল, আর আর একজন বড় ভাই ছিল মানে আমার দাদা, সে আমার বিয়ের পরপরই জাহাজে কাজ নিয়ে যে কোথায় চলে গেল আর খবর নেই।
0: তো বাপের বাড়ি ছেড়ে তুমি বেরিয়ে এলে কেন?
1: কি বলবো, বিধবা হয়ে আসবার মাস ছয়েক পরে বাবা হঠাৎ মারা গেলেন, মানে তাকে সাপে কেটেছিল।
0: তুমি

0: তো সব বানিয়ে বলছো না তো?
1: এখনই আমার কথা সব বানানো বলে মনে হচ্ছে?
0: না না,
1: সবটা শুনলে কি বলবেন আপনি?
0: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ইটস ডিফিকাল্ট টু টেক ইন অল দিস। না না না, তুমি বলো, বলে যাও, বলে যাও।
1: আজকে ছেড়ে দিন না,
0: না বলতে ভুল পাচ্ছে। আরে কিন্তু আমার তো কোনো উপায় নেই। এই নে, শোনো শোনো শোনো, একটু জেগে থাকো। রিপোর্টটা আমাকে, এটা আমার চাকরি, আমার রিপোর্টটা রেডি করতে হবে, সকালে তো আমি সময় পাবো না। প্লিজ। হ্যালো, জাস্ট এ সেকেন্ড। হ্যালো, হ্যাঁ, নর্থ ডিস্ট্রিক্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। গলা শুনে ঠিক চিনেছে তো? সুনীল ওখান থেকে বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। বেশ, এলে আমাকে ফোন করতে বলো। হ্যাঁ না, হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং কেস নিয়ে পড়েছি। হ্যাঁ দারুণ, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, নারী ঘটিত তো বটেই। ওকে, হ্যাঁ রাখছি, বুঝলে, রাখছি। হ্যাঁ হ্যাঁ বলো মেয়ে, তারপর কি হলো?
1: আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ
0: হ্যাঁ বলো।
1: এইসব পরের ঘরের কেলেঙ্কারির কথা শুনতে আপনাদের খুব ভালো লাগে, তাই না?
0: কি বলছো? ছি ছি ছি ছি, তাকানো, ছি ছি ছি ছি। আসলে কি জানো, তোমাকে যত দেখছি তত আমার মনে হচ্ছে এই দুর্ভাগ্য তোমার ভাগ্যে লেখা ছিল না, আসলে অন্য লোকেরা জোর করে তোমার কপালে লিখে দিয়েছে। এই দেখো দেখো, আমাকে বিশ্বাস করো, এই কে যে সত্যিকারের মন্দ আর কে যে ভালো, এসব আমরা খুব সহজে বুঝতে পারি। তো আমার এইটি তো আমার কাজ, এইসব ঘাঁটা। তুমি প্লিজ নির্ভয়ে সব কথা আমাকে বলো। হ্যাঁ, তোমার যাতে ভালো হয়, আমি বিশ্বাস করো আমি সেই জন্য সত্যি চেষ্টা করব।
1: ভালো?
0: হ্যাঁ,
1: দোহাই দোহাই আপনার, আমার ভালো চেষ্টাটা আর করবেন না।
0: কি বলছো?
1: হ্যাঁ প্লিজ, এ পর্যন্ত আমার ভালো তো অনেকেই করতে চেষ্টা করেছেন, তাতে আমার ভালোর চেয়ে মন্দই বেশি হয়েছে জানেন। আপনি আপনি দয়া করে সেটা করবেন না।
0: ঠিক আছে, বেশ, এসব কথা থাক। তার ওই আগের কথা ফিরে আসি, তুমি বিয়ের 1.5 বছর পরে বিদা বললে, আর তার 6 মাস পরে তোমার বাবা গত হন, অর্থাৎ প্রায় 18 বছর বয়সে তুমি সম্পূর্ণ নিরাশ্রয় হয়ে পড়ো, তাই তো? আর এখন তোমার বয়স 22-23
1: হবে আর কি।
0: তাহলে মাঝের কটা বছর
1: আমি কোথায় ছিলাম, কি অবস্থায় ছিলাম, এইসব জানতে ইচ্ছে করছে না? এইসব জানতে পারলে আপনার কৌতূহলটা বেশ মিটে যায়, তাই তো?
0: তো আচ্ছা মুশকিল, তুমি কি আমাকে ভাবছো একটা নজি পাখা নাকি? শোনো শোনো শোনো, আমার কৌতূহল মেয়েটা নামে এটা তো পয়েন্ট নয়, আমার রিপোর্টটা করতে হবে, সেই কাজটা, এইসব ইনফরমেশন থাকলে আমার সেই কাজটা সহজ হবে। তোমাকে আদালতে তোলার সঙ্গে সঙ্গে একটা রিপোর্ট আমাকে দাখিল করতে হয়, এটা নিয়ম, দ্যাটস পার্ট অফ মাই জব।
1: আচ্ছা আমি যা বলবো আদালত তাই বিশ্বাস করবে, আর আমার বিপক্ষে যারা বলবেন।
0: আচ্ছা তুমি আগে থেকে কেন ধরে নিচ্ছ? তোমার সপক্ষে তো কেউ কেউ সাক্ষী দিতে পারে।
1: কি ভেবে আপনি?
0: ধরো ধরো যদি কাঠবাবুই দেন, সুস্থভাবে তোমার বাঁচবার রাস্তা একেবারে বন্ধ হয়ে গেছে, এই কথাটা কেন তুমি ধরে নিচ্ছ?
1: আপনার কথাটা শুনতে ভালো, ভাবতেও ভালো, কিন্তু বাঁচবার ইচ্ছেটাই যে আমার আর নেই তারকা বাবু।
0: ও কথা বলতেও নেই, নিজের হাতে নিজের জীবন, জীবন বড় মূল্যবান, নষ্ট করার অধিকার আমাদের কারো কারো নেই।
1: আমাদের পড়ে পড়ে মার খাবার অধিকার আছে, অথচ ইচ্ছে মতো মরবার অধিকারটা নেই না? আশ্চর্য!
2: স্যার,
0: ও ও দত্ত, শোনো, ওই মেয়েদের সেলটা এখন ফাঁকা তো?
2: হ্যাঁ।
0: তুমি যাও সেখানে একটা শোবার একটা ব্যবস্থা করে দাও তো। হ্যাঁ হ্যাঁ শোবার ব্যবস্থা, যাও যাও যাও যাও যাও।
2: আচ্ছা দেখছি।
0: হ্যাঁ যাও। দেখো আমার আর দু একটা কথা জিজ্ঞেস করা আছে, তারপর তোমার ছুটি দেবো।
1: আবার কি বলুন?
0: তোমার বাবা মারা যাওয়ার পর তুমি কার আশ্রয় ছিলে?
1: একটা শয়তানের আশ্রয়।
0: শয়তানের আশ্রয় মানে কি বলছো? কি
1: বাবা মারা যাওয়ার পর আমার আমার এক দূর সম্পর্কের জাতটুতো ভাই দাদা, জাতটুতো দাদা হ্যাঁ আমাকে আশ্রয় দেন, নিয়ে আসেন তার কাজের জায়গায়।
0: তো কি কাজ করতেন তিনি ওই সেই দাদা?
1: চুলাই মদের ব্যবসা। হ্যাঁ আমি অবশ্য জেনেছিলাম অনেক পরে। আর আর তার স্ত্রীটি মানে আমার বউ দিদিটি, তিনিও খুব খুব ভালো মানুষ ছিলেন, আমাকে খুব আদর যত্ন করতেন, সান্ত্বনা দিতেন, আর সুযোগ পেলেই উপদেশ দিতেন যে আমার যা বয়স সেই বয়সের মেয়েদের এরকম সন্ন্যাস হিসেবে চুপচাপ বসে থাকা মানায় না।
0: আচ্ছা হ্যাঁ বলি, ওই ওদের যে মতলব ভালো ছিল না সেটা তুমি বুঝতে পারোনি?
1: কেমন করে পারবো, কেমন করে পারবো দারোগা বাবু? ওদের চিনে ফেলা কি অতি সহজ? তারপর দেখলাম দাদা বেশ বিরক্ত হচ্ছেন, তখন মনে মনে ভাবলাম যে একটা কিছু উপায় করতে হবে। বললাম যে কোনো ভদ্রলোকের বাড়িতে কোনো কোনো রকম কাজ যদি আমাকে
0: শুনে। তোমার সেই দুঃসম্পর্কের দাদাটি নিশ্চয়ই খুবই খুশি হলেন।
1: খুশি মানে বলে খুশি, তিন দিনের মধ্যে তিনি আমার জন্য একটা আহার আশ্রয় এবং কাজের ব্যবস্থা করে ফেললেন। আর আমি বললাম যে যাক বাঁচা গেল, কারো গলগ্রহ হয়ে থাকতে হবে না।
0: তো শেষ পর্যন্ত সেই কাজটা হয়েছিল তো?
1: হ্যাঁ হয়েছিল। চার দিনের দিন বিকেলে দাদা আমাকে নিয়ে এলো কলকাতায়। উঠলাম বউবাজারের একটা হোটেলে।
0: বউবাজারে?
1: হ্যাঁ নিয়ে গেল ওখানে। খুব খাওয়ালো আমাকে, খুব পেট ভরে ভালো ভালো খাবার খাওয়ালো। তারপর তারপর দেখলাম একটা ঘরও ভাড়া করা হয়েছে। আমাকে সেই ঘরে বসিয়ে রেখে দাদা বেরিয়ে গেল আমার ভাবি মনকে আনতে। আর আমি তখন বসে বসে কত না আশার জাল বুনছি, কিরকম বাড়ি হবে, কেমন কাজ হবে। কিন্তু দাদা ফিরছে না, ফিরছে না, রাত বাড়ছে, দাদা ফিরছে না। অনেক রাতে দাদা ফিরল সঙ্গে আরেকটা লোক, দুজনে মদের চোর। লোকটাকে ঘরে ঢুকিয়ে দিয়ে সেই দাদা তো বেরিয়ে গেল, বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আমি কত ডাকলাম, চিৎকার করলাম, সেই একটা রাতে আমার 18 বছরের জীবনটা দিয়ে চুরমার হয়ে গেল।
0: সেই দাদার বাড়িতে তো আর ফিরতে পারো না তুমি।
1: আবার ওই দাদার বাড়িতে? আমার সেই দাদাটি আমাকে নাকি সেই লোকটার কাছে বেচে দিয়েছিল 5,000 টাকায়। মাসখানেক পরে সেও আবার আমাকে বেচে দিল আরেকজনের কাছে।
0: তুমি সেই জানোয়ার গুলো নাম ঠিকানা গুলো আমাকে দিতে পারো?
1: কিচ্ছু মানে কিচ্ছু মানে
0: চেষ্টা করো মনে করো আমার হাতে ক্ষমতা থাকলে
1: কি করতেন? কি করতেন আপনি ক্ষমতা থাকলে? অতগুলো লোককে আপনি শাস্তি দিতেন? আপনি ছেড়ে দিতে পারতেন আমাকে? ছেড়ে দিতেন না? আর মুক্তি নিয়ে আমি কি করতাম, আমি কি করতাম? এই সমাজে আমার মতো মেয়ে ঠাঁই কোথায়? কিন্তু

0: মরা ছাড়া আমার নিষ্কৃতি পাবার কোন উপায় নেই দারোগা বাবু।
1: কিন্তু মায়া, তুমি তো এর আগে একাধিকবার মরবার চেষ্টা করলে, পারলে? পারোনি তো?
0: তারপরে মৃত্যুর দেবতাও দয়া করেন না, চার চারবার চেষ্টা করলাম মরতে।
1: কি বলছো তুমি, চারবার আত্মহত্যা করতে গিয়েছিলে?
0: চারবার, চারবার। একবারও প্রথমবার চেষ্টা করেছিলাম বাবা মারা যাবার পর, বাঁচিয়েছিল ওই সতান দাদাটা একবার জন্য। দ্বিতীয়বার চেষ্টা করেছিলাম এখন লোকটার ঘর থেকে অন্য লোকের কাছে যাবার পরে, তখন আমি থাকতাম উল্টো ডাঙার কাছে রেল লাইনের ধারে। আমি একদিন গিয়ে রেল লাইনের উপর ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু উত্তেজনার বসে ওই কোন লাইনের ট্রেনটা আসছিল সেটা উঠতে পারিনি, পড়ে গেছিলাম অন্য লাইনে, ধরে পড়ে গেলাম রেল পুলিশের হাতে। বিচারে 3 মাসে জেল হয়ে গেল আমার।
1: তো তুমিও তো আশ্চর্য, জজ সাহেবকে নিজের সব কথা খুলে বললে না কেন?
0: বলেছিলাম, সব কথা বলেছিলাম,
1: তারপর
0: বিশ্বাস করেননি। বিশ্বাস করেননি, বললেন এটা নাকি এক ধরনের মানসিক রোগ, যাকে নাকি বলে মরবার ঝোঁক, আমার বুদ্ধি নাকি সেটা প্রবল
1: মরবার ঝোঁক। তুমি শোনো, তুমি জেল থেকে বেরিয়ে কি করলে? পরে
0: দেখলাম এই পৃথিবীটা শূন্য, সহায় নেই, সম্বল নেই, সারাটা দিন পথে পথে ঘুরলাম, ঘুরতে ঘুরতে গিয়ে পড়লাম গঙ্গার তীরে। গঙ্গার জলটা টলটল করছিল, অন্ধকার হয়ে আসছিল, আমি চেয়ে রইলাম, জলটা আমাকে টানছিল, কিরকম টানছিল, আমি ঝাঁপিয়ে পড়লাম জলে।
1: বাঁচালেন তখন কাঠবাবু, তারপর কাঠবাবুর আশ্রয়ে মাস আষ্টেক বেশ সুখেই কাটলো তোমার। তারপর আজ সন্ধ্যায় আবার এমন একটা ঘটনা ঘটলো।
0: আপনি সব কথা জানেন? সবই
1: বললাম তো, কাঠবাবু এসেছিলেন, উনি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন।
0: ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন? কেন, কই, কোথায় তিনি?
1: চলে গেছেন, আমি বলেছি কাল সকালে আসতে। আমি আমি ভাবছি এবার একটা বেআইনি কাজই করব।
0: বেআইনি কাজ? করুন,
1: আমি ভাবছি বুঝলে একটা মিথ্যে রিপোর্ট করে তোমাকে ছেড়েই দেবো। কাঠবাবুর আশ্রয় যেমন ছিল তেমনি থাকবে তুমি, ওর স্ত্রী উনি তোমার উপর চড়বেন সেটাও তো স্বাভাবিক, তাই না? তবে কাঠবাবু আমার মনে হয় সত্যি সত্যি তোমাকে খুবই ভালোবাসেন। কি হয়েছে কেন?
0: কথা শুনে ভালোবাসেন? ওরা সবাই
1: দেখো,
0: সবাই
1: শুনো,
0: একটা কথা শুনুন, কাঠবাবুর আশ্রয়ে আমি আর যেতে চাই না। আমার জন্য তাকে বা আপনাকে কোন কষ্ট করতে হবে না।
1: কিন্তু কেন, কেন সেটা বলবে তো
2: স্যার? আপনাকে ওপরে ডাকছেন।
1: কেন
2: তা জানি না, বৌদি বলে পাঠিয়েছেন এখনই যেন একবার ওপরে যান।
1: আবার কি হলো? ঠিক আছে মেয়ে, তুমি তুমি একটু বসো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। ঘুমিয়ে পড়ো না, কিন্তু আমি ফিরে এসে তোমায় ছুটি দিয়ে দেবো। দত্ত শোনো,
2: হ্যাঁ স্যার,
1: তুমি ঘরের বাইরে থাকো, দেখো যে কেউ যেন কে ডিস্টার্ব না করে, আর ফোন এলে অ্যাটেন্ড করো। হ্যাঁ
2: আচ্ছা স্যার।
1: দেখো
2: কিছু দরকার হলে আমাকে ডাকবেন, আমি কাছেই থাকবো।
0: আমি কিছু দরকার টরকার নেই, ঘুম পাচ্ছে বললাম তো।

0: ना ना राग करो क्यों
1: मुझे शुद्धि और तो रागा रागी को ना ना ये हमारे चीत है नहीं रागर माथा जाता बोले चीत वाके
0: एक तो ही ना मुझे एक बार आज तो पाल लेना
1: कि जो हुलो शुद्धि मैंने प्रतिज्ञा कर लिया যত দিন না আমার কথা মতো কাজ করতে রাজি হবে আমি আসবো না মা মা এই তিন দিন আমার কিভাবে কেটেছে
0: জানি আমি তোমার জীবনে মস্ত ভার হয়ে দাঁড়িয়েছি তাই না
1: কথা বলো এটা কি কথা বললে তুমি মা তুমি জানো কতখানি এই তিন দিনে সেটা বুঝতে পেরেছি
0: তাহলে তাহলে যদি আমাকে ওইসব বলে কষ্ট দিলে কেন
1: কেন বললাম তাকে তুমি বোঝো না তোমার আমার জীবনে আর কারো মানে তৃতীয় কেউ আসবে না অসম্ভব এটা আমি চাই না
0: আমি যদি তাতে সুখী হই তাহলে
1: তোমার সুখের জন্য আমি তা কোনো অভাব রাখিনি না শুধু আমার এই একটা অনুরোধ রাখতে পারবো না
0: তুমি চলে যাও আমাকে আমার মতো করে বাঁচতে দাও আমাকে আমার মতো করে বাঁচতে দাও
2: মেয়েটা একেবারে ঘুমিয়ে খাবা
0: ঘুম পেয়েছে বলছি ঘুমোতে দিচ্ছে ঘুমোতে দিচ্ছ না কেন
2: মুশকিল হলো দত্ত শোনো এদিকে মেয়েটি ভেঙে পড়েছে শোনো এই কাগজপত্র আমি সব রেডি করে রাখছি সকালে ওই সে কাঠবাবু লোকে ছেড়ে দিও
3: ছেড়ে দেব
2: হ্যাঁ শুনতে পেলে না কথাটা ছেড়ে দেবে
3: আচ্ছা
2: ঠিক আছে যাও সে কি যে করি এখন কি মুশকিল ঘুমাচ্ছে মেয়েটা এখন আমি কিরম ফুলের মতো নিষ্পাপ মুখখানা ছেড়ে তো দেবো কিন্তু এনে ও আবার ছুটে যাবে চারবার হয়েছে পাঁচবার ছবার আবার ছুটে যাবে মুহূর্তে কিন্তু মেয়েটা তো বাঁচতে চায় বাঁচতে পারছে না মানে তো মরতে চায় রহস্য একটা কিছু আছে কেন কেন কেন মরতে চাইছে মেয়েটা যা ভেবেছিলাম ওই তো মায়াবতী ঠিক জলের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে কিন্তু ঝাঁপ দিচ্ছে না তো দেবে কেন সহজ হতো না মরতে যাওয়া দিতে চায় না লোকটা কি যেন একটা গোলমাল হচ্ছে কি
4: যা বলছি তাই করো
0: কাজ ছাড়া যা বলবে আমি সব করবো
2: কাজ কাজ কোন কাজের কথা বলছো এটা
1: এক কথা বারবার কেন বলছো
0: এক কথা বারবার বলবো তুমি যেটা বলছো সেটা করবো না বলে বলবো তুমি মানুষ আমার করবে তোমার সন্তান
2: আচ্ছা, মেয়েটা মা হবে, মেয়েটা বাচ্চা হবে,
1: কোন অবাঞ্ছিত? না না, ঠিক অবাঞ্ছিত বলতে চাই না, কিন্তু অনাকাঙ্ক্ষিত সন্তানের বাবা আমি হতে পারবো না মায়া।
0: কি বলছো তুমি? আমার সন্তান তোমার অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত, তুমি কি বলছো একটু ভেবে দেখো।
1: অনেক ভেবেছি মায়া, যা বলছি সেইটা করো
0: না, প্লিজ না, এ পাপ আমি করবো না।
1: এটা এমন কিছু পাপ নয়,
0: আমি মনে করি এটা পাপ, আমি মনে করি একটা মায়ের কাছে এর থেকে বড় পাপ নেই, আর সেই পাপ কাজটা করলে আমার বেঁচে থাকবার কোনো অর্থ নেই। কাজে তুমি চলে যাও, তুমি চলে যাও।
1: তুমি আমি ছেড়ে যাবে পাঁচ জীবন মতো হবে?
2: আশ্চর্য ব্যাপার, এই লোকটা এই লোকটা মেয়েটাকে মরতে দেবে না, আবার বাঁচতে দেবে না।
0: আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও না।
1: তুমি কেউ বুঝতে পারছ না, আমার স্ত্রী বাড়িতে যে কাণ্ডটা করছে।
2: আচ্ছা একটা কথা বলো তো, আমার স্ত্রীকে চিঠি লিখেছে কে?
0: স্ত্রীকে চিঠি?
2: হ্যাঁ
0: চিঠি, আমি কিছু জানি না তো।
2: দেখো মা, আমি এতক্ষণ একটা কথা বলতে চাইনি, আমি জানি কাকে দিয়ে চিঠি তুমি লিখিয়েছ।
0: কি বলছো তুমি, কোন চিঠি কাকে দিয়ে?
2: স্টেশনারি দোকানের ছোকরাটা সরোজকে দিয়ে।
0: আমার মাথাটা কি খারাপ হয়ে গেল?
2: তত বলবেই, এখন তত বলবেই, এমন ভাবে হাতে নাতে ধরা পড়ে যাবে তবে তো ভাবতেও পারিনি। আমি বাড়ি না থাকলে যখন তখন সরোজকে ডেকে হাসি মস্কারা করা, দুজনে সিনেমায় যাওয়া, এসবের কোন খোঁজই আমি রাখি না, মনে করো। জানি জানি, সব জানি, তবু বলছি।
0: কি বলছো তুমি, কি বলছো? সে যে আমাকে দিদি বলে ডাকে, এটা 16-17 বছরের ছেলে, আর তাছাড়া তুমি তো তাকে আমার বাড়িতে আসতে বলেছো।
2: হ্যাঁ আমি ভুল করেছিলাম তখন।
0: তা বেশ তো, বারণ করে দিলেই পারতে।
2: শোনো, ওসব ছেদো কথায় আমি ভুলছি না, আমার দরকার নেই ওসব কথাটা। যা বললাম তা যদি না করো তবে জেনে রাখো, তাহলে তোমার বা তোমার বাচ্চার কারো জীবন নিরাপদ নয়।
0: খুব ভালো, খুব ভালো, তা সেই পথটাই আমাকে বেছে নিতে দাও। যদি বাঁচি ওকে নিয়ে বাঁচবো, আর যদি মরি তাহলে ওকে নিয়ে মরবো।
1: না না মা, না মা, না
5: মায়া।
0: কে?
5: আমি থানার দারোগা বাবু। না না না না, আর জলে নামবে না, উঠে এসো। শোনো মেয়ে, তোমার কপালে মরণ নেই। হ্যাঁ ধরো, তুমি আবার জলে ঝাঁপালে, আমি তোমাকে তুলে নিয়ে আসবো। তুমি তো জানো না আমি সাঁতারের চ্যাম্পিয়ন ছিলাম। এসো এসো। হ্যাঁ হ্যাঁ,
1: দর্গবাবু আপনি এসে পড়েছেন, আপনি ওকে একটু বুঝিয়ে বলুন।
5: হ্যাঁ বুঝিয়ে বলবো, আমি ওকে বুঝিয়ে বলবো, আর আপনি ওকে বুঝিয়ে বুঝিয়ে বারবার মরতে পাঠাবেন।
1: আমি?
5: হ্যাঁ তাই তো। আপনি মা, মা শোনো, তুমি যদি আবার মরার চেষ্টা করো এবার তোমাকে আমি অ্যারেস্ট করে রেখে দেবো।
0: দয়া করে তাই করুন, দয়া করে তাই করুন, আমাকে রেখে দিন জেলে আটকে, অনেকদিন অনেকদিন জেলে আটকে রাখুন।
1: না না না, ওকে কষ্ট দেবেন না, সত্যি সত্যি বলছি, ওর কোনো দোষ নেই, কোনো দোষ
5: দূর মশাই। আপনি তো আচ্ছা মানুষ মশাই, কাটবাবু আপনি ওকে মরতেও দেবেন না, আবার ও যা করলে বাঁচতে পারে সেটাও আপনি করতে দেবেন না।
1: কি আশ্চর্য, না ও চলে গেলে যে আমি বড় একা হয়ে যাবো বড়বাবু, সত্যি সত্যি করে ও ছাড়া কেউ কেউ নেই আমার।
0: মিথ্যে কথা, মিথ্যে কথা, দারোগাবু এগুলো আপনি বিশ্বাস করবেন না, আপনি নিয়ে চলেন আমাকে। আপনি আপনি ঠিক আছে, আপনি অন্তত দয়া করে একটা বছর আমাকে রেখে দিন, একটা বছর।
2: মা শোনো শোনো শোনো শোনো, আচ্ছা এক বছর তোমাকে জেলে রেখে দিলুম, এক বছরে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এরপর তুমি। আচ্ছা এই কাঠবাবু, আপনি তোমার সঙ্গে ভালোবাসেন, আপনি এত স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু আপনি ও যা বলছি সেটা করছেন না কেন?
6: এমন করে বোঝাবো দারোগা বাবু?
2: আরে মশাই, আপনাকে কে পারতে বলেছে? আপনি শুনলেন না ও কি বললো? বাঁচতে হলে ওই প্যাকেটটাকে নিয়েই বাঁচতে চায়, না হলে মরবেই। আপনি শুনলেন না? বাঁচতে চায়, কত কষ্ট পেয়েছে আপনি তো জানেন সে কথা, আর আপনি তাকে বারবার মৃত্যু দেখে ঠেলে দিচ্ছেন।
0: না না না দারোগা বাবু, আপনি আমাকে থানায় নিয়ে চলুন, দয়া করে
2: শোনো,
0: দয়া করে আমাকে থানায় নিয়ে
2: চলুন। আমাকে আমাকে চুপ করে দেবে, চুপ করে দেবে, আমার উপর ভরসা রাখো। শুনুন কাঠবাবু, এই মেয়েটাকে দয়া করে আপনি বাঁচতে দিন। এত বড় শহরে কে কার খবর রাখে বলুন তো, এই বিশাল শহর। আপনি পারলে খবরাখবর রাখবেন, না পারলে রাখবেন না। তবুও দেখবেন মশাই, এই মেয়েটা এর বাঁচবার কি প্রবল আকাঙ্ক্ষা, ও ওর কোলেরটাকে নিয়ে বেঁচে থাকবে থাকবে। শুনুন আমার কথা,
6: বাঁচবে।
2: আপনি বলুন ওকে
6: বাঁচবে,
2: আপনি ওকে বলুন ওর ভয়ের কোনো কারণ নেই, আপনি আশ্বাস দিন।
6: তুমি বাঁচবে, যেমন চাইছে তেমনি করে বাঁচবে।
0: সত্যি?
2: হ্যাঁ
0: সত্যি,
6: আমরা দুজনেই বাঁচবো। তাহলে
0: বাঁচবো
6: বাঁচবো।
2: আচ্ছা শোনো মেয়ে, এবার এখান থেকে চলো, জায়গাটা ভালো নয়। তুমি জানো কে, আপনার বাড়িতে নিয়ে যাও।
6: ধন্যবাদ ধন্যবাদ দারোগা বাবু। আমার নামই পুরুষ, আমার সব কাপুরুষ।

0: জীবন বিতৃষ্ণা নাটকটি শেষ হল। রচনা রমেন লাহিড়ী, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাঠবাবু, কুমার রায়, থানার দারোগা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, কনস্টেবল প্রশান্ত সিনহা ও মায়ার ভূমিকায় শাউলি মিত্র, শব্দগ্রহণ রামজীবন মিত্র, সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা গীতা গঙ্গোপাধ্যায়।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছিলেন নাটকের দুপুর, এখন পরপর দুখানি গান।

সেই হাসি সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি।

আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপটে ধরে থেকো।

আকাশবাণী কলকাতা। এফএম হেডলাইন্স পড়ছি রঞ্জনা চৌধুরী। রাজ্যের পঞ্চায়েতের তিনটি স্তরে 11,154টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। আজ বিধাননগরের মৃত্তিকা ভবন থেকে সমস্ত জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও এবং বিধায়কদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, দীর্ঘদিন আটকে থাকা এনজিএনআরইজিএস, পিএমএওয়াইজি এবং পিএমজিএসওয়াই সহ কেন্দ্রীয় অর্থ কমিশনের আওতাভুক্ত সব প্রকল্প ইতিমধ্যে শুরু করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 2,690 কিলোমিটার গ্রামীণ রাস্তা ও 45টি সেতু নির্মাণের নীতিগত অনুমোদন মিলেছে, যেখানে প্রায় 2,500 কোটি টাকা খরচ করা হবে। এছাড়া 2022 সালের মার্চ মাস থেকে বন্ধ থাকার পর রাজ্যের 100 দিনের কাজের প্রকল্প পুনরায় দ্রুত চালু হতে চলেছে, যার মাধ্যমে 2,56,00,000 জব কার্ডধারী কর্মসংস্থানের সুযোগ পাবেন। বিধানসভার ডেপুটি লিডার সন্দীপন সাহা এবং তৃণমূল নেতা স্বর্ণকমল সাহার বিরুদ্ধে দুর্নীতি, কাটমানি, অবৈধ নির্মাণ ও তোলাবাজির অভিযোগে কলকাতার রেন্টালিতে বিক্ষোভ দেখালো বিজেপি। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে আজ একটি বিক্ষোভ মিছিল তৃণমূল বিধায়কের বাড়ির সামনে পৌঁছয় এবং সেখানে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। শ্লীলতাহানি ও প্রতারণার পৃথক দুটি অভিযোগে কলকাতা পুরসভার 2 জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিজেন্ট পার্ক থানার পুলিশ 114 নম্বর ওয়ার্ডের পরপর 3 বারের কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডলকে

রেলতাহানি হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে। অন্যদিকে বড়বাজার থানায় দায়ের হওয়া প্রতারণা ও জোরপূর্বক টাকা আদায়ের পুরনো একটি মামলার ভিত্তিতে গত বুধবার রাতে 42 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশ কুমার শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শিলিগুড়ির আইনজীবী রিঙ্কু সিং চ্যাটার্জি এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি, দুদিন আগে কলকাতার ওয়াই চ্যানেলে ধর্না চলাকালীন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি খুনের ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দেশের স্বরাষ্ট্র মন্ত্রককে জড়িয়ে কিছু বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার কার্যকরী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে ভারত ভেনেজুয়েলার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও শক্তি নিরাপত্তা, বাণিজ্য বিনিয়োগ, ফার্মাসিউটিক্যাল, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে উভয় দেশ মত বিনিময় করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং ভারতের মধ্যে বৌদ্ধ ধর্ম এবং রামায়ণ কেন্দ্রিক সভ্যতা ভিত্তিক সম্পর্ক রয়েছে। গতকাল নতুন দিল্লিতে সেদেশের ভারত সফররত উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী থংসভান ফোমভিয়ানের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে তিনি এক বৈঠকে মিলিত হন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল দশম ভারত লাও যৌথ কমিশনের বৈঠকে সহসভাপতিত্ব করেছেন। এই বৈঠকে উভয় দেশ ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট ও দমন সফরে যাবেন। তিনি সুরাটে 18,800 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কয়েকটি প্রকল্প তিনি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ মালবিয়ানগর অগ্নিকাণ্ডে আহতদের দেখতে সাকেতে একটি হাসপাতালে যান। তিনি আহত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এই ঘটনায় নিহতদের নিকটাত্মীয়কে এককালীন 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকার সবকটি সরকারি দপ্তরি কর্মীদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করেছে। আগামী 15 জুন থেকে নবান্নেই পদ্ধতি শুরু হবে। নতুন নির্দেশ অনুযায়ী সকাল 10:15 মধ্যে সমস্ত কর্মীদের অফিসে ঢোকা বাধ্যতামূলক। 11টা পেরিয়ে গেলে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। রাজ্যে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
1: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারের 2,000।
0: আর ইলেকট্রিক বিলের?
1: জিরো বিলে আবার টাকা দেব কি?
0: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
1: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: হর ঘর সূর্য ঘর। গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
3: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ইয়েস, আমরা চলে এসেছি, কারণ ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে 4:08, বলতে বলতে মানে 58 সেকেন্ড বলতে যাচ্ছিলাম, বলতে বলতে 4:09 হয়ে গেল। আর ক্যাফে কলকাতায় চলে এসেছি উষসী আর অঙ্কিতা, 6:30 পর্যন্ত তোমার সাথে থাকবো। আর ক্যাফে কলকাতায় উষসী আর অঙ্কিতা থাকা মানেই কিন্তু মজার মজার টপিক, প্রচুর ইনফো, তাছাড়া এক গাদা আড্ডা। 9903655992 তে তুমিও থাকবে।
3: আর এই যে মাটার গাস্তি করে একটু 1, 2, 3, 4 পা ফেলে ফেলে হাঁটছিলাম, ঠিক সেইভাবে বৃষ্টি পা ফেলে ফেলে হাঁটছে, মানে 26 মে ঢোকার কথা ছিল। ইউজুয়ালি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেটা করে ভারতের ভূখণ্ডে, কেরালা দিয়ে ঢোকে, সাউথ দিয়ে ঢোকে, কেরালা তামিলনাড়ু এমনি প্রাক বৃষ্টিতে ভিজছিল, কিন্তু 26 তারিখটা সে বলেছিল না আমি আসবো না, বলে আবার বলেছিল 1 তারিখ আসবো। ফাইনালি এখন বলছে আজকে থেকে বৃষ্টিতে ভরছে, মানে বর্ষা ঢুকছে। তো পশ্চিমবঙ্গেও বৃষ্টি ঢুকে গেছে, গতকালকে বিভিন্ন জেলায় হয়েছে, রাইট?
2: হ্যাঁ, বিভিন্ন জেলায় হলেও আমাদের কলকাতার আকাশে এখনো বর্ষার ঘনঘটা না, মানে
3: কালকে দিয়েছিল দুপুরটা।
2: আমি ভাবছি যে ধরো এই যে আকাশের মানে থেকে জলটা পড়ছে না, আমাদের চোখের জল দেখে যদি একটু মাটি ভিজে আকাশকে বলে দে ভাই দে দে দে একটু জল,
3: কাঁদবো কাঁদবো আমরা, না এক বুন্দ পানি কে কিমত তুম কিয়া জানো
2: সূরজ বাবু,
3: এক্স্যাক্টলি।
2: কারণ আমরা মোটামুটি হাঁটতে গিয়ে আমার আর অঙ্কিতার মোটামুটি মনে হচ্ছিল যে না মানে জিব্বার করে রাস্তায় বসে পড়তে হবে, প্রচন্ড গরম।
3: কিন্তু ফিলস লাইক 50 ডিগ্রি সেলসিয়াস,
2: হ্যাঁ 50-60 যা হোক ডিগ্রি সেলসিয়াস,
3: কি বলো না না উড়ে উবে টুবে যাবো এবার কোন দিন।
2: আর একটা জিনিস কি তুমি ফিল করছো, এই যে প্রচন্ড গরম, প্রচন্ড গরমে আমাদের মাথাটাও কিন্তু গরম হয়ে যাচ্ছে, কেউ কোনো ভালো কথা বলতে এলো বলছে মনে হচ্ছে না নো ভালো নো বাজে নো
3: কালা হে।
2: তবে মোটামুটি ওয়েদার আপডেট যা বলছে যে আজকে এই 5-6টার দিকে বৃষ্টি হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আর কোথায় কোথায় কি বলবো বলবো ধীরে ধীরে,
3: এই আমরা বৃষ্টিকে ডাকি চলো।
2: হ্যাঁ আমরা একটু ডাকবো, আপাতত বৃষ্টিকে ডাকি না, আমরা তানসেন নই, তবু গান শুনে
3: ওই গান শুন,
2: হ্যাঁ আমরা গান শুন, মানে আপাতত গান শোনো। আর উদিত এবং অঙ্কিতা রুশোষী মিলেও 107 FM রেনবোতে ক্যাফে কলকাতায় বৃষ্টি ডাকি।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ হ্যাঁ, মানে আমরা বৃষ্টিকে ডাকাটাকে একটু করতেই চাইছি, কারণ এই গরমটায় মাঝে মধ্যে মনে হচ্ছে কে বলেছিল বারান্দায় রোদ্দুর, আমি আরাম কেদারায় বসে দুপানা চাইলে না, রোদ্দুর দেখলে আর আরাম কেদারায় বসতে ইচ্ছা হচ্ছে না আমার, রোদের মধ্যে হ্যাঁ হ্যাঁ করে হাসিও পাচ্ছি না, মানে একটা উদ্ভট ব্যাপার হচ্ছে, রাতের বেলা ঘুম হচ্ছে না, মাঝে মধ্যে দুঃস্বপ্ন দেখছি এবং স্বপ্নের ঘোরে জেগে

0: হচ্ছে। উষাশী তুমি জানো কি সমস্ত হচ্ছে আমার সঙ্গে?
1: মানে কেন কি হচ্ছে বলো তো?
0: মাঝে মধ্যে দেখি সিঁড়ি দিয়ে পড়ে যাচ্ছি।
1: না আমার মনে হচ্ছে কি বলো তো, গরমটা না তোমার ডাইভার্ট করে পেটে চলে গেছে, পেট গরম হয়ে গেছে বলে তুমি এরকম উদ্ভব।
0: মানে পেট গরমের সঙ্গে মাথার তো সম্পর্ক আছে, মানে আমাদের ঘুমাতে পারছো না,
1: আঙুলের সম্পর্ক, নখের সম্পর্ক, কানের সম্পর্ক, চোখের সম্পর্ক, সবকিছুর সম্পর্ক আছে।
0: কিন্তু তার ফলে একটাই হয়, রাতে যদি ঘুমটা ভালো না হয় তারপর দেখবে মানে মাথাটাকে চড়ক গাছ হয়ে লাফালাফি করছে।
1: আচ্ছা মাথাটা মানে চড়কের মেলাটা তাহলে তোমার মাথাতেই করা যাবে।
0: হ্যাঁ একদম, পাই পাই পাই করে ওরকম ভাবে যুদ্ধ করব আমরা।
1: আপাতত পাই পাই করে যুদ্ধ করবে অঙ্কিতা, কিন্তু 9903653992 তে তোমরা পাই পাই করে যে মেসেজটা পাঠাবে এবং সেটা আমরা যাতে পাই, সেটা হচ্ছে যে এই যে স্বপ্ন, স্বপ্ন বিষয়টা কিন্তু আমাদের ক্ষেত্রে, হ্যাঁ অনেকে বলবে স্বপ্ন না দেখলে পিছিয়ে পড়তে হয় ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা ঘুমের মধ্যে অনেকেই চমৎকার এবং উদ্ভট ইনোভেটিভ স্বপ্ন দেখি। আমি বহুদিন বহুদিন একটা স্বপ্নে দেখেছি যে আমি মনুমেন্টের মাথার উপর উঠে গেছি। হ্যাঁ হ্যাঁ, এবং এটা আমি লাইভে অনেকবার বলেছি যে আমি মানে মাঝে মাঝেই দেখেছি আমি লাইব্রেরির তাকে উঠে মানে পা দোলাচ্ছি,
0: মানে এরকম, মানে তুমি ভূত হতে চাই এরকম নাকি?
1: না না, আমি কোনো কিছুই হতে চাইছি না, মানে আমি নিজে যেটা সেটাই ইনাফ সবকিছুর জন্য।
0: সেটা তো আমি জানি, উষাশী এনাফ একেবারে সবকিছুর জন্য, এবং অঙ্কিতাও এনাফ হয়ে যাচ্ছে।
1: উদ্ভট যে কোনো কিছু করবার জন্য আমরা যা আছি যেমন আছি সেটাই পুরো এনাফ এবং ফুল প্যাকেজ। কিন্তু তোমরা যেটা করবে 9903653992 তে তোমাদের উদ্ভট স্বপ্ন তোমরা দেখেছো এমন, প্লিজ নো গল্প, নো গল্প, সত্যি ঘটনা অবলম্বনে তোমরা এরকম কোন উদ্ভট স্বপ্ন দেখেছো বা তোমাদের পরিচিত কেউ দেখেছে, মানে
0: সত্যিকারের উদ্ভট স্বপ্নটাই তুমি গল্পের আকারে লিখবে, কিন্তু খুব বড় করে লিখবে না, হ্যাঁ তিন চার লাইনে লিখবে,
1: কারণ আমরা সবার মেসেজ পড়তে চাই।
0: হ্যাঁ আমরা সবার মেসেজ পড়তে চাই, কেউ কেউ তারপরেও বলার পরে একটা বড় রচনা লিখে পাঠাও, তখন কিন্তু ওটাকে শর্ট করে দু তিন লাইন, হ্যাঁ কাব্যগ্রন্থ বা গল্পগ্রন্থ উপন্যাস কোনোটাই পাঠিও না, তাহলে আমাদের ভিতরে ঝিলমিল ঝিলমিল করা যে বিষয়টা সেটা আর হবে না, মানে স্বপ্ন শুনে যে এক্সাইটমেন্ট আর কি,
1: এবং
0: এটা হবে না।
1: এই যে বাবারে হাসিটা খুব বেশ সুন্দর একটা এফেক্ট ছিল, যাকে এই যে সিঁড়ি দিয়ে পড়ে যাওয়ার মানে ঘটনাটা ঘটেছে মানে স্বপ্নে অঙ্কিতার, সেইটাতে আমাদের কি রিয়াকশন, এইটাই ঝিলমিল লাগে রে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: নমস্কার, ট্রাফিকপত্র লালবাজার থেকে ডিটেলসের বলছি। এখনো পর্যন্ত শহর কলকাতায় যান চলাচল সর্বোচ্চ স্বাভাবিক আছে, কোথাও কোনো বড় যানজটের খবর নেই বা এই মুহূর্তে শহর কলকাতার উপর কোন রকম মিছিলমিটিং নেই। আর যেহেতু বড় কোনো মিছিলমিটিং হওয়ারও কথা নেই, তাই দেখা যাচ্ছে বাকি সময় পর্যন্ত শহর কলকাতায় যান চলাচল স্বাভাবিক। নমস্কার।
0: Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump! Jump

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে। ক্যাফে কলকাতা উষসী আর অঙ্কিতা মিলে সেইখানেও টাইম আছে, 6:30 পর্যন্ত টাইম আছে। আর আমরা কি জানতে চেয়েছি, তোমার বা তোমার পরিচিত কারোর একটা উদ্ভট দেখা স্বপ্ন যেটা আদতেও স্বপ্নের মধ্যে ঘটেছে সেটাই পাঠিয়ে দাও 9903653992 তে।
1: আরে যেটা দেখে তোমার মনে হতো রে মজাক চল রে ক্যা, এরকম মনে হতো
2: বাবা ও একটা এমন ভাবে বললো না, এটা কি কি
1: হ্যাঁ মানে আজকে আমরা এরকম ভাবেই কথা বলবো, আমরা ঠিক করেছি মানে তুমি স্বপ্নে নাচতে পারো ধীরে করে, যেমন ও বললো চালে উঠে বসে আছে, হয়তো তোমার মুখটা চাল কুমড়োর মতো হয়ে গেছে এটাও তুমি ভাবতে পারো, যে কোনো কিছু হতে পারে। মানে স্বপ্ন তো স্বপ্ন উদ্ভটই হয়, মানে হঠাৎ করে দেখবে তোমার তিনখানা হাত গজিয়ে গেছে, তুমি কি কি করছো, একসঙ্গে নাচছো এবং স্বপ্নটা ইনকমপ্লিট, এরকম হয়ে যায়। সেটাই চটপট করে 9903653992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করে ফেলো, এটাই বলতে চাইছিলাম।
2: আসলে আমাদের জীবনটাই এত উদ্ভট না, এবং আমাদের চারপাশের মানুষজনও এতটাই উদ্ভট, এই গরম পরিবেশেও যারা মাথা গরম করবার জন্য সবসময় রেডি তাদের জন্য এই উদ্ভট স্বপ্ন দেখা অনেক বেটার। আমি তো মানে লোকজন যখন আমার মাথা খারাপ করতে আসে আমি তখন কিচ্ছু করি না, আমি সুন্দর করে গিয়ে একটু ঘুমিয়ে নিই।
1: আর আমি সুন্দর করে এইটুকুই বলবো যে ওই আর কি তুমি সবকিছুই ধ্যার ব্যাং এই কথাটা বলতে ইচ্ছা করে,
2: হ্যাঁ এইটা কিন্তু ভালো, ব্যাং অ্যান্ড ব্যাং।
1: ঠিক 5 মিনিট 21 সেকেন্ড পর ততক্ষণের জন্য রইল তোমার কাছে বেনিদিয়াল এন্ড নীতি মোহন।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ, যতই ব্যাং ব্যাং বলি না কেন, যতক্ষণ না বৃষ্টিটা নামছে ততক্ষণ ব্যাং এর লাফালাফির আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আপাতত 9903652992 তে একজন লাফালাফি করবার মতন একটা মেসেজ পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, মানে রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখছেন, গুড আফটারনুন দিদি, আমি কয়েক বছর আগে দেখেছিলাম যে আমি ছাদ থেকে লাফ মারছি। কি সাংঘাতিক কথা, কিন্তু কেন না ছাদ থেকে লাফ মারছে ভেসে বেড়াবো বলে, বারবারই সেই স্বপ্ন আমি দেখছিলাম, কিন্তু তখনই ঘুম ভেঙে যায়। না না, স্বপ্নের মতো এরকম লাফ মারা না,
2: স্বপ্নে লাফ মেরে অ্যাকচুয়ালি ভাসতে চাইছিল একটা নদীতে সাঁতার কাটবে। তো তুমি এক কাজ করো, তুমি একটা দ্বীপে চলে যাও, দ্বীপে বাড়ি বানাও, দেখবে দ্বীপের পাশেই তোমার সারাক্ষণ নদী দেখতে পাবে, জল দেখতে পারবে, তাহলে বেশ আনন্দ হবে।
1: এই বুদ্ধিটা তুমি কাজে লাগাবে কিনা ভেবে দেখো। কিন্তু আরেকজনের অনেক কিছু ভেসে বেড়াচ্ছে, মানে মূলত চুল, তিনি হচ্ছেন ক্যাটরিনা কাইফ। এবং ক্যাটরিনা কাইফের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছবি এবং বিভিন্ন পোস্ট টোস্টেও দেখা যাচ্ছে যে তার চুল নাকি মাধ্যাকর্ষণ শক্তি টক্তি মানছেন না, মানে চুলটা একদম ওপরের দিকে হাওয়ায় উড়ে ভেসে যাচ্ছে। কিন্তু তার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, নো বিউটি পার্লার, নো ওই সব ওই আমরা যা যা করে থাকি পার্লার ঘটিত জিনিসপত্র সেসব নয়, ভিকি কৌশল, মানে ওনার হাজবেন্ড ভিকি কৌশল, তার মা নাকি একটা অদ্ভুত অভাবনীয় তেল বানিয়ে ওনার চুলে মাখাচ্ছেন, যেই কারণে উনি মানে ওনার জীবনের মতন ওনার চুলও আপাতত ওড়াউড়ি করছে।
2: আরে এত ভালোবাসা! এই যে আমি শুনতে পেলাম না যে শাশুড়ি আর বৌমার যে এই বন্ডিং, এটা শুনে যে আমার কি ভালো লাগছে, মানে যেটা আমাদের বাঙালিয়া নয় বা ভারতীয় ঘরা
1: নয়।
2: আচ্ছা, না হয় আমি এই বিয়ের চক্কর থেকে একটা কথা বলি, কারণ রিসেন্ট আরো বিয়ের গল্প তো আমরা শুনতে পাচ্ছি। আমাদের

0: আমির খানের গল্প আমরা শুনতে পাচ্ছি, ভাসছে। ঠিক আছে, আমরা ওখান থেকে একটু সাইডে চলে আসি। বৃষ্টি নিয়ে ডাকাডাকি,
1: নতুন জীবনের শুভেচ্ছা। ভালো,
0: হ্যাঁ, মানে একই জীবনে আর কতবার নতুন জীবন হবে। কিন্তু হ্যাঁ, নতুন একটা সত্যি খবর আছে। একটু আগেই তোমরা লাগানের গান শুনছিলে। এই লাগান 2001 সালের 15ই জুন রিলিজ করেছিল। তো এইবার 25th anniversary অফ লাগান, সেই উপলক্ষে বড় স্ক্রিনে আবারও ফিরে আসছে লাগান। তো 12, 13, 14 এই তিন দিন, মানে 12ই জুন, 13ই জুন এবং 14ই জুন, 3 দিন ধরে লাগানকে আমরা সিনেমা হলে দেখতে পাবো বিভিন্ন জায়গায়। আর আমির খান প্রোডাকশন এখানে হেল্প করছে, তার সঙ্গে তারা একটা কম্পিটিশনেরও অ্যারেঞ্জ করেছে। সেটা হলো কে কত ভালো পোস্টার বানাতে পারে নতুন করে। তো আশুতোষ গোয়ারিকারের সিনেমা ছিল লাগান এবং আমির খান, তারপরে ক্যাটরিনা। একটা না, মানে ভিতর থেকে একটা অন্যরকম ব্যাপার হচ্ছে, আমরা একটু স্টান্ট দেখতে চাই।
1: হ্যাঁ, যেহেতু আমির খান ক্যাটরিনা দুজনেরই কথা এলো, তবে হ্যাঁ, লাগান সিনেমা যে আবারও হলে দেখতে যাওয়া, এইটার কিন্তু একটা আলাদাই আনন্দ রয়েছে। তবে এই মুহূর্তে সুনীতি চৌহান কমলি বলে ওই ক্যাটরিনা কাইফ এবং আমির খান দুজনকে নিয়ে নাচানাচি করছে, না হয় তুমি আমিও করি।

FM Rainbow তে ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আগে হ্যাঁ, এই যে বরফের মধ্যে তোমাকে ঘোরাতে নিয়ে গেলাম, একটু দেখো শরীরটা বেশ চিল হয়ে গেছে, মনে হচ্ছে না তুমি একদম মানে চারপাশে পাহাড় বরফ তার মধ্যে বসে রয়েছো। হ্যাঁ, এরকমই স্বপ্ন দেখাতে উষসী আর অঙ্কিতা তোমার কাছে রয়েছে ক্যাফে কলকাতা নিয়ে আর ঠিক 6:30 অব্দি আড্ডা দেবো। কিন্তু আজকে,
2: হ্যাঁ আজকে এই স্বপ্নটা দেখানোর একটা কারণ রয়েছে, কারণটা কি সেটা বলবো, কিন্তু তার আগে একটু বাজনা বাজিয়ে নি। এই যে একটা অসাধারণ মেলোডিয়াস গান এবং এইরকম বহু গান যিনি গেয়েছেন, নান আদার দ্যান এসপি বালাসুব্রমণিয়াম জি, আজকে তার জন্মদিন। আর এসপি বালাসুব্রমণিয়াম বলে অঙ্কিতা, ফার্স্ট অফ অল তোমার কি মনে হয়?
1: আমার ফার্স্ট এই গানটার কথা, মানে রোজা সিনেমা বলো বা সেই সময়কার যে সিনেমাগুলোই ওনার গান শুনতাম, খুব মিষ্টি একটা মানুষ, খুব মিষ্টি করে গাইছেন। আমি তো রিসেন্টলি হায়দ্রাবাদ গেছিলাম, তো লাকিলি মানে ওখানকার ফেডারেশন থেকে আমাকে একটা ইনভিটেশন দেওয়া হয়।
2: আচ্ছা,
1: এসপি স্যারের একটা মূর্তি উদ্বোধন হচ্ছিল।
2: আচ্ছা,
1: এবং সেই উপলক্ষে মানে সেই আমি একদম খুব ক্লোজলি মানে সমস্ত আর্টিস্টদের, কল্পনা জি, এম এম কিরবানি সবাই গাইছেন, স্টেজে উঠছেন। আমি প্রথমে বুঝতেও পারিনি যে মানে হয় না কিছু মানুষের জোড়া লাগতে সময় লাগে, সময়টাকে
2: একটা ঘোরের মধ্যে
1: আমি বুঝতেই পারছিলাম না যে আমার সামনে অস্কার উইনার সেই মানুষটা দাঁড়িয়ে রয়েছেন, আমার ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছেন। মানে এখন আমি বলতে গিয়ে যেটা ফিল করতে পারছি, সেই সময় ফিল করতে পারিনি। উনি স্টেজে উঠলেন, আমার মনে হলো এই তো এবার ঠিক আছে, আমার পাশে ঠিক কেমন দাঁড়িয়ে আছেন। তো ওনারই সমস্ত গান ছিল এসপি স্যারের গান, ওখানে সাউথের ল্যাঙ্গুয়েজে বারবার ওনার গান শোনা গেছে এবং খুব কঠিন কঠিন গান উনি গিয়েছেন, মানে যেগুলো খুব সহজে হাসতে হাসতে গেয়ে দিয়েছেন, যেগুলো আদৌ সহজ গান
2: একেবারেই তাই। এবং আমরা মানে উনি অ্যাকচুয়ালি এসপি বালাসুব্রমণিয়াম জি সাউথ ইন্ডিয়ান মানুষ হলেও গোটা ইন্ডিয়া, বেটার টু সে গোটা ওয়ার্ল্ড, ওনার মতন মিউজিশিয়ানকে নিয়ে গর্ব করতে পারে। আর আজকে যেহেতু ওনার জন্মদিন, আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে টু হেম। তাছাড়াও আজকে আরও অনেকের জন্মদিন, অ্যাঞ্জেলিনা জোলি জির আজকে জন্মদিন, তাছাড়াও আজকে
1: অশোক সরফ,
2: হ্যাঁ অশোক সরফের জন্মদিন, আজকে অভিনেত্রী প্রিয়া মনিরও আজকে জন্মদিন। সেও তো আজকে একেবারে মানে কি বলবো, চাকাচাঁদ জন্মদিন।
1: এবং জন্মদিনের মাঝে যে মেসেজগুলো পড়ার বিষয়ে আমি একটা মেসেজ খুলেই রেখেছিলাম,
2: হ্যাঁ এবং আজকে তোমারও জন্মদিন হয় বা তোমার কাছের মানুষ জন্মদিন হয় তাকেও শশী আর অঙ্কিতা জানাচ্ছে আ ভেরি হ্যাপি বার্থডে। 9903659992 তে কি মেসেজ?
1: প্রথমে জানাই হিমসাগর আমের শুভেচ্ছা।
2: ও বাবা,
1: এত মিষ্টি শুভেচ্ছা বললে যখন একটু পাঠিয়ে দিতে পারতে, আমি আর উষসী দুজন ভাগ করে খেতাম। স্বপ্নে দেখলাম যে আমি পাখির মতো ডানা মেলে উড়ছি, আরে বাস, হ্যাঁ ওহ সে কি আনন্দ। তখন ভাবলাম যাক উড়ে উড়ে এই গরমে দার্জিলিংটা একটু বিনা পয়সায় ঘুরে আসি, আর ব্যাস ঘুম ভেঙে গেল। ঘুমটা না হঠাৎ করে ফচাক করে ভেঙে যাবে, মানে তুমি দার্জিলিংটা পুরোপুরি ঘুরে আসতে যাবে সেই সময় তুমি দেখতে পেলে না। সেই কি বলবো, মানে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে আমরা পড়ে এসেছিলাম আমাদের বুড়ো আংলা, সেরকম যদি হতো আর কি, পাখির পিঠে চড়েও ঘুরতে পারতাম, তাহলে একটা মজা থাকতো। মনির উদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে এত মিষ্টি একটা মেসেজ করেছে, আর তার পাশাপাশি আর কারা কারা মেসেজ করেছে দেখি। হ্যাঁ, তোমাকে প্রশ্ন করেছিলাম আমরা যে আমরা তো স্বপ্ন দেখি, ধরো ভালো স্বপ্ন সবসময় আমরা অনেক সময় দেখি, খারাপ স্বপ্নও দেখি, কিন্তু উদ্ভট স্বপ্ন মানে যেটা দেখে তুমি বলে ইয়ে কিয়া দেখলিয়া মানে আমার কি দোকানে হাত গজি গেল না দোকানে চোখ গজি গেল এক্সট্রা, ওরকম উদ্ভট মজাদার হাস্যকর স্টোরি আমাদেরকে মানে স্বপ্নে দেখেছো সেটা স্টোরির আকারে 3-4 লাইনে লিখে পাঠাও 9903659992 তে।
2: হ্যাঁ, আর মন যখন উড়ে যেতে চাইছে তখন মনকে না বাধা দেওয়াই ভালো, উড়ে যাওয়াই ভালো। আপাতত তুমি আমি এবং মানে উষসী অঙ্কিতা এবং তুমি মিলে রাঘব চট্টোপাধ্যায়ের গানের সুর ধরে

হ্যাঁ, কেউ জানবেও না, কেউ বুঝবেও না। কিন্তু যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ঘড়ির কাঁটা মোটামুটি বলছে 4:56, তার মানে আমাদের কিন্তু একটা পুচকে সংবাদ বিরতিতে যেতে হবে। আমরা ঠিক 5:05 সংবাদ শুনে আবারও ফেরত আসবো। সঙ্গে আছি উশসী আর অঙ্কিতা, 6:30 পর্যন্ত তোমার সঙ্গে থাকবো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ বিভিন্ন মন্ত্রক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সভাপতিত্ব করেন। সরকারি ভবনগুলোতে ছাদের উপর সৌরশক্তি স্থাপনের অগ্রগতির পর্যালোচনা করাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী যোশী জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রকের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ফিল্ড কমান্ডারদের কার্য পরিচালনার দক্ষতা জোরদার করার লক্ষ্যে তাদের আর্থিক ক্ষমতার সর্বোচ্চ সীমা দ্বিগুণ করার অনুমোদন দিয়েছেন। তিনি প্রতিরক্ষা বাহিনীর জন্য আর্থিক ক্ষমতা অর্পণের সংশোধিত নির্দেশিকাও প্রকাশ করেছেন, যার আওতায় চিকিৎসা ও নির্মাণ সংক্রান্ত প্রকল্পগুলো অন্তর্ভুক্ত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। তিনি সুরাটে 18,800 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং কিছু প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এছাড়াও শ্রী মোদী সুরাটে একটি 200 শয্যার অত্যাধুনিক ইএসআই হাসপাতালের উদ্বোধন করবেন। বিহারের মুজফ্ফরপুরে একটি বেসরকারি হাসপাতালে আজ ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনায় 4 জন রোগীর মৃত্যু হয়েছে এবং 20 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। হাসপাতালের আইসিইউতে প্রথমে আগুন লাগে এবং পরে তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক সূত্রে অনুমান। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেছেন। রাজ্য সরকার সব সরকারি দপ্তরে কর্মীদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করেছে। আগামী 15 জুন থেকে নবান্নে এই পদ্ধতি শুরু হবে। নতুন নির্দেশ অনুযায়ী সকাল 10:15 মধ্যে সমস্ত কর্মীদের অফিসে ঢোকা বাধ্যতামূলক। অফিসে ঢুকতে 11টা বেজে গেলে লেট মার্ক পড়বে, 11টা পেরিয়ে গেলে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। বিকেল 5:15 আগে অফিস ছাড়া যাবে না। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: একদম যেমনটা বলেছিলাম আর কি, যে ওই তবে রিতমাজারে রাখবো, ছেড়ে দেবো না, ইমন চক্রবর্তী আর তিমির বিশ্বাস দুজনেই তেমনটা বলে দিয়েছেন। আর স্টুডিও ক্লক যা বলছে 5:07:13, উশসী আর অঙ্কিতা তোমার কাছে আবারও চলে এসছে ক্যাফে কলকাতা নিয়ে। অনেক অনেক অনেক আড্ডা তো হচ্ছে, অনেকে টেক্সট করছে, নানান ধরনের উদ্ভট স্বপ্নের মেলা বসে গেছে আমাদের কাছে। আর উশসী এই মুহূর্তে হাতে তুলে নিয়েছে একটা ফোন, মানে আমাদের অফিসিয়াল রেডিও নাম্বার।
3: আজ রাতে দেখেছি একদম তাজা স্বপ্ন, ছাগলে দুটো ডিম দিয়েছে ঠিক ফুটবলের মতো, আমি একটা নিয়ে মাঠে খেলতে গেলাম, শর্ট মারতেই সেটা ফেটে গিয়ে ভেতর থেকে কি যেন একটা উড়ে গেল, রূপকুমার হাওড়া থেকে পাঠিয়েছে।
2: ওই মানে শর্ট মারতেই ওর ভিতর থেকে তোমার মগজে থাকা পাখিটা উড়ে গেছে।
3: ডিম আমরা জানতাম, এবার ছাগলের ডিম, ভালো।

0: এটা দারুণ কিন্তু একটা ইনোভেটিভ আইডিয়া।
1: 9090365992 তে শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে লিখছে, শুভ বিকেল দিদিভাইরা, কেমন আছো? তোমরা শুনছি সাথে আছি, বৃষ্টি ঠিক কবে আসবে বলো তো? বৃষ্টি না আমাদেরকে হোয়াটসঅ্যাপটা করেনি বুঝলে তো, তোমরা করছো 9090365992।
0: আরে আমি শুরুতে বলেছিলাম বৃষ্টি আমায় টুকটাক হোয়াটসঅ্যাপ করেছিল যে আজকে থেকে বৃষ্টি আসবে, কারণ গতকালকে মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় খন্ড খন্ড

0: ধরে রাতের বেলা, তাতে না বৃষ্টিতে কোনো ঠান্ডা হয়নি, উল্টে গরম বেড়ে গেছে। তো তুমি একটু প্রার্থনা করো, আমরা সবাই ডাকছি, শুরু থেকে ডাকছি
1: একেবারেই তাই। কিন্তু ওয়েদার আপডেট মোটামুটি আমাদের হাতে যা আছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সন্ধ্যের পর থেকে রাতের দিক থেকে বৃষ্টি, আগামীকাল পরশু এইরকম, মানে ওই ওয়েদার আপডেট খুললেই না মেঘ এবং বৃষ্টির ছবি আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা একটু ডাউটফুল যে সেটা কি শুধু ওই তুমি কি কেবলই ছবির মতন থাকবে না আলটিমেটলি ঝরে পড়বে।
0: আহারে, এই যে ঝরে পড়ার বিষয়টা তুমি বললে, আমরা তো মানে চাইছি, আমাদের ভিতরে মনে অশান্তি এত ঘোরাঘুরি করছে যখন, তখন কি করবো? সেসব দিয়ে না হয় তোমাকে একটা মিষ্টি গান শোনাতে পারি, নটবর নট আউট থেকে, যখন তুমি মেঘের কথা বৃষ্টির কথা বলছো,
1: মেঘের বালক আমাদের আকাশে ছড়িয়ে যাক,
0: আর তুমিও সেই ডানা মেলে ওড়ো। আর উদ্ভট স্বপ্নটা কিন্তু একদম লিখতে ভুলো না, 3-4 লাইনে 9993655992।

0: এইভাবে মেঘের পালকে ছোট যদি বৃষ্টি নাও আসে, তাহলে একবার না হয় আরেকবার শুভা মুদগলকে দিয়ে আমরা ট্রাই করি।
1: FM Rainbow Indie Pop Playlist, Indie Pop Playlist.

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এই যে লড়ি বুন্দকির বলাতে না, মানে মোটামুটি মনে হলো মাথার মধ্যে অনেকগুলো বৃষ্টির ফোঁটা এসে মানে পড়লে যেরকম ফিলিংটা হয়, জানি না বাইরে বৃষ্টি পড়ছে কিনা, কারণ যতবারই ওয়েদার আপডেট চেক করতে যাচ্ছি ততবারই তো বৃষ্টির ফোঁটা ছবিতে দেখাচ্ছে, কিন্তু আলটিমেটলি বাইরে কি হচ্ছে আমরা ভেতরে বসে টের পাচ্ছি না। কিন্তু এই যে মেঘের পালক ভাসালাম, তারপরে এই যে এত বৃষ্টির গান, মানে এরপরেও কি বৃষ্টি আসবে না আসবে না? বৃষ্টি তুমি কি এতটাই কথা না রাখা যাকে, কিন্তু তুমি কথা রাখবে, ইভেন রেখেছো 9906599 তে। কি মেসেজ করেছো তুমি?
3: শাওন বারাসাত থেকে একটা মেসেজ করেছে, গতকালকে একটা খুব সুন্দর কবিতা লিখে পাঠিয়েছিল, আমি অল্প একটু পড়তে পেরেছিলাম সময়ের অভাবে। আজকে আমি বড় ওই উদ্ভব ঘটনাটা পড়বো। বারাসাতের টেলিফোন এক্সচেঞ্জে একটা বিশাল উঁচু টাওয়ার রয়েছে। আমি তো মাঝে মধ্যে স্বপ্ন দেখি যে আমি ওই টাওয়ারের উপর উঠে উপর থেকে পুরো বারাসাত শহরটাকে দেখছি আর হাওয়া খাচ্ছি। বাহ, এইটা তো ভালো স্বপ্ন, তুমি উপর থেকে উঠে ওরকম দেখতে পাও, মানে স্বপ্ন টপ্ন এই ধরনের দেখো, এটা তো ভালো জিনিস, খুব উদ্ভট স্বপ্ন খুব একটা নয়, টাওয়ারটায় তুমি উঠতে পেরেছো। আমি তো টাওয়ারে চড়ি না, মানে আমার ডানা গজিয়ে যায়, হঠাৎ করে টুইং করে উপরে উঠে চলে যায়, এই ধরনের ঘটনা হয় আর কি আমার সঙ্গে।
2: সুভাষ চক্রবর্তী উত্তরবাহালি থেকে লিখছেন, অঙ্কিতা এন্ড রুশাশি, গুড ইভিনিং। আমি প্রায়ই উদ্ভট স্বপ্ন দেখি, এই গুমোট গরমে ঘামতে ঘামতে ঘুমের ঘরে দেখি আমার গায়ে এবং সব দিকে বরফ পড়ছে, প্রচণ্ড ঘামতে ঘামতে ঘুম ভেঙে যায় এবং বরফ বিদায় জানায়। হ্যাঁ, মানে এই স্বপ্নটা আমাদের মানে আমরা প্রায়ই দেখছি ইদানিং। আচ্ছা, মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, কাঠফাটা গরমে যখন পোস্টটা করছি প্রাণ তখন ঠান্ডা শরবতের প্রাণের, তখন আচ্ছা ঠান্ডা শরবতের শুভেচ্ছা পাঠালাম। বেশ, ক্যাফে কলকাতা জমে উঠেছে উষাশী দিদি ও অঙ্কিতা দিদির বাচনভঙ্গির গুণে, খুব ভালো লাগছে অনুষ্ঠান ক্যাফে কলকাতা, থ্যাংক ইউ। এবার বিষয় বলি, নানান অদ্ভুত স্বপ্ন দেখে একদিন রাত্রে ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম আমি মরে গেছি, আমাকে হরিধ্বনি নিয়ে যাওয়া নিয়ে হরিধ্বনি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যখন জাস্ট তুলতে যাবে তখন ঘুম ভেঙে ধরফর করে বিছানাতে উঠে বসলাম, গলা শুকিয়ে কাঠ, টক টক করে অনেকটা জল খেলাম, তারপর আবার শুয়ে পড়লাম, এমন ভয়ঙ্কর স্বপ্ন মাঝে মাঝেই দেখি। মাদাই দাস, এই না না,
3: এই স্বপ্ন দেখেছো মানে তোমার আয়ু এমনি বেড়ে গেছে, কোনো চাপ দিও না। আর এই সমস্ত কিছুর পর কি মনে হয় বলো তো, তোমাকে মিষ্টি করে একটা নামে ডাকতে ইচ্ছে করে, মানে শুধু তোমাকে নয় উষাশী অঙ্কিতা সবাই এরকম, তাই জন্য আর কি বলতে ইচ্ছে করে।
2: এবং এইরকম স্বপ্ন দেখবেন না, জল খেয়ে ঘুমাবেন, মাথায় তেল মেখে ঘুমাবেন, আপনি দীর্ঘজীবী হন। আর কি নামে ডাকতে ইচ্ছে করে?
3: পগলু।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: হর ঘর সূর্যঘর।
4: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
5: হ্যাঁ, মানে ওই কখনো কখনো স্বপ্নেও আমি এরকম দেখি, মানে রিক্সা চালিয়ে কবিত্ব করার মধ্যে একটা স্বাধীনতা আছে, সেই স্বাধীনতাটা ভাসতে আমার ভালো লাগে। যখন ছোটোবেলায় বাড়িতে মা বাবা বকাবকি করতেন, হঠাৎ করে পড়াশোনা করছে না বা কিছু একটা বলে দিল, আমি মনে মনে রাতের বেলা খুব অভিমান করতাম, ভাবতাম যে কী করে টাকা কামাই করা যায়। তো একবার ভেবেছিলাম যে বাড়ির যা কিছু আমাকে খেলনা এই সমস্ত দিয়েছে, সেগুলো যদি দিয়ে দিই, তখন আসলে গরমকালে কুলফি খেতে খুব ইচ্ছে করতো। এবার মা কিনে দেবে না, পয়সা পয়সা দেবে না, তো এক টাকায় আমরা অনেক কিছু পেতে পারতাম, কিন্তু এক টাকা কেউ দেবে না। এখনকার ছেলেমেয়েদের পকেট মানি দেখলে আমাদের লজ্জা পেতে হয় আর কি, কিছু করার নেই। তো তখন আমি ভেবেছিলাম যে আমার খেলনাগুলোকে যদি আমি দিয়ে দিই, তাহলে তো আমাকে দু পাঁচ টাকা লোকে দেবে, তাহলে পাঁচ দিনের পাঁচটা কুলফি খাওয়া হয়ে যাবে।
6: ও, আমি ভাবলাম তুমি বোধহয় রিক্সা চালানোর প্ল্যানিং করেছো।
5: না, রিক্সাটাও আমি চালাতে পারতাম, কিন্তু যদি আমি প্যাডলিং করতে পারতাম, মানে সাইকেলটা আমি চালাতে পারি না। আমি কতবার রিক্সাওয়ালার প্রেমে পড়ে গেছি, খুব ভালো লেগে গেছে, মানে হ্যাঁ মানে ছেলেটাকে দেখলাম হয়তো বেশ মানে ভাল লাগলো, মানে ওইটুকুই প্রেম, তারপরে আর প্রেম
6: নেই। ছোটবেলা থেকে রিক্সা চালা এরকম কোনো ছেলে দেখিনি আমি, যে কজনকে দেখেছি তারা সবাই আমার কাকু, এবং আমি যখনই পাড়ায় ঢুকতাম, এই এত রাত করে কেন বাড়ি ফিরেছিস, কি রে বলবো দাদাবাবুকে, ওরে বাবা। এবং তারা কেউ আমাকে স্কুলে আনতে যেতেন, কেউ আমাকে কোচিংয়ে নিয়ে যেতেন, কেউ আমাকে অনেক রাতে হয়তো ফিরেছি আর একটু বড় হয়ে গেছে, তারা আমাকে আমার মানে আমি রিক্সায় চাপিনি, কিন্তু তারা আমাকে পাহারা দিয়েছেন রাত্রে।
5: মানে তোমার বডিগার্ড ছিল রিক্সা কাকুরা?
6: হ্যাঁ, মানে শুধু রিক্সা কাকু না, পাড়ার আমাদের মানে আমরা যখন বড় হচ্ছি তখনও পাড়ার গলির মোড়ে মোড়ে চায়ের দোকান ছিল, এখন সেগুলো হয়তো সবকটা নেই, বা চায়ের দোকানগুলো থাকলেও সেই দোকানে হয়তো লোক নেই, আড্ডাটা নেই, কিন্তু সেইখানে ওই চায়ের দোকানের কাকু, চায়ের দোকানের যে আড্ডা মারেন যে কাকুরা, তারা প্রত্যেকেই আমাদের কিন্তু ছোটবেলায় ওই মানে বাড়ির বাবা কাকা জেঠুদের কাজ করতেন।
5: না না, সেটা তো ছোটবেলায় হতোই, এই তুমি তদারকির কথা যে বললে আর কি, সেটা আমার এখনো চলে আর কি। আমার নিচের ফ্লোর থেকে আর কি আমি যখনই বেরোই, টুকুস করে দেখি যে কোনো অজুহাতে উনি বেরিয়ে পড়েন, মানে রাত ১২টার সময় আমার দিদি ভাই একবার ঢুকছে, দেখলাম দরজা খুলে দেখে নিলেন, মানে সর্বক্ষণ যে এই মেয়েটি থাকে, এই মেয়েটি মানে আমাকে আপদ বিপদ মনে করে নাকি না, বাচ্চা মেয়ে মনে করে, আমি বুঝতে পারি না। সব সময় অল দ্য টাইম আমার ঘরে যে আসছে সে দেখতে পায়, মানে সবাই চিনে গেছে, আমার বাড়িতে যারা আসে ওই নিচের কাকু কাকিমাদের চিনে গেছে।
6: গার্জিয়ান থাকা ভালো, কিন্তু একটা মেসেজ এসছে আমাদের কাছে, একটু স্পেশাল। তিনি লিখেছেন, হাই ডিয়ার উষাশ্যান রঙ্গিতা দি, আজ আমার মেয়ে আকশা খাতুনের ফোর্থ বার্থডে, হাওড়া মুন্সিডাঙ্গা সর্দারপাড়া থেকে মুন্না সর্দার মেসেজটা করেছেন।

0: উশসী আর অঙ্কিতা অক্ষা খাতুনকে জানায়
1: হ্যাপি বার্থডে। অক্ষা খুব ভালো থেকো, আর এত মিষ্টি ফোর্থ বার্থডে, মানে তো সে পুচকু
0: একদম,
1: মানে মাটির সঙ্গে কথা বলা একজন পুচকু মানুষ। তো তার জন্য অনেক অনেক শুভেচ্ছা, তুমি অনেক বড় হও এবং খুব ভালো মানুষ হও।
0: একেবারেই তাই, যেহেতু ওর চার নম্বর জন্মদিন, আপনার চার নয় তার থেকে এক কম, মাইনাস করে তিনটে গান রাখবো অক্ষা, এবং অবভিয়াসলি তোমার জন্য 9903653992 তে মেসেজ আসতে থাক।
2: FM Rainbow তে

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আগে সিরিয়াসলি আইবি আইবি আইবি লুট গয়া, এত গরম, এত গরম নেওয়া যাচ্ছে না, হট ওয়াটার বাথ হচ্ছে যেন, লোকজন কেমন কেমন করছে, ইভেন মানে অনেককে যেটা হচ্ছে আর কি, আমারও হচ্ছে, আমার পাশে যিনি রয়েছেন উনিও এরকম খুকুর খুকুর করে মাঝে মধ্যে কাশছেন। হ্যাঁ, কারণ এসি চালিয়ে যখন ঘুমোতে যাচ্ছি সর্বস্ব ভিতর থেকে শুষে নিচ্ছে। হ্যাঁ, গরমকালে আকাশে বাতাসে আর্দ্রতা বেশি থাকে, তাই প্রচণ্ড ঘাম হয়। দেখবে জামা কাপড় একদম গায়ের সঙ্গে লেপটে লুপটে গেছে, মানে এত প্রেম জামা কাপড়ের আমাদের প্রতি এর আগে ছিল না, এরকম মনে হয়। সেই সময় যখন হাঁচি কাশি সর্দি নানান কিছু হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন যে বাড়িতে যখন যেই রুমে এসি চালানো হচ্ছে তখন যেন একটা ছোট বালতি করে জল রাখা হয়, তাহলে সেই জলটাকে টানবে এবং আমাদের যেই সর্দি কাশির ধাত বা ঠোঁট শুকিয়ে যাওয়া, ঠোঁট ফেটে যাওয়া, গলা শুকিয়ে যাওয়া, এই ধরনের সিমটমসগুলো হবে না।
2: হ্যাঁ, মানে মোদ্দা কথা বলছে যে বালতিতে থাকা জল প্রাকৃতিক হিউমিডিফায়ারের কাজ করে, মানে ওই যে সারা রাত আমরা এসিতে থাকি, তারপরে যেটা হয়, যেটা আমার প্রায় এভরিডে প্রবলেম হচ্ছে, আমার এমনি 12 মাস ওই কাজতে থাক, এরকম একটা ব্যাপার আমার মানে জীবনের অ্যাজেন্ডায় দাঁড়িয়ে গেছে। কারণ আমি ওই শীতকালের সময় ছাড়া, যেহেতু আমাদের এখন এই জেনারেশনে অনেকেই বলে হ্যাঁ তোমরা এসি ছাড়া থাকতে পারিস না, কী করে পারবো, কারণ আমাদের ওয়ার্ক ফিল্ডের সব জায়গাতেই
1: সব জায়গাতেই এসি।
2: আমরা এই যে স্টুডিওয়ে বসে কাজ করছি বা আমরা যে যেখানে যে পজিশনেই থাকি না কেন, মোস্ট অফ দ্য অফিস এখন এসি, এবং ব্যাংকে যাবে এসি, দোকানে যাবে এসি, রেস্টুরেন্টে যাবে এসি, বাথরুম, না আমাদের বাথরুমে এসি নয়, কিন্তু এরকম
1: মানে তো বলতে যাচ্ছিল জাস্ট বাথরুমে যাবে এসি বলতে গিয়ে দেখবে না, এই
2: তুমি সিনেমা হলে গিয়ে বাথরুমে এসি পাও না,
1: আরে সেটা কোজি ব্যাপার, সিনেমা হল না, ওটা হচ্ছে মানে কি বলবো, বড় বড় শপিং মল,
2: হ্যাঁ শপিং মল মানে মাল্টিপ্লেক্স আর কি,
1: এবং তার জন্য কিন্তু সেই পয়সাটাও তোমার থেকে নিয়েই নেয়, না হলে কি 1000 টাকা দিয়ে তুমি পপকর্ন খাও, 5 টাকার ভুট্টা ভাজার থেকে তুমি 1000 টাকা
2: দিয়ে পপকর্ন খেয়েছো, খেও না, আমি তোমাকে সিনেমা হলের বাইরে গিয়ে দিয়ে আসবো, আর 1000 লাগবে না, তুমি আমার 600 টাকা দিয়ে দিও, ঢুকতে
1: দেবে না, ওগুলো নিয়ে ঢুকতে দেয় না, এই সমস্ত জান দেয়, যাকে যাকে আমরা দুঃস্বপ্ন নিয়ে কথা বলছিলাম, মানে ওই উদ্ভট স্বপ্ন নিয়ে,
2: তবে যেটা আমি এখন মেকানিক্যালি এবং আরো অনেক অনেক কালি ভাড়া কাছে, যেটা বলতে আমি যে ব্যাপারে পুরো মানে

0: সব ক্যালি আমি চ্যালেঞ্জ, তো আমি জানি
1: মানে ও বলতে চাইছে টেকনিক্যালি এবং মেশিনগত জ্ঞান বুদ্ধির ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ, কিন্তু বাকি ক্ষেত্রে কিন্তু আমরা চ্যালেঞ্জিং। ওকে
0: ঠিক আছে, বুঝে গেছি। দিদি পাঙ্গার মানে দিদির সাথে মানে অঙ্কিতা
1: আপাতত কাশিবাসি কিছু একটা বলছিল, বলে হ্যাঁ
0: যে ওই যে বাড়ির এসিতে আমরা যখন রাত্রিবেলা মেনলি রাত্রিবেলা থাকি, কিছুক্ষণ পরেই এসি বন্ধ করে দিলে গরম লাগে, কিন্তু এসি চালালে যেটা হয় খুকু খুকু করে আমরা কাশতে থাকি, এই সমস্ত সমস্যা এবং হাঁচি কাশির সমস্যা ইভেন শ্বাস নেওয়া সহজ হয়ে যাবে যদি এক বালতি জল, ইভেন বিশেষজ্ঞরা এটাও বলছে এর মধ্যে এক ফোঁটা সুগন্ধি ফেলে রাখুন, তাহলে আপনার ঘর এবং প্রাকৃতিক পরিবেশ ভালো থাকবে।
1: কিন্তু সুগন্ধির সঙ্গে আরেকজনের গল্প হয়ে গেছে, যেটা হলো গণেশ লিখে পাঠিয়েছে, মানে ওনা স্বপ্নে সুগন্ধ ছড়িয়ে ফেলেছে। শুভ বিকেল দুই দিদিভাইদের, আমি স্বপ্ন দেখি একদিন পরিদের সাথে আকাশে আমি উড়ছি, ও মাই গড, এবং তারপরে ঘুম ভাঙলো, গোটা ঘর অন্ধকার। বলছি গণেশ আকাশ কই, সত্যি তাই আমিও তোমায় বলছি গণেশ, তোমার তো মানে তোমার ইচ্ছা ছিল না, কার্তিকের ঘোড়ার ইচ্ছা ছিল, তোমার দাদার ঘোড়ার ইচ্ছা ছিল, কিন্তু তুমি তো মা বাবার চারপাশে ঘুরেই পৃথিবী ভ্রমণ করেছিলে, তাহলে তুমি আকাশে
0: পরিদর্শন
1: জায়গার থেকে এসে এইটুকুই বলতে হবে যে মনটা উঠছে, আরেকজন কিছু একটা লিখে যায় আমাদের, খুব সুন্দর করে মেসেজ লিখে যায়, দিদি তোমাদের কতদিন পর শুনছি, খুব ভালো লাগছে, আমার একটা প্রিয় গান রয়েছে, না বাবা এই গানটা তো প্রিয় গান অনুরোধের আসন নয়, বাজাতে পারবো না। এবার আরেকজন লিখেছে, নমস্কার দিদি, আমি রাতে স্বপ্ন দেখলাম আমি নিজের মা সঙ্গে খেলা করছি, খেলতে খেলতে হঠাৎ করে চোখ খুলে কি চোখ চোখে ধুলো চলে যায়, আচ্ছা মা আমার চোখে ফু দিতে থাকে, দেখলাম আমার পাশে মা তো পেলাম না, স্বপ্নটা হঠাৎ যদি সত্যি হয়ে যায় এই ভয়টা পেলাম। আচ্ছা প্রথমত রাজু দাস, তুমি যখন লিখবে একটু সুন্দর করে বাংলাটা লিখো, কারণ তুমি যে এই বাংলা লিখেছো বাবা বলছি যে সরস্বতী ঠাকুর উদ্ধার হয়ে যাবে, তুমি এরকম দুঃখজনক SMS করো না, এটা উদ্ভট SMS নয়, মানে উদ্ভট স্বপ্ন নয়, তুমি একটা ভয়ানক SMS দেখেছো, সেই SMSটা তুমি মোটেই করো না, মৌরিগ্রাম থেকে লিখেছো, কিন্তু হ্যাঁ তোমার SMS আমরা পড়লাম। আর তোমার কাছে যদি এরকম কোনো উদ্ভট হাস্যকর, মানে সকালে উঠে তুমি বলো এ আমি কী দেখলাম, মানে তুমি অনেক টাকা পেয়ে গেছো, তবে দেখলে তুমি পকেট ফাঁকা।
0: হ্যাঁ, আর একটু আগে আমরা যে ওড়াউড়ির স্বপ্ন দেখেছিলাম, আমরা মোটামুটি ওই যেটা হয় আর কি, আমরা তো বাস্তবের মাটিতে পারে কি উঠতে পারি না, কিন্তু স্বপ্নে আমরা উড়ে যেতেই পারি, আমাদের সেই ওড়া বহাল থাকবে। আমরা যাব একটা পুচকের সংবাদ বিরতিতে, তারপরে আমরা আবারও 6:02 ফেরত আসবো, উষসী আর অঙ্কিতা তোমাদের সঙ্গে আছি 6:30 পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সংস্কৃতি কর্মীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করছেন। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাকারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। এরাজ্যে বিভিন্ন রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হবে। আদানি গোষ্ঠী সরে যাওয়ার পর পূর্ব মেদিনীপুরে তাজপুরের গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রকল্প পাকাপাকিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হল। পরিবর্তে পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবারে নতুন সমুদ্রবন্দর গড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, তাজপুর প্রকল্পের বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমি, রেল ও জাতীয় সড়ক সংযোগ কোনোটাই প্রস্তুত ছিল না। সরকারের মূল্যায়নে এও স্পষ্ট হয়েছে, বর্তমান অবস্থায় তাজপুরে বন্দর নির্মাণ বাস্তবসম্মত নয়। পরিবর্তে তাজপুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে দাদনপাত্রবার এলাকায় রাজ্য সরকারের হাতে থাকা প্রায় 1700 একর জমিকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: স্বপ্নে আমি ভেসে বেড়াই দূর আকাশের পানে, মেঘেদের এই উষ্ণ ছোঁয়া লাগে আমার প্রাণে। স্বপ্নে আমি বালুচরে খেলা ঘর বাঁধি, পায়ের ঘরে দাঁড়িয়ে থেকে ধায়ে গলার সাধি। স্বপ্নে আমরা এরকম অনেক কিছুই করে বেড়াই। তবে এই চমৎকার লেখাটা, চমৎকার মেসেজটি পাঠিয়েছে পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া।
2: ভাবছিলাম এই কবিতা লিখেছে স্বপ্ন নিয়ে, তার মানে পায়েল।
1: একদমই তাই। আর আমরা যেরকম কথা দিয়েছিলাম, আমরা কিন্তু কথা দিলে কথা রাখি। উষশী আর অঙ্কিতা কথা দিয়েছিলাম যে পুঁচকে একটা সংবাদ বিরতির এপারে আবারও ফেরত আসবো, তেমনই এসছি। ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে 6:10:18। উষশী আর অঙ্কিতা এখনো ওই মিনিট 20 থেকে কিছু কিছু সামান্য সেকেন্ড কম, মানে 6:30 পর্যন্ত তোমার সাথে রয়েছি।
2: আর হ্যাঁ, আজকে যখন এতক্ষণ ধরে কথাবার্তা হচ্ছে, গরমকাল, এসি, তারপর ধরো তোমার স্বপ্নের কথা হচ্ছে, আমার স্বপ্নে না একটা জিনিসই আসে, আমার ভালোবাসা একদম টুরু লাভ বলতে পারো, সেই টুরু লাভটা আর কিছুই না, খাওয়া দাওয়া। তাই তোমাকে খাওয়া দাওয়ার গল্পটা শোনাবো।
1: অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, খাওয়া দাওয়াটা না আমাদের জন্য গল্প হয় না, ওটা এত অতিঘোর বাস্তব হয়ে যায়, যেই কারণে আমাদের ওয়েট মেশিন মাঝে মাঝেই আমাদেরকে বলে যে ভাই একে একে উঠুন। হ্যাঁ, মানে এরকম হয়। এটা অঙ্কিতার ক্ষেত্রে না,
2: মানে এবার তুমি স্বপ্ন থেকে উঠে পড়ো, এটা আমাকে খাবারও মাঝে মধ্যে বলতে হয়।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে খাওয়া দাওয়া নিয়ে কথা বলছিলাম, আমরা গরমে মোটামুটি খাওয়া দাওয়া বললেই যেটা বুঝি, সারা বছর ফলমূলের দিকে আমাদেরকে যতই না ঠেলা যাক, এই আম লিচুর সিজনে আমরা কিন্তু মানে খুব সামার লাভার হয়ে পড়ি।
2: তাহলে কি তুমি গাইতে, আম কেন আসে না আমার
1: ঝুড়িতে, ঝুড়িতে না, আমাদের বাড়িতে এখন ঝুড়ি ঝুড়ি আম আসছে, কারণ যেহেতু চচ্চর করে গরম বাড়ছে, সেহেতু অন্তত আমের দামটা যেখানে 100 টাকা ছিল, 120 টাকা ছিল, এখন মোটামুটি 50 টাকা 60 টাকা এরকম।
2: এখন তুমি জানো গতকালকে আমি 3 কিলো 100 টাকায় দেখেছি।
1: না, আমি 50 টাকায় কালকে 1 কিলো কিনেছি। তুমি কোথায় 3 কিলো কিনেছো আমাকে অ্যাড্রেস দাও। আমি
2: একদম তোমায় দিয়ে দিচ্ছি, পাক্কা, একদম শিওর, কোনো চাপ নেই।
1: তো আমরা এই যে আমের কথা বলছি, এই আম খাওয়া এই গরমে কিন্তু ভীষণ ভীষণ এসেন্সিয়াল। এসেন্সিয়াল মানে আমরা প্রত্যেকেই আম খাই। এবং
2: তুমি আম দিয়ে কিছু একটা বানাবে?
1: হ্যাঁ, আম দিয়ে আমি তোমাকে একটা অসাধারণ জিনিস বানিয়ে খাওয়াতে পারি। খাবে?
2: হ্যাঁ নিশ্চয়ই সেটা খাবো। আর আমি আমের দিয়ে তোমাকে আরেকটা জিনিসও খাইয়ে দেবো, আচারি চিকেন, পরে বলবো।
1: আচ্ছা আচ্ছা, বেশ, মানে ওই বাই ওয়ান গেট ওয়ান অফারের মতন। আমি তোমাকে একদম একটা ভীষণ ইজি রেসিপি বলবো, সেটা হচ্ছে আমের খোসা টোসা ছাড়াতে হবে না, একটা পরিষ্কার আম নেবে, এবং সেই আমটা নিয়ে তুমি জাস্ট পরিষ্কার করে ধোবে, ভালো করে ধোবে। এই কারণে ধোয়ার কথা বলছি, কারণ পুরো ব্যাপারটা কিন্তু ওই আমের মধ্যেই হবে।
2: একদম
1: আমটা নিয়ে আমটা মুখটা ছাড়াবে, ছাড়িয়ে ওই যেরকম আমরা ওই পুরভরা আলুর দম করতে, মানে স্টাফড পটেটো বা স্টাফড আলুর দম করতে, আমরা যেরকম ওই আলুর মধ্যিখানটা একটু
2: ইয়ে করে নি
1: না, হ্যাঁ কাচিয়ে নি,
2: এই পিলারের মাঝখানটা দিয়ে পেট দিয়ে একদম ঘুরিয়ে দাও, নাড়িভুড়ি উদ্ধার করো।
1: এবং আমের ক্ষেত্রে পিলারের মাঝখানটা তুলতে গেলে যেটা হবে, আমের আঁটিটাকে বের করতে হবে, এবং তার সঙ্গে আমের কিছু পাল্পসও আমাদের বের করতে হবে, কিন্তু সাইডটাতে একটু কিছু আম রেখে দিতে হবে। এইরকমভাবে যে কটা আমের তুমি বানাতে চাইছো, সেই কটা আম একটু ওই আঁটি বের করে নিতে হবে, এবং আটির সাথে আমের পাল্প যতটা পারবে সাইডে মোটামুটি একটা কঠিন মতন রেখে, কোট মতো রেখে মোটামুটি আমের পাল্পসগুলো বের করে নিতে হবে। নিয়ে আটি থেকে আম পুরো ছাড়িয়ে পুরো আমটাকে মিক্সিতে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। তুমি যদি চাও হাতে স্ম্যাশ করবে সেটাও করতে পারো। এবার ওটাকে দিয়ে এবার তুমি গ্যাসে একটা বাসন বসালে, সেটাতে দুধ দিলে, দুধ দিলে দুধের মোটামুটি মিল্ক পাউডারও দেওয়া যায়, আদারওয়াইজ যদি কন্ডেন্স মিল্ক দিতে চাও সেটাও দিতে পারো। কাজু বাদাম দিলে, কাজু বাদাম একটু স্ম্যাশড কাজু বাদাম, একদম গুঁড়ো কাজু বাদাম নয়, একটু মুখে কাজু বাদামটা পড়লে ভালোই লাগবে।
2: কাজু বাদাম থেতলে দেবে,
1: হ্যাঁ থেতলে, বা ওই যেটাকে আমরা ওই যে একটু
2: কেটে কেটে কেটে
1: একটু কুচি কুচি করে দেওয়া ওই রকম। তার সাথে আরও অনেক কিছুই দেওয়া যায়, আলমন্ডস দেওয়া যায়, পিস্তা দেওয়া যায়, তুমি যা যা দিতে চাও, ইভেন কিশমিশও কুচি করে দিতে পারো। দিয়ে ব্যাপারটাকে একটু ঘন খিরখির টাইপের করে নিলে, একটু মিষ্টি দিলে, চিনি যদি দিতে চাও চিনি দেবে, দিলে, দিয়ে তার মধ্যে আমটা দিয়ে দিলে, যে

0: আমের পালপসটা আমরা বের করে রেখেছিলাম, দিয়ে বিষয়টাকে পুরোটা ঘন করে নিলে, ঘন করে নিয়ে গ্যাস বন্ধ করে দিলে, দিয়ে ওটা একটু ঠান্ডা হলো আর একটু জমে গেল। এবার ওই যে আমটা আমরা ওই যে ফাঁকা করে রেখেছিলাম মধ্যিখানটা, ওর ভেতরে ভরে দেবো।
1: আচ্ছা, মানে স্টাফটা তৈরি,
0: স্টাফটা তৈরি করে এবার ওর ভেতরে ভরে দেবো, দিয়ে তবে সেটা কিন্তু নর্মাল টেম্পারেচারে এলে, গরমটা নয়।
1: ওকে,
0: মানে আমরা গ্যাসে যেটা বানালাম সেটাকে ঠান্ডা করে নিয়ে দেন আমের ভেতরে ভরবো।
1: দারুন দারুন খাবারের কথা বলছে গিন্নি তো, খাবে তো পাক্কা।
0: হ্যাঁ, আমি আগে রেসিপিটা বলি।
1: আচ্ছা,
0: এবার যেটা বিষয় সেটা তুমি এবার আমের ভেতরে ওটা ভরে দিলে, দিয়ে এবার আস্তে করে ওটা ফ্রিজে ঢুকিয়ে দিলে, বেশ 7-8 ঘন্টা ডিপ ফ্রিজে। আমরা যেরকম ভাবে আইসক্রিম জমাই, এটা কিন্তু তোমার একটা অন্যরকমের ম্যাঙ্গো আইসক্রিম হলো। এবার যখন ওটা পুরো জমে গেল, এবার ওটা বের করো, করে জাস্ট চৌকো চৌকো চৌকো চৌকো করে নাও, ঠিক গোল গোল সন্দেশের মতন দেখতে একটা ব্যাপার হবে, কিন্তু এটা একেবারে ম্যাঙ্গো আইসক্রিম, যার মধ্যিখানে ম্যাঙ্গো এবং ক্ষীর এবং আইসক্রিমের যা যা মিল্ক এবং যা যা জিনিসপত্র থাকে সেটা, এবং বাইরে আম। এইটা না মানে কি বলবো, আমার বলতে কি কেন লাগলো,
1: মানে জিভে জলটা চলে এসছে, আর ব্যাপার রয়েছে। আর তুমি যখন আমের কথা বললে, আমি আর দারুণ খবর দিতে চাই। যদি তুমি সব থেকে বেশি মিষ্টি আম খেতে চাও, কারণ আমরা সবসময় জিজ্ঞাসা করি মিষ্টি হবে তো, আম কেনার সময় কালকেও যখন আমি দেখছিলাম, মোটামুটিভাবে আমি গন্ধ শুকে শুকে নিয়েছি যে হিমসাগর কোনগুলো মিষ্টি হতে পারে। গন্ধটা দেখলে স্মেলটা তোমাকে বুঝিয়ে দেবে, হ্যাঁ গন্ধ বিচার। তো গোলাপ খাস, মানে টক মিষ্টি আমও রয়েছে আমাদের কাছে। বিশ্বের সব থেকে বেশি মিষ্টি আম পাওয়া যায় ফিলিপিন্স দ্বীপে, তাহলে তোমাকে যেতে হবে সেখানে। কারাবাও আম
0: খুব ভালো, এই সামনে জামাই ষষ্ঠী আছে, কেউ যদি মেয়ে ষষ্ঠী আর যে ষষ্ঠী এসব করতে চায়, আমাদের দুজনকে দুটো ফিলিপিন্সের টিকিট কেটে দাও।
1: হ্যাঁ, আমরা তাহলে দুজনে চলে যাব, গিয়ে ওখানে সুন্দর সুন্দর রিলস বানাবো।
0: হ্যাঁ, রিলস আমরা বানাবো, কিন্তু তোমরা যেটা বানাবে সেটা হচ্ছে মেসেজ 9903652 তে। গড়ির কাটা এই মুহূর্তে বলছে 6:16, আর বেশি আমাদের হাতে সময় নেই, হয়তো ম্যাক্সিমাম 2-3 মেসেজ পড়তে পারবো, সেটা চটাবাট পাঠিয়ে দাও, আমরা ফটাফট পড়ে ফেলি।
1: মানে তোমার ওই দুঃস্বপ্ন বা ভয়ানক স্বপ্ন থেকে উদ্ভট স্বপ্ন, যেই স্বপ্ন দেখে পরের দিন সকালে উঠে নিজেই হয়তো হাসছো বা কারো কাছে শুনেছো, সেটা জানো। আর আমকে নিয়ে যখন কথা হয়ে গেছে, খাওয়া দাওয়া নিয়ে আর কোনো কথা হতে পারে না। পিওরলি জিৎ গাঙ্গুলি আর মোনালি ঠাকুরের সঙ্গে বলতে চাই, সিরিয়াসলি আমি তো খুব ভালোবাসি।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে। ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ফিলিপিন্সের দ্বীপে নাই ঘুরতে পারি, কিন্তু আমি আর রুশশী অন্তত কয়েকটা জায়গা যেতে পারি যেখানে তোমাকেও সাজেস্ট করতে পারি, তুমিও যেতে পারো। কারণ ভারতের এই দ্বীপগুলোতে এখন ভিড় ভাড়টা একটু কম আছে, যেমন ধরো বাঙালির কাছে মন্দারমণি, দীঘা, দার্জিলিং, পুরী, এখানে ভিড়ে ভিড়। তুমি এখন ট্রেনের টিকিট কাটতে যাও পাবে না, তুমি বাসের টিকিট কাটতে যাও পাবে না। তো এরকম জায়গায় আমার খুব ভালো লাগে যেতে, বেশি ভিড়ে আমার ভালো লাগে না। তো শান্ত শিষ্ট জায়গার মধ্যে একটা রয়েছে লং আইল্যান্ড, মিডল আন্দামানের লং আইল্যান্ড। প্রচণ্ড শান্ত আর নিরিবিলি একটা জায়গা যেখানে গাড়ির সংখ্যাও খুব একটা বেশি নয়, কিন্তু ছোট ছোট গ্রাম রয়েছে, ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, নির্জন সৈকতে তুমি নিজেকে নিয়ে বসে থাকতে পারো আর ভাবতেই পারো নিজেকে দীপিকা পাডুকন কিংবা এসআরকে। এরকম একটা জায়গা।
3: হ্যাঁ, মানে ও যখন একটা লং আইল্যান্ড মানে একটা লম্বা আইল্যান্ডের খোঁজ দিল, আমি তখন মানে একটু ওই আমি একটু রসে বসে থাকতে পছন্দ করি, তো সেই জন্য রস না, উচ্চারণটা একদমই রস হবে না, রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড। এই দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে দুটি দ্বীপের মাঝখানে থাকা প্রাকৃতিক বালির রাস্তা, সমুদ্রের মাঝখানে সাদা বালির এই দৃশ্যটা দেখলে অবভিয়াসলি আমার বা অঙ্কিতার শুধু না, তোমারও দুর্ধর্ষ লাগবে। চারপাশে স্বচ্ছ নীল জল আর শান্ত পরিবেশে এইখানে পর্যটকদের দারুণ লাগবেই,
2: একদম। আরেকটা জায়গার কথা বলি, কাদমার দ্বীপ, লাক্ষাদ্বীপের কাদমার দ্বীপ সমুদ্রপ্রেমীদের জন্য মানে একদম কি বলবো, ইটস লাইক হেভেন বলতে পারো। ওখানকার পরিবেশ খুব সুন্দর, তুমি যদি স্কুবা ডাইভিং করতে চাও বা স্নরকেলিং করতে চাও, এই সমস্ত জায়গায় তুমি গিয়ে ইভেন তুমি সানসেটটা দেখতেও ভালো লাগবে, মানে একটা মানে কি বলবো একটা ফিল আছে। আরও অনেক জায়গা রয়েছে, যেমন থিন্নাকারা দ্বীপ রয়েছে বা তোমার
3: সেন্ট মেরিজ আইল্যান্ড রয়েছে, যেটা কর্ণাটকের উপকূলে অবস্থিত, এবং এই দ্বীপ ঠিক কিন্তু বিশেষভাবে আগ্নেয় শিলার জন্যই বিখ্যাত, এবং কালো পাথরের বিশেষ একটা গঠন এই দ্বীপকে একটু অন্যরকম সৌন্দর্য দিয়েছে। তবে হ্যাঁ, এরকম দ্বীপের খবর দিতে চাইলে মোটামুটি আমরা দ্বীপে পৌঁছে যাব, কিন্তু ঘড়ির কাঁটা যেহেতু ছুটছে তাই জন্য আমরা আপাতত একটুখানি গানে গানে দ্বীপে ঘুরে আসি,
2: গানে গানে দ্বীপ ঘুরবো। এবং এসআরকে আর দীপিকা পাডুকানের কথা বলেছিলাম, আমার না পাঠ করে পাঠানের কথা মনে পড়ে গেল।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: সময় যেহেতু ছুটছে, সেহেতু আমাদেরকেও ছুটতে হবে। আমাদের হাতে জাস্ট দুটো মেসেজ আছে, এই দুটো মেসেজ আগে থেকেই এসে গেছে, আর কোনো মেসেজ এলে কিন্তু আমরা পড়তে পারবো না। হ্যালো মিষ্টি দিদিরা, অঙ্কিতা অ্যান্ড রুশশ্রী, আজ টপিকে লিখলাম, আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছি তোমাদের এক আরজে এফএম রেনবোর বিয়েতে গিয়ে স্টার্টারের স্টলে ফুচকা খাচ্ছি এবং ফুচকার কম্পিটিশন করছি তোমাদের সাথে। এত খাচ্ছি টক ঝাল, তাতে আমার চোখ দিয়ে জল পড়ছে। এবং সেখানে একজন এসছে সান্ত্বনা দিতে, সেই সময় ভাই ডেকে উঠল, আরে ওঠ, ব্রেকফাস্ট বানাবি না? স্বপ্নটাই ঠিকভাবে দেখতে পেলাম না, মানুষটাকেই দেখতে পেলাম না।
2: তুমি কাকে নিয়ে এত স্বপ্ন দেখছিলে গো? কার বিয়েতে গেছিলে?
1: পাঠিয়েছে অন্দি কলকাতা থেকে।
2: পাঠিয়েছে
1: অন্দি, অন্দি না অ্যান্ডি, কি বলে?
2: অ্যান্ডি, অ্যান্ডি।
1: ও আচ্ছা, আমি আবার একটু বাংলা
2: উচ্চারণ।
1: আচ্ছা, আজকের লাস্ট মেসেজ, হাই উষাশী দি, অঙ্কিতা দি, আমি আমাজনের জঙ্গলে বেড়াতে গেছি বন্ধুদের সাথে, দেখি জঙ্গলে হারিয়ে গেছি, কাউকে খুঁজে পাচ্ছি না, হঠাৎ সামনে দেখি আনাকন্ডা দাঁড়িয়ে, কি করবো বুঝতে পারার আগে আমাকে খপ করে ধরলো, আনাকন্ডা পিটে চালান করে দিল। ও বাবা, পেটের ভেতর একটা শহর, সুন্দরী মেয়েরা সমস্ত নাচ গান করছে, আমিও নাচতে শুরু করে দিলাম, ভুলেই গেছি যে আনাকোন্ডার পেটে আমি। তারপর হঠাৎ বাঁচাও বাঁচাও করে চিৎকার করেছি, মা পাশের ঘর থেকে ছুটে এসে বলল, কি হলো, চিৎকার করছিস কেন? চোখ খুলে দেখি আমি বিছানায়, ওয়াশরুমে গিয়ে স্নান করে আবার বিছানায় চলে এলাম, কি করব, তখন রাত আড়াইটে, উৎপল মাইতি বেহালা।
2: মানে এটা আজকের সেরা এবং ফাটাফাটি মেসেজ, আমার আর কিছু বলার নেই। মানে এটা সত্যি সুন্দর একটা স্বপ্ন, মানে উদ্ভট কিন্তু সুন্দর স্বপ্ন। অ্যানাকোন্ডার পেটে, অ্যানাকোন্ডা কেমন আওয়াজ করতো তোমাকে খেয়ে সেটা আমি ভাবতে চাই। কিন্তু আপাতত আমাদের টাইম বলছে 6:27 হয়ে গেছে অলমোস্ট, এবং 27:30 প্রায় বলা যায়। এবং আমরা আজকে উষশী আর অঙ্কিতা তোমার কাছে বিদায় চাইছি, টাটা বলতে চাইছি। উষশী অঙ্কিতা আবারও ফিরে আসবে এই মাসেরই 11 তারিখ।
1: ইয়েস, ততক্ষণ ভালো থেকো, আনন্দে থেকো, আর হ্যাঁ, গরমে সামলে থেকো, তবে 107 FM রেনবো শুনতে থাকো, তাহলে কুল অ্যান্ড মানে হ্যাপি থাকতে পারবে। টাটা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নিবেদিতা লাহিড়ী। কেন্দ্র সরকারের সাগরমালা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ যুক্ত হচ্ছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সাগরমালা প্রকল্পের প্রথম পর্যায়ে রাজ্য অংশ না নেওয়ার ফলে একাধিক উন্নয়ন প্রকল্পের সুযোগ হাতছাড়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যুক্ত হয়ে প্রায় 22,700 কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরি করা হবে। এর আওতায় বন্দর সংযোগ, উপকূলীয় পরিবর্তন, পরিবহন, অন্তর্দেশীয় জলপথ এবং এলাকায় অর্থনৈতিক বিকাশের পরিকল্পনা রয়েছে। কলকাতা দেশের অষ্টাদশ শহর হিসেবে ওয়াটার মেট্রো পরিষেবার সঙ্গে যুক্ত হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, কেরালার পর এবার কলকাতায় ওয়াটার মেট্রো চালু করার ব্যাপারে কেন্দ্রের নীতিগত সম্মতি মিলেছে। তিনি বলেন, হুগলি নদীকে কেন্দ্র করে আধুনিক জলপথ পরিবহন ব্যবস্থার উন্নয়নই এই প্রকল্পের মূল লক্ষ্য। কলকাতা ও হাওড়ার মধ্যে দ্রুত পরিবেশ বান্ধব বিকল্প গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ওয়াটার মেট্রো চালু করা হবে। সরকার রাজ্যের সমস্ত পুরসভা এলাকায় বাড়িতে নিজস্ব জমি থাকলে বিনা খরচে সেখানে শৌচাগার বানিয়ে দেবে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ আসানসোলে একথা জানিয়ে বলেন, প্রতিটি বাজারেও পুরুষ ও মহিলাদের জন্য অত্যাধুনিক শৌচাগার প্রস্তুত করা হবে, যেখানে থাকবে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থাও। জলপথ পরিবহন ও উপকূলবর্তী পরিকাঠামো উন্নয়নে গতি আনার লক্ষ্যে রাজ্য সরকার পৃথক জাহাজ দপ্তর তৈরির পরিকল্পনা করেছে। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সঙ্গে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বর্তমানে পরিবহন দপ্তরের সঙ্গে জাহাজ ও জলপথ সংক্রান্ত কাজ পরিচালিত হলেও একাধিক রাজ্যে আলাদা শিপিং ডিপার্টমেন্ট রয়েছে। পশ্চিমবঙ্গ সেই মডেল অনুসরণের বিষয়ে প্রাথমিক স্তরে আলোচনা শুরু হয়েছে। বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত রবিলাল টুডু প্রয়াত, তার বয়স হয়েছিল 77 বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে পড়ে গিয়ে আহত হওয়ার পর কল্যাণী এইমসে অস্ত্রোপচার করানো হয় এবং তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। তবে কয়েকদিন আগে পেটে যন্ত্রণা তীব্র অনুভব করলে বারাসতের একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই আচ্ছা খলে তার মৃত্যু হয়। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা। সংসদ ভবনে আজ কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রকের উদ্যোগে এক অনুষ্ঠানে নেভা সংক্রান্ত ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। এর ফলে দেশের 33তম আইনসভা হিসেবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হল পশ্চিমবঙ্গ। দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সে দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সাংবিধানিক সমাধানের লক্ষ্যে নবান্নে আজ রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যস্থতাকারীর মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক বসে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বৈঠকে যোগ দেন কেন্দ্রের নিযুক্ত মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং, দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা, মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল প্রমুখ। সরকার রাজ্যের সমস্ত পুরসভা এলাকায় বাড়িতে নিজস্ব জমি থাকলে বিনা খরচে সেখানে শৌচাগার বানিয়ে দেবে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ আসানসোলে একথা জানিয়ে বলেন, প্রতিটি বাজারেও পুরুষ ও মহিলাদের জন্য অত্যাধুনিক শৌচাগার প্রস্তুত করা হবে, সেখানে থাকবে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থাও। বিধাননগর পুর নিগমের মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। আজ তিনি বিধাননগর পুর নিগমের কমিশনারের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত রবিলাল টুডু প্রয়াত। তার বয়স হয়েছিল 77 বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, যোগব্যায়াম বা যোগ হল মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের একা আরেনায় আয়োজিত প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ মানুষের মন, শরীর ও আত্মাকে একসূত্রে বেঁধে সুস্থ এবং আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে। সংঘ লোকসেবা আয়োগ ইউপিএসসি পরীক্ষার স্বচ্ছতা বাড়াতে এবং ভুয়ো পরীক্ষার্থী বা জালিয়াতি রুখতে একটি ফেস

অথেন্টিকেশন প্রোটোকল তৈরি করেছে। কমিশন সম্প্রতি সিভিল সার্ভিসেস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় সফলভাবে এই ফেস অথেন্টিকেশন ব্যবস্থার প্রয়োগ করেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার সময় পরীক্ষার্থীর যে ছবি আপলোড করা হয়েছিল পরীক্ষার্থীও সেই একই ব্যক্তি কিনা তা নিশ্চিত করা হয়। আদালতের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের বিষয়ে খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। শুধুমাত্র কোনো এআই বিশ্লেষণ বা অ্যালগোরিদমের সিদ্ধান্তের উপর ভিত্তি করে কোনো মামলা রায় দেওয়া যাবে না বলে এতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই খসড়া প্রস্তাবের উপর আগামী 20 জুন পর্যন্ত জনসাধারণের মতামত চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। নতুন দিল্লির সংসদ ভবনে সংসদ বিষয়ক মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেছেন। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই প্রকল্পের প্রথম পর্যায়ে রাজ্য অংশ না নেওয়ার ফলে একাধিক উন্নয়ন প্রকল্পের সুযোগ হাতছাড়া হয়েছে। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকির প্রতিযোগিতার সেমিফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপ হাতে, অথবা ঘরের কাজ সারার সময়, কিংবা হয়তো গরম তেলে ফোড়ন ছাড়বার সময়, বিকেলে চায়ের দোকানে জমাটি আড্ডায় দেশের বিদেশের খবর, খেলার খবর, কিংবা প্রিয় গানের সুরে মেতে উঠতে আমরা কে না পছন্দ করি। প্রজন্মের পর প্রজন্ম ভারতবাসীর নিত্য সঙ্গী হয়ে থেকে গেছে একটাই নাম, আকাশবাণী।
1: সংবাদ থেকে সঙ্গীত, কৃষি থেকে শিক্ষা, সাহিত্য থেকে সংস্কৃতি, আমাদের সমাজ জীবনের প্রতিটি স্তরে নিজের স্বতন্ত্র ছাপ বজায় রেখে চলেছে অল ইন্ডিয়া রেডিও। এক সময়ে যখন মোবাইল ফোনের কোনো রকম অস্তিত্ব ছিল না, যখন আমাদের ঘরে ঘরে টেলিভিশন ছিল না, সেই সময়ে অসংখ্য মানুষের কাছে বাইরের বিশ্বের একমাত্র জানালা ছিল এই বেতার মাধ্যম।
0: শুধু বিনোদন নয়, তথ্য, সচেতনতা এবং জাতীয় সংহতির বার্তা পৌঁছে দিয়েছে দেশের প্রত্যন্ত গ্রামে, প্রত্যন্ত প্রান্তে, মানুষের ভাষায়, মানুষের কাছাকাছি থেকে সব সময়। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগেও আকাশবাণী আজও কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক এবং সমান আপন।
1: অল ইন্ডিয়া রেডিওর এক দীর্ঘ পথ চলা, যা আজ 90 বছরের ইতিহাস বহন করছে, তার ঐতিহ্য, মানুষকে সঙ্গে নিয়ে তার যে নিবিড় সম্পর্ক এবং সময়ের সঙ্গে তার যে বিবর্তন, সেই কথাই হবে আজ। হবে কারণ আজ 4 জুন এবং ঠিক 4 দিন পরে 8ই জুন অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূরণ হবে। তাই সেই কথাই হবে আজকে তোমার সঙ্গে। তোমার সঙ্গে আজকে রয়েছি আমি, তোমার যুবানের বন্ধু সায়নী, এবং সঙ্গে রয়েছে

0: আমি সৈকত, আর আমাদের সঙ্গে রয়েছো কিন্তু তোমরাও, তোমরা রয়েছো রেডিও স্টেট সেটের ওপার থেকে। তোমরা কিভাবে রয়েছো, কিভাবে আমাদের সঙ্গে যোগ দেবে সবটা তোমাদেরকে বলবো। তোমরা দেখো, তোমরা চলে আসতে পারো কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতায়। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আমাদের আজকের অনুষ্ঠানের পোস্টার রয়েছে, সেই পোস্টারের নিচে গিয়ে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো যে তোমাদের প্রিয় অনুষ্ঠানের নাম, তোমাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে কোন স্মৃতি, যা যা রয়েছে সেগুলো বলতে পারো।
1: আকাশবাণীর সঙ্গে, রেডিওর সঙ্গে তোমাদের যে সম্পর্ক, যে নিবিড় সম্পর্ক, সেই স্মৃতিচারণ কিন্তু তুমি করতে পারো আজকে।
0: এবং তার পাশাপাশি তোমরা কিন্তু চলে আসতে পারো আমাদের ফোন লাইনেও। আমাদের ফোন নম্বর 2213-1341, আগে অবশ্যই 033 যোগ করতে ভুললে হবে না। এবং তোমরা চলে আসতে থাকো, আর আমরা যখন সেই পুরনো দিনের কথা থেকে শুরু করছি, মানে একেবারে জবে থেকে শুরু তবে থেকে আজ পর্যন্ত এই 90 বছরের যে জার্নি, সেই নিয়ে যখন কথা বলছি, চলো তাহলে গানে গানেই শুরু হোক জার্নিটা, নাকি?

সত্যিই ভোলা যায় না। আসলে এই যে পুরনো দিন, সেখান থেকে আস্তে আস্তে যুগ পাল্টায়, আমরাও পাল্টাচ্ছি, এবং এই আস্তে আস্তে রেডিওর পথ চলা, সেই

0: পথ চলাও কিন্তু একটু একটু করে পাল্টেছে। তো সেই যে শুরু, একটা সব কিছুর তো শুরু থাকে, সেই শুরু কিভাবে হলো সেই কথাই কিন্তু আজকে বলবো আমি শায়নী এবং সৈকত।
1: একদম তাই। আর দেখো, আকাশবাণীর কথা শুনলেই সবার প্রথম আমাদের কি মাথায় আসে, সবার প্রথম মানে এটা তুমি গোটা বিশ্বে বলতে পারো যে সবার ক্ষেত্রেই

0: কোন বাঙালি রয়েছে, সে যেখানেই থাকুক না কেন, দেশে থাক অথবা দেশের বাইরে থাক, এমন কোনো বাঙালি কি আদৌ রয়েছে যার দেবীপক্ষের সূচনাটা এই মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান দিয়ে হয় না?
1: সত্যি তাই, মানে আমাদের কাছে ওই যে ভোরবেলা 4টার সময় উঠে রেডিওর নবটা অন করা এবং একটা ওই চিচিচিচিচি করতে করতে করতে করতে তারপরে ওই যখন শুরু হচ্ছে মহিষাসুর মর্দিনী, ওই মুহূর্তটা একটা আলাদা নস্টালজিক ব্যাপার কিন্তু সৈকত, তাই না? হ্যাঁ, এই ব্যাপারটা তোমার সেই দশকের পর দশক ধরে একই রকম রয়ে গেছে এবং আগামীতেও যদি আমরা তাকাই সেখানেও কিন্তু এর কোনো পরিবর্তন নেই। আমরা একটু আগে বলছিলাম যে অনেক কিছুর ধারা পাল্টেছে, কিন্তু এই কিছু জিনিসের ধারা যেটা কখনোই কিন্তু পাল্টানোটা সম্ভব নয়,
0: কিছু জিনিস চির চিরতরে রঙিন থেকে,
1: চিরসবুজ
0: চিরসবুজ থেকে যায় এবং তার মধ্যে এটাও একটা। এবং আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে একজন বন্ধু, শুনবো একটু বন্ধু কি বলছে, বন্ধু কোন অনুষ্ঠানের কথা বলছে। না, বন্ধুকে পাওয়া যাচ্ছে না ফোন লাইনে। তবে যে কথা আমরা বলছিলাম, এই যে আমাদের আকাশবাণীর যা ঐতিহ্য, তার অনুষ্ঠান থেকে শুরু করে তার সেই অনুষ্ঠানে তুমি কত কিছু আছে বলো, তুমি মানুষকে কোনো তথ্য প্রদান করা হোক কিংবা সচেতনতা তৈরি করা হোক কিংবা নিছকই বিনোদন হোক, মন ভালো করা হোক, সব সময় মানুষের পাশে থেকেছে সেই প্রথম দিন থেকে।
1: এবং সেখানে যদি শুধু মানুষ, যে তুমি যে কথাগুলো বললে সেটা দেখলে যে আমাদের বয়সের কাছাকাছি চলে এলো কিংবা আমাদের থেকে যারা প্রাপ্তবয়স্ক আরও রয়েছেন তাদের দিকে চলে গেল, আমরা এবার একটু 8 থেকে 80-র আটের দিক থেকে যদি শুরু করি, মানে একদম ছোটদের দিক থেকে, তাহলে কিন্তু সেখানে আমরা সেই গল্প দাদুর আসর পাচ্ছি, কল্পনার জগৎকে যেখানে ডানা মেলতে শিখিয়েছে, যেখানে গল্প দাদুর আসর শুনতে শুনতে বড় হয়েছে কত প্রজন্ম। এবং এই যে কল্পনা জগতের কথা বলছিলাম, সেখানে তোমার শিশু মহলের অনুষ্ঠান, তাই না? তো এই প্রত্যেকটা জিনিস রয়েছে। তাছাড়া যেমন ধরো রয়েছে অনুরোধের আসর, যেখানে তুমি কোনো একটি গান অনুরোধ করছো এবং তোমার পছন্দের গানটি শুনছো বেতার মাধ্যমে, রম্যগীতির অনুষ্ঠান, এরকম নানান নানান অনুষ্ঠান থাকে কিন্তু তোমাদের জন্য।
0: মানে এক সময় দাঁড়িয়ে নিজের পছন্দের গান শোনার এক এবং একমাত্র উপায় ছিল এই অনুরোধের আসর।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: এবং তুমি তার সঙ্গে ভেবে দেখো, মানুষের যে গান হয়তো তারা ছবিতে শুনছে কিংবা হয়তো কোথাও কোনো ক্যাসেটের মাধ্যমে শুনছে, সেই গান রেডিওতে ফোন করে অনুরোধ করা, সেই অনুরোধের এবং সেই অনুরোধের কথা মাথায় রেখে সেই গান যখন এখান থেকে বাজানো হচ্ছে এবং সেটা শুনছে, সেই সময় দাঁড়িয়ে থেকে তুমি ভেবে দেখো, আজকে তো সব কিছু এত বেশি অ্যাভেলেবেল, এত বেশি আমাদের হাতের মুঠোয় যে আমরা সব কিছু খুব সহজেই শুনতে পাচ্ছি, খুব সহজেই করতে পাচ্ছি, যেটা পছন্দ হচ্ছে যা ইচ্ছে করছে সবটাই হাতের নাগালে আমাদের। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে একবার ভেবে দেখো তো কতটা কঠিন ছিল বিষয়টা এবং সেই কঠিন বিষয়টা কত সহজ করে তুলেছিল আকাশবাণী।
1: আর এখানেই কিন্তু দেখো এই যে সাধারণ মানুষের সঙ্গে, আকাশবাণীর সঙ্গে যে এই যে সম্পর্কটা, সেটা কিন্তু শুধুমাত্র শ্রোতা এবং উল্টো দিকে যে সম্প্রচারক যিনি রয়েছেন সেইটুকুর মধ্যেই কিন্তু আবদ্ধ নয় কখনোই। হ্যাঁ, এটা না একটা পরিবারের সদস্যের মতন, এই যে আমরা যখন ফোন কলে এত বন্ধুদের সঙ্গে কথা বলি এবং একটা সময় মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়, তাই না, আমাদের শ্রোতাদের সঙ্গে, মানে প্রত্যেক দিন হয়তো নাম শুনতে শুনতে ওই মানুষটিকে, ওই শ্রোতাকে আমরা চিনে নিয়েছি এবং তারাও হয়তো ফোন করে কেমন আছো এই প্রশ্নটা করে শুরুতে। তো এই যে একটা পরিবারের সদস্যের মতন হয়ে যাওয়া, সেইটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার। এবং সেখানে আরও অনেক রকম অনুষ্ঠান থাকে, সেই সমস্তও কিন্তু আস্তে আস্তে আকাশবাণী সঙ্গ দিয়েছে সাধারণ মানুষের।
0: মানে তুমি ভেবে দেখো, গ্রাম্য জীবনে কৃষিকাজের উন্নয়ন থেকে শুরু করে কর্মব্যস্ত মানুষের জীবনে সামান্য বিনোদন সবটাই কিন্তু হয়েছে, বাড়ির গৃহিণী থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী সবাই উপকৃত হয়েছেন এবং সকলকে নিয়ে সকলের কথা মাথায় রেখে অনুষ্ঠান চলেছে দীর্ঘদিন ধরে, আজও চলছে, প্রত্যেকের জন্যই আলাদা আলাদা অনুষ্ঠান আলাদা আলাদাভাবে সম্প্রচারিত কিন্তু হয়েছে।
1: হ্যাঁ, এবং এই যে ধরো বেতার মাধ্যম থেকে শুনে শুনে রান্না শেখা, এখন তো বিভিন্ন রকম রান্নার অনুষ্ঠান হয়, কিন্তু সেই সময় ওই যে সঞ্চালক তিনি বলছেন যে এই রান্নার রেসিপিটা এরকম, এবং গৃহিণী যিনি বা যিনি রান্না করবেন তিনি একটা ডায়েরিতে একটা খাতার মধ্যে লিখে রাখছেন এবং সেই অনুযায়ী হয়তো

0: বাড়ির লোককে রান্না পরিবেশন করে দিচ্ছেন। তো এই রকম একটা সম্পর্ক, তারপরে আরও তোমার যে শিক্ষামূলক যেগুলো রয়েছে যে কিভাবে তারা পড়াশোনা করবে, কিভাবে এগোবে বা কোন বিষয় নিয়ে কতটা মানে পড়াশোনা করা দরকার, সেই সমস্ত বিষয় কিন্তু ছাত্রছাত্রীদের জন্য। তো এই একটা মানে কত কিছু না, একটা বেতারের কথা বলতে গেলে শুধু একটা বিষয় নিয়ে বলাটা খুব মুশকিল। তা অনেক অনেক অনেক কিছু এই একই জায়গার একই ছাদের মধ্যে।
1: আর এই কারণেই আকাশবাণী কিন্তু শুধু একটি বেতার কেন্দ্র নয়, অসংখ্য মানুষের স্মৃতি, আবেগ আর দৈনন্দিন জীবনের সঙ্গী। এবং তুমি ভেবে দেখো, এই সমস্ত কিছুর মধ্যে মানুষের জীবনে পথ চলার কতটা সঙ্গী হয়ে ওঠা যায়। কারণ এত ধরনের অনুষ্ঠান, এত রকমভাবে যা প্রতিদিন মানুষকে এগিয়ে নিয়ে চলেছে, মানুষের কথা বলছে, মানুষকে সচেতন করছে, মানুষকে জানাচ্ছে, বোঝাচ্ছে, তো এইভাবেই চলতে থাকে আকাশবাণী। এবং আজকে বলা যেতে পারে একটা 90 বছরের ইতিহাস আমাদের পিছনে।
0: হ্যাঁ, এবং এই যে তোমার 90 বছরের ইতিহাস, সেই ইতিহাসের দিকে তো আমরা যাবই আস্তে আস্তে। এবং আমরা দেখছি যে ভারতে আচার্য জগদীশচন্দ্র বসুর হাত ধরেই কিন্তু এই বেতার মাধ্যমের সূচনা।
1: একদম তাই। এবং সেই আচার্য জগদীশচন্দ্র বসুর হাত ধরে এই বেতার মাধ্যমের যখন সূচনা হয়, সালটা হচ্ছে 1895। কলকাতায় তিনি সফলভাবে প্রথম বেতার সম্প্রচার করেন, যা পরবর্তীকালে এই বেতার সম্প্রচারের ভিত্তি নির্মাণে একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এ কথা আমরা সবাই জানি। ফলে তখন থেকেই কিন্তু আমরা বলতে পারি যে সেই শুরু এবং আজও চলছে এই বেতার মাধ্যম, মানুষের সঙ্গে, মানুষের পাশে রয়েছে।

0: এবং সেই সূচনা তারপর থেকে আজও চলছে, আজও মানে দৃঢ় কণ্ঠে চলছে আকাশবাণীর অনুষ্ঠান। কলকাতার এই যে বেতার অনুষ্ঠানের যে প্রাথমিক সূচনা, তা ঘটে 1923 সালের নভেম্বরে। রেডিও ক্লাব অফ বেঙ্গলের উদ্যোগে এই বেতার সম্প্রচার শুরু হয় তখন। এরপর 1925 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কলেজের অধ্যাপক ডক্টর শিশির কুমার মিত্রের পদার্থবিদ্যা বিভাগের একটি ঘরে ট্রান্সমিটার বসিয়ে কথিকা, গান এবং আবৃত্তি এই সমস্ত কিছু সম্প্রচার শুরু করেন তিনি। সেই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত কি ছিল জানো? ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে! সত্যি ভেবে দেখো সায়নী, মানে আমরা কোথায় বসে রয়েছি, আমাদের শ্রোতা বন্ধুরা কোথায় বসে রয়েছে, এবং কোথাও গিয়ে কোনো রকম সংযোগ ছাড়া, মানে কোনো রকম ফিজিক্যাল কন্ট্যাক্ট ছাড়া, আমরা কত সুন্দরভাবে, কত সহজে আমাদের মনের কথা বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারছি এবং বন্ধুদের মনের কথা আমাদের কাছে পাচ্ছি।
1: এবং এই যে তোমার অল ইন্ডিয়া রেডিও, সেই সময় যে বেতার সম্প্রচার, সেই একটা যে বাণিজ্যিক সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে উদ্যোগী হন কয়েকজন ব্যবসায়ী এবং তারা গঠন করেন ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি, IBC। বিখ্যাত পার্সি ব্যবসায়ী FM চীনাই ছিলেন এর অন্যতম প্রতিষ্ঠাতা। কোম্পানির জেনারেল ম্যানেজার সেই সময় আসেন BBC-র EC ডনস্টন। এবং এরপর 1926 সালের 13 সেপ্টেম্বর এই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি ভারত সরকারের সঙ্গে তাদের চুক্তি স্বাক্ষরিত হয়।
0: এবার কলকাতার টেম্পল চেম্বার্স ভবনের উপরতলায় গড়ে ওঠে একটি আধুনিক সম্প্রচার কেন্দ্র। সেখানে কণ্ঠসঙ্গীত থেকে শুরু করে যন্ত্রসঙ্গীত, নাটক আর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন কে? ছিলেন হীরেন্দ্র কুমার বসু।
1: এরপরে যদি আসি আমরা, তার ঠিক পরের বছর অর্থাৎ 1927 সাল, সেই সময়ে এই যে ট্রান্সমিটার, মানে ট্রান্সমিটারের সাহায্যেই তো শ্রোতাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক গড়ে ওঠা, এবং এই ট্রান্সমিটার বসানোর জন্য কাশীপুরের টালা পার্ক সংলগ্ন যে এলাকা, সেখানে একটা জমি লিজ নেওয়া হয়। একই বছরের জুলাই মাসে কলকাতার 1 নম্বর গার্স্টিন প্লেসে একটা ভবনের 2তলা ও 3তলা ভাড়া নিয়েছিল সেই সময়। 23শে জুলাই 1927 সালে মুম্বাই কেন্দ্রে উদ্বোধন করেন সেই সময়ের ভাইসরয় লর্ড আরভিন। এরপর 26শে আগস্ট 1927 সালেই গার্স্টিন প্লেসের সেই ভবনে ভারতের দ্বিতীয় বেতার কেন্দ্র হিসেবে কলকাতা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এবং এই দিনটিকেই কিন্তু কলকাতা বেতারের জন্মদিন হিসেবে ধরা হয়।
0: আর এইরকম একটা অনুষ্ঠানে আজকে যখন আমরা রয়েছি, যেখানে আমাদের গোটা আলোচনার বিষয়ে, আলোচনার কেন্দ্রে রয়েছে আমাদের সকলের প্রিয় আকাশবাণী, সেই অনুষ্ঠানে একজন বন্ধুও কিন্তু রয়েছে ফোন লাইনে। শুনবো বন্ধু কি বলছে। না, বন্ধুকে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। তবে যেটা করা যাচ্ছে সেটা হচ্ছে, আমরা যে কথা বলছিলাম এতক্ষণ ধরে, সেই কথায় 1928 সালের শেষের দিকে বেতারের সঙ্গে যুক্ত হন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বৈদ্যনাথ ভট্টাচার্য অর্থাৎ বাণী কুমার, বিজন বসু প্রমুখরা। পঙ্কজ কুমার মল্লিকও তখন যুক্ত হন সঙ্গীত শিল্পী হিসেবে। ভেবে দেখো, সেই সমস্ত নামগুলো এই এত এমন গুণীজন, যারা যাদের সৃষ্টি আজও স্মরণীয় সকলের মনে, তারা এই সময় কিন্তু যুক্ত হলেন। 1929 সাল থেকেই কলকাতায় বেতার সম্প্রচারে নানা রকম

রকমের বৈচিত্র্য আসে। চালু হয় স্টুডেন্টস অ্যাওয়ার ফর কলেজ বয়েজ, চিলড্রেন্স কর্নার, 3 ঘন্টার নাটক, ফুটবল ও ক্রিকেটের ধারা বিবরণী, সঙ্গীত শিক্ষার আসর, মহিলা মজলিস প্রভৃতি অনুষ্ঠান। এই মহিলা মজলিসের পরিচালক কিন্তু ছিলেন বিষ্ণু শর্মা। সবিনয় নিবেদনের উপস্থাপক মেঘদূত ও লাউডস্পিকার ছদ্মনামের আড়ালে ছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তাহলেই বুঝতে পারছো কতটা সমৃদ্ধ আমাদের আকাশবাণী, আমাদের সকলের প্রিয় আকাশবাণী। 1930 সালের 1 এপ্রিল ভারত সরকারের নিয়ন্ত্রণে আসে বেতার সম্প্রচার ব্যবস্থা। এর নতুন নাম হয় ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস। তবে 1931 সালে এই পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ পর্যন্ত বহু আলোচনার পর সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে এবং 1932 সালের 5ই মে স্থায়ীভাবে সরকারি পরিচালনায় বেতার সম্প্রচার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। 1934 সালে দিল্লিতে ভারতের তৃতীয় বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হল। এবার 1935 সালে আবার 30শে আগস্ট বিবিসির লায়োনেল ফিল্ডেন ভারতে প্রথম কন্ট্রোলার অফ ব্রডকাস্টিং হিসেবে যোগদান করেন। তার উদ্যোগেই 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নতুন নাম হয় অল ইন্ডিয়া রেডিও। এই যে আজকে অল ইন্ডিয়া রেডিওতে বসে আমরা কথা বলছি, আমরা তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি, এত সুন্দর একটা সম্পর্ক আমাদের মধ্যে হয়েছে এত বছরের, এই সবটা কিন্তু সেই সময় থেকে সেই দিনের জন্য। এবং আজকে এত সুন্দর একটা, যদিও সন্ধ্যা আর বলা যায় না, তবে এই যে এত সুন্দর একটা আবহাওয়ায়, এত সুন্দর একটা পরিবেশে আমরা রয়েছি, আমি সৈকত আর আমার সঙ্গে রয়েছে সায়নী, আমরা দুজন রয়েছি এবং রেডিও সেটের ওপার থেকে তোমরা রয়েছো। তো তোমাদের জন্য একটা গান তো শোনাতেই পারি, নাকি? এই গানটা রইল তোমার জন্য। গানের পর আবার ফিরছি, আজকের আড্ডায় কোথাও যেও না, শুনতে থাকো 5E প্যানোরামা।

0: এই যে গানটা আমরা শুনলাম, এই গানটা শোনার পেছনে কিন্তু একটা কারণ রয়েছে। যেমনটা বলছিলাম যে যেমনটা গানেও আমরা শুনলাম, মুঝে ডোর কই খিচে তেরি ওর লিয়ে যায়, মানে সন্ধে হলেই সন্ধ্যের অনুষ্ঠানগুলো যখন শুরু হতো এবং এত পছন্দের ছিল সেই অনুষ্ঠানগুলো, বইয়ের পাতার ফাঁকে রেডিও সেটটাকে লুকিয়ে, ছোট রেডিও সেট ছিল, সেটা লুকিয়ে অনুষ্ঠান কিন্তু চালানো হতো। মানে দূর থেকে কেউ দেখলে বুঝতে পারবে না যে আমি পড়ছি নাকি রেডিও শুনছি, কিন্তু সেই সন্ধে হলেই এমন কি একটা অদৃশ্য শক্তি যেন ঠিক টেনে নিয়ে যেত রেডিও শুনতে।
1: এবং এই যে তুমি একটু আগে অল ইন্ডিয়া রেডিও নামকরণের কথা বললে, সেখান থেকেই আমরা যদি আসি, দেখো নামকরণের সঙ্গেই কিন্তু সেই সময় বেতার সম্প্রচারে আরও অনেক কিছু প্রাধান্য পায়। যেরকম আমরা একদম শুরুর দিকে বলছিলাম যে এই যে তথ্য পরিবেশনার কথা, তারপরে শিক্ষা, বিনোদন, উন্নয়ন, এই সমস্ত কিছু কিন্তু তখন আস্তে আস্তে যোগ হয় বেতার মাধ্যমে। 1937-এর 3রা মে অশোক কুমার সেন সেই সময় আমাদের কলকাতা বেতার কেন্দ্রে যোগ দেন অ্যাসিস্ট্যান্ট স্টেশন ডিরেক্টর হিসেবে। কলকাতা কেন্দ্রের অনুষ্ঠানগুলিতে সেই সময়ের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য প্রতিষ্ঠায় কিন্তু তার ভূমিকা চিরস্মরণীয়। তার যদি একটা প্রধান উদাহরণ তুমি দিতে বলো, তাহলে বলা যায় যে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 62তম জন্মদিনে 1937-এর 17ই সেপ্টেম্বর কলকাতা বেতারে আয়োজিত হয় একটা বিশেষ অনুষ্ঠান, শরৎ সর্বরি কথা। এবং এইখানে যোগ দেন নরেন্দ্র দেব, রাধারানী দেবী, হেমেন্দ্র কুমার রায়, দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত প্রমুখরা। এবং এই যে তাঁদের স্মৃতিচারণ এবং কথা সাহিত্যিকের একটি আন্তরিক ভাষণ তখন কিন্তু শ্রোতাদেরকে মুগ্ধ করেছিল।
0: এবং তারপর 1937-এরই 25শে নভেম্বর কলকাতা কেন্দ্রের সান্ধ্য অধিবেশনে অবনীন্দ্রনাথ ঠাকুর বেতার অনুষ্ঠান শোনার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পরের বছর অর্থাৎ 1938-সালের 8ই মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালিম্পংয়ের গৌরীপুর লজ থেকে সরাসরি সম্প্রচারে তার জন্মদিন কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানটি একযোগে কলকাতা, দিল্লি, বোম্বাই, লখনৌ, লাহোর ও পেশোয়ার কেন্দ্রে সম্প্রচারিত হয়েছিল।
1: মানে তুমি সেই মুহূর্তটা ভাবতে পারছো সৈকত?
0: অবশ্যই।
1: যে সময় রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মদিনের দিন কবিতাটি আবৃত্তি করছেন, এবং সেইটা তোমার মানে কতগুলো কেন্দ্রে একসঙ্গে শোনা যাচ্ছে সারা ভারত জুড়ে, তাই না?
0: ঠিক, সত্যি তাই। মানে রোমহর্ষক সেই মুহূর্ত, এবং সেই রোমহর্ষক মুহূর্তে আমরা যখন মানে ভেবে দেখো সেই সময় দাঁড়িয়ে কতটা মানে আনন্দের বিষয়, তোমার প্রিয় কবি, তোমার প্রিয় সাহিত্যিক, তাদের কথা তুমি শুনতে পাচ্ছ, তাদের অনুষ্ঠান, তাদের অভিজ্ঞতার কথা তোমরা শুনতে পাচ্ছ, তাও এমন একটি মাধ্যমে যেটার সঙ্গে তোমরা কিছুদিন আগে পর্যন্ত খুব বেশি পরিচিত ছিলে না, এবং ধীরে ধীরে সেই মাধ্যমটাই হয়ে উঠছে তোমার সবচেয়ে প্রিয় মাধ্যম।
1: হ্যাঁ, এবং এখানে যখন তোমার রবি ঠাকুরের কথা উঠলই, তখন রবি ঠাকুর প্রসঙ্গে আরেকটা কথা খুব মনে পড়ছে।
0: কি বলতো?
1: বলি তাহলে। এই সে বছর মানে 1938 সালে 16ই আগস্ট কলকাতা বেতারের যে শর্ট ওয়েভ ট্রান্সমিটারের শক্তি সে সময় বাড়িয়ে দেওয়া হলো 10 কিলোওয়াট। হ্যাঁ, এবং সেই উপলক্ষে রবীন্দ্রনাথের একটি আশীর্বাণী বেতার জগতে প্রকাশের ইচ্ছে, মানে সেই সময় যে বেতার নিয়ে সমস্ত কিছু, তাদের যে অনুষ্ঠান নিয়ে একটা যে মুখপত্র প্রকাশিত হতো, সেই বেতার জগতে প্রকাশের ইচ্ছে নলিনীকান্ত সরকার, সঙ্গীত বিভাগের যিনি ছিলেন সুরেশচন্দ্র চক্রবর্তী, তাঁকে সঙ্গে নিয়ে সোজা চলে যান কিন্তু শান্তিনিকেতনে। এবং সেখানে গিয়ে

0: তিনি কবিকে অনুরোধ করেন যে যদি তিনি একটা আশীর্বাণী আশীর্বাদ স্বরূপ কিছু একটা লিখে দেন। কিন্তু সেই সময় রবি ঠাকুর তখন প্রচণ্ড অসুস্থ, কি লিখে দেবেন তখন তিনি কিছুই লিখে দিতে পারেননি। এবং কদিন পরে তিনি একটা কবিতা ডাকযোগে পাঠান, মানে পোস্ট করেন, এবং সেই কবিতাটির যে প্রথম পংক্তি সেটা ছিল যে, ধরার আঙিনা হতে ওই শোনো উঠিল আকাশবাণী। এবং এই যে তোমার সেইখানেই, কিন্তু এই প্রথম ছত্রেই কোথাও একটা ওই আকাশবাণী এই নামের, কলকাতা বেতারের একটা নতুন নামের বীজ কিন্তু সুপ্ত হয়ে গিয়েছিল।
1: এবং দেখো সায়নী, এতক্ষণ ধরে কথা হচ্ছে রবি ঠাকুরের কথা যখন উঠলই, তখন তার একটা গান শুনবো না সেটা
0: ভারী অন্যায় হবে।
1: তাহলে একটা গান শুনি, গানের পর আবার ফিরছি আজকের ওয়াইফি প্যানোরামার আড্ডায়। কোথাও যেও না, শুনতে থাকো।

আকাশবাণী। এই যে আমরা গানের আগে বলছিলাম যে রবি ঠাকুরের সেই কবিতার প্রথম ছত্রে ধরা রাঙিনা হতে ওই

0: ফোনও উঠিল আকাশবাণী। সেখান থেকে কলকাতা বেতারের নতুন নামের একটা বীজ রোপণ হয়ে গেল। শুধু কি রবি ঠাকুর, আমরা যদি আরেকটু ঘেটে দেখি তাহলে দেখা যাচ্ছে কাশিরাম দাসের মহাভারতে এবং সুকুমার রায়ের নিবন্ধে এই আকাশবাণী শব্দটির উল্লেখ ছিল। সুকুমার রায় অবশ্য এই বেতার সম্প্রচার অর্থেই কিন্তু কথাটি ব্যবহার করেছিলেন, কিন্তু সেই সময় তখনও কলকাতাতে বেতার সম্প্রচার শুরু হয়নি। এবং দেখো, কোথাও গিয়ে কিন্তু সেই আকাশবাণী পরবর্তীকালে হয়েই গেল, তাই না?
1: এবং সেই আকাশবাণী এতদিন ধরে, এত বছর আমাদের সকলের মনে প্রাণে বিরাজমান। আর এই যে আকাশবাণীর কথা আমরা এত বলছি, দেখো আকাশবাণীর কথা বলছি এবং আকাশবাণীর যে এতগুলো বিভাগ রয়েছে, এত তাদের এত সুপরিচিত অনুষ্ঠান রয়েছে। যেমন দেখো, আমরা যুববাণী বিভাগ, আমরা সবসময় আমাদের যে 16 থেকে 30 সেই যে এই এজ গ্রুপটা, এই এজ গ্রুপটার জন্য আমরা অনুষ্ঠান করে চলেছি,
0: যুবদের জন্য
1: আমরা অনুষ্ঠান করে চলেছি। আমাদের থেকে আরেকটু নিচে রয়েছে শিশু মহল, যে কথা একটু আগেও বলছিলাম। সেখানে নানান অনুষ্ঠান রয়েছে, অনেক সুপরিচিত অনুষ্ঠান রয়েছে। যেমন তুমি প্রথমেই বলছিলে গল্প দাদুর আসরের কথা, তারপর দেখো ছুটির ঘন্টা রয়েছে, এবং এছাড়া যদি আরেকটু বড়দের কথায় আসি, রম্যগীতি রয়েছে, রয়েছে অনুরোধের আসর, রয়েছে গানের ভেলা। এত সুন্দর সুন্দর সমস্ত,
0: বলতে বলতে শেষ কিন্তু হবে না,
1: বলতে বলতে শেষ হবে না। অনুষ্ঠানের নামও চলতে থাকবে, এবং অনুষ্ঠানও যেমন সারাদিন চলে তেমনই সারাদিন চলতে থাকবে। এবং দেখো, এই সবকিছুর মধ্যেও যেটা কখনো আমরা ভুলি না, সেটা হচ্ছে এই অনুষ্ঠান চলাকালীন, আমরা তো প্রত্যেকটা অনুষ্ঠান কিছু নির্দিষ্ট মানুষের জন্য করি, কিছু নির্দিষ্ট এজ গ্রুপের জন্য করি। যেমন শিশু মহলে যখন আমরা ছোটদের জন্য অনুষ্ঠান করছি, তখন আমাদেরকে মাথায় রাখতে হয় তাদের যে চিন্তা,
0: তাদের চিন্তা ভাবনা,
1: যে বিকাশ, সেই বিকাশটা যেন ঠিক মতো হয়, সেই বিকাশটা যেন আরো ভালো করে হয়, যেটা তুমি প্রথমেও বলছিলে,
0: তাদের মধ্যে ওই সাহিত্য সংস্কৃতি সেই বীজটা রোপণ করে দেওয়া,
1: একদম একদম, সেটা যেন ঠিক মতো হয়। এবং তারপর যখন আমরা আমাদের যুববাণীর অনুষ্ঠানে আসছি, সেখানে আবার আমাদের প্রত্যেকের যে মানে ভাবনা চিন্তা বিকাশ হওয়ার পর সেটাকে আরো ভালো করে তৈরি করা, এবং বেসিক্যালি হচ্ছে যে সেই বীজ রোপণ করার পর সেই পরিচর্যা হচ্ছে কিন্তু এখানে। এবং তারপর ধীরে ধীরে আরো যখন আমরা অন্যান্য অনুষ্ঠানের কথায় যাচ্ছি, অন্যান্য অনুষ্ঠান শুনছি, এই সব কিছু মিলে পুরোটা কিন্তু একটা চক্রের মতো রয়েছে, তাই না?
0: ওই একটা যে সাইকেল, সেটা সবসময় তোমার কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে ওই লুপটার মধ্যে। আমরা কিন্তু সেই লুপের মধ্যে মানে আকাশবাণীকে নিয়ে একটা এই নিজেদের যে নস্টালজিয়া এবং বর্তমানে এই সময়টা, সেটা কিন্তু আমরা এনজয় করছি।
1: একদমই তাই। এরকমটা যে বলছিলাম, 1943 সালের 15ই আগস্ট প্রথম বাঙালি মহিলা কর্মী হিসেবে কলকাতা বেতারে যোগ দেন ইন্দিরা দেবী। পরবর্তীকালে তিনি শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান শিশু মহলের পরিচালনার দায়িত্বে আসেন। 37 বছর ধরে তিনি তা পালন করেন।
0: এবং এই যে তুমি বলছিলে গল্পদাদুর আসর, সেই কথায় যদি আসি, গল্পদাদুর আসর কিন্তু প্রথম নাম নয়, মানে এই অনুষ্ঠানের প্রথম নাম ছিল হচ্ছে ছোটদের বৈঠক। এবং সেই ছোটদের বৈঠক সঞ্চালনা যিনি করতেন গল্পদাদা যোগেশচন্দ্র বসু, তিনি মারা যাওয়ার পর সেই অনুষ্ঠান পরিচালনার ভার নেন তার জ্যেষ্ঠ পুত্র কমল বসু। এবং তারপরে আরও অনেকেই এসেছেন আসর পরিচালনায়, এবং তাদের মধ্যে বেলা হালদারও ছিলেন, যিনি পরিচিত ছিলেন মেজ দিদি ছদ্মনামে। এবং তারপর 1943 সালে দাদুমণি নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানের হাল ধরেন, এবং তখন থেকেই ছোটদের বৈঠকের নাম হয়ে যায় গল্প দাদুর আসর।
2: শোনো শোনো, একটা গল্প বলি শোনো। এক যে ছিল ডাকাত, নাম ছিল তার হিড়িম্ব কুড়ুম্ব সিংহের মামা ভবম্বল দাদা দাদাস। তার বড়কা বড়কা বাবড়ি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁফ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নখ, সে এলো এক এক রাজার ঘরে লুট করতে।
3: তারপর কি হলো?

0: বললো ডাকাত, ওরে বললো ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে।
1: ওহে বাবা,

অল ইন্ডিয়া রেডিও, এই যার সামনেই 90 বছর পূরণ হতে চলেছে, এবং অল ইন্ডিয়া রেডিও কিন্তু ধাপে ধাপে অনেক কিছু সাক্ষী থেকেছে। যেমন বলা যেতে পারে 1947 সালের 14ই আগস্ট রাত, স্বাধীনতার প্রাককালে কলকাতা বেতারে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হয়। অমল হোম, সজনীকান্ত দাস, প্রবোধ কুমার সান্যাল, নিরঞ্জন মজুমদার প্রমুখরা অংশগ্রহণ করেন, এবং

0: মধ্যরাতে ভারতের সমস্ত বেতার কেন্দ্র থেকে সম্প্রচারিত হয় জওহরলাল নেহরুর ঐতিহাসিক ভাষণ ট্রেস্ট উইথ ডেস্টিনি। তাহলেই বোঝো যে কত কিছুর সাক্ষী কিন্তু এই অল ইন্ডিয়া রেডিও।
1: একেবারেই তাই।
0: 1954 সাল, মানে আরও কয়েক বছর যদি আমরা এগিয়ে যাই, তখন সে সময় কলকাতায় আঞ্চলিক সংবাদ বিভাগের সূচনা এবং একই সময় নাটক, সাহিত্য, সঙ্গীত বিভাগের জন্য নিয়মিত প্রযোজক নিয়োগের ব্যবস্থাও চালু হয়।
1: আর সেই সময় থেকেই শুরু হয় আকাশবাণীর অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানের সঙ্গে আরও বেশি করে যুক্ত হয়ে থাকা প্রত্যেকটি শ্রোতা, প্রত্যেকজন শ্রোতা, তারা যখন সেই এই অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠান শুনতে শুনতে তারা যখন এত ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকে, তখন অবশ্যই সেই সময় দাঁড়িয়ে মানুষের মনে আকাশবাণীর জায়গা কিন্তু ধীরে ধীরে আরও গভীর হতে থাকে এবং আরও আরও শক্ত হতে থাকে আকাশবাণীর প্রতি টান। এবং দেখো, এই সময় এসে আজকে প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা, এবং এই সময় এসেও আমাদেরকে বলতে হচ্ছে যে এই অনুষ্ঠান শেষ করতে যেন ইচ্ছেই করছে না। তার কারণ আকাশবাণী নিয়ে একবার যদি কথা বলতে শুরু করি তাহলে তা শেষ তো হতে যায় না, এবং এত কিছু রয়েছে, এত ইতিহাস রয়েছে, এত গৌরবময় ইতিহাস রয়েছে। সেই সমস্ত ইতিহাসের কথা বলতে বসলে এই একটা ঘন্টা সময় তো খুবই কম, সেটা কোনোভাবেই সম্ভব নয়। তাই যত কথা বলি না কেন সেটা কমই থেকে যায়। কিন্তু তবুও সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত যুগের সঙ্গে তাল মিলিয়ে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আকাশবাণী এগিয়ে চলেছে, আকাশবাণীর সঙ্গে আমরা এগিয়ে চলেছি, আমাদের সঙ্গে রেডিও সেটের ওপার থেকে তোমরাও এগিয়ে চলেছ, তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গাঢ় হচ্ছে। এবার দেখো, এই অনুষ্ঠান আমাদের তো শেষ করতেই হবে আজকে, কিন্তু যেটা আমরা করি, আমরা সব সময় করে থাকি, আমাদের মনের কথা তোমাদের কাছে পৌঁছে দিই গানের মাধ্যমে, আবার কখনো তোমাদের মনের কথা তোমাদের অনুরোধের মাধ্যমে পৌঁছে যায় আমাদের কাছে বা তোমার প্রিয়জনের কাছে।
0: এবং এই যে আমাদের সম্পর্কটা, সেটা কিন্তু চলতেই থাকবে আজীবন, তাই না?
1: এবং এই সম্পর্ক থাকবে, আজীবন থাকবে, যতদিন আকাশবাণী রয়েছে আকাশবাণীর সঙ্গে এই সম্পর্ক অটুট থাকবে আমাদের সকলের। তবে আজকের মতো ঘড়ির কাঁটা বলছে আর খুব একটা সময় নেই, তাই এবারে আমাদের বলতে হবে টাটা। এতক্ষণ তোমার সঙ্গে রেডিও সেটার এপারে ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু সৈকত, আর আমার সঙ্গে ছিল
0: আমি সায়নী।
1: তবে এবার আমরা আস্তে আস্তে বলবো টাটা, কারণ এবারে আমাদেরকেও একটু বাড়ির দিকে এগোতে হবে। আর তোমরাও ভালো করে রাতটা কাটাও, সুন্দর ঘুম দিও, শান্তির ঘুম দিও। তবে এরপর তোমাদের সঙ্গে আবার কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুধু নিজের মুখের নয় মনের হাসিটাকেও বাঁচিয়ে রেখো। আর অবশ্যই আকাশবাণী শুনতে থেকো, এবং তার সঙ্গে শুধু শুধু নিজের মুখের হাসিটা নয় মনের হাসিটাকেও বাঁচিয়ে রেখো। তাহলে আজকের মতো যেরকমটা বললাম প্রতিবারের মতো গানে গানেই বিদায় নিচ্ছি। চলো তাহলে, টাটা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আপনি শুনছেন সংবাদ সকল 107 FM রেইনবোতে সংবাদ সকল সংবাদ সকল।

0: 107 FM রেনবো, ঘড়িতে সময় বলছে রাত 10:47। আর এই সময় বৃহস্পতিবার মানেই আজ রাতে সংবাদ সফর।
1: সংবাদ সফরে বৃহস্পতিবার দিন রণজয় এবং কৃষ্ণা আপনাদের সঙ্গে থাকে, এবং ঠিক সেরকমই আজকেও রণজয় কৃষ্ণা আপনাদের সঙ্গে স্টুডিওর এই প্রান্তে 107 FM রেনবোতে, এবং অবশ্যই আপনারাও আছেন আমাদের সঙ্গে একেবারে রাত্রি।

এই শহর কলকাতা, আমাদের সারা বাংলা বা দেশ জুড়ে যারা এই মুহূর্তে রয়েছেন বা রয়েছো 107 FM রেনবোয়ে আজ রাতে, তাদেরকে আরও একবার স্বাগত কৃষ্ণা এবং রণজয়ের তরফে। বৃহস্পতিবার সপ্তাহের মাঝামাঝি এই সময়টা তোমরা সকলে জানো সারা সপ্তাহটা তোমাদের অপেক্ষা থাকে সংবাদ সফরের জন্য, এবং সারা সপ্তাহ ধরে আমাদের নিরলসভাবে যে প্রচেষ্টা থাকে আমাদের

0: যারা লিসনার রয়েছে তাদের জন্য নানান রকমের নানান মুহূর্ত, যারা আমাদের পুরনো লিসনার্স রয়েছে তারা ইতিমধ্যে তারা জানো যে কী প্যাটার্ন বা কীভাবে আমাদের এই সংবাদ সফর এগিয়ে চলেছে। আরও পাঁচটা যে নিউজ ম্যাগাজিন অনুষ্ঠান রয়েছে, প্রচুর আজকে নিউজের অপশান রয়েছে টেলিভিশনের ক্ষেত্রে, অডিওর ক্ষেত্রে বা ওয়েবের ক্ষেত্রে, বিরাট বিরাটভাবে ওয়েব পোর্টালের ক্ষেত্রেও খুব সহজে আজকে আমরা নিউজকে উপলব্ধি করতে পারি, নিউজকে আমরা জানতে পারি, আমরা চাক্ষুষ করতে পারি। কিন্তু আমাদের এই সংবাদ সফর আজ রাতে তার একদমই ভিন্নতা রয়েছে। যে সমস্ত জায়গায় আলো পড়ে না সেই সমস্ত জায়গাগুলো আমরা আলো ফেলার চেষ্টা করি, একদম পাহাড় মহাকাশ থেকে শুরু করে, জঙ্গল মহল থেকে শুরু করে, বিজ্ঞান থেকে শুরু করে, মানুষের দৈনন্দিন জীবনযাপন, তাদের হোঁচট খাওয়া বা তাদের আগামী স্বপ্ন পূরণের যে চাবিকাঠি, এই সব কিছুই কিন্তু থাকে, ধরা থাকে আমাদের এই সংবাদ সফরে। সেই চেষ্টাটা আমাদের তরফ থেকে সব সময়ের জন্য ছিল, আছে, থাকবে আগামী দিনেও।
1: রণজিৎ, তোমার কথা থেকেই একটু ধার নিয়ে বলি, তুমি একটু আগে বললে যে নিউজকে উপলব্ধি করা, আমাদের অনুষ্ঠানটা কিন্তু একেবারেই তাই, সংবাদকে উপলব্ধি করা। এবং সবসময় আমরা চাই আমাদের আকাশবাণী পরিবারের এই যে এত মানুষজন, তাদের প্রত্যেককে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে ইনভলভ করানো, তাদের উপলব্ধিটা আমাদের উপলব্ধির সঙ্গে একসঙ্গে মিলে, যাতে ওই যে বলে না যে সেটা একটা বেশ বড় একটা কার্ভ তৈরি করতে পারে, যাতে আপনারা এবং আমরা একসাথে মিলতে পারি। সেই খবরগুলো, যে খবরগুলো আপনাদের উপলব্ধিতে আসে, আপনারা চান এটাকে নিয়ে ভাবতে, সেইগুলোই কৃষ্ণা রণজয় এই অনুষ্ঠানে আনার চেষ্টা করে। এবং আপনি কি ভাবছেন সেটাও মেসেজের মাধ্যমে আপনার কাছ থেকে জানতে চায়। সেই জন্যই বোধহয় সংবাদ সফর একটু অন্য রকমের সফর, যে সফরে আপনারা সকলে সঙ্গে কৃষ্ণা রণজয়।

0: এক কাপ গরম চায়ে চুমুক, আর দুনিয়ার তাবুত সমস্যার সমাধান। সেটা পাড়ার আড্ডা হোক, অফিসের ব্যস্ততা হোক, বৃষ্টির বিকেল হোক, প্রাত্যহিক সকাল হোক, প্রচণ্ড গরম হোক, একেবারে হাড় কাঁপানো শীত হোক, অথবা সন্ধ্যের চা বলুন, কিংবা রাত্রি ১২টার সময় আকাশবাণীর প্রোগ্রাম শেষ করে ফেরার পথে একসঙ্গে দাঁড়িয়ে চা খাওয়া।
1: আমি বলতে যাচ্ছিলাম, আমার মনের কথাটা যে এভাবে তুমি বলে দেবে আমি ভাবতে পারিনি। সেটা মানে বৃষ্টি হোক, ঝড় হোক, বা এমনি ওয়েদার থাকুক না কেন, আমরা যখন স্টুডিও ছেড়ে বেরোই তখন কৃষ্ণা এবং রণজয়ের এটা কিন্তু মাস্ট হ্যাভ থাকে। কলকাতার কালো পিচের রাস্তা দিয়ে যখন সনসনিয়ে গাড়ি এগোতে থাকবে, আমাদের নির্দিষ্ট ঠেক রয়েছে,
0: সেখানে
1: গিয়ে চা খাওয়া।
0: আসলে চা খাওয়াটা তো চা খাওয়া নয়, এটা একটা আবেগ, আমরা বলতে পারি এটা আবেগের নাম,
1: মানে শহর কলকাতার আবেগ, আমাদের ভালোবাসার একটা নাম রাতের এই চা খাওয়া, তাই না?
0: এবং তার সঙ্গে
1: সেটা ডেস্টিনেশন মাঝে মধ্যে চেঞ্জ হয়, কখনো দক্ষিণে, কখনো উত্তরে, কখনো মধ্য কলকাতায়, বিভিন্ন জায়গাগুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় গিয়ে আমাদের এই স্পেশাল ব্যাপারটা হয়,
0: মানে চা খাওয়াটা একটা
1: অন্যরকমের ব্যাপার অবশ্যই।
0: তার সঙ্গে সঙ্গে আর একটাও কিন্তু কথা আমরা বলতে পারি, যে চাটা আমরা যদি অন্যভাবে দেখি, ধরুন না আমাদের দৈনন্দিন ঘরোয়া উৎসব, এটাও তো বলা যেতে পারে চাটাকে, কারণ এই প্রচণ্ড গরমে এমন অনেক মানুষজন বলেন যে গরমে চা খাচ্ছিস কী করে, কিন্তু গরমেও গরম চায়ের কাপে চুমুক দিতে কিন্তু একটা অভ্যাস, একটা নেশা বলা যেতে পারে।
1: আসলে চা এমন একটা বিষয় না, মানে চায়ের কাপে তুফান তুলে আড্ডা, বা সেটা গান বাজনা, বা এই ধরো না আমাদের এই যে সংবাদ সফর, এই অনুষ্ঠান করতে গিয়ে তোমার আমার মধ্যে কত তর্কাতর্কি হচ্ছে, কত কিছু হচ্ছে, এবং সেই সময় মাঝে কিন্তু থাকে অনুঘটকের মতো চা, তাই নয় কি?
0: একদমই। এবার সেই চির চেনা চায়ের আড্ডায় যোগ হলো নতুন এক আন্তর্জাতিক তকমা। বিশ্ব মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিল ভারতের মশলা চা। অবাক হচ্ছেন তাই তো? জনপ্রিয় গ্লোবাল ফুড গাইড টেস্ট অ্যাটলাসের সাম্প্রতিক মে সংস্করণে প্রকাশিত হয়েছে বিশ্বের সেরা ১০০টি চায়ের তালিকা, আর সেই তালিকাতে পয়লা নম্বর দখল করে বিশ্ব জয় করেছে কে জানেন? ভারতের মশলা চা। অবশ্য চা প্রেমীদের কাছে এই তথ্যটা নতুন কিছু নয়, তারা তো মনে মনে বহু আগেই এই চাকে সেরার আসনে বসিয়ে রেখেইছিলেন। কিন্তু শুধু মশলা চা নয়, ভারতের বৈচিত্র্যময় চা সংস্কৃতির আরও বেশ কয়েকটি রত্ন এই আন্তর্জাতিক তালিকায় সগর্বে জায়গা করে নিয়েছে। সুগন্ধের জন্য বিশ্বখ্যাত দার্জিলিং চা রয়েছে ষষ্ঠ স্থানে, কড়া স্বাদের আসাম চা জায়গা করে নিয়েছে ১৩ নম্বরে, এর পাশাপাশি কেরলের সুলাইমানি চা ৩৯তম, হিমাচল

0: প্রদেশের কাংড়া চা 41তম এবং জম্মু কাশ্মীরের ঐতিহ্যবাহী নোনতা স্বাদের গোলাপি নুন চাই 43তম স্থান অধিকার করেছে। ভারতের এই জয়যাত্রার পাশাপাশি বিশ্ব তালিকায় অন্যান্য দেশ তারা কোন জায়গায় রয়েছে একটু দেখে নিই। দ্বিতীয় স্থানে রয়েছে, প্রথমেই তো বললাম প্রথম স্থান করে নিয়েছে ভারতের মশলা চা, দ্বিতীয় স্থানে রয়েছে জাপানের বিশেষ ঘরানার রোস্টেড গ্রিন টি হোজিশা, আর তৃতীয় স্থানে নিজের জায়গা পাকা করেছে শ্রীলঙ্কার বিখ্যাত সিলন ব্ল্যাক টি, চতুর্থ স্থানে আবারও জাপান তাদের সুগন্ধি সেনচা গ্রিন টি নিয়ে, আর পঞ্চম স্থানে রয়েছে চীনের ইউনান প্রদেশের ঐতিহ্যবাহী ভিনটেজ চা পু এরা। তাদের বিশ্বমঞ্চে ভারতের এই জয় জয়কার কিন্তু চায়ের স্বাদেই থমকে থাকেনি, চায়ের ব্র্যান্ড এবং বাগানের তালিকাতেও বাজিমাত করে দিয়েছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের দুটি বিখ্যাত চা এস্টেট, যার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের কার্শিয়াংয়ের মাকাইবাড়ি টি এস্টেট, আর অন্যটি হল আসামের ডিব্রুগড়ের হালমারি টি এস্টেট। শতবর্ষের প্রাচীন ঐতিহ্যবাহী এই হালমারি টি এস্টেট তার কড়া এবং সুস্বাদু চায়ের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। সুতরাং এই দেশে চায়েতে চর্চা কিন্তু শুধুমাত্র কথার কথা নয়, আন্তর্জাতিক স্তরেও একেবারে প্রমাণিত হয়ে গেল, কি বলেন?
1: চাকে তুচ্ছ মনে করার কোনো কারণ নেই আমাদের বাংলায়, আমাদের কলকাতায় এবং সারা বিশ্বে, তাই তো? আন্তর্জাতিক মহলেও বিশেষভাবে সমাদৃত চা। আর আমাদের বাংলার দার্জিলিং চা হলে তো কথাই নেই, তার বিশ্বজুড়ে স্বীকৃতি।

হাতে সবল বাহুর আঘাতে ধমধমা ধম মাদল বাজায় নতুন সারা তুলে হাজার দেহ দোলে নতুন দিনের আহ্বানে হাজার।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আপনি শুনছেন সংবাদ সকল 107 FM রেইনবোতে। সংবাদ সকল, সংবাদ সকল।

0: 107 FM রেনবো ঘড়িতে সময় বলছে রাত 10:28 হয়ে 54 সেকেন্ড, আর এই মুহূর্তে প্রায় আধ ঘন্টা সময় হতে চললো তোমরা রয়েছো আমাদের সঙ্গে আজ রাতে সংবাদ সফরে। এবং আজকে একটু আগে আমরা যে কথা বলছিলাম, যে চায়ের কথা বলছিলাম, চায়ের যে জগৎ জোড়া, তার যে আধিপত্য, তার যে আভিজাত্য, এবং অবশ্যই চায়ের সঙ্গে বাঙালির যে ভালোবাসা, যে অনুরাগ রয়েছে, এবং চাকে নিয়ে নানান রকমের ঘটনা রয়েছে। কবি সুমনের এই এক সময়ের বিখ্যাত হয়ে যাওয়া গান আজকের 2026 সালে এসেও আমাদের হৃদয়ে ঝড় তোলে, এক কাপ চায়ে আমি তোমাকে চাই। তো সেই জায়গা থেকে কবি সুমন থেকে ভূপেন হাজারিকা পর্যন্ত চাকে ঘিরে তাদের গান আমাদের হৃদয়ের মধ্যে একদম খোদাই হয়ে রয়েছে আজকে এই সময়ে এসে দাঁড়িয়েও। তো সেই জায়গা থেকে যদি মনে হয়, আমার আজকে তো ভীষণভাবে মনে হচ্ছে, আমি জানি না কৃষ্ণাদিরও হয়তো মনে হচ্ছে, চায়ের আড্ডা একটা বিশাল পৃথিবী, অন্তত আমার কাছে। তুমি কি বলবে?
1: সকলের কাছে, কারণ সবচেয়ে বড় কথা কি দেখুন, এই চায়ের আড্ডায় কিন্তু কোনো বয়সের ভেদ নেই, কোনো মানে আপার এজ লিমিট বলে কিছু নেই, অনেক বয়স্ক মানুষ তারা কিন্তু এসে সন্ধ্যাবেলার চায়ের থেকে বসছে, আড্ডা দিচ্ছে, এবং এই আড্ডার মাধ্যমে কিন্তু অনেকখানি মনের কথা, বিশ্ব পৃথিবীর কথা যেমন আলোচনা করছে, তেমন নিজের মনের কথা, নিজের যে কথাগুলোকে একটু প্রকাশ করতে পারলে বুঝি ভালো হয়। কারণ আজকের দিনে কিন্তু ডাক্তারবাবুরা বলছেন যে মানুষটা নিজের মনের কথা সকলকে জানাতে পারে সে বোধ হয় অনেকখানি হালকা হয়,
0: অনেকখানি হালকা হয়। এবং আজকের সময়, আজকে যে এত রকমের দুর্ঘটনা, এত রকমের সুইসাইড আমরা দেখতে পাই, তার কিন্তু 90% জায়গাটাই হচ্ছে একা হয়ে যাওয়ার কারণে, তার মানসিক যে পুড়ে পুড়ে দগ্ধ হওয়া, নিজের যে কষ্টের কথা সেটাকে বাইরে প্রকাশ করতে না পারা, বন্ধুর অভাব, এই বিষয়গুলোই কিন্তু অধিকাংশ যে ঘটনাগুলো আমরা চাই না, দেখতে চাই না, শুনতে চাই না, যে ঘটনাগুলো আকছার ঘটছে তার জন্য কিন্তু দায়ী, আজকের এই সমাজও তার জন্য দায়ী। আর চা এমন একটা বিষয়, তুমি ধরো যে ছোট্ট ভাঁড়ের কাপে কম দামি চা থেকে শুরু করে
1: চা নিয়ে 3 ঘন্টা কাটিয়ে দেওয়া যায়,
0: 3 ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। শুধু নয় যে চায়ের তো নানান রকমের প্রকারভেদ রয়েছে, একদম আমি যদি বলি তোমার ছোট্ট মানে ভাঁড়ের চা, একদম অল্প মূল্যের অল্প দামের চা, সেখান থেকে শুরু করে 1000 টাকা দামেরও চা রয়েছে। এবং আজকে যে কফি ক্যাফেগুলো রয়েছে, যে শীততাপ নিয়ন্ত্রিত ক্যাফেগুলো রয়েছে, সেখানে বহুমূল্যের চা পান করতেও আমরা যাই, আবার রাস্তার ধারের যে চায়ের ঠেক সেখানেও কিন্তু আমরা যাচ্ছি, বা ইয়াং জেনারেশন আজকে যাচ্ছে। তাই চায়ের দামের প্রকারভেদ থাকলেও, বা সেখানে বিভিন্ন স্তরের লোক বিভিন্ন জায়গায় গেলেও, চাটা কিন্তু

0: তো সেন্টার পয়েন্টে রয়েছে, চা চাই চাই।
1: একদমই তাই, এবং সবচেয়ে বড় কথা কি জানো, যখন আমরা যিনি চা দিচ্ছেন তাকে হয়তো অভিযোগ করছি কি গো কাপটা তো একেবারে মাইক্রোস্কোপিক করে ফেলেছো, বড় থেকে আস্তে আস্তে করে সেটা হয়তো ছোটোর জায়গায় পৌঁছেছে, কিন্তু না, আড্ডাটা, চাকে একটা কাপ হাতে নিয়ে সেই যে আড্ডা এবং সেই আড্ডার মধ্যে দিয়ে পুরো পৃথিবীকে ধরে আনা, এই জায়গাটাই থাক আজকে আমাদের এই অনুষ্ঠানের বিষয়। আপনারাও আসুন, আপনাদের মতামতগুলো জানান চেনা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার
0: 9903-65992 তে। তোমরা জানাও তোমাদের এই চাকে ঘিরে অভিজ্ঞতার কথা, ভাবনার কথা, অনুভূতির কথা, চায়ের আড্ডা এক বিশাল পৃথিবী। রণজয়ের কাছে, কৃষ্ণার কাছে অবশ্যই অবধারিতভাবে আমরা জানতে চাইছি তোমাদের কাছে চা কোন জায়গায় রয়েছে তোমাদের মনের মাঝে, জানাও চটপট আমাদেরকে।

কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।

0: আইটি সেক্টরে যারা চাকরি করেন তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, তারা বলতেই পারে যে আমাদের প্রত্যেকের টেবিলে টেবিলে কিন্তু সময় সময় চা আসে, কফি আসে, কিন্তু তবু আমরা অফিস থেকে বেরোই এবং নিচে যাই, নিচে গিয়ে ওই চায়ের থেকে সবাই মিলে দাঁড়াই, বিভিন্ন বন্ধুরা আসে, একসঙ্গে মিলে আড্ডা দিই এবং সেই আড্ডায় চায়ের, সে বলছি না কাপ যতই ছোট হোক না কেন, এবং সেখানে হয়তো অনেক সময় তারা এরকমও বলেন যে বসের মুন্ডুপাত করার ওইটা একটা দারুণ জায়গা, ওই চায়ের আড্ডা ঠিকটা। সুতরাং এই যে জায়গাটা, মানে শুধুমাত্র কিন্তু বসের মুন্ডুপাত নয়, কিন্তু যে জিনিসটা আমরা বারবার বলতে চাইছি, আপনার ভিতরের রাগ ক্ষোভ অভিমান সেগুলোকে একেবারে বাইরে বের করে নিয়ে আসার একটা দারুণ জায়গা হচ্ছে এই চায়ের আড্ডা।
1: এবং এক্ষুনি যে গানটা শুনলাম মান্নাদের কণ্ঠে, সেই অবিস্মরণীয় অবিসংবাদিত এই গান, এই গান শুনলেই যেন আমাদের সেই আড্ডা, আমাদের চা আড্ডা কফি বন্ধু বান্ধব সমস্ত এই জায়গাটা, এই কালচারটা, কলেজ কালচার সেই সময়ের কফি হাউস, এটা মনের মধ্যে ভেসে ওঠে। আজকে আমরা ধরো ব্যস্ততার কারণে সবসময় হয়তো আমাদের সবাই মিলে একসাথে থাকাটা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এই কিছু কিছু গান আছে না, কিছু কিছু কথা আছে, যে কথাগুলো বোধহয় আমাদের আমাদের যে আগামী সময়ের কাজ করার যে ইন্সপিরেশনটা সেটাকে অনেকটা বাড়িয়ে দেয়। আজকে সত্যি আজকে আড্ডার ভীষণভাবে অভাব আমরা দেখি আমাদের ব্যস্ততার কারণে, আমাদের সবাই মিলে এক জায়গায় বসে কথা বলার খুব একটা স্কেয়ারসিটি তৈরি হয়েছে। কিন্তু আমার মনে হয় যে এই জায়গাগুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি, তাহলে হয়তো আমাদের জীবনের অনেক কঠিন কঠিন সমস্যাও হয়তো হালকা হয়ে যাবে।
0: সেই জন্যই না ওই ভূপেন হাজারিকা থেকে শুরু করে তারপরে মান্না দি বলো, আরতি মুখোপাধ্যায় কি কবির সুমন, একেবারে তখন থেকে এখনো পর্যন্ত চা কিন্তু এই যে চাই রয়ে গেছে।
1: আমাদের মেসেজও আসা শুরু হয়ে গিয়েছে, প্রথম মেসেজে চলে যাই। প্রিয় রণজয় দাদা এবং কৃষ্ণা দিদি ভাই, শুরুতেই জানাই উজ্জ্বল নক্ষত্রের ন্যায় স্নিগ্ধ ভালোবাসা, বাপ রে বাপ। আমি সংবাদ সফরের নিয়মিত শ্রোতা, বেশ খুব ভালো। সংবাদ সফর না শুনলে জানতেই পারতাম না প্রতিটি দেশের চায়ের কথা। আমাদের দেশসহ বিভিন্ন দেশের চায়ের গল্প শুনে মনটা ভরে গেল। একসময় ভাত না খেলে চলতো, কিন্তু চা না খেলে জীবনটা যে মরুভূমি হয়ে যেত, এতটাই চায়ের প্রতি আসক্তি ছিল। তবে এখন ঠিক তার বিপরীত, চা খাই তবে সকালে একটা আর রাত্রে এক কাপ চা, এর মাঝে কেউ চা খেতে বললেও খাই না। আজকের সংবাদ সফর অসাধারণ জনপ্রিয়তার উচ্চ শিখরে প্রতিষ্ঠা লাভ করবে, এই কামনা করেই মেসেজ শেষ করেছেন মাধাই দাস, বহরু, ঘোষপাড়া। এভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের আপনাদের কাছ থেকে পাওয়া মতামত সেটাই কিন্তু আমাদের এগিয়ে চলার অন্যতম রাস্তা করে দেয়।
0: একদমই, পরিবারের আমরা সবাই বড্ড বড্ড কাছের লোক, এবং এই কাছের লোক বলেই আপনাদের এই মেসেজগুলো আমাদেরকে ভীষণভাবে নাড়া দেয়, সত্যি বলছি।
1: আর এভাবেই চায়ের আড্ডা তো জমে উঠবেই, ঘড়িতে 10:45 কাছাকাছি বাজছে, এখনও 1:15 সময় রয়েছে। আর 9903653992 হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে, যারা এখনও পর্যন্ত মেসেজ করনি সকলকেই একটাই রিকোয়েস্ট করব, কৃষ্ণা এবং রণজয়ের তরফে তোমরা চটপট তোমাদের অনুভব আমাদেরকে জানিয়ে দাও, একদম শেষ সময় যদি মেসেজ করো। অনেক সময় আমার কাছে এই অভিযোগ এসেছে তোমাদের তরফ থেকে, আমি অস্বীকার করব না যে বেশ কয়েকটি মেসেজ পড়া হয় না, তার এক এবং একমাত্র

0: একমাত্র কারণ হচ্ছে যে একদম শেষ মুহূর্তে তোমাদের পাঠানো মেসেজ। তাই যখন মেসেজ করবে আমাদেরও খুব খারাপ লাগবে, লাগে যে শেষ মুহূর্তে খুব ভালো ভালো কিছু মেসেজ এলেও আমরা আমাদের ইচ্ছে থাকলেও পড়ার সময় হয় না, আমরা পড়ে উঠতে পারি না, সুযোগটা পাই না, আমাদের ভীষণ খারাপ লাগে, বিশ্বাস করো। তাই আমরা চাইবো যাতে সকলের মেসেজ আমরা পড়তে পারি, একজনেরও যাতে মনঃক্ষুণ্ণ না হয় কৃষ্ণা এবং রণজয়ের তরফ থেকে। এটা কিন্তু আমাদের একদম আন্তরিক উপলব্ধির কথা তোমাদেরকে জানালাম। এবার সম্পূর্ণ বিষয়টা তোমাদের উপর ছেড়ে দিলাম, কত তাড়াতাড়ি তোমরা মেসেজ করে আমাদেরকে জানাবে, আমরা অপেক্ষায় রয়েছি। আর খোলা রয়েছে হোয়াটসঅ্যাপ 9903653992।
1: আমরা বলি জীবনে কিন্তু সবসময় একটা লক্ষ্য রাখা দরকার, মানে আপনি যদি সাফল্য পেতে চান, সাফল্যের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে চান, তাহলে কিন্তু একটা ফিক্সড একটা লক্ষ্য রাখতে হবে যে আমাকে এইটাতে পৌঁছতে হবে। তাহলে হয়তো ওই অবধি না পৌঁছতে পারলেও ধারে কাছে পৌঁছানো সম্ভব। আমরা আমাদের যখন আমাদের স্টুডেন্টসদের বা ছেলেমেয়েদের এই কথাটাই বলি যে পরীক্ষার আগে একটা লক্ষ্য স্থির করে নাও যে আমাকে এই নাম্বারটা পেতে হবে। হয়তো সেই নাম্বার পেলাম না, কিংবা হয়তো সেটাকে ওভার করে গেলাম, বা হয়তো তার কাছাকাছি পেলাম, কিন্তু একটা লক্ষ্য স্থির থাকে। এত কেন কথা বললাম জানেন একটা খবর দেওয়ার জন্য? হ্যাঁ, মাত্র 15 বছর বয়স, এই বয়সেই কিন্তু বৈভব সূর্যবংশী একেবারে ক্রিকেট আলোচনার অংশ হয়ে উঠেছে। সেটা টি-20 ক্রিকেট বা IPL হলে তো কথাই নেই, আর নিশ্চয়ই হবে না কেন, বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, শুভমন গিলদের মতো ব্যাটারদের পিছনে ফেলে এবারের IPL-এ কমলা টুপি জিতে নিয়েছে বৈভব। এই যে অনেক পড়ুয়া বা খেলোয়াড় তারা পরীক্ষা বা প্রতিযোগিতার আগে একটা লক্ষ্য স্থির করে নেয় না, বৈভবও কিন্তু ঠিক সেরকম একটা নিজের লক্ষ্য ঠিক করে নিয়েছিল IPL-এর আগে। 16 ম্যাচে 776 রান করে কমলা টুপি জিতে বৈভব জানিয়েছে যে মরশুম শুরুর আগে ঠিক করে নিয়েছিল সে একটা লক্ষ্য। রবিবার যখন ফাইনাল হয়, সেই ফাইনালের পর IPL-এর সম্প্রচারকারী চ্যানেলকে এই কিশোর ক্রিকেটার কি বলেছে জানেন? মরশুম শুরুর আগে ফোনে লিখে রেখেছিলাম, IPL-এ আমায় 700 রান করতে হবে, প্রতি ম্যাচের পর নিজেকে সেটা মনে করিয়ে দিতাম। 776 রান ছাড়া এবারের IPL-এ আর কী কী প্রাপ্তি ছিল বৈভবের? বৈভবের কথায় গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখতে পেরেছি। চাপের সময় কীভাবে খেলতে হয়, পরিস্থিতি বুঝে কী করে খেলার ধরন পাল্টাতে হয়, প্রতিটা বল এক মানসিকতা নিয়ে খেলা যায় না, ম্যাচের পরিস্থিতি এবং দলের প্রয়োজন বুঝে খেলতে হয়, এইসব ব্যাপারে অনেক কিছু শিখেছি। প্লে অফ পর্বের ম্যাচগুলো থেকেও কিছু জিনিস শিখেছি। IPL-এ সবচেয়ে বেশি 72টি ছয় মারার নজির করেছে বৈভব। IPL-এর উদীয়মান ক্রিকেটারের পাশাপাশি সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের পুরস্কারও জিতেছে। সবচেয়ে আগ্রাসী ব্যাটিং করে সুপার স্ট্রাইকার পুরস্কার পেয়েছে। IPL-এ বিশ্ব পর্যায়ের একেবারে এক ঝাঁক ক্রিকেটারের ভিড়ে মোট 5-5টি পুরস্কার ছিনিয়ে নিয়েছে বৈভব। স্বভাবতই তাকে নিয়ে ক্রিকেট মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মহাকাশ অভিযানে যারা যান, যারা পৌঁছন, অনেকেই হয়তো শেষ পর্যন্ত তারা সফল হন না। অনেক জীবনের একদম ঝুঁকি নিয়ে তিনি ফিরতে পারবেন কি পারবেন না, এই রকম একটা মানসিক জায়গা থেকে তারা অভিযানে যান। মহাকাশে থাকাকালীন হঠাৎ করেই কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন নাসার অভিজ্ঞ নভোচারী মাইক ফিনকে। কেন এমন ঘটেছিল সেই ঘটনা কিন্তু আজকেও স্পষ্ট নয় চিকিৎসকদের কাছে। চারবার মহাকাশ অভিযানে অংশ নেওয়া 59 বছর বয়সী ফিনকে তিনি জানিয়েছেন, গত 7 তারিখ 7ই জানুয়ারি রাতের খাবার খাচ্ছিলেন তিনি, পরের দিন একটি স্পেস ওয়াকের প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎই তাঁর কথা বন্ধ হয়ে যায়। কোনো ব্যথা অনুভব না করলেও সহ নভোচারীরা তাঁর অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে পৃথিবীর ফ্লাইট সার্জেনদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানাচ্ছেন, একেবারেই অপ্রত্যাশিত ছিল ব্যাপারটা, অবিশ্বাস্য দ্রুততায় ঘটেছিল। বলছেন ফিনকে, প্রায় 20 মিনিট কোনো কথা বলতে পারছিলেন না, স্টেশনের 6 জন সদস্য মুহূর্তের মধ্যে তার কাছে ছুটে আসেন। চিকিৎসকরা হার্ট অ্যাটাকের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন এবং শ্বাসরোধ হয়নি বলে নিশ্চিত হওয়া গিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা মনে করছেন ফিনকের মোট 549 দিনের ভারহীন পরিবেশে থাকার অভিজ্ঞতার সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে। স্পেস স্টেশনের আল্ট্রাসাউন্ড যন্ত্র সেই মুহূর্তেও কাজে লেগেছিল এবং পৃথিবীতে ফেরার পর ফিনকের একাধিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এই ঘটনার জেরে পরদিনের পরিকল্পিত স্পেস ওয়াক বাতিল করা হয়, যা ফিনকের সহ নভোচারী জেনা কার্ডম্যানের প্রথম স্পেস ওয়াক হওয়ার কথা ছিল।

0: এক মাসেরও বেশি আগে 15ই জানুয়ারি শেষ করা হয় তাদের এই অভিযান এবং নভোচারীরা সরাসরি হাসপাতালে ভর্তি হন। নাসা এখন অন্যান্য নভোচারীদের পুরনো মেডিকেল রেকর্ড পর্যালোচনা করছে, যাতে মহাকাশে এরকম ঘটনা আগে কিছু ঘটেছে কিনা সেটা দেখা, এটাই তাদের বর্তমানের কাজ। এখন যদিও সম্পূর্ণ সুস্থ রয়েছেন চিকিৎসার পর ফিনকে, এটাই আমাদের কাছে অত্যন্ত ভালো খবর আসার কথা। কিন্তু যে ঘটনা ঘটেছিল, তার যে কথা বন্ধ হয়ে গিয়েছিল, এটা কিন্তু তার মনের মধ্যে একটা জায়গা তৈরি হয়েছে, একটা আতঙ্ক, একটা উদ্বেগের যে অবস্থা তৈরি হয়েছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে ফিনকের মধ্যে।
1: সংবাদ সফরে আমরা রয়েছি বিভিন্ন খবরের মধ্যে এবং অবশ্যই রয়েছি আপনাদের পাঠানো মেসেজের মধ্যে। আজকে আমাদের বিষয় আমরা যেটা রেখেছি, যদিও এখন রাত্রি 11টা বাজতে চলেছে প্রায়, এই সময়টা আপনাদের কাছে ডিনার সেরে ঘুমানোর সময়, কিন্তু তার এক ঘন্টা পরেই চায়ের আড্ডায় দাঁড়িয়ে রণজয় কৃষ্ণার গল্প করার সময়।
0: আমরা জেগে আছি, আমরা রাত 12টা পর্যন্ত জেগে রয়েছি, এখন ঘুমানোর কোনো বিষয় নেই, কেননা কৃষ্ণা রণজয়ের সঙ্গে রাত 12টা পর্যন্ত থাকতে হবে, অবশ্যই তারপরে লাইট নিভিয়ে আপনারা ঘুমোতে যেতে পারেন। যদিও এখনও লাইট নিভিয়েও অনুষ্ঠান আপনারা শুনতে পারেন বা তোমরা শুনছো, অনেকেই শোনো, সে কথাও আমাদের জানিয়েছো, অনেকে জানিয়েছো ডিনার করতে করতে আমাদের অনুষ্ঠান শোনো, কিন্তু অনুষ্ঠান একদম শেষ পর্যন্ত না শুনে তোমরা ঘুমোতে যাও না, এই কথা তোমরা যেরকম জানিয়েছো আমরা জানি কিন্তু সেই বিষয়টা। তাই 12টা পর্যন্ত আমরাও কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য নানান রকমভাবে এক্সপেরিমেন্ট আমাদের এই অনুষ্ঠানের মধ্যে চলতেই থাকে।
1: চায়ের আড্ডা যখন একেবারে বিরাট বড় পৃথিবী, এটাই ছিল আজকে আমাদের বিষয়। মেসেজে যদি
0: মেসেজ এখনও পর্যন্ত যারা মেসেজ করনি, আমরা 11টা বাজতে চলেছে, 11টার পরবর্তী সময় আর এক ঘন্টা সময় আমাদের হাতে রয়েছে। এক ঘন্টা সময়ের মধ্যে তোমরা যারা এখনও পর্যন্ত মেসেজ করনি কৃষ্ণা এবং রণজয়কে আজ রাতে সংবাদ সফরে, তারা চটপট তোমাদের অনুভবের কথা জানাও। কারণ একটু আগেই বলেছি যে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে কৃষ্ণা এবং রণজয়ের নামেই এসেছে, যে আমরা তোমাদের অনেক মেসেজ পড়তে পারি না বা পড়া হয় না, কিন্তু দোষটা একদম আমাদের নয়, সেটা কিন্তু আমরা আগেই স্বীকার করেছি। আরও একবার বলছি, একদম শেষ মুহূর্তে মেসেজ পাঠালে সেটা হয়তো অনেক সময় অনিচ্ছাকৃতভাবে আমরা পড়তে পারি না। অনেক ভালো ভালো মেসেজও কিন্তু আমাদের ইচ্ছে থাকলেও আমরা না পড়তে পারার কারণে ভীষণভাবে আমাদের খারাপ লাগে, অন্তত আমাদের যাতে খারাপ লাগাটা আজকে তৈরি না হয় বা আগামী সময়ে তৈরি না হয় সেই দায়িত্বটা কিন্তু তোমাদের সকলের। চায়ের আড্ডা এক বিশাল পৃথিবী, যারা এখনও জানাওনি চটপট জানাও, মেসেজ করো 9903653992 হোয়াটসঅ্যাপ এই নাম্বারে।
2: আপনি শুনছেন সংবাদ সকল 107 FM রেইনবোতে। সংবাদ সকল, সংবাদ সকল।
1: ফিরলাম আবার সংবাদ সফরে, রণজয় কৃষ্ণ রয়েছে আপনাদের সঙ্গে ঠিক রাত্রি 12টা পর্যন্ত 107 FM রেন।

আমরা ফিরে এসেছি এবং ঘড়ির কাঁটা এই মুহূর্তে 11টা অতিক্রম করে গিয়েছে, 11:06 হয়ে 32 সেকেন্ড। তোমরা রয়েছো শুনছো আজ রাতে সংবাদ সফর, তোমাদের সঙ্গে স্টুডিওতে কৃষ্ণা এবং রণজয়। 107 FM রেনবো এবং প্রসার ভারতের নিউজ অন এয়ার অ্যাপে শুনছো তোমরা সংবাদ সফর। আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, প্রথমে আমি এবং তুমি কথা বলছিলাম চা নিয়ে, দুজনের কথা জানাচ্ছিলাম বলছিলাম, এবং তারপরে ইতিমধ্যে আমাদের যারা কলার তারাও কিন্তু মেসেজ করা শুরু করে দিয়েছেন এবং তারা মেসেজ করছেন 9903659992। একটু দেখার চেষ্টা করি এই মুহূর্তে কার মেসেজ এসে পৌঁছেছে। কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি, দীপজ্যোতি মেসেজ করছেন, কিছুদিন আগের একটি ঘটনার কথা হঠাৎই মনে পড়ে গেল। আমার বহুদিনের ইচ্ছে ছিল কলকাতার কফি হাউসের চা বা কফি খাওয়া। কিছুদিন আগে আমি ও আমার একজন বন্ধু কফি হাউসে যাই এবং কফি খাই। সত্যি দেখে অদ্ভুত এক নস্টালজিয়া তার অনুভূতি হচ্ছিল। সবথেকে যেটা ভালো লাগলো, কফি হাউসে এখনও এসি ইনস্টলেশন হয়নি, একদম সাবেকি নিয়ম মেনে এখনও সেখানে বৈদ্যুতিক পাখা লাগানো। তবে সেখানে গিয়ে একটা জিনিস আমার বেশ অদ্ভুত লেগেছিল,

0: ওখানে আমরা বাদে আর কেউই চা বা কফি খাচ্ছিল না, কেউ বিরিয়ানি কেউ বা চাউমিন খাচ্ছিল। কফি হাউসের মতো এইরকম একটা ঐতিহাসিক স্থানে গিয়ে বিরিয়ানি বা চাউমিন খাওয়াটা আমাদের একটু চোখে লেগেছিল। কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী মেসেজ করেছে, সত্যি দীপজ্যোতি এই যে প্রথম কফি হাউসে যাওয়া, তাদের যে কফি হাউসকে দেখা সেটা একটা অন্য রকমের রোমাঞ্চকর অনুভূতি বলা যেতে পারে। তবে তবে দীপজ্যোতি একদম শেষে যেটা বলেছে যে চাউমিন বা বিরিয়ানি খাওয়া, হ্যাঁ এই বিষয়গুলো রয়েছে, চাউমিন বিরিয়ানি বিভিন্ন রকমের খাওয়ার, এগ টোস্ট রয়েছে, পোচ রয়েছে, ফ্রেঞ্চ টোস্ট রয়েছে, এরকম অনেক কিছু খাবার রয়েছে, কিন্তু সেটার সঙ্গে আমি একমত হতে পারছি না। তোমার একটু ইনফরমেশনে খামতি রয়েছে দীপজ্যোতি, কফি হাউসে কফি কিন্তু প্রচুর পরিমাণে চলে, যারা যায় ওখানে এক কাপ কফি তারা খায়। অনেক রকমের কফি আছে, ব্ল্যাক কফি থেকে কোল্ড কফি থেকে এমনি কফি থেকে প্রচুর কফি রয়েছে।
1: সঙ্গে অবশ্য অনেকে কাটলেটও খায়।
0: না না, আমি বলছি সঙ্গে খাওয়ার অনেক উপকরণ রয়েছে, কিন্তু কফি কফি হাউসে মাস্ট হ্যাভ, সেটা আগে ছিল, এখনও আছে, আগামী সময়েও থাকবে। এবং তুমি বলেছো যে এসি ইনস্টলেশন হয়নি, সেটাও কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ দিক, কারণ আমরাও বলেছিলাম একটু আগে কথা বলার সময় তুমি যখন বলছিলে যে মানে এক কাপ চা দিয়ে আমরা অনেকক্ষণ আড্ডা কাটিয়ে দিতে পারি, এবং সেই সময় আমি একটা কথা বলেছিলাম যে চাটা দেখো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চা, মানে একদম কম দাম থেকে শুরু করে হাজার টাকা মূল্যের চা পর্যন্ত রয়েছে। তারা একদম সুসজ্জিত ক্যাফেতে গিয়ে চা খাওয়া বা পাড়ার কোনো ঠেকে গিয়ে চা খাওয়া, গঙ্গার ধারে চা খাওয়া, সেটা মানুষ ভেদে প্রকার ভেদে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু চায়ের ঠেক রয়েছে, সেটা সফিস্টিকেটেড ঠেক হতে পারে অথবা একদম পাড়ার চায়ের দোকান হতে পারে, কিন্তু চা রয়েছে। এভাবেই কিন্তু আমরা চাইছি, তোমাদের মতামত চাইছি 9903653992 এখনও পর্যন্ত যারা মেসেজ করোনি চটপট আমাদেরকে জানাও কৃষ্ণা রণজয়কে।
1: চায়ের গল্প বলতে বলতে আর একটা অন্য খবরে যাই, সেটা হলো ধরুন কাজের জন্য বা অনেক সময় ভ্রমণের জন্য অনেকে দেশান্তরে পাড়ি দেন, সেই দেশান্তরে পাড়ি দেওয়া এবার আরেকটু সহজ হলো ভারতীয়দের জন্য। ব্রিটেন বা আয়ারল্যান্ড বা আমেরিকা যদি যেতে যান তাহলে এয়ারপোর্ট ট্রানজিট ভিসা এটা তুলে দেওয়া হলো জার্মানিতে। 3 জুন মানে গতকাল বুধবার থেকে নতুন নিয়ম চালু হয়েছে, ফলে ভারতীয় পাসপোর্টধারীদের আর ট্রানজিট ভিসার প্রয়োজন হবে না এই দেশে। ফলে ফ্রাঙ্কফুর্ট মিউনিকের মতো বিমানবন্দর ব্যবহার করে ভিন দেশে যাওয়া আরও সহজ হলো। এতদিন জার্মানির এই বিমানবন্দরগুলো ব্যবহার করে অন্য দেশে যেতে হলে ভারতীয়দেরকে ট্রানজিট ভিসা নিতে হতো, তার জন্য ফর্ম পূরণ, তার জন্য দীর্ঘ লাইনের ঝক্কির পাশাপাশি বাড়তি খরচ, এসব তো ছিলই। সস্তার উড়ান হয়তো আছে, কিন্তু এই ঝামেলার এবং বাড়তি খরচের জন্য জার্মানির বিমানবন্দরগুলো অনেকেই এড়িয়ে চলতেন। কিন্তু না, এখন আর সে ঝক্কি নেই। কোনো ভারতীয় যদি জার্মানির ফ্রাঙ্কফুর্ট বা মিউনিক বিমানবন্দর হয়ে আমেরিকা যাওয়ার পরিকল্পনা করেন তাকে কিন্তু আর ট্রানজিট ভিসা করতে হবে না, ফলে খরচটাও বাঁচবে। তবে একটা কথা মনে রাখতে হবে যে ট্রানজিট ভিসা তুলে দেওয়ার অর্থ কিন্তু বিনা ভিসায় জার্মানিতে প্রবেশাধিকার নয়। ভিসা ছাড়া রাতভর বিমানবন্দরে থাকা গেলেও বাইরে বেরোনো যাবে না। বিমানবন্দরের বাইরে ঘুরতে হলে, সেঞ্জেনভুক্ত যে কোনো দেশে যেতে হলে, জার্মানি গন্তব্য হলে অবশ্যই ট্রানজিট ভিসার দরকার পড়বে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন সংবাদ সকল 107 FM রেইনবোতে। সংবাদ সকল, সংবাদ সকল।
2: চায়ের আড্ডা এক বিশাল পৃথিবী, একদম গরিব খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সফিস্টিকেটেড কর্পোরেট ওয়ার্ল্ডের উচ্চপদে আসীন ব্যক্তি, প্রত্যেকের কাছেই চা

0: অপরিহার্য। তাই তো চা মানেই পৃথিবী। মেসেজ এসছে, দাদা দিদি অপূর্ব লিখছেন দমদম চিড়িয়ামোড় থেকে, মন ভালো নেই তাই মন ভালো লাগবার গান শুনিয়ে দাও। অপূর্ব, শুধুমাত্র এটুকু তো লিখলে হবে না, কারণ এটা তো অনুরোধের আসর নয়, নির্দিষ্টভাবে আমরা জানিয়ে কথা বলছি আমাদের লিসনারদের সঙ্গে, সেটা নিয়ে যদি কিছু ভাবনা থেকে থাকে তাহলে সেটা পাঠালে ভালো হতো। পরের মেসেজ এসছে আন্ডি, আন্ডিরই কলকাতা থেকে, সে লিখছে কৃষ্ণাদি এবং রণজয়দা যে টপিকটা দিয়েছ চা, আমি খুব চা ভালোবাসি, চা ছাড়া কিন্তু আমার একদম চলে না। আন্ডি কলকাতা থেকে মেসেজ করেছেন। তোমরা যারা এখনও পর্যন্ত মেসেজ করোনি চটপট জানাও 9903653992 তে।
1: ফুটবল বিশ্বকাপ, এবং সেই ফুটবল বিশ্বকাপ নিয়ে মোটামুটি এখন সকলের, ওই যে বললাম চায়ের আড্ডা, সেই আড্ডায়ও কিন্তু তুফান তুলছে ফুটবল বিশ্বকাপ। কারা এবার বিশ্বকাপ ঘরে তুলবে, কারা কীরকম খেলবে ইত্যাদি প্রভৃতি নিয়ে একটা বিরাট আলোচনা। ফুটবল বিশ্বকাপে আড়ম্বর বেড়েছে, 32টির পরিবর্তে 48টি দলকে নিয়ে এবার ফিফা বিশ্বকাপ আয়োজন করছে। বেড়েছে ম্যাচের সংখ্যাও, 39 দিনের প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব যৌথভাবে পেয়েছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। মোট 16টি স্টেডিয়ামে হবে 104টি ম্যাচ। আমেরিকার 11টি শহরের 11টি স্টেডিয়ামে খেলা হবে, কানাডার 2টি এবং মেক্সিকোর 3টি স্টেডিয়ামও রয়েছে তালিকায়। একটু ছোট্ট করে দেখে নিই কোন কোন স্টেডিয়াম। ডালা স্টেডিয়াম, স্টেডিয়ামটি আমেরিকায় এটি অ্যান্ড টি স্টেডিয়াম নামে পরিচিত, দর্শক আসনের বিচারে বিশ্বকাপের সবচেয়ে বড় স্টেডিয়াম। একসঙ্গে 94,000 মানুষ এখানে খেলা দেখতে পারেন। বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল এখানেই হবে। মেক্সিকো সিটি স্টেডিয়াম, দর্শক আসনের নিরিখে বিশ্বকাপের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম, 83,000 মানুষ একসঙ্গে খেলা দেখতে পারেন। ঐতিহাসিক স্টেডিয়ামটি মেক্সিকোর জাতীয় দলের হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত, এস্তাদিও আস্টেকা নামেও পরিচিত এই স্টেডিয়ামটি। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, 2016 সালে কোপা আমেরিকার ফাইনাল হয়েছিল 82,500 দর্শক আসনের এই স্টেডিয়ামে। এই স্টেডিয়ামই হবে বিশ্বকাপের ফাইনাল। মেটলাইফ স্টেডিয়াম নামেও এর পরিচিতি রয়েছে। আটলান্টা স্টেডিয়াম, 45,000 দর্শক আসনের স্টেডিয়ামটি NFL দল আটলান্টা ফ্যালকনস এবং MLS দল আটলান্টা ইউনাইটেড FC জর্জিয়ার ঘরের মাঠ। বিশ্বকাপের একটি সেমিফাইনাল হবে এখানে। কানসাস সিটি স্টেডিয়াম, এই স্টেডিয়ামটিতে 73,000 মানুষ খেলা দেখতে পারেন। হিউস্টন স্টেডিয়াম, 2002 সালে তৈরি এই স্টেডিয়ামের দর্শক আসন সংখ্যা হচ্ছে 72,000। আমেরিকার জাতীয় ফুটবল দলের অন্যতম প্রিয় এই স্টেডিয়াম। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম, 2014 সালে উদ্বোধন হয় এই স্টেডিয়ামটির। লস অ্যাঞ্জেলস স্টেডিয়াম, 2026 বিশ্বকাপের জন্যই এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে। 70,000 দর্শক আসনের এই স্টেডিয়ামে 2028 অলিম্পিকের উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এবারের বিশ্বকাপের সবচেয়ে দামি স্টেডিয়াম এটি। ইনডোর আউটডোর হাইব্রিড এই স্টেডিয়ামে আছে প্রায় স্বচ্ছ ছাদ, তার পাশের দিক খোলা, ফলে মাঠে বৃষ্টি পড়ে না, তবে বাইরে থেকে হাওয়া ঢুকতে পারে। গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের নজরে রয়েছে এই স্টেডিয়াম। ফিলাডেলফিয়া স্টেডিয়াম, 69,000 দর্শক আসনের এই স্টেডিয়ামটি লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড নামেও পরিচিত। ফুটবল বিশ্বকাপের জন্য গত বছর নতুন করে এই স্টেডিয়ামটি সাজিয়ে তোলা হয়েছে। সিয়াটল স্টেডিয়াম, ঘোড়ার নালের আকৃতির এই স্টেডিয়ামটিতে 69,000 মানুষ খেলা দেখতে পারেন। বোস্টন স্টেডিয়াম, 65,000 দর্শক আসনের স্টেডিয়ামটির আমূল সংস্কার হয়েছে বিশ্বকাপের কথা মাথায় রেখেই। মায়ামি স্টেডিয়াম, হার্ড রক স্টেডিয়াম নামেও এটি পরিচিত, 65,000 মানুষ খেলা দেখতে পারেন একসঙ্গে। ভ্যাঙ্কুভার স্টেডিয়াম, 2010 সালের শীতকালীন অলিম্পিক্সের প্রধান স্টেডিয়াম।

0: হবে বিশ্বকাপ, এইখানে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ হবে, দর্শক আসুন এখানে 54,000। মন্টেরে স্টেডিয়াম, এই স্টেডিয়ামটির নাম, ডাক নাম এল গিগান্তে দে আসেরো, অর্থাৎ ইস্পাতের দৈত্য। এই মেক্সিকোর ঘরোয়া লীগের দল মন্টেরের ঘরের মাঠের দর্শক আসন সংখ্যা 53,500। এস্তাদিও গুয়াদালাজারা, মেক্সিকোর জালিস্কো রাজ্যের গুয়াদালাজারার কাছে জাপোপানে অবস্থিত দৃষ্টিনন্দন এই ফুটবল স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 48,000। টরেন্টো স্টেডিয়াম, কানাডার ওন্টারিওয় অবস্থিত স্টেডিয়ামে 45,000 দর্শক আসন রয়েছে। আর এই মাঠেই কানাডার ফুটবল দল জামাইকাকে হারিয়ে 36 বছর পর 2022 সালের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল।
1: চায়ের আড্ডা, এক বিশাল পৃথিবী। পরের মেসেজ, এক কাপ চায়ে উঠল ধোঁয়া, মন হারালো বুঝি, আজও এই চায়ের কাপে আড্ডার দিনগুলো খুঁজি। সব আছে কিন্তু শুধু সময়টাই হারিয়ে গিয়েছে, স্মৃতিগুলো হাতছানি দিয়ে ডাকে, স্মৃতির পাতা ছড়িয়ে দেয় চায়ের ধোঁয়ায়। আগে ছিল উষ্ণতার ছোঁয়া, এখন শুধুই হৃদয়ে পোড়ানো এই ধোঁয়া। হাতের চায়ের কাপ নিয়ে দিনগুলোকে খুঁজে বেড়াই, মধুর সেই দিনগুলো হারিয়ে গেল বুঝি। পায়েল ব্যানার্জি মেলঘুরিয়া থেকে মেসেজ করেছেন, একসময়ের ফেলে আসা দিনের কথা পায়েলের কথায়। পরের মেসেজে চলে আসতে পারি, রণজয় আর কৃষ্ণা দি, আমি টাকি, গড়িয়া স্টেশনে থাকি এবং আমি কাজে যাই বাঁশদ্রোণীতে আর চা খাই প্রত্যেক দিন গড়িয়াতেই। একটি মাসির দোকানে আমি চা খাই, সেই মাসির দোকানটি হচ্ছে গুমটি, কিন্তু সেই চায়ের যে স্বাদ, সেই স্বাদ মুখে বলে বোঝাতে পারবো না। প্রত্যেক দিন নিয়মিতভাবে সেই চায়ের গুমটিতে আমার চা খেতেই হয়। ঝুমা মল্লিক গড়িয়া থেকে মেসেজ করেছেন। পরের মেসেজে আমরা চলে যেতে পারি, চায়ের আড্ডা এক বিশাল পৃথিবী, যে বিষয়টি আজ আপনারা রেখেছেন সেটি লিখতে গেলে পাতার পর পাতা শেষ হয়ে যাবে, তাই সংক্ষেপে লেখার চেষ্টা করছি। আমাদের সময় কলেজ থেকে ফেরার পথে মহিলা হিসেবে দোকানে গিয়ে চা পান করাটা ছিল লজ্জাজনক এবং নিন্দনীয়, আড্ডা তো ছিল অনেক দূরের কথা। বিয়ের পরে কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে চা পান করেছি এবং পাশ থেকে বিভিন্ন আড্ডার বিভিন্ন আলোচনাও শুনেছি, বেশ ভালো লেগেছে। এছাড়া আমাদের বাড়ির বৈঠকখানায় আমার পরম প্রিয় অবসরপ্রাপ্ত মানুষটি বিভিন্ন পরিচিতদের সঙ্গে গান বাজনার সাথে সাথে গল্প করে থাকেন, অতিথিদের চা দিতে বলেন, পাশ থেকে তাদেরও আলাপ আলোচনা গল্প শুনি। প্রিয় মানুষটি দিনে প্রায় অনেক কাপ চা পান করেন, যারা আসেন তাদের সঙ্গে আরও অতিরিক্ত চা পান তার হয়ে যায়, সেই সঙ্গে আমরাও। মাঝে মাঝে আমি তাকে তামাশা করে বলি, জীবনে চাই সার বাকি সব অসার, জীবনে চাই সার বাকি সব অসার। এক কাপ চা আড্ডা তৈরিতে যে বিশেষ ভূমিকা গ্রহণ করে সে কথা কখনোই অস্বীকার করা যাবে না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলে। সাধনা মজুমদার বড়ানগর ডানলপ, তিনি তার অনুভূতির কথা বলেছেন এবং মহিলা হিসেবে চায়ের দোকানে চা খেতে যাওয়ার ক্ষেত্রে একটা বোধ হয় একটা কিন্তু কিন্তু কাজ করে সেই কথাটাও কিন্তু তার মধ্যে আমরা পেলাম। যাই হোক, সব কিছু মিলিয়ে চায়ের সঙ্গে যে চা, দেখো ঘরের বৈঠকখানার মধ্যে একটা মজলিশি আড্ডার সঙ্গেও চা, রাস্তার চায়ের দোকানের চা থেকে শুরু করে এসি কাফের মধ্যে চা থেকে শুরু করে একদম চার দেওয়ালের মধ্যে সব কিছু,
0: আড্ডাটাই কিন্তু চা,
1: চা ছাড়া আড্ডা হবে না, একদম আড্ডাটাই চায়ের সঙ্গে চা, এটুকুই এটুকু বলা যেতেই পারে। ঘড়ির কাঁটা এগোচ্ছে, 11:30 দিকে এগোচ্ছে, আর খুব বেশি সময় কিন্তু বাকি নেই। যারা এখনো পর্যন্ত মেসেজ করনি 107 FM ব্রেন বয়ে, তারা চটপট আমাদেরকে জানাও কৃষ্ণা এবং রণজয়কে তোমরা কি ভাবছো চা নিয়ে। চায়ের আড্ডা, এক বিশাল পৃথিবী।

0: আমরাও এগিয়ে চলছি রাত 12টার দিকে, আর দারুণভাবে আমাদের লিসনাররা তাদের চাকে ঘিরে তাদের উপলব্ধির কথা জানাচ্ছেন। চা তাদের কতটা পৃথিবী, তাদের অর্ধেক পৃথিবী নাকি অর্ধেক আকাশ, তারা তাদের কথায় জানাচ্ছেন। একবার বাড়িতে আমার দাদার বন্ধু আছে, সেই বন্ধুকে চা দেওয়ার জন্য চা তৈরির ভাঁড়টা আমার কাছে এসে পড়ে এবং আমি চা তৈরি করে দিই। সেই চা খেয়ে দাদার বন্ধু বৌদির খুব নাম করেছিল যে বৌদি চাটা খুব ভালো হয়েছে, কিন্তু আড়াল থেকে চা তো আমিই তৈরি করে দিয়েছিলাম, এটাও একটা চা তৈরির অন্য রকমের নিদারুণ অভিজ্ঞতা। নবকুমার দাস পাঁচলা হাওড়া থেকে তাই তাঁর চা তৈরির অভিনব অভিজ্ঞতার কথা আমাদেরকে জানিয়েছেন। দারুণ, চা না খেলে দিন চলে না, চা না খেলে দিন শুরুও হয় না, তাই চা জীবনের সঙ্গে জড়িত ভীষণভাবে। পুষ্পিতা দাস হাওড়া থেকে মেসেজ করেছেন। পরের মেসেজে আমরা যেতে পারি। চায়ের আড্ডা আসলে একটা বিশাল পৃথিবী, কারণ এই ছোট্ট চায়ের কাপের মধ্যেই লুকিয়ে রয়েছে পুরো ইউনিভার্স। এখানে বসলে সবাই হঠাৎ করে ফিলোসফার হয়ে যায়, কেউ হয়ে যান ইকোনমিস্ট, কেউ বা ক্রিকেট এক্সপার্ট, আর স্টাডি অ্যাডভাইজার জোকস এক্সপার্ট, এই রকম কত কিছু যে তারা হয়ে যায়। যে ছেলে অঙ্কের খাতায় পাঁচ পায়, সেই আবার চায়ের দোকানে বসে দেশের ইকোনমি ঠিক করার প্ল্যান দেয়। চায়ের আড্ডায় এমন সব আলোচনা হয় যা নাসার সায়েন্টিস্টরাও শোনেনি, ভাবেনও নি। কাল থেকে পড়া শুরু করব, এইবার ডায়েট কনফার্ম, এটাই চায়ের দোকানের হিস্টোরিক্যাল চ্যালেঞ্জ, হিস্টোরিক্যাল ডায়ালগ। এভাবেই কিন্তু জন্ম নেয় একের পর এক। পড়াশুনো থেকে পলিটিক্স, কেরিয়ার, সব সমস্যার সলিউশন নাকি চায়ের দোকানের বেঞ্চেই পাওয়া যায়। অনেক সময় মনে হয় ওয়াইফাই না থাকলেও চলবে, কিন্তু এক কাপ চা আর আড্ডা না হলে জীবনটা বাফারিং হয়ে যায়। শ্রেয়া মুখার্জি বেহালা থেকে, দারুণ এই সময়ের যে ওয়ার্ডস, যে ইয়াং জেনারেশনের মধ্যে যে কথাবার্তা, তার সঙ্গে একটা দারুণভাবে মিশেল তৈরি করেছে এবং চায়ের দোকানের আড্ডাটাকে এমনভাবে প্রায়োরিটাইজ করেছে, সেটা দারুণ। অনেক ধন্যবাদ শ্রিয়া মেসেজের জন্য। এভাবেই কিন্তু আমাদের যারা লিসনার তারা দারুণ দারুণ সমস্ত মেসেজ করছেন। হাতেও সময় খুব বেশি নেই, আর মাত্র 20 মিনিটের মতো সময় রয়েছে আমাদের হাতে, 20-25 মিনিটের মতো সময় রয়েছে। চলতে থাকুক, মেসেজও আসতে থাকুক 9903-65992-তে।
1: গানে গানে আমরা কিন্তু এগিয়েও চলেছি, গান নিয়ে, আমাদের খবর নিয়ে এবং অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত নিয়ে।

বিশ্বকাপের উত্তাপ হ্যাঁ বাড়ছে, ক্রমশই বাড়ছে। মাঠে নামার আগে নতুন একটা সম্মানে ভূষিত হলেন লিওনেল মেসি। কি সেই সম্মান? স্পেনের প্রিন্সেস অফ অ্যাস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস 2026 এর বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার এই মহান তারকা। প্রথমবার কোনো ফুটবলার এককভাবে এই সম্মান অর্জন করলেন। শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং প্রযুক্তিগত গবেষণা, সমাজ

0: সেবা ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই সম্মান দেওয়া হয়। ফাউন্ডেশনের সভাপতি তেরেসা পেরালেসের নেতৃত্বাধীন জুরি বোর্ড সর্বসম্মতিক্রমে মেসির নাম ঘোষণা করে। জুরিদের মতে ফুটবলে তাঁর অনন্য কৃতিত্বের পাশাপাশি সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডই তাঁকে এই সম্মানের যোগ্য করে তুলেছে। পুরস্কার পেয়ে মেসি বলেন, এই স্বীকৃতি পাওয়া আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়, এর গুরুত্ব অনেক বেশি, কারণ শুধু মাঠের পারফরমেন্স নয়, মাঠের বাইরেও আমি কি করেছি তারও মূল্যায়ন করা হয়েছে। আমি সত্যি খুব খুশি এবং কৃতজ্ঞ। ফুটবল জীবনে সাফল্যের প্রায় সব শিখরই তো স্পর্শ করেছেন মেসি, সুতরাং এটা একটা অবশ্যই তার কাছে অন্যরকম। এর আগে এই পুরস্কার পেয়েছেন রাফায়েল নাদাল, মাইকেল শুমাখার, সেরেনা উইলিয়ামসের মতো কিংবদন্তি ক্রীড়াবিদরা, আর এবার সেই তালিকায় যুক্ত হল মেসির নামও। সাফল্যে ভরা দীর্ঘ কেরিয়ারের স্বীকৃতি হিসেবেই এই সম্মান পেলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। বিশ্বকাপের ঠিক আগে এই সম্মান তার মুকুটে যোগ করল আরও একটি উজ্জ্বল পালক।
1: আসলে আজকে আমরা ভীষণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নির্ভর হয়ে পড়ছি, আরও যত সময় এগোবে তত এর একটা যুগান্তকরী পরিবর্তন আসবে বলেই মনে করা হচ্ছে। শুধুমাত্র আমাদের দেশ নয়, সারা বিশ্ব জুড়ে আসবে এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তার মাধ্যমে আজকে আমরা ভীষণভাবে আমরা আজকে সম্পৃক্ত বলা যেতে পারে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর মধ্যে। ফেসবুক রয়েছে, ইউটিউব রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, বিভিন্ন রকম রয়েছে, এক্স হ্যান্ডেল রয়েছে, এবং এই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে, স্প্যাম রয়েছে এবং আর্টিফিশিয়াল বেশ কিছু কাজকর্ম হয়, এবং এই বিষয়গুলোকে রোখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন কিন্তু বড়সড়ভাবে ভূমিকা নিচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময় নতুন একটি বিতর্ক তৈরি হয়েছে, সামনে এসেছে এই বিতর্ক, অনেক আসল ব্যবহারকারীর দাবি, যারা জেনুইন ইউজার্স তাদের দাবি হচ্ছে ইনস্টাগ্রাম তাদের অ্যাকাউন্ট সীমাবদ্ধ করছে বা সাময়িকভাবে ব্লক করে দিচ্ছে, নিষিদ্ধ করে দিচ্ছে, অথচ বহু সিনথেটিক বা বট অ্যাকাউন্ট এখনও সক্রিয় রয়ে যাচ্ছে। বড়সড় একটা অভিযোগ আসছে বিভিন্ন মহল থেকে। আসলে বর্তমানে বড় সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলো কোটি কোটি অ্যাকাউন্ট পর্যবেক্ষণে স্বয়ংক্রিয় প্রযুক্তির ওপর নির্ভর করছে। প্রত্যেক দিন বিপুল পরিমাণ পোস্ট, মন্তব্য, কমেন্ট, ফলো, লাইক, এই সমস্ত যে কাজকর্ম হচ্ছে সেগুলোকে বিশ্লেষণ করা হচ্ছে এবং বিশ্লেষণ করে অ্যালগোরিদম সন্দেহজনক আচরণ শনাক্ত করার চেষ্টা করছে। কিন্তু সমস্যা তৈরি হচ্ছে যখন প্রকৃত বা জেনুইন ইউজার্স তাদের আচরণও কখনো বটের মতো আচরণ করতে শুরু করে বা অ্যালগোরিদমের ক্ষেত্রে মনে হচ্ছে যে বটের মতো অ্যাক্টিভিটি তারা করছে। একটু সহজ করে বলি, কোনো ইউজার্স যদি খুব দ্রুত অনেক অ্যাকাউন্ট ফলো করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে বহু পোস্টে তিনি রিয়াকশান দেন, অথবা তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করেন তাহলে এআই সেটিকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করতে পারে, ফলে প্রকৃত বা প্রকৃত মানুষ বা জেনুইন ইউজার সেও কিন্তু ব্লকিংয়ের সম্মুখীন হতে পারেন। সাইবার এক্সপার্টরা কি বলছেন এই বিষয়ে? তারা বলছেন এআই এর ব্যর্থতা নয়, কিন্তু এটা হচ্ছে ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভের সমস্যা। অর্থাৎ কখনো প্রকৃত ব্যবহারকারীকে ভুল করে বট হিসেবে ধরা হয়, আবার কখনো বটকে প্রকৃত ব্যবহারকারী হিসেবে ছেড়ে দেওয়া হয়। এছাড়া প্ল্যাটফর্মগুলোর জন্য আরও একটি চ্যালেঞ্জ হচ্ছে ভারসাম্য বজায় রাখা। যদি খুব কঠোর নিয়ম প্রয়োগ করা হয় তাহলে সাধারণ ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন, আবার নিয়ম শিথিল হলে স্প্যাম বা ভুয়ো অ্যাকাউন্ট বেড়ে যেতে পারে। ডিজিটাল জগতে এআই নির্ভর পর্যবেক্ষণ ভবিষ্যতে আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে বিশ্বজুড়ে। তবে প্রযুক্তির পাশাপাশি মানুষের পর্যবেক্ষণ, তাদের অ্যাপিল প্রক্রিয়া, স্বচ্ছ নীতিও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য মূল চ্যালেঞ্জ এখন এই মুহূর্তে একটাই, কিভাবে এমন একটি ব্যবস্থা নেওয়া যায় যেখানে ভুয়ো কার্যকলাপ রোধ করা যাবে, কিন্তু যারা জেনুইন ইউজার্স বা প্রকৃত ব্যবহারকারী অযথা শাস্তির মুখে তাদের পড়তে হবে না, কারণ সামাজিক মাধ্যমের সবচেয়ে বড় সম্পদ এখনও মানুষই, অ্যালগোরিদম নয়। তাহলে আমরা সকলেই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের ওপরে নির্ভরশীল, ভীষণভাবে নির্ভরশীল, এই বিষয়গুলো যদি মাথায় রেখে আমরা এগোই তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই নিজেদের বা নিজেদের অ্যাকাউন্টকে আমরা সুরক্ষিত

আমাদেরও বাড়ি যাওয়ার প্রায় সময় হয়ে এলো। অবশ্যই আমরা চা খেয়ে স্টুডিও থেকে বেরোনোর পরে তারপরে আমরা বাড়ি যাব, তবে তার আগে এই চায়ের আড্ডা, আমি বুঝতে পারছি যেভাবে মেসেজ আসছে আমাদের যারা লিসেনার তারা কিন্তু ভীষণভাবে উজ্জীবিত এই চায়ের আড্ডা নিয়ে কথা বলতে পেরে। চলে যাই সরাসরি তাদের মেসেজে, অনেকগুলো মেসেজ এসে জমা হয়েছে। মানুষের থেকে লাল চা অনেক বেশি বিশ্বস্ত, কারণ কাপে ঢালার পর থেকে শেষ চুমুক পর্যন্ত অন্তত সে একই রঙে থাকে। রাগ দুঃখ হতাশা সব কিছু নিমেষেই উধাও হয়ে যায় যদি হাতে এক কাপ গরম চা পাওয়া যায়। হাওড়া উলুবেড়িয়া থেকে রাকেশ মান্না তিনি মেসেজ করেছেন। পরের মেসেজে আমরা চলে যেতে পারি গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে, তিনি মেসেজ করেছেন FM রেনবো সংবাদ সফর অনুষ্ঠানে আজকের বিষয় বলি, চা কি। চা আসলে একটি অনুভূতি, আনন্দে চা, রাগে চা, টেনশনে চা, ডেটে চা, ব্রেকআপে চা, চায়ের পর চা। পাড়ার চায়ের দোকানে চায়ের কাপে তুফান তুলতে মন্দ লাগে না, আর অফিস থেকে বেরিয়ে চায়ের দোকানে চা না খেলে আমার দিনটি যেন অসম্পূর্ণ থেকে যায়। চা অনেক প্রকারের হয়, লিকার চা, দুধ চা, লেবু চা, চকোলেট চা, আইস চা, ফ্রুট চা, আরও কত কী যে চা রয়েছে, কত রকমের যে চা রয়েছে তারই অত্যা নেই। চায়ের আর এক নাম এনার্জি টনিক, আর এই চা পান না করলে আমি ঘরে বাইরে অফিসে কাজই করতে পারবো না। এক কাপ চায়ে আমি তোমাকে চাই, আর আমার চায়ের সঙ্গে চা লাগবেই লাগবে। সর্বোপরি আমি চা প্রেমী হিসেবে অন্যান্য পানীয়ের চাইতে চাকেই সর্বাগ্রে এগিয়ে রাখব। কে মেসেজ করেছেন? গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে মেসেজ করেছেন। অসাধারণ, তার চেয়ে চাকে ঘিরে এতটা উপলব্ধি, এবং মানে পাড়ার চায়ের দোকান থেকে অফিস পর্যন্ত চা না হলে যে গোপালবাবুর চলে না, গোপালবাবুর মতো এরকম প্রচুর প্রচুর মানুষ রয়েছেন, তো কৃষ্ণা রণজয় রয়েছে তার মধ্যে পড়ে, সেই অনুভূতিটাই কিন্তু আমরা পেলাম, আমরা জানতে পারলাম গোপালবাবুর কথায়। অনেক ধন্যবাদ। পরের মেসেজে চলে যাই। প্রিয় সংবাদ সফরে একটা ঘটনা শেয়ার করা খুব দরকার বলে মনে হয়। আমি একা মানুষ, তাই মা ভাইয়ের কাছে থাকে। মায়ের সাথে কথা বলার সময় সকালে নিজে হাতে চা করে খাওয়ানোর সময় একদিন মা চা খাওয়ার আগে বললেন, আমাকে কিছু মুড়ি দে, রাতে কিছু খাইনি। শুনে বুঝলাম খেতে দেওয়া হয়নি। দুঃখজনক একটি বিষয় অসিত বৈরাগী তিনি ব্যক্ত করলেন। আমরা আসতে পারি পরের মেসেজে। একদম ছড়ায় চায়ের পৃথিবীর কথা বলেছেন, কে বলেছেন তার নামটি পরে বলছি, আমাদের অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা সংবাদ সফরের। টালির চালে বাঁশের খুঁটি, তিন দিকে ভাঙা বেড়া, ভানু মামার চায়ের দোকান স্বাদে গন্ধে সেরা। তার মাঝে ছোট্ট টেবিলে কি থাকে, ছোট্ট টেবিলে বিস্কুট আছে বয়ামে, খাস্তা নিমকি প্রজাপতি আড্ডা জমে আরামে, দুধ চা, লিকার চা, লেবু অথবা মশলা, যেটা চাই সেটাই পাই, কখনোই করে না সে অবহেলা। তারপর কি হবে, ছেলে বুড়ো সবাই মিলে চলে যখন আলোচনা, রাজনৈতিক দ্বন্দ্ব হলে কিছুতেই হয় না বনিবনা, সত্য মিথ্যা যাই বলে চেঁচামেচি করে, সঙ্গে থাকে এক কাপ চা শক্তি বৃদ্ধির তরে। অঙ্ক শেখায় ছাত্রদের, আসে না যখন ফর্মুলা, গরম চায়ে দৃষ্টি পড়লে তবেই হয় ফয়সালা। দুঃখ সুখ বিরহ বেদনায় জীবন ঘুরলে ডানে বাঁয়ে, শান্তি যোগায় অন্তরে সবার এক ভাঁড় গরম চায়ে, সাজসজ্জা ঠান্ডা ঘরে নাই পেলাম রকমারি চা, কাগজের তৈরি ছোট কাপে চা তুই মোদের জীবন বাঁচা। দারুণভাবে নিজের উপলব্ধির কথা ছড়ার অক্ষরে গেঁথেছেন শ্যামসুন্দর দাস, আমাদের আমাদের পরিচিত বন্ধু, আমাদের অনুষ্ঠানের নারকেল।

0: বাগান লস্করপুর গড়িয়া থেকে। পরের মেসেজে চলে যাই, দাদা ও দিদি আমি একজন ফ্লেভার্ড টি ভক্ত মানুষ, মকাই বাড়ির চা তো সেরা লাগে আমার, এছাড়াও দার্জিলিংয়ের ক্যাভেন্টার্সে বসে সুগন্ধ চায়ের রং রূপ তার ফ্লেভার, সেখানে বসে খাওয়ার যে পরিবেশ সেটা চিরস্মরণীয় হয়ে রয়েছে। তবে বাড়িতে চা সবাই ভালো বানাতে পারে না সবসময়, ঠিক কতটা সময় দিয়ে কোন ধরনের পাতার চায়ের ফ্লেভার বার করতে হয়, কতটা পরিমাপ দিতে হয় সবাই তা ঠিক মতো করতে পারে না। কোনো পাতা বেশি শুকনো হয়ে থাকে, কোনোটা একটু বেশি সময় ভিজিয়ে রাখলে একটু তেতো হয়ে যায়, এই সময় এই ধরনের নানান রকম এক্সপেরিমেন্ট থাকে চাকে ঘিরে। সঠিক স্বাদের চা আমার ভীষণভাবে প্রিয়, নিজেই বললাম আমার হাতের চা খেতে একসময় বাড়িতে প্রচুর লোকজন আসত, এখনও চা আমি ভালো বানাই বলে থাকেন লোকজন। নতুন চা পাতা বা গুঁড়ো চা আগে বানিয়ে একটু টেস্ট করে নিয়ে পরিবেশন করলে ভালো হয়। কে লিখেছেন? রীনা, রীনা পণ্ডিত দমদম থেকে।
1: যাচ্ছি আমরা রীনার বাড়ি, অবশ্যই।
0: তো যাই হোক, একদম শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠানের এসে গিয়েছি। আজকের অনুষ্ঠানে কাদের মেসেজ আমরা পেলাম? চায়ের আড্ডা এক বিশাল পৃথিবী, তাদের নাম একটু বলে দিই। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, দীপজ্যোতি অধিকারী কৃষ্ণনগর থেকে, আন্ডি কলকাতা থেকে, অপূর্ব দমদম চিড়িয়ামোড় থেকে, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, সাধনা মজুমদার বড়ানগর ডানলপ থেকে, ঝুমা মল্লিক গড়িয়া থেকে, অসিত বৈরাগী শ্যামসুন্দর দাস লস্করপুর গড়িয়া থেকে, রীনা পণ্ডিত দমদম থেকে, রাকেশ মান্না উলুবেরিয়া থেকে এবং গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে মেসেজ করেছেন। অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককে যারা মেসেজ করেছেন এবং যারা শুনলেন।
1: অবশ্যই তাই, এবং সবচেয়ে বড় কথা আজকে আমরা যখন এই বিষয়টা রাখলাম ওই খবরের সঙ্গে মিলিয়ে আর কি, যে চায়ের আড্ডা একটা বিরাট পৃথিবী, এই তো পৃথিবীর অনেক মানুষকে আজকে আমরা এই দু ঘন্টার পরিসরে ধরতে পারলাম, কি বলো রণজা?
0: অবশ্যই সেইটাই কথা। আসলে আমরাও এই যে এটা মাথায় এলো, এই যে চা যে আমাদের পৃথিবী, এটা কৃষ্ণা এবং রণজয় আমাদের গল্প করতে করতেই মাথায় এসেছে এবং চা খেতে খেতেই মাথায় এসেছে, সেটা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে বললাম। যাই হোক, দারুণ লাগলো আপনাদের মেসেজ, প্রত্যেককে ভালো থাকুন, ভীষণভাবে ভালো থাকুন, দারুণ সময় কাটান। আজকের মতো বিদায়, কৃষ্ণা রণজয়
1: নমস্কার, শুভরাত্রি।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
4: ১০৭ MHz FM রেইনবো, এখন আপনাদের পছন্দের গানের অনুরোধের অনুষ্ঠান শুনতে কি চাও। আপনাদের সঙ্গে স্টুডিওতে আমি তপারুতি। 9903653992 এই নাম্বারে SMS এবং হোয়াটসঅ্যাপের অপেক্ষা যেমন করতে থাকি প্রতিদিন, আজও করব। এবং সেই সাথে প্রথম গানটি আমার পছন্দের একটি গজল, তালাত আজিজের কণ্ঠে।

আজকের প্রথম তিনটি অনুরোধ মলয় দাস কসবা থেকে গান শুনতে চেয়েছেন। ত্রয়ী ছায়াছবির কথা হয়েছিল, তবু কথা হলো না আশা ভোসলের কণ্ঠে। তারপরের গান তন্ময় ভবানীপুর থেকে অনুরোধ করেছেন সুচিত্রা মিত্রের কণ্ঠে, কৃষ্ণকলি আমি তারই বলি। এ রবীন্দ্রসঙ্গীতটি শুনব। এর পরের অনুরোধ দ্য ট্রেন ছায়াছবি থেকে মোহাম্মদ রফির গান গোলাপি আঁখে জ্যোতেরি দেখি, অনুরোধ করেছেন আলাউল মল্লিক আমতা থেকে। মলয় দাস, তন্ময়, আলাউল মল্লিক আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

পরের অনুরোধগুলিতে আসি। শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে অনুরোধ করেছেন। ওস্তাদ রশিদ খান এবং অর্পিতা চ্যাটার্জির কণ্ঠে বাপি বাড়ি যাওয়া ছায়াছবি থেকে সজনা আবার সেহে কিউ আঁখিয়া। তারপরের অনুরোধ রাজীব কুমার ভূঁইয়া কেরালা থেকে, অনুরোধ করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে সজনী গো সজনী গানটির। এবং তারপরের অনুরোধ রমা দত্ত বেলতলা রোড থেকে, অনুরোধ করেছেন হাম আপকে হ্যায় কন ছায়াছবি থেকে পহলা পহলা প্যার হ্যায় এসপি বালসুব্রমণ্যমের কণ্ঠে। শঙ্করচন্দ্র দে, রাজীব কুমার ভূঁইয়া এবং রমা দত্ত আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: একশো সাত মেগাহার্টজ FM রেইনবোয় শুনছেন আপনাদের অনুরোধের গানের অনুষ্ঠান শুনতে কি চাও। স্টুডিওতে আমি তপারতি আপনাদের সঙ্গে, এবং মজা হলো ব্যাপারটা কি বলুন তো, আপনাদের অনুরোধে এত বর্ষার গান আজকে পাচ্ছি। বাইরে কি খুব বৃষ্টি হচ্ছে? স্টুডিও থেকে তো আমি কিছু বুঝতে পারছি না, একদমই বোঝার কোনো উপায়ই নেই আমাদের। যাই হোক, বৃষ্টির গান, বর্ষার গান, মেঘের গান, অন্যরকম তো লাগেই। আশা করি হচ্ছে কিছু একটা, কারণ আপনারা সবাই মোটামুটি বর্ষার গান অনুরোধ করছেন। যাই হোক, আচ্ছা, এরপরের অনুরোধ ঢাকুরিয়া থেকে মৌলি মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান শুনতে চেয়েছেন, কুহু কুহু কোয়েল যদি ডাকে। তারপরের গান শুনতে চেয়েছেন মোম দেবনাথ হরিদেবপুর থেকে, হরিদেবপুর কলকাতা 82। সুনয়নী ছায়াছবির গানটি আপনাকে শোনাচ্ছে আশা ভোসলের কণ্ঠে। এবং তৃতীয় অনুরোধ আজকে তাপস মাইতি চকমানিক বাওয়ালি থেকে অনুরোধ করেছেন তোমায় পড়েছে মনে, এই গানটি, এই আধুনিক গানটি কিশোর কুমারের কণ্ঠে। মৌলি, মোম দেবনাথ এবং তাপস মাইতি আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

এরপরের গান শুনব, অনুরোধ করেছেন রাজকুমার, মৌরিগ্রাম হাওড়া থেকে। শুনতে চেয়েছেন রং ছায়া ছবি থেকে, কুমার শানু, আলকা ইয়াগনিক এবং পি সুনন্দার কণ্ঠে তুমে দেখে মেরি আঁখে। এরপরের গান পরীক্ষিত বালার কণ্ঠে, গান শুনতে চেয়েছেন রিন্টু নিউ আলিপুর থেকে, নাও ছাড়িয়া দে। এই গানটি শোনাব রাজকুমার এবং রিন্টু আপনাদের দুজনের জন্য পরপর দুটি গান।

সময় তো শেষ হবেই, একটি ঘন্টা। এবার বিদায় নেব, যেতে যেতে গান শুনব। অনুরোধ করেছিলেন জয়দীপ রায় বাঘা যতীন থেকে, শুনতে চেয়েছিলেন সাথী ছায়াছবির গান ও বন্ধু তুমি শুনতে পাও। এই গানটি দুজন শিল্পী গিয়েছেন, মানো এবং অনুরাধা শ্রীরাম। মানোর কণ্ঠে যে গানটি, তার ভার্সনটি খুব ছোট, আমি আপনাকে অনুরাধা শ্রীরামের কণ্ঠে ভার্সনটি শোনাব। এবং জয়দীপ রায়ের এই অনুরোধের সাথে সাথে এই গানটি শুনতে শুনতে উনিও সব শ্রোতা বন্ধুদেরই শোনাতে চেয়েছেন। আপনারা নিশ্চয়ই যখন অনুরোধ করেন সব শ্রোতা বন্ধুর জন্যই করেন, আমার জন্য তো বটেই, এবং আমিও আপনাদের সবাইকে শোনাতে চাই। আশা করি একটি ঘন্টা সুন্দর কেটেছে, সবাই ভালো থাকুন। প্রচণ্ড আবহাওয়ার এখন একটা খুব উত্তাপ চারিদিকে, এল নিনোর একটা প্রভাব, এবং যেহেতু আজকে 5ই জুনের শুরু, এই কথাটা বলতেই হয় যে প্রশান্ত মহাসাগরে যে বিভৎস একটি ঘূর্ণিঝড় বাসা বেঁধেছে এবং গত 100-150 বছর এরকম উত্তাপ তার দেখা যায়নি, তার প্রভাব কিন্তু দক্ষিণ এশিয়াতেও পড়ছে, ফলে আমরাও খুব বিপদের দিকে যাচ্ছি। এবং আপনারা তো বুঝতেই পারছেন কী ধরনের টেম্পারেচার বাড়ছে কীভাবে, খুব সাবধানে থাকবেন। জল, ছাতা, ওআরএস, যেভাবে নিজেদেরকে সুস্থ শান্তিতে রাখা যায়, বয়স্ক মানুষদের খেয়াল রাখা এবং পাখিদের একটু জল রাখা। আর গাছ লাগানোর কথা তো বলতেই থাকি, আমরাও বলতে থাকি, আপনারাও হয়তো বলতে থাকেন, তাও তো যা চারিদিকে চলছে চলছে তার মতো করে, তবুও আমাদের সচেতন থাকতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM Rainbow।

কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনীতে প্রথমে শুনবেন আলাপ ও ধামার শুদ্ধ ভৈরবী রাগে, পরিবেশনায় পণ্ডিত ফাল্গুনী মিত্র, পাখোয়াজে তাপস দাস, সারেঙ্গিতে রোশন আলী, হারমোনিয়ামে দৈপায়ন রায়। পণ্ডিত ফাল্গুনী মিত্রের পরিবেশনায় আলাপ ও ধামার শুদ্ধ ভৈরবী রাগে।

এতক্ষণ শুনছিলেন আলাপ ও ধামার শুদ্ধ ভৈরবী রাগে, পরিবেশনায় পণ্ডিত ফাল্গুনী মিত্র। সুররঞ্জনীতে এরপর শুনবেন শরদ, শিল্পী সুনন্দ মুখার্জি। শুনবেন রাগ রাগেশ্রী, তবলায় সমীর নন্দী। সুনন্দ মুখার্জির পরিবেশনায় শরদ রাগেশ্রী রাগে।

0: এতক্ষণ শুনলেন শরৎ, রাগে শ্রী রাগে পরিবেশনায় সুনন্দ মুখার্জি। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত

রাত দুটো বেজে 2:26, 107 মেগাহার্জ FM রেইনবো। এখন সময় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। আপকে লিয়েতে আজকে আপনাদের সঙ্গে আমি প্রথম ঘন্টায় তপারতি। প্রথম গান শুনব প্যাসা ছায়াছবি থেকে হেমন্ত কুমারের কণ্ঠে।

0: পরের গান শুনব সাচা ঝুটা ছায়াছবি থেকে, মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে। তারপরের গান খুন ভারি মাং ছায়াছবি থেকে, আশা ভোঁসলের কণ্ঠে।
1: यूं ही तुम मुझसे बात

এর পরের গান শুনব ঝুমরু ছায়া ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে, তারপরের গান দিল আপনা অর প্রীত পরাই ছায়া ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছি হিন্দি ছায়া ছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে প্রথম ঘন্টায় আপনাদের সঙ্গে আমি তপারতি। এরপরের গান শুনব এস ডি বর্মনের কণ্ঠে গাইড ছায়া ছবি থেকে, এবং তারপরের গান শুনব আপনাপন ছায়া ছবি থেকে লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির কণ্ঠে।

এরপরের গান শুনব কভি কভি ছায়া ছবি থেকে মুকেশের কণ্ঠে, তারপরের গান শুনব দর্দ ছায়া ছবি থেকে আশা ভোঁসলে এবং কিশোর কুমারের কণ্ঠে।

আপকে লিয়ে প্রথম ঘন্টাটি একদম শেষের দিকে আমরা এসে গেছি, তাই বিদায় নেব। যেতে যেতে গান শুনব মোহাম্মদ রফির কণ্ঠে দোস্তি ছায়াছবি থেকে। এই গানটির সাথে সাথে আমি তপারতি প্রথম ঘন্টা থেকে বিদায় নেব। দ্বিতীয় ঘন্টা থেকে আপনাদের সঙ্গে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য। সবাই খুব ভালো থাকবেন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

স্টুডিওর ঘড়ি বলছে রাত তিনটে পেরিয়ে গেছে। আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল, আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান ইয়াদে ফিল্মের গান, প্রথম হরিহরনের কণ্ঠে।

সাদনা সরগম এবং মুর্তজা ও কাদিরের কণ্ঠে পরের গান সাথিয়া ফিল্ম থেকে শুনছেন আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান 107 FM ব্রেন বয়ে।

শেষ গান কিকের কণ্ঠে, লাইফ ইন এ মেট্রো ফিল্ম থেকে শুনছেন 107 এ আপকে লিয়ে।

ভোর ঠিক চারটে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রভাতী, ভোর পাঁচটায় আপনাদের আরেকটি প্রিয় অনুষ্ঠান চিরন্তনী নিয়ে আমি থাকব উজ্জ্বল। আজ প্রভাতীতে প্রথমে শুনব খেয়াল রাগ আহির ভৈরব, শিল্পী পণ্ডিত জগদীশ প্রসাদ, তবলায় দেবাশিস সরকার, রাগ আহির ভৈরব।

এতক্ষণ খেয়াল শুনলেন রাগ আহির ভৈরব। শিল্পী ছিলেন পণ্ডিত জগদীশ প্রসাদ, তবলায় দেবাশিস সরকার। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবো। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন শরৎবাদন, শিল্পী ত্রৈলী দত্ত, রাগ পরমেশ্বরী, তবলায় পিন্টু দাস।

এতক্ষণ শরদে শুনলেন রাগ পরমেশ্বরী, শিল্পী ছিলেন ত্রৈলী দত্ত, তবলায় পিন্টু দাস। প্রভাতি আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন।

অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 5ই জুন শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের সঙ্গে আমাদের সম্পর্ক, আমাদের ভারসাম্য, সেগুলো যদি ঠিকভাবে রক্ষিত না হয় তাহলে আমরা কিন্তু আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যাব এক সময়। বারবার করে এই কথাটা উঠে আসে, কিন্তু আমরা এই কথাটার গুরুত্ব কতটা বুঝতে পারি? আজকে এই পরিবেশ দিবস উপলক্ষে একটি গল্প শোনাবো আপনাদেরকে, খুব পরিচিত একটি জানা গল্প, কিন্তু কেমন যেন মনে হলো আজকে পরিবেশ দিবসের উপলক্ষে এই গল্পটা মনে হয় খুব ভালো মিল খাবে, তাই এই গল্পটা আপনাদের জন্য বেছে এনেছি। কোন গল্প নিশ্চয়ই বলবো, তবে এই মুহূর্তে রবীন্দ্রনাথের একটি গান দিয়ে শুরু করছি আজকের এই চিরন্তনী, পীযূষকান্তি সরকারের কণ্ঠে। আসলে সব কাজ থাক না পড়ে, একটু পাশে বসা সেটাই তো ভালো লাগা, তাই নয়?

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবো।

রবীন্দ্রনাথের গল্প শুভা। মেয়েটির নাম যখন শুভাসিনী রাখা হয়েছিল, তখন কে জানত সে বোবা হবে? তার দুটি বড় বোনকে সুকেশিনী এবং সুহাসিনী নাম দেওয়া হয়েছিল, তাই মিলের অনুরোধে তার বাপ ছোট মেয়েটির নাম রাখে শুভাসিনী। এখন সকলে তাকে সংক্ষেপে বলে শুভা। দোস্তের মতো অনুসন্ধান আর অর্থ ব্যয়ে বড় দুটো মেয়ের বিবাহ হয়ে গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করছে। যে কথা কয় না, সে যে অনুভব করে, এটা সকলের মনে হয় না। এই জন্যে তার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তার পিতৃগৃহে এসে জন্মগ্রহণ করেছে, এ কথা সে শিশুকাল থেকে বুঝে নিয়েছিল। তার ফলেই হয়েছিল, সাধারণের দৃষ্টিপথ হতে সে নিজেকে গোপন করে রাখার চেষ্টা করত। মনে করত, আমাকে সবাই ভুললেই বাঁচি। কিন্তু বেদনা কি কেউ কখনো ভুলে? পিতামাতার মনে যে সর্বদাই তা জেগে থাকত। বিশেষত তার মা তাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখতেন, কেননা মা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে সেটা যেন বিশেষ করে নিজের লজ্জার কারণ বলে মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শুভাকে তার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসতেন, কিন্তু মা তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে তার প্রতি বড় বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না, কিন্তু তার সুদীর্ঘ পল্লব বিষ্টিত বড় বড় দুটি কালো চোখ ছিল, এবং তার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কেঁপে উঠত। কথায় আমরা যে ভাব প্রকাশ করি, সেটা আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় গড়ে তুলতে হয়, কতকটা তর্জমা করার মতো। সকল সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়ে যায়, কিন্তু কালো চোখে কিছু তর্জমা করতে হয় না। মন আপনি তার উপর ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপর কখনো প্রসারিত হয়, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলে ওঠে, কখনো ম্লানভাবে নিবে আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চেয়ে থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরিয়ে ওঠে। মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই, তার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এই জন্যে সাধারণ বালক বালিকারা তাকে এক প্রকার ভয় করত, তার সাথে খেলা করত না। সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। এই হল শুভার পরিচয়। শুভা যেন প্রকৃতির মতো শব্দহীন সঙ্গীহীন। তার চোখের মধ্যে যে ভাব খেলা করে, সেই ভাব যেন আকাশের মতো, যেখানে বৃহতের ছায়া পড়ে প্রতি মুহূর্তে। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটা ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তার প্রসার নয়। নিরলসা তন্নী নদীটি আপন কুল রক্ষা করে কাজ করে যায়। দুধারের গ্রামের সকলেরই সঙ্গে তার যেন একটা না একটা সম্পর্ক আছে। আসলে এরকম নদী আমাদের চারপাশে হয়তো
অনেক গ্রামে রয়েছে, কিন্তু এই নদীগুলোকে আমরা নিজেরাই হয়তো কখনো কখনো নষ্ট করে ফেলি, আর সেই জন্যে এই নদীগুলো আমাদের যারা অনেক কিছু দিতে চায় কিন্তু কখনো কখনো সেই দেওয়াটা তার সম্পূর্ণ হয় না। দুধারে লোকালয় এবং তরুচ্ছায়া ঘন উচ্চ তট, নিম্নতল দিয়ে গ্রামলক্ষ্মী স্রোতঃশিনী, আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে নিজের অসংখ্য কাল কল্যাণ কার্য করে চলেছে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে ওপরে, তার বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেঁকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। এই গারস্থ স্বচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কারো নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে ওই নদী তীরে এসে বসে। প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করে দেয়, যেন তার সাথে কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশে চারদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সঙ্গে এক হয়ে সমুদ্রের তরঙ্গ রাশির মতো বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে এসে ভাঙে ভেঙে পড়ে।

সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খেতে যেত, গৃহস্থেরা ঘুমতো, পাখিরা ডাকত না, খেয়া নৌকো বন্ধ থাকত, স্বজন জগৎ যখন সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থেমে গিয়ে ভয়ানক বিজন মূর্তি ধারণ করত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি আর একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকত। একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়। শুভার যে গুটি কতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তা নয়, গোয়ালের দুটি গাভী, তাদের নাম সর্বশী আর গাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তারা কখনো শোনেনি, কিন্তু তার পদশব্দ তাহারা চিনত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তার মর্ম তার ভাষার অপেক্ষা সহজে বুঝিত। শুভা কখন তাদের আদর করছে, কখন ভর্ৎসনা করছে, কখন মিনতি করছে, তা তারা মানুষের অপেক্ষা ভালো বুঝতে পারত। শুভা গোয়ালে ঢুকে দুই বাহুর ধারা সর্প শরীর গ্রীবাবেষ্টন করে তাহার কানের কাছে আপন গণ্ডদেশ ঘর্ষণ করত, এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তার নিকট নিরীক্ষণ করে তার গা চাটত। বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করে গোয়াল ঘরে যেত, তাছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনত, সেদিন সে অসময়ে তারই মুখ বন্ধু দুটোর কাছে আসত, তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হতে। তারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্ম বেদনা যেন বুঝতে পারত, এবং শুভার গা ঘেঁষে এসে অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষে ঘষে তাকে নির্বাক ব্যাকুলতার সঙ্গে সান্ত্বনা দিতে চেষ্টা করত। এছাড়া ছাগল বিড়াল শাবক, কিন্তু তাদের সাথে শুভার এরূপ সমকক্ষ ভাবের মৈত্রী ছিল না, তথাপি তাহার যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন শুভার গরম কোলটির কাছে এসে বসত। এবং সুখ নিদ্রার আয়োজন করত। শুভা তার গ্রীবা এবং পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলিয়ে তার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয়, এরকম অভিপ্রায় প্রকাশ করত। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শুভার আরও একটি সঙ্গী জুটেছিল, কিন্তু তার সাথে বালিকার ঠিক কিরূপ সম্পর্ক তা নির্ণয় করা কঠিন, কারণ যে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। গোসাইদের ছোট ছেলেটা, তার নাম প্রতাপ, লোকটি নিতান্ত অকর্মণ্য। সে যে কাজকর্ম করে সংসারের উন্নতি করতে চেষ্টা করবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করেছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধে এই যে আত্মীয় লোকেরা তার উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তারা সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায়। শহরে যেমন একটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দু চারটে অকর্মণ্য সরকারি লোক থাকা বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানে তাদেরকে হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিপ ফেলে মাছ ধরা, এতে অনেকটা সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে সেই নদীর তীরে একে প্রায় সেই কাজে নিযুক্ত থাকতে দেখা যেত, এবং এই উপলক্ষে শুভার সাথে তার প্রায় সাক্ষাৎ হতো।

যে কোনো কাজেই নিযুক্ত থাক, একটা সঙ্গী পায় পেলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্যে প্রতাপ শুভার মর্যাদা বুঝত, এই জন্য সকলেই শুভাকে শুভা বলতো। প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করে শুভাকে সু বলে ডাকত। শুভা তেঁতুলতলায় বসে থাকত আর প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জালের দিকে চেয়ে থাকত। প্রতাপের একটি করে পান বরাদ্দ ছিল, শুভা তা নিজে সেজে আনত এবং বোধ করি অনেকক্ষণ বসে বসে চেয়ে চেয়ে ইচ্ছে করত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করতে, একটা কোনো কাজে লাগতে, কোনো মতে জানিয়ে দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয়। দেখুন, আমাদের জীবনের প্রত্যেকেই আমাদের মূল্যটা তখনই খুঁজে পাই যখন আমরা অন্যের কোনো রকম কাজে লাগি, আর সেটাই কিন্তু আমাদের একমাত্র আনন্দ। যখন অন্যের মুখে হাসি ফোটে আমার কোনো কাজের জন্য, সে যতই মনের মধ্যে তার দ্বন্দ্ব থাক, হিংসা থাক, কুটিলতা থাক, কিন্তু কোথাও দিনের শেষে মনটা একটা অদ্ভুত তৃপ্তিতে ভরে যায়। ঠিক তেমনিভাবে যে শুভাকে সবাই খানিকটা দুর্ছাই করত, সেও চাইত সারা পৃথিবীকে জানিয়ে দিতে যে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয়। কিন্তু কিছুই করবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক কোনো ক্ষমতা প্রার্থনা করত, মন্ত্র বলে সহসা যেন একটা আশ্চর্য কাণ্ড ঘটাতে ইচ্ছে করত যা দেখে প্রতাপ আশ্চর্য হয়ে যাবে, বলতো তাই তো, আমাদের সুভীর হচ্ছে এত ক্ষমতা তা তো জানতাম না। মনে করো শুভা যদি জলকুমারী হতো, আস্তে আস্তে জল থেকে উঠে একটা সাপের মাথার মুনি ঘাটে রেখে যেত, প্রতাপ তার তুচ্ছ মাছ ধরা রেখে সেই মানিক নিয়ে জলে ডুব দিত এবং পাতালে গিয়ে দেখত রূপার অট্টালিকার সোনার পালঙ্কে ও কে বসে, আমাদের আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু, আমাদের আমাদের সু সেই মুনিদীপ্ত গভীরে নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তাহলে কি হতে পারত না? তা কি এতই অসম্ভব? আসলে আসলে কিছুই অসম্ভব নয়। কিন্তু তবুও সুপ্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মে বাণীকণ্ঠের ঘরে এসে জন্মেছে এবং গোসাইয়ের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করতে পারছে না। শুভার বয়স ক্রমে বেড়ে উঠছে, ক্রমে সে যেন নিজেকে আপনি অনুভব করতে পারছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র থেকে জোয়ারের স্রোত এসে তার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করে তুলেছে। সে আপনাকে আপনি দেখছে, ভাবছে, প্রশ্ন করছে, কিন্তু বুঝতে পারছে না।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছি রবীন্দ্রনাথের লেখা শুভা। আজকে বিশ্ব পরিবেশ দিবস নিয়ে সারাদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হবে, কিন্তু আমার কোথাও মনে হলো এই যে মেয়েটি শুভা, এ যেন প্রকৃতিরই আর এক রূপ। শুধু চোখ মেলে চেয়ে থাকে নীরবে আমাদের চারপাশে, আমরা এর মূল্য বুঝতে পারি না। আর সেই মূল্য বুঝতে পারি না বলেই ধীরে ধীরে আমরা এর সঙ্গে এমন কিছু ব্যবহার করি যেগুলো আমাদেরকেই ধীরে ধীরে হয়তো ক্ষয়ের পথে, লয়ের পথে নিয়ে যায়। গভীর পূর্ণিমা রাতে সে একদিন ধীরে শয়নগৃহের দ্বার খুলে ভয়ে ভয়ে মুখ বাড়িয়ে বাইরের দিকে চেয়ে দেখে, পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের ওপর জেগে বসে আছে। কখনো কখনো তার মনে হয় কোনো একটা সমুদ্র থেকে জোয়ারের স্রোত এসে তার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনার শক্তিতে পরিপূর্ণ করে তুলছে। সে আপনাকে আপনি দেখছে, ভাবছে, প্রশ্ন করছে, কিন্তু বুঝতে পারছে না। যৌবনের রহস্যে, পুলকে, বিষাদে, অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত